তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, গানটা আমরা শুনলাম শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী শিল্পী মনোজ মুরলী নায়ার।

শিল্প ছিলেন ইন্দ্রাণী সেন। আজকের আনন্দের ধ্বনি শেষ করব, কারণ সময় বলছে থামতে হবে। শেষ শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 22 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে 39 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 30.2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং 26.2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে আগাম কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আজকের আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: আকাশবাণী মৈত্রী। এখন সুচিন্তনে শুনবেন আচার্য জগদীশ চন্দ্র বসুর রচনা থেকে পাঠ।
1: কবি এই বিশ্বজগতে তাহার হৃদয়ের দৃষ্টি দিয়া একটি অরূপকে দেখিতে পান, তাহাকেই তিনি রূপের মধ্যে প্রকাশ করিতে চেষ্টা করেন। অন্যের দেখা যেখানে ফুরাইয়া যায় সেখানেও তাহার ভাবের দৃষ্টি অবরুদ্ধ হয় না। সেই অপরূপ দেশের বার্তা তাহার কাব্যের ছন্দে ছন্দে নানা আভাসে বাজিয়া উঠিতে থাকে। বৈজ্ঞানিকের পন্থা স্বতন্ত্র হইতে পারে, কিন্তু কবিত্ব সাধনার সহিত তাহার সাধনার ঐক্য আছে। দৃষ্টির আলোক যেখানে শেষ হইয়া যায় সেখানেও তিনি আলোকের অনুসরণ করিতে থাকেন। শ্রুতির শক্তি যেখানে সুরের শেষ সীমায় পৌঁছায় সেখান হইতেও তিনি কম্পমান বাণী আহরণ করিয়া আনেন। প্রকাশের অতীত যে রহস্য প্রকাশের আড়ালে বসিয়া দিনরাত্রি কাজ করিতেছে, বৈজ্ঞানিক তাহাকেই প্রশ্ন করিয়া দুর্বোধ উত্তর বাহির করিতেছেন এবং সেই উত্তরকেই মানব ভাষায় যথাযথ করিয়া ব্যক্ত করিতে নিযুক্ত আছেন। এই যে প্রকৃতির রহস্য নিকেতন, ইহার নানা মহল, ইহার দ্বার অসংখ্য। প্রকৃতি বিজ্ঞানবিদ, রাসায়নিক জীবতত্ত্ববিদ ভিন্ন ভিন্ন দ্বার দিয়া এক এক মহলে প্রবেশ করিয়াছেন, মনে করিয়াছেন সেই সেই মহলই বুঝি তাহার বিশেষ স্থান, অন্য মহলে বুঝি তাহার গতিবিধি নাই। তাই জড়কে, উদ্ভিদকে, সচেতনকে তাহারা অলঙ্ঘভাবে বিভক্ত করিয়াছেন। কিন্তু এই বিভাগকে দেখাই যে বৈজ্ঞানিক দেখা, এ কথা আমি স্বীকার করি না। কক্ষে কক্ষে সুবিধার জন্য যত দেয়াল তোলাই যাক না, সকল মহলেরই এক অধিষ্ঠাতা, সকল বিজ্ঞানী পরিশেষে এই সত্যকে আবিষ্কার করিবে বলিয়া ভিন্ন ভিন্ন পথ দিয়া যাত্রা করিয়াছে। সকল পথই যেখানে একত্র মিলিয়াছে সেখানেই পূর্ণ সত্য। সত্য খণ্ড খণ্ড হইয়া আপনার মধ্যে অসংখ্য বিরোধ ঘটাইয়া অবস্থিত নহে। সেই জন্য প্রতিদিনই দেখিতে পাই জীবতত্ত্ব, রসায়নতত্ত্ব, প্রকৃতিতত্ত্ব আপন আপন সীমা হারাইয়া ফেলিতেছে। বৈজ্ঞানিক ও কবি উভয়েরই অনুভূতি অনির্বচনীয় একের সন্ধানে বাহির হইয়াছে। প্রভেদ এই, কবি পথের কথা ভাবেন না, বৈজ্ঞানিক পথটাকে উপেক্ষা করেন না। কবিকে সর্বদা আত্মহারা হইতে হয়, আত্মসম্বরণ করা তাহার পক্ষে অসাধ্য। কিন্তু কবির কবিত্ব নিজের আবেগের মধ্যে হইতে তো প্রমাণ বাহির করিতে পারে না, এজন্য তাহাকে উপমার ভাষা ব্যবহার করিতে হয়, সকল কথায় তাহাকে যেন যোগ করিয়া দিতে হয়। বৈজ্ঞানিককে যে পথ অনুসরণ করিতে হয় তাহা একান্ত বন্ধুর এবং পর্যবেক্ষণ ও পরীক্ষণের কঠোর পথে তাহাকে সর্বদা আত্মসম্বরণ করিয়া চলিতে হয়। সর্বদা তাহার ভাবনা পাছে নিজের মন নিজেকে ফাঁকি দেয়, এজন্য পদে পদে মনের কথাটা বাহিরের সঙ্গে মিলাইয়া চলিতে হয়। দুই দিক হইতে যেখানে না মিলে সেখানে তিনি একদিকের কথা কোনো মতেই গ্রহণ করিতে পারেন না। ইহার পুরস্কার এই যে তিনি যেটুকু পান তাহার চেয়ে কিছুমাত্র বেশি দাবি করিতে পারেন না বটে, কিন্তু সেটুকু তিনি নিশ্চিতরূপেই পান এবং ভাবি পাওয়ার সম্ভাবনাকে তিনি কখনো কোনো অংশে দুর্বল করিয়া রাখেন না। কিন্তু এমন যে কঠিন নিশ্চিতের পথ, এই পথ দিয়াও বৈজ্ঞানিক সেই অপরিসীম রহস্যের অভিমুখেই চলিয়াছেন। এমন বিস্ময়ের রাজ্যের মধ্যে গিয়া উত্তীর্ণ হইতেছেন যেখানে অদৃশ্য আলোকরশ্মির পথের সম্মুখে স্থূল পদার্থের বাধা একেবারেই শূন্য হইয়া যাইতেছে এবং যেখানে বস্তু ও শক্তি এক হইয়া দাঁড়াইতেছে। এইরূপ হঠাৎ চক্ষুর আবরণ অপসারিত হইয়া এক অচিন্তনীয় রাজ্যের দৃশ্য যখন বৈজ্ঞানিককে অভিভূত করে, তখন মুহূর্তের জন্য তিনিও আপনার স্বাভাবিক আত্মসম্বরণ করিতে বিস্মৃত হন এবং বলিয়া ওঠেন, যেন নহে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন আচার্য জগদীশচন্দ্র বসুর রচনা থেকে পাঠ। এখন প্রথম আলোয় শুনবেন সুবদ্ধ সঙ্গীত। সুবদ্ধ সঙ্গীতে খেয়াল, শিল্পী রাকা মুখোপাধ্যায়। রাগ প্রথমে ছায়া ভৈরব এবং পরবর্তীতে গান্ধারী।

গান্ধারী এবং ছায়া ভৈরব রাগে শুনলেন খেয়াল, শিল্পী ছিলেন রাকা মুখোপাধ্যায়। সুবদ্ধ সঙ্গীতের আসর আজ এ পর্যন্তই, কিছুক্ষণের মধ্যেই শুনবেন সংবাদ।

0: যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত। সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও 13টি দেশ। আইএফএ শিল্ডের ফাইনালে যুব ভারতীতে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আইএমসির উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের অসাধারণ অগ্রগতি তুলে ধরার পাশাপাশি সহযোগিতা, বিনিয়োগ এবং জ্ঞান আদান প্রদানের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ। এর মূল ভাবনা স্কেল উইদাউট বাউন্ডারিজ বা সীমাহীন পরিসরে প্রসার। গতকাল শুরু হওয়া চার দিনব্যাপী এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে টেলিযোগাযোগ বিভাগ এবং সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই আয়োজনে উদ্ভাবন ও পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিকাঠামো, প্রযুক্তিচালিত অর্থনৈতিক বৃদ্ধি, সর্বজনীন ডিজিটাল সুবিধা এবং নিরাপত্তা ও শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম বা পরিমণ্ডলের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মূলত 9টি প্রতিষ্ঠিত প্রধান ক্ষেত্রের ওপর আলোকপাত করা হবে, যার মধ্যে রয়েছে 5G ও 6G, পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা, AI নেটওয়ার্ক, সেমিকন্ডাক্টর, নন টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক, সাইবার নিরাপত্তা, কোয়ান্টাম যোগাযোগ, এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন, সার্কুলার ইকোনমি ও ESG এবং ইলেকট্রনিক্স উৎপাদন। এছাড়া স্মার্ট মোবিলিটি, স্টেডিয়ামের অভিজ্ঞতা, ইন্ডাস্ট্রিয়াল রোবোটিক্স এবং পরিবহন প্রযুক্তি, এই চারটি ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির সেবাতীর্থে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন GSM এর বোর্ড সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, প্রযুক্তিকে অবশ্যই সর্বজনীন ও স্থিতিশীল উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি গতকাল বলেন, একসময় যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারত তার ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। তিনি জানান, দেশ একসময় নিজের প্রয়োজনের মোবাইল ফোন বিদেশ থেকে আমদানি করত, আর আজ মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি মোবাইল ফোন বিশ্ববাজারে জোরালো স্থান করে নিয়েছে।
1: বর্ষ 2014 মে দেশ নে প্রধান সেবক কে রূপ মে সেবা কা দায়রা বড়া দিয়া আর তব ভি দেশ কে সামনে বিকরাল চুনৌতিয়াঁ মুহ বায়ে খড়ি থি, চারো তরফ সমস্যায় হি সমস্যায় নজর আতি থি, তব গ্রোথ কহিঁ দিখতি নহিঁ থি, মহঙ্গাই আসমান ছু রহি থি, ঘোর নিরাশা মে ডুবে দেশ কো ফির এক নয়ে বিশ্বাস কি জরুরত থি, মানে ফির বহি কাম কিয়া জো মুঝে আতা থা, কোটি কোটি ভারতীয় কি জনশক্তি কা আহ্বান কিয়া, উনকে সামনে ফির দোহরায়া, উই উইল ডু ইট, উই উইল ডু ইট, উই উইল ডু ইট।
0: নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ GST পরিষদের 57তম বৈঠক হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এই বৈঠকে GST সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রবাহ উন্নত করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, সরকার GST ব্যবস্থার পরবর্তী সংস্কারের জন্য 5 দফা পরিকল্পনা প্রস্তাব করবে। এই সংস্কারগুলির লক্ষ্য হল GST ব্যবস্থার বর্তমান প্রশাসনিক জটিলতাগুলি প্রশমন করা। 5 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে প্রক্রিয়াগত সংস্কার, পরিকাঠামোগত সংস্কার, বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি, পরিষেবা রফতানি এবং ই কমার্স। প্রস্তাবিত কিছু উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে স্বয়ংক্রিয় ইনভয়েস মেলবন্ধন, ইনপুট ট্যাক্স ক্রেডিট দাবির ক্ষেত্রে কাগজের ব্যবহার কমানো, ছোট ব্যবসার জন্য একাধিক রাজ্যে নিবন্ধনের বাধ্যবাধকতা দূর করা। উল্লেখ্য, GST পরিষদের 56তম বৈঠক গত বছরের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ উদযাপিত হচ্ছে। এবারের মূল বিষয়বস্তু ভারতীয় বায়ুসেনা, অভ্রান্ত, দুর্ভেদ্য ও নিখুঁত। বিমানবাহিনী দিবস উপলক্ষে আকাশবাণীতে দেওয়া এক বার্তায় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বলেছেন, ভারতীয় বিমানবাহিনী সর্বদা সতর্কতা ও দৃঢ় সংকল্পের সঙ্গে দেশরক্ষায় প্রস্তুত। গত বছর অপারেশন সিন্দুর সমন্বিত বিমান অভিযানের গুরুত্বপূর্ণ শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর ক্ষমতা ও সামর্থ্য প্রমাণ করেছে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি জানান, বায়ুশক্তি মহড়া, বিভিন্ন দ্বিপাক্ষিক মহড়া, ড্রোনাথন এবং বর্তমানে চলা ঐতিহাসিক বহুপাক্ষিক বিমান মহড়া তরঙ্গ শক্তির মতো গুরুত্বপূর্ণ মাইলফলকগুলির মাধ্যমে ভারতীয় বিমান বাহিনী।

0: সক্রিয়ভাবে তাদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করছে এবং দ্রুত বিশেষ প্রযুক্তিগুলিকে তাদের কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করছে। দিল্লি কাস্টমস গতকাল প্রায় 515 কোটি টাকা মূল্যের 165 কেজি বাজেয়াপ্ত মাদক নষ্ট করেছে। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নষ্ট করা মাদকে প্রায় 140 কোটি টাকা মূল্যের 140 কেজি হাইড্রপনিক গাঁজা এবং প্রায় 375 কোটি টাকা মূল্যের 25 কেজি কোকেন ছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পরিকাঠামোগত ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সংক্রান্ত সমস্যা মোকাবিলা এবং বিশ্ববাজারকে বিকৃতকারী নীতিগুলি রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত। এর সঙ্গে যুক্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও 13টি দেশ। গত 30শে সেপ্টেম্বর ও 1লা অক্টোবরে উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের মধ্যে আলোচনার পর অংশগ্রহণকারী 15টি দেশ স্বাক্ষরিত এই যৌথ বিবৃতিটি গতরাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে প্রকাশ করে। বিবৃতিতে দেশগুলি পরিকাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সমস্যা দূর করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে বাজারে সমস্যা সৃষ্টিকারী নীতিগুলির অবসান ঘটানো। আরও অনেক দেশ এ ধরনের বাজার বিকৃতি থেকে নিজেদের শিল্প, শ্রমিক ও অর্থনীতিকে সুরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে বলে দেশগুলি ওই যৌথ বিবৃতিতে উল্লেখ করে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আইভরি কোস্টের বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী নিয়াল কাবার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার লক্ষ্যে আলোচনা করেছেন। আলোচনায় বাণিজ্য, পরিকাঠামো, কৃষি এবং স্বাস্থ্য পরিষেবার ওপর বিশেষ জোর দেওয়া হয়। 3 আফ্রিকান দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি ঘানা থেকে আইভরি কোস্টে পৌঁছন, এরপর তিনি ইথিওপিয়া যাবেন। সৌদি আরবের 2টি বিমানবন্দরে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী হুথি গোষ্ঠীর হামলায় 3 জনের প্রাণহানি, আহত 30-এরও বেশি। সৌদি আধিকারিকরা জানিয়েছেন আবহা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার নাগরিকরা নিহত এবং 28 জন আহত হয়েছেন। অন্যদিকে কিং খালিদ বিমানবন্দরে হামলায় সুদানের 1 নাগরিক নিহত ও 8 জন আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সেনাজোট জানিয়েছে তারা রিয়াধের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং ইয়েমেনের রাজধানী সানায় একটি উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে। এদিকে হুথি আধিকারিকরা দাবি করেছেন বিদ্রোহীরা ইয়েমেনের দক্ষিণ পশ্চিম উপকূলের ধুবাব, আল জাদিদ এবং বাব এল মান্দেব প্রণালীর কিছু অংশে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে, যদিও ইয়েমেনের একজন সরকারি আধিকারিক এই দাবি প্রত্যাখ্যান করেছেন। রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের বিষয়ে বিদেশমন্ত্রক জানিয়েছে রুশ সেনাবাহিনীতে এখনও যারা রয়েছেন তাদের মুক্ত করার বিষয়ে ভারত রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। তিনি বলেন রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার যেসব প্রস্তাব দেওয়া হচ্ছে তা থেকে দূরে থাকার জন্য ভারত সরকার আবারও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। আঞ্চলিক অস্থিতিশীলতা মোকাবিলায় ভারতের বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে বিদেশমন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন ভারত মস্কো ও কিভ উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছে।
1: India has consistently maintained that dialogue and diplomacy are the way forward. Prime Minister on multiple occasions has expressed that this is not an era of war and no solution lies in the battlefield. In Bishkek, when he met President Putin, he did note and underline that time has come for endless war to now give way to end of war. In keeping with this idea to bring peace, India has engaged both sides, that is Russia and Ukraine. This has been appreciated by both.
0: ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFA শিল্ড ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে। IFA এর পক্ষ থেকে জানানো হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 6টা 15 মিনিটে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে GST পরিষদের 57তম বৈঠক হবে আজ। IFA শিল্ডের ফাইনালে যুব ভারতীতে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মোহনবাগান। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7টা বেজে 25 মিনিটে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 294 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন, আজ শুনবেন মুন্সী প্রেমচন্দ্রের জীবন কথা।
3: গোদান, নির্মলা, প্রতিজ্ঞা, কায়কল্প, রঙ্গভূমি, নামগুলো শুনলেই যার কথা মনে পড়ে তার প্রকৃত নাম ধনপত। জন্ম 1880 খ্রিস্টাব্দের 31শে জুলাই। মা বাবা ডাকতেন তাকে নবাব বলে। বাবা ছিলেন ডাক বিভাগের একজন কর্মচারী। 8 বছর বয়সে

0: ধনপতের মা মারা যান, বাবা আবার বিয়ে করেন। সৎমার সঙ্গে ধনপতের সম্পর্ক ভালো ছিল না। 7 বছর বয়সে ভর্তি হন গ্রামের পাঠশালায়। মৌলভীর কাছে শিখেছেন ফার্সি আর উর্দু। সংসারে তিনি ছিলেন একরকম নিঃসঙ্গ। 15 বছর বয়সে স্কুলে ভর্তি হন। 9ম শ্রেণীতে ওঠার আগেই বিয়ে, আর বিয়ের কিছুদিন পরেই বাবার চলে যাওয়া। সৎমা, 2টি সৎ ভাই ও স্ত্রীর দায়িত্ব এসে পড়ল ধনপতের ঘাড়ে। অভাব অনটনে সংসার তখন ধুঁকছে। 10ম শ্রেণী পাশ করে নিরুপায় ধনপত শহরে চলে এলেন। পড়াতে শুরু করলেন এক বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদের। সৌভাগ্যবশত সেখানে আলাপ হয় এক স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে। তিনি তাঁর স্কুলে ধনপতকে নিয়োগ করেন শিক্ষক হিসাবে। পরবর্তীকালে তিনি চুনারের কুইন্স কলেজে শিক্ষকতার কাজ পান। 20 বছর বয়সে উর্দুতে লেখেন একটি উপন্যাস, আসরাব ই মাভিদ। সেই লেখায় ছিল স্বপ্নচারী কল্পনাবিলাসী মনের ছোঁয়া। কিন্তু এরপর নিজের কঠোর জীবন সংগ্রাম ও বাস্তবের রূঢ় আঘাত তার চিন্তায় আমূল পরিবর্তন ঘটায়। জীবনে চলার পথে তিনি লাভ করেছিলেন বিচিত্র অভিজ্ঞতা, তাই তাঁর লেখায় ফুটে ওঠে সমাজের নিচুতলার মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার জলছবি। এক বাল্যবিধবার দুঃখময় জীবনের কাহিনী নিয়ে লেখা তার প্রেমা উপন্যাস প্রকাশিত হল 1907 খ্রিস্টাব্দে। সেই রচনায় তিনি সমর্থন করলেন বিধবা বিবাহ। প্রেমা প্রকাশের 2 বছর পর প্রকাশিত হল তার বিখ্যাত ছোট গল্প সংকলন মজ ই ওতন। রচনাগুলির মধ্যে ছিল ইংরেজ শাসকের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। ছোট গল্পের এই সংকলনটি প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি ইংরেজ সরকারের রোষ দৃষ্টিতে পড়লেন। বাজেয়াপ্তে হল মজ ই ওতন বা মাতৃভূমির ব্যথা। অদম্য সাহসী ও তেজী ধনপত নিজের নাম পরিবর্তন করে প্রেমচন্দ ছদ্মনামে লিখতে শুরু করলেন। দেশ বিদেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে পরিচিত ছিলেন প্রেমচাঁদ। রুশ বিপ্লবের সংবাদ তার মনে গভীর রেখাপাত করেছিল। এই সময় তার চিন্তাভাবনাতেও যে পরিবর্তন সূচিত হয়েছিল তার প্রমাণ পাওয়া যায় তাঁর গোসা ই আফিয়াত উপন্যাসে। সমসাময়িক সময়ের সামাজিক রাজনৈতিক সংকট, আন্দোলন ও জনমতের বাস্তব চিত্র রূপায়িত হয়েছে তাঁর উপন্যাসে। দেশাত্মবোধক ছোট গল্প ছাড়া 2টি উপন্যাসও লিখেছিলেন প্রেমচাঁদ, জলওয়া ই ইশার এবং বাজার ই হুসেন। প্রথম উপন্যাসটি ছিল বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের অনুসরণে লেখা। 1921 খ্রিস্টাব্দ, ভারতের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। জনজাগরণের উদ্দেশ্যে গান্ধীজি ঘুরছেন ভারতের বিভিন্ন প্রান্তে। এভাবেই তিনি এলেন গোরখপুরে। এখানেই গান্ধীজির বক্তৃতা শুনে উদ্বুদ্ধ হলেন প্রেমচাঁদ। তিনি সিদ্ধান্ত নিলেন সরকারের চাকরি আর করবেন না। স্কুলের চাকরি ছেড়ে কাজ নিলেন পত্রিকায়, কিন্তু সে চাকরিও বেশিদিন করতে পারলেন না। ছেড়ে দিয়ে নিজেই প্রকাশ করলেন হংস আর জাগরণ পত্রিকা। কিন্তু ব্যবসায়িক বুদ্ধির অভাব পত্রিকা সম্পাদনাতে বাদ সাধল, ফলে নানাভাবে খুঁজতে হতো আর্থিক সংকট মোকাবিলার উপায়। কিন্তু এসবের সঙ্গেই চলত তাঁর লেখনী। প্রকাশিত হল প্রতিজ্ঞা, নির্মলা, কায়কল্প, রঙ্গভূমি। 1931-32 সালে প্রকাশিত হল তাঁর অন্যতম উপন্যাস কর্মভূমি। প্রথম জীবনে উর্দুতে সাহিত্য রচনা করলেও পরবর্তীকালে হিন্দিতেই রচনা করেছেন। জীবনরসে সিক্ত তাঁর অন্যতম শ্রেষ্ঠ গল্পগুলি হল পিসনহারির কুয়া, শতরঞ্জ কি খিলাড়ি, কফন, সদগতি, নিমাকের দারোগা প্রভৃতি। সিনেমার চিত্রনাট্য লেখার কাজও করেছেন কিছুদিন। 1936 খ্রিস্টাব্দের 8ই অক্টোবর তিনি পাড়ি দেন অমৃতলোকে।
1: আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মুন্সী প্রেমচন্দ্রের জীবন কথা।
2: ১৭ই অগস্ট থেকে ১৬ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের।

পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধের উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
2: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com, maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com, maitribandhu maitribandhu23@gmail.com।
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মৌসুমী বাগচী।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন মৌসুমি বাগচি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার কৃষক বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান।
2: আজকের বিষয় কৃষিতে রাসায়নিক সার ও অনুখাদ্যের ব্যবহার। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ সরকারের উপকৃষি অধিকর্তা সার সঞ্জয় ভট্টাচার্য।
3: কৃষিকাজে রাসায়নিক সার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আপনারা রাসায়নিক সার ব্যবহার করছেন এবং আপনারা জানেন যে রাসায়নিক সারের মধ্যে তিনটে যে খাদ্য গাছের নাইট্রোজেন ফসফেট পটাশ এই তিনটি খাবার আমরা গাছকে সরবরাহ করি। এছাড়াও বিভিন্ন কিছু কিছু খাবার আছে যেগুলো খুব কম পরিমাণে গাছের প্রয়োজন হয় সেগুলোকে আমরা অনুখাদ্য বলে থাকি। এই অনুখাদ্যগুলো আপনারা ব্যবহার করছেন এবং রাসায়নিক সারের ব্যবহার দীর্ঘদিন থেকেই আমাদের শুরু হয়েছে। রাসায়নিক সারের ব্যবহারের ক্রমশ বৃদ্ধি ঘটছে এবং পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে প্রায় আমরা 30 লক্ষ টনের মতন রাসায়নিক সার ব্যবহার করি। কৃষক বন্ধুরা বিভিন্ন ফসলে বিভিন্ন রকম রাসায়নিক সার ব্যবহার করেন এবং লোকসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কৃষিতে উৎপাদন বৃদ্ধির ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ চলে এসেছে এবং আগে কৃষক বন্ধুরা চাষবাসটা কেবলমাত্র নিজের খাদ্য উৎপাদনের জন্যই করতেন, এখন আপনারা এই কৃষিকাজকে বাণিজ্যিকভাবে করছেন এবং কৃষিটা আপনাদের জীবিকা নির্বাহের একটা অন্যদিক একটা রয়েছে। সেই জন্য রাসায়নিক সার ব্যবহার এটা অপরিহার্য হয়ে পড়েছে, কারণ যে ফসল আমাদের যে লোকসংখ্যা সেই লোকসংখ্যাকে খাওয়াতে গেলে প্রচুর ফসল উৎপাদন করতে হবে। রাসায়নিক সারের ব্যবহারটা খুবই প্রয়োজন এবং যেভাবে ফসল উৎপাদন করতে গিয়ে আমরা মাটি থেকে রাসায়নিক সার উত্তোলন করছি ঠিক সেইভাবে রাসায়নিক সার আমরা দিতে পাচ্ছি না এবং আরও বেশি রাসায়নিক সার দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমার মনে হয়। তো এই খাদ্যশস্য উৎপাদন করতে গেলে আমরা যে রাসায়নিক সারগুলো ব্যবহার করি তার মধ্যে নাইট্রোজেনের জন্য আমরা ইউরিয়া অ্যামোনিয়াম সালফেট এগুলো ব্যবহার করি এবং ফসফেট সারের জন্য আমরা সিঙ্গেল সুপার ফসফেট বা DAP ব্যবহার করে থাকি। পটাশ সারের জন্য আমরা মিউরেট অফ পটাশ বা বিভিন্ন কমপ্লেক্স সারের মধ্যে যে পটাশ রয়েছে সেগুলো ব্যবহার করে থাকি এবং এই সারগুলো বাজারে সাধারণত বিপণন হয় এবং কৃষক বন্ধুরা যখন এই সার কেনেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে এই সারের মধ্যে যে গাছের খাদ্য উপাদান সেই পুরোটাই সার নয়। যেমন ইউরিয়ার মধ্যে আমরা গাছের যে নাইট্রোজেন খাবার সেটা 46% থাকে এবং 1 কেজি যদি নাইট্রোজেন জমিতে প্রয়োগ করতে হয় তাহলে 2 কেজি 200 গ্রাম ইউরিয়া কিনতে হবে। পটাশ সার যেটা মিউরেট অফ পটাশ বাজারে বস্তায় যেটা আমরা কৃষক বন্ধুরা কিনে থাকেন তার মধ্যে গাছের যে মূল খাবার সেটা রয়েছে 1 কেজি 660 গ্রাম পাওয়া যাবে এবং এইভাবে যদি আমরা হিসেবটা করি সার প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের গাছের যে মূল খাদ্যের যে যোগান সেটা পাওয়া যাবে। এবং কৃষক বন্ধুরা আপনারা জানেন যে গাছের বৃদ্ধির দশায় আমরা নাইট্রোজেন ঘটিত সারটা বেশি ব্যবহার করি, এটা খেয়াল রাখতে হবে। যারা চাষ করেন যে দীর্ঘদিন ধরে জমিতে একই জমিতে বিভিন্ন ফসল চাষ করার জন্য অনুখাদ্যের ঘাটতি পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে জিঙ্ক বোরন মলিবডেনাম এই এবং অন্যান্য কয়েকটি অনুখাদ্যের ভীষণ অভাব পরিলক্ষিত হচ্ছে। অনুখাদ্য হিসাবে জিঙ্ক সালফেট বা চিলেটেড জিঙ্ক ব্যবহার করতে হবে। সোহাগার অভাবের জন্য যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সোহাগা বা বোরাক্স যেগুলো বাজারে বিক্রি হয় বা এমনিও কিনে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও মলিবডেনামের জন্য আপনারা সোডিয়াম মলিবডেট অ্যামোনিয়াম মলিবডেট ব্যবহার করতে হবে ফসলের বৃদ্ধির দশায় এবং মাটিতেও আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। ভালো মাটিতে ব্যবহার না করে গাছে স্প্রে করলে বেশি উপকার পাওয়া যাবে।
2: শুনলেন কৃষিতে রাসায়নিক সার ও অনুখাদ্যের ব্যবহার প্রসঙ্গে। এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ সরকারের উপকৃষি অধিকর্তা সার সঞ্জয় ভট্টাচার্য।
0: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে আজকের অনুষ্ঠান সূচি একটু বলে দিই। আজকে বৃহস্পতিবার 8/10/2026। আজকে আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে কি শুনবেন? 7:05 শুনবেন লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে। আজকে তেজু হিমাচল প্রদেশ, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 7:35

সকালের আড্ডায়ও রয়েছে শ্রীরূপা মুখোপাধ্যায়। সাড়ে আটটায় ঘুরে দাঁড়ানোর গল্প, প্রতিমা শিল্পী চায়না পালের সাক্ষাৎকার গ্রহণে কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত, 8:45 যুবমনে গানে গানে উপস্থাপনায় ঋতব্রত দে, 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের আসর খেয়াল ওস্তাদ আরশাদ আলী খান, রাগ মিয়া কিটোরি, 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। সাড়ে দশটায় রামধন অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এবং পরবর্তীতে দোতারা কৃষ্ণকান্ত নন্দী। 11টায় মহানায়কের গল্প, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। 11:15 দ্বিজেন্দ্র গীতি, উপস্থাপনায় ইন্দ্র সরকার। 11:30 রম্যগীতি। বেলা 12টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সৃজনী পাল। 12:30 রবীন্দ্রসঙ্গীত, 1টায় নাটক অন্নপ্রাশন, রচনা সুনীত কুমার মুখোপাধ্যায়, প্রযোজনায় রবি বাগচি। 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে 3:30 ভারতীয় সময়ে, 3:35 আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর। 4:05 পথের বাঁকে গল্পের ডাকে, উপস্থাপনায় রমা ঘোষ। বিকেল 4:35 ছায়াছবির গান। 4:50 ক্যাম্পাস আড্ডা। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রমা ঘোষ। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। 6:20 ক্ষেত খামারের কথা, অপ্রচলিত সবজি চাষ বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে, হাটের সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দেয় বিষয়ে বলবেন ডাক্তার সিদ্ধার্থ মণি। 7টায় যুববাণী থেকে গানের সুরে, উপস্থাপনায় সৃজিতা সাঁতরা। 8:30 বাংলা ব্যান্ডের গান। 9টায় কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন খেয়াল, শিল্পী উস্তাদ আরশাদ আলী খান, রাগ রাগেশ্রী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন মৈত্রীতে আজকের অনুষ্ঠান সূচি, মানে আজকে সারাদিন ধরে মৈত্রীতে কি কি অনুষ্ঠান আপনারা শুনবেন।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রীতে সময়টা এখন লোকগীতির, আর এই লোকগীতির অনুষ্ঠানে পরপর দুটি গান শোনাব। প্রথম গানটি সহজমার কণ্ঠে এবং পরের গানে অভিজিৎ বসু। আমরা শুনিনি পরপর দুটি গান।

শুনছেন লোকগীতের অনুষ্ঠান। আর লোকগীতের অনুষ্ঠানে পরপর দুটি গান শুনে নিলেন। প্রথম গানটি ছিল সহজমার কণ্ঠে, পরবর্তী গানে ছিল অভিজিৎ বসু। কিন্তু আজকে লোকগীতির এই মুহূর্তে অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হবে, আর এর পরের অনুষ্ঠানের জন্য শুনতে থাকুন মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় রয়েছি আমি শ্রীরূপা মুখোপাধ্যায়। এই যে শীত আসছে, শরৎকাল তো এসে গেছে, এই যে শরৎকাল এসেছে, শীতকাল আসছে, তার মানেই বাঙালির পায়ের তলায় একদম সর্ষে, তাই তো? সারা বছরই আমরা ঘুরতে যাই, তবে একদম অক্টোবর থেকে মার্চ মাস, এটা হচ্ছে সারা ভারতবর্ষ ঘোরার সেরার সেরা সময়।

এই শিরা আর শিরা সময়ে আমরা পাহাড়ে যাব না তা কি করে হয়। আজকে তেমনই একটি জায়গা, যে জায়গাতে একটু কম লোকজন যায় কিন্তু আমরা যাব অবশ্যই, সেটি হলো অরুণাচল প্রদেশের তেজু। আপনারা যারা জাননি অবশ্যই আপনাদের বাকেট লিস্টে এই তেজুকে রাখবেন। তাহলে শুনে নি তেজুতে কি কি আছে, কিরমভাবে আমরা কি কি দেখতে পারি। এমন কখনো কোনো জায়গায় যেতে ইচ্ছা করেছে যেখানে ঘুম ভাঙবে একদম পাখির ঢাকে, জানলার বাইরে দেখা যাবে সবুজ পাহাড় আর বিকেল নামলেই মেঘ আর পাহাড়ের গায়ে জড়িয়ে ধরবে এক রাস মাদকতা, যেখানে রাস্তা আপনাকে নিয়ে যাবে কখনো পাহাড়ের কোলে, কখনো নদীর ধারে, আবার কখনো এমন নির্জন প্রান্তরে যেখানে দাঁড়িয়ে মনে হবে পৃথিবীটা বোধহয় একটু ধীর গতিতে চলছে। আজকের ভ্রমণ আমরা সেই রকমই এক জায়গায় করতে চলেছি। হ্যাঁ, তেজু অরুণাচল প্রদেশের লোহিত জেলার একটি সুন্দর এবং শান্ত শহর। অরুণাচল প্রদেশ মানেই যেন পাহাড়, মেঘ, নদী এবং অসংখ্য জানা অজানা গল্প। পশ্চিম অরুণাচলের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির তুলনায় পূর্ব অরুণাচলের তেজু অনেকটাই কিন্তু নিলিবিলি। আর এই নিলিবিলি সেটাই যেন তেজুর সৌন্দর্যের এক বিশেষ ইউএসপি বলা চলে। তেজুর চারপাশে তাকালেই চোখে পড়বে পাহাড়ের সারি, কোথাও ঘন সবুজ বন, আবার কোথাও ছোট ছোট পাহাড়ি পথ, আবার কোথাও নদীর জল পাথরের গা ঘেঁষে বয়ে চলেছে। শহরের ব্যস্ততা থেকে দূরে এসে প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে পারবেন আপনি। আর তেজুতে আছে গ্লো লেক, পাহাড়ের কোলে নীলের গল্প। তেজুর অন্যতম আকর্ষণ এই গ্লো লেক। পাহাড়ে অবস্থিত সুন্দর এই হ্রদ যেন প্রকৃতি নিজের হাতে এঁকে দিয়েছে। চারপাশে সবুজ পাহাড় আর মাঝখানে শান্ত টলটলে জল, আকাশে মেঘ এসে সেই জলে নিজের ছায়া ফেলে দিয়ে যাচ্ছে। যখনই দৃশ্যটা দেখবেন মনে হবে আহা, আমরা ছোটবেলায় খাতায় তো এরকমই ছবি আঁকতাম, তাই না? তবে এখানে পৌঁছানোটাও একটা আলাদা অভিজ্ঞতা। পাহাড়ি রাস্তা, সবুজ অরণ্য আর নির্জন পরিবেশ পেরিয়ে যখন আপনি গ্লো লেকের সামনে এসে দাঁড়াবেন তখন মনে হবে এতটা পথ আসা যেন সত্যিই সার্থক হলো। আর আছে লোহিত নদী, পাহাড়ের সঙ্গে যার গভীর বন্ধুত্ব। তেজুর সঙ্গে অঙ্গাঙ্গীনভাবে জড়িয়ে আছে এই লোহিত নদী। অরুণাচলের পাহাড়ি ভূমিরূপের বিভিন্ন অংশ দিয়ে বয়ে চলা এই নদী কখনো শান্ত, আবার কখনো প্রবল তেজি ঘোড়ার মতো ছুটে চলেছে। তার প্রবল স্রোত আপনাকে মুগ্ধ করবেই করবে। নদীর ধারে দাঁড়ালে পাহাড়ি বাতাসের সঙ্গে সঙ্গে জলের শব্দ মিশে এক অদ্ভুত প্রশান্তি তৈরি করেছে। শহরের কোলাহল থেকে দূরে বসে একটু নদীর দিকে তাকালেও আপনার মনটা অনেকটা শান্ত হয়ে যাবে, মনটা ভালো হয়ে যাবে। আর একটু যদি আমরা চারপাশে তাকাই, ভারতবর্ষের এমন কোথাও নেই যেখানে আমাদের পুরাণের ছোঁয়া নেই। তেমনই একটি জায়গা পরশুরাম কুণ্ড, পুরাণ আর প্রকৃতির মেলবন্ধন আপনি পাবেন। তেজু ভ্রমণে পরশুরাম কুণ্ড অবশ্যই একটি গুরুত্বপূর্ণ স্থান। লোহিত নদীর তীরে অবস্থিত এই পবিত্র স্থানকে ঘিরে রয়েছে হিন্দু পুরাণের নানা কাহিনী। বিশ্বাস করা হয় পরশুরাম এখানে এসে পাপমোচনের জন্য পবিত্র জলে স্নান করেছিলেন। প্রতি বছর বহু তীর্থযাত্রী এখানে আসেন, বিশেষ করে মকর সংক্রান্তির সময় পরশুরাম কুণ্ডে ভক্তদের সমাগম চোখে পড়ার মতো। তবে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এখানকার প্রকৃতি আপনাকে সত্যিই মন ছুঁয়ে যাবে। পাহাড়, নদী, আকাশ, মেঘ, এই চারটিকে যদি আপনি পুরোপুরিভাবে অনুভব করতে চান তাহলে তেজু আপনার জন্য আইডিয়াল একটা ভ্রমণ স্থান হতে পারে। অরুণাচলে আসুন, আমাদের ভারতে আসুন, ভারত চলুন, আমরা ভারতবাসী যারা তারা ভারতকে আরও ভালো করে এক্সপ্লোর করি, ঘুরে দেখি, এবং চলতে চলতে কোথাও গিয়ে যে
এত সুন্দর।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে জিএসটি পরিষদের 57তম বৈঠক হবে আজ। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ উদযাপিত হচ্ছে। বিশ্ববাজারকে স্থিতিশীল রাখার আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত, সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও 13টি দেশ। ইউক্রেনে গতকাল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 25 জন নিহত, আহত 100 জন। সৌদি আরবের 2টি বিমানবন্দরে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী হুতি গোষ্ঠীর হামলায় 3 জনের প্রাণহানি, আহত 30-এর বেশি। বেইজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মানুষ শাহ ও দিয়া চিতালে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আইএমসির উদ্বোধন করবেন। এই অনুষ্ঠান টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের অসাধারণ অগ্রগতি তুলে ধরার পাশাপাশি সহযোগিতা, বিনিয়োগ এবং জ্ঞান আদান প্রদানের জন্য একটি আন্তর্জাতিক মঞ্চ। এর মূল ভাবনা হল স্কেল উইদাউট বাউন্ডারিজ বা সীমাহীন পরিসরে প্রসার।

গতকাল শুরু হওয়া চারদিনব্যাপী এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে টেলিযোগাযোগ বিভাগ এবং সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই আয়োজন উদ্ভাবন ও পরবর্তী প্রজন্মের ডিজিটাল পরিকাঠামো, প্রযুক্তিচালিত অর্থনৈতিক বৃদ্ধি, সর্বজনীন ডিজিটাল সুবিধা এবং নিরাপদ ও শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম বা পরিমণ্ডলের উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সর্বজনীন ও স্থিতিশীল উন্নয়নের হাতিয়ার হিসেবে তিনি প্রধানমন্ত্রী প্রযুক্তি ও ডিজিটাল পরিষেবাগুলিকে সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দূরদর্শী নীতি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে 2047 সালের মধ্যে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার স্বপ্ন পূরণ করবে। নতুন দিল্লিতে বিকশিত ভারত সংকল্প সভায় তিনি বলেন, একসময় যে দেশকে নীতি পঙ্গুত্বের জন্য সমালোচনা করা হতো, আজ সেই ভারত তার ক্রমবর্ধমান শক্তি ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতার জন্য বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। তিনি জানান, দেশ একসময় নিজের প্রয়োজনের মোবাইল ফোন বিদেশ থেকে আমদানি করত, আর আজ মেড ইন ইন্ডিয়া বা ভারতে তৈরি মোবাইল ফোন বিশ্ববাজারে জোরালো স্থান করে নিয়েছে। 94তম ভারতীয় বায়ুসেনা দিবস আজ উদযাপিত হচ্ছে। এবারের মূল বিষয়বস্তু, ভারতীয় বায়ুসেনা অভ্রান্ত, দুর্ভেদ্য ও নিখুঁত। বিমান বাহিনী দিবস উপলক্ষে আকাশবাণীতে দেওয়া এক বার্তায় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বলেছেন, ভারতীয় বিমান বাহিনী সর্বদা সতর্কতা ও দৃঢ় সংকল্পের জন্য দেশ রক্ষায় প্রস্তুত। গত বছর অপারেশন সিন্ধুর সমন্বিত বিমান অভিযানের গুরুত্বপূর্ণ শক্তিকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর ক্ষমতা ও সামর্থ্য প্রমাণ করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, বায়ুশক্তি মহড়া, বিভিন্ন দ্বিপাক্ষিক মহড়া, ড্রোনাথন এবং বর্তমানে চলা ঐতিহাসিক বহুপাক্ষিক বিমান মহড়া, তরঙ্গ শক্তির মতো গুরুত্বপূর্ণ মাইলফলকগুলির মাধ্যমে ভারতীয় বিমান বাহিনী সক্রিয়ভাবে তাদের যুদ্ধ প্রস্তুতি যাচাই করছে। দিল্লি কাস্টমস গতকাল প্রায় 515 কোটি টাকা মূল্যের 165 কেজি মাদক বাজেয়াপ্ত করেছে। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, নষ্ট করা মাদকে প্রায় 140 কোটি টাকা মূল্যের 140 কেজি হাইড্রোপনিক গাঁজা এবং প্রায় 375 কোটি টাকা মূল্যের 25 কেজি কোকেন ছিল। বিবৃতিতে আরও বলা হয়, দিল্লি কাস্টমসের উচ্চ পর্যায়ের মাদক নিয়ন্ত্রণ কমিটি নির্ধারিত আইনি পদ্ধতি ও সুরক্ষা ব্যবস্থা মেনে এই কাজ সম্পন্ন করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ জিএসটি পরিষদের 57তম বৈঠক হতে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এই বৈঠকে জিএসটি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি এবং ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রবাহ উন্নত করার লক্ষ্যে নীতিগত সংস্কার নিয়ে আলোচনা করা হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, সরকারের জিএসটি ব্যবস্থার পরবর্তী সংস্কারের জন্য 5 দফা পরিকল্পনা প্রস্তাব করবে। এই সংস্কারগুলির লক্ষ্য হল জিএসটি ব্যবস্থার বর্তমান প্রশাসনিক জটিলতাগুলি প্রশমন করা। 5 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে প্রক্রিয়াগত সংস্কার, পরিকাঠামোগত সংস্কার, বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টি, পরিষেবা রফতানি এবং ই কমার্স। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর গত রাতে আবিজানে আইভরি কোস্টের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তেনে বিরাহিমা উদাত্তেরার সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশমন্ত্রী জানান, পারস্পরিক বিশ্বাস, সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এর আগে বিদেশমন্ত্রী আইভরি কোস্টের বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী নিয়ালে কাবার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার লক্ষ্যে আলোচনা করেন। শ্রী জয়শঙ্কর সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, ভারত আইভরি কোস্ট অংশীদারিত্ব জোরদার করা নিয়ে উভয় দেশের নেতা বিস্তারিত আলোচনা করেছেন। এর আগে ঘানায় সেদেশের বিদেশমন্ত্রী স্যামুয়েল ওকুজেতো আবলাকোয়ার কাছ থেকে জয়শঙ্কর ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে ঘানার অংশগ্রহণের স্বীকৃতিপত্র ঘোষণা গ্রহণ করেন। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় পিএম গতিশক্তি। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যর সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও কাশ্মীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পরিকাঠামোগত ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সংক্রান্ত সমস্যা মোকাবিলা এবং বিশ্ববাজারকে বিকৃতকারী নীতিগুলি রোধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ের বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত। এর সঙ্গে যুক্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও 13টি দেশ। গত 30শে সেপ্টেম্বর ও 1লা অক্টোবরে উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের মধ্যে আলোচনার পর অংশগ্রহণকারী 15টি দেশ স্বাক্ষরিত এই যৌথ বিবৃতিটি গতরাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় প্রকাশ করে। বিবৃতিতে দেশগুলি পরিকাঠামোগত অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ও উৎপাদন সমস্যা দূর করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। ইউক্রেনে গতকাল এক রুশ হামলায় 25 জন নিহত ও 100 জন আহত হয়েছেন। রাশিয়া কিভ এবং ইউক্রেনের আরও একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে উত্তর

0: অঞ্চলের চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে। সেখানে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচতলা একটি আবাসন ধ্বংস হয়ে যায়। এছাড়া কিভ, ওলেকসান্ড্রিয়া ও ক্রেমেনচুনকেও সাধারণ মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের বাহিনী 44টি ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং 117টি ড্রোন নিষ্ক্রিয় করতে সক্ষম হলেও পুরো হামলাটি ঠেকানো সম্ভব হয়নি। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ গতকাল মারিয়া দেল কার্মেন আবাসকালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 87 বছর বয়সী এই মহিলার বাসস্থান থেকে উচ্ছেদের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছিল। সৌদি আরবের দুটি বিমানবন্দরে ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথির হামলায় 3 জনের প্রাণহানি, আহত 30-এর বেশি। সৌদি আধিকারিকরা জানিয়েছেন, আভা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার নাগরিকরা নিহত এবং 28 জন আহত হয়েছেন। অন্যদিকে কিং খালিদ বিমানবন্দরের হামলায় সুদানের 1 নাগরিক নিহত ও 8 জন আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সেনাজোট জানিয়েছে, তারা রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এদিকে হুতি আধিকারিকরা দাবি করেছেন, বিদ্রোহীরা ইয়েমেনের দক্ষিণ পশ্চিম উপকূলের ধুবাব, আলজাদিদ এবং বাবেল মান্দে প্রণালীর কিছু অংশে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। নারী ও শিশু কল্যাণ বিষয়ক সম্মেলনে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে আজ। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সুদৃঢ় করা এবং কেন্দ্র রাজ্য পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দ্রুত কাজ করার লক্ষ্যে এই সম্মেলন আয়োজন করা হবে। 2 দিনব্যাপী এই সম্মেলনে 4টি মূল বিষয়ের উপর আলোচনা করা হবে। উন্নত পুষ্টি ও প্রাথমিক শিক্ষার জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পুনর্গঠন, ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করা, প্রাতিষ্ঠানিক ও আইনি পরিকাঠামোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নারী সুরক্ষা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির কার্যকারিতা ও সুফল বাড়িয়ে নারী ক্ষমতায়ন। বিদেশ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আর্কটিক সার্কেল অ্যাসেম্বলির বার্ষিক বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আইসল্যান্ডের রেইকিয়াভিকে আজ থেকে শুরু হয়ে এই বৈঠক চলবে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়া 2026-এ শ্রী সিং সিঙ্গাপুর সেশনে অংশ নেবেন। বেজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মানুষ শাহ ও দিয়া চিতালে। প্রথম ভারতীয় জুটি হিসেবে WTT গ্র্যান্ড স্ম্যাশের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন তাঁরা। কোয়ার্টার ফাইনালে গতকাল রোমানিয়ার এডওয়ার্ড ইউনেস্কো ও বেনার্দেত সোক্স জুটিকে 3-0 ব্যবধানে হারিয়ে দেন এই জুটি। অলিম্পিক পদকজয়ী স্বপ্নিল কুশালে এবং সরবজিৎ সিং আগামীকাল থেকে মিশরের কায়রোতে শুরু হওয়া 2026 সালের ISSF শুটিং বিশ্বকাপ 35 সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। রাইফেল এবং পিস্তল শুটারদের জন্য কায়রোর এই প্রতিযোগিতাটি চলবে চলতি বছরের চূড়ান্ত ও চূড়ান্ত ISSF বিশ্বকাপ। চলতি মাসের 10 থেকে 15 তারিখ পর্যন্ত মিশরের ইন্টারন্যাশনাল অলিম্পিক সিটি শুটিং রেঞ্জে এই প্রতিযোগিতা হবে। কায়রোতে অংশ নেওয়া 35 জন ভারতীয় শুটারের মধ্যে 11 জন র্যাঙ্কিং পয়েন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। চায়না ওপেন টেনিসে আজ বেজিংয়ে মহিলা সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে 7ম বাছাই ক্যারোলিনা মুচোভা 26তম বাছাই নিকোলা বর্তুঙ্কোভার মুখোমুখি হবেন। অন্য কোয়ার্টার ফাইনালে 4র্থ বাছাই মীরা আন্দ্রিভা 19তম বাছাই একাতেরিনা আলেকজান্দ্রোভার মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করবেন। ইউক্রেনে গতকাল রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 25 জন নিহত, আহত 100 জন। বেইজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মানুষ শাহ ও দিয়া চিতালে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা। উপস্থাপনায় রয়েছি আমি শ্রীরূপা মুখোপাধ্যায়।

সকালের আড্ডায় আজকে কি কি রয়েছে সেটা একটু জানিয়ে দিই। আজকে ওয়ার্ল্ড অক্টোপাস ডে, সেই অক্টোপাসের নিয়ে কথা হবে। আর এই অক্টোপাস দিয়ে শুরু করছি বলেই একটু হচ্ছে প্রাণীদের নিয়ে কথা বলবো, প্রাণীদের ডাক, তাদের ভাষা, সেই নিয়ে একটু কথা থাকবে এবং তাদের সঙ্গে এআই কি করছে প্রাণীদের ডাক ভাষা এই সমস্ত বুঝতে। আর থাকছে এই যে অক্টোপাস দিয়ে শুরু করব, তাই যাব গভীর সমুদ্রে, গভীর সমুদ্র থেকে উপর সমুদ্রে, বিভিন্ন অ্যাডভেঞ্চারাস স্পোর্টস যেগুলো সমুদ্রেও কে রিলেট করে গড়ে উঠেছে সেই সব নিয়ে কথা থাকছে। আর কথা থাকছে ওই যে আজকে একটু পশু পাখিদের নিয়ে আছি বলে অ্যানিম্যাল পোজ যোগা, এ নিয়েও কথা থাকছে। আর

আজকে কত তারিখ বলুন তো? 8 তারিখ। হ্যাঁ, আর আজকে ওয়ার্ল্ড অক্টোপাস ডে, মানে রহস্যময় 8 পে প্রাণীটার, তাকে নিয়ে আজকে একটা পুরোপুরি দিন। সমুদ্রের গভীরে অনেক প্রাণী রয়েছে যাদের জীবনযাপন আমাদের কাছে বিস্ময়কর, আর তাদের মধ্যে অন্যতম হল অক্টোপাস। আর এই অসাধারণ প্রাণীটির প্রতি সচেতনতা এবং ভালোবাসা ছড়িয়ে দিতে প্রতি বছর 8ই অক্টোবর পালন করা হয় ওয়ার্ল্ড অক্টোপাস ডে। অক্টোপাস হল সামুদ্রিক প্রাণী, সেটা আমরা সবাই জানি, যার রয়েছে 8টি পা বা বাহু। মজার বিষয় হল অক্টোপাসের শরীরে কোনো হাড় নেই, তাই সে খুব সহজেই নিজের শরীরের আকৃতি পরিবর্তন করতে পারে এবং অত্যন্ত সরু জায়গার মধ্যে দিয়েও বেরিয়ে আসতে পারে। অক্টোপাসকে পৃথিবীর অন্যতম বুদ্ধিমান অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। তার সমস্যা সমাধান করতে পারার যে কৌশল বা বিভিন্ন জিনিস চিনতে পারার কৌশল এবং প্রয়োজনে নিজেদের অভিজ্ঞতা থেকে শিখতে পারার কৌশল মানুষকে বেশ অবাক করেছে। কিছু প্রজাতি এমনকি নারকেলের খোলস থেকে অন্যান্য বস্তুর মধ্যেও আশ্রয় নিয়ে এবং তাকে ব্যবহার করে কিভাবে প্রাণ রক্ষা করতে হয় সেগুলিও অক্টোপাস ভীষণ সহজে শিখে যায়। অক্টোপাসের সবচেয়ে চমকপ্রদ যে ব্যাপারটি বা ক্ষমতাগুলি, তাদের মধ্যে একটি হল রং এবং শরীরের গঠন পরিবর্তন করা।

বিপদকারী বা বিপদের মুখোমুখি হলে তারা আশেপাশের পরিবেশের সঙ্গে মিলেমিশে যাওয়ার চেষ্টা করে, যেটা আমরা অনেক সময় গিরগিটিতে দেখি তারা রং পরিবর্তন করে। ঠিক অক্টোপাসও কিন্তু বিপদের মুখোমুখি হলে সেই পরিবেশ অনুযায়ী নিজের শরীরের রং পরিবর্তন করে। আবার নিজেদের মধ্যেও যোগাযোগ বা ভয় প্রকাশের ক্ষেত্রেও তারা শরীরের রং এবং শুধু রং নয় নকশাও পরিবর্তন করতে পারে। অক্টোপাসের তিনটি হৃদয় রয়েছে, এটা অনেক সময় আমরা ছোটবেলায় জীবন বিজ্ঞানের বইতে পড়েছি, তাই না? এবং তাদের রক্তের রং নীলচে। তবে সাধারণত এই অসাধারণ প্রাণীও সমুদ্রের দূষণ, আবাসস্থল ধ্বংস এবং জলবায়ুর পরিবর্তনের মতো সমস্যার প্রভাবের তারাও কিন্তু ধ্বংস হয়ে গেছে অনেক ধরনের অনেক প্রজাতির অক্টোপাস। তাই ওয়ার্ল্ড অক্টোপাস ডে শুধু একটি অদ্ভুত সামুদ্রিক প্রাণীকে তাকে মনে করিয়ে তাকে মনে করার দিন নয়, এই সামুদ্রিক প্রাণীটি যেটি বুদ্ধিমান প্রাণী তাকে বাঁচিয়ে রাখারও আমাদের কৌশলও বটে। আমরা চলুন, অনেকে এই দিনটিকে স্মরণ তো অনেক দেশে করা হয়, আমাদের দেশেও একটু করি, আমাদের মতো করে করি। বিদেশে অনেক জায়গায় যে বিশেষত দেখবেন ইউএই থেকে বা ইউএসএ থেকে আপনারা যে ভিডিওগুলো দেখেন তাতে দেখবেন বহু মানুষ বা বহু টিনেজ বা তার থেকে আরেকটু বাচ্চারা অক্টোপাস কিন্তু পোষে পেট হিসেবে। তার একটাই কারণ, ওই যে ভীষণ বুদ্ধিমান প্রাণী, যেমন বেড়ালকে পোষা হয়, কুকুরকে পোষা হয়, তেমনই অক্টোপাসকে অনেকে পোষে। এবং অক্টোপাস ভীষণ ভালো কমিউনিকেট করে। এই সারা বিশ্বে আমাদের যেমন বাঁচার অধিকার আছে, তাদেরও কিন্তু বাঁচার অধিকার আছে। সেই অমেরুদণ্ডী কিন্তু বুদ্ধিমান প্রাণীটির উদ্দেশ্যে, তাই সারা বিশ্ব তাকে মনে রেখে এই দিনটি ডেডিকেট করেছে ওয়ার্ল্ড অক্টোপাস ডে হিসেবে। কত কিছু জানি না আমরা, কত কিছু জানার আছে প্রতি মুহূর্তে, প্রতিদিনটি সেলিব্রেট করতে করতে আমরাও শিখি, আপনাদেরও ভাগ করে নিই সেই গল্প। আর গল্পের সঙ্গে আড্ডার সঙ্গে চলতে থাকুক অনেক ভালো ভালো গান। তাই এবারের গানে জিমুথ এবং পিউ।

0: মুখোপাধ্যায় এবং জিমোথ রায়ের দ্বৈত কণ্ঠে শুনছিলাম এই গানটি।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
3: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
4: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
5: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউড স্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
6: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
7: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

পরপর শুনে নিলাম দুটো গান। এই মুহূর্তে যার গান শুনছিলাম সেটি অনুপম রায়ের কণ্ঠে, এবং তার আগেই শুনেছি ইমন চক্রবর্তীর কণ্ঠে গান। তবে সকালের আড্ডায় সময়টা এখন দৃষ্টিকোণের। আজকে দৃষ্টিকোণে কি রয়েছে? বেগম আক্তারের জন্মদিনে আকাশবাণী সংবাদের শ্রদ্ধার্ঘ, মৈত্রী সংবাদের এই শ্রদ্ধার্ঘ। তাহলে শুনিনি এই মুহূর্তে।

মাত্র 15 বছর বয়সেই তাঁর জনসমক্ষে গান গাওয়া, শ্রোতারা এক নিমেষে মুগ্ধ হন তাঁর কণ্ঠস্বরে, শোনা যায় তাঁর গজলে অভিভূত হন সরোজিনী নাইডু।

1930-এর দশকটিতে তিনি বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয়ও করেন, আমিনা, মমতাজ বেগম, জওয়ানি কে নশা, নসিব কা চক্কর। তিনি নিজেই সেখানে গান গেয়েছিলেন। সত্যজিৎ রায়ের জলসাঘর দিয়েই তাঁর ছবির জগৎ

এক অনন্য সাধারণ ধারা ও ভঙ্গিতে সেই গায়কের প্রকাশ। বেশিরভাগ গানই রাগ ভিত্তিক। হিন্দুস্থানী মার্গীয় সঙ্গীতে গজল, দাদরা ও ঠুঙ্গি ঘরানার শিল্পীদের মধ্যে বিশেষ স্থান আখতারি বাই ফৈজাবাদী ওরফে বেগম আখতারের।

0: আজকের দৃষ্টিকোণে শুনছিলেন সঙ্গীতশিল্পী বেগম আক্তারের জন্মদিনের উদ্দেশ্যে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: সকালের আড্ডায় জানিয়েছি যে আজকের ওয়েদারটা কেমন থাকবে। আজকের মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবশ্যই 30.8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.2 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। খুব সামান্য হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, মোটামুটি মেঘলা আকাশই থাকবে, তবে কখনো কখনো রোদের দেখা মিলতে পারে। দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে হবেই যে তার কোনো গ্যারেন্টি নেই। তবে এই যা ওয়েদারের অবস্থা, শরৎকাল না বর্ষাকাল বোঝাই যাচ্ছে না। যখন মনে হচ্ছে যে না, আজকে হয়তো রোদ উঠে কড়মড়িয়ে সব কিছু শুকিয়ে দেবে, দুর্গা মা আসছে চারিদিকে, সেই আমরা ভাইবটা পাবো, সেই শরৎকালকে আবার পাবো, তবে না, সেই ঝমঝমে বৃষ্টি। সুতরাং ওয়েদারে সত্যিই ভরসা করা দেয়। মন খারাপ হয়ে যায়, তবে মন ভালো করতে গেলে অবশ্যই কি লাগে, লাগে গান। ঠিক তেমনই একটি গান শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে আপনার জন্য।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
3: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
4: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
5: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
6: এই সময়ে এমন একটা জিনিস শোনাবো যে বিজ্ঞানের কথিকাভিত্তিক অনুষ্ঠান জানা অজানা। হ্যাঁ, সেই সময়ে আমরা পৌঁছে যাব জানা অজানায় এবং জেনে নেব অনেক কিছু যা আমরা জানি না বা যে বিষয়ে আমরা কম জানি। তাই আসুন বিজ্ঞানের কথিকাভিত্তিক অনুষ্ঠান জানা অজানায় কি আছে শুনে নিই।

0: জানা অজানায় পরপর তিন দিন শুনছেন মহলানবিশ রামানুজন সংবাদ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ তৃতীয় তথা শেষ পর্ব, বলছেন অধ্যাপক সমীর সাহা।
1: কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একজন ছিলেন কিংস কলেজে ছাত্র, আরেকজন ছিলেন ট্রিনিটি কলেজের গবেষক। এদের মধ্যে ১১২ বছর আগে যে আলাপচারিতা ও ভাবের আদান প্রদান হয়েছিল সেটা একমাত্র প্রশান্তচন্দ্রই লিখে রেখে গেছেন। সেই অল্প কথায় সেই ইতিহাস একটু তুলে ধরা যাক।

0: প্রশান্তচন্দ্র ১৯১৩ সালের অক্টোবরে কিংস কলেজে কেমব্রিজে যোগদান করেন। তারপর রামানুজন সেখানে আসেন জানুয়ারি ২০১৪ সালে। আর্থার বেলি বলে প্রশান্তচন্দ্রের একজন টিউটর বলেন যে, তুমি কি তোমার দেশের রামানুজনের সঙ্গে আলাপ করেছো? পিসিএম বললেন, না। তখন বেরি বললেন যে, তার এলিপ্টিক ইন্টিগ্রালের কাছে রামানুজনের উপস্থিতি যে ঘটেছে সেটা বর্ণনা করলেন। বেরি ব্ল্যাকবোর্ডে যখন ইকুয়েশন লিখছিলেন, রামানুজনের মুখে যেন এক অনন্য আভা, উজ্জ্বলতা, খানিকটা উদ্ভাসিত। বেরির প্রশ্ন, আপনি কি কিছু বলবেন রামানুজনকে? রামানুজন উঠে বোর্ডে গিয়ে অঙ্কের অন্য পাঠটা করে দিলেন। তখন বেরি অবাক হয়ে ভাবলেন যে, এটা একমাত্র সম্ভব একটা অদ্ভুত অন্তর্দৃষ্টির থেকেই করা। রামানুজন থিওরি অব নাম্বারের জ্ঞান অনেকটাই ইন্টুইটিভ, এই কথাগুলো বেরি এবং হার্ডি সিদ্ধান্ত করেছিলেন। প্রশান্তচন্দ্রের দ্বিতীয় গল্প রামানুজনের আদবকায়দা সম্বন্ধে। একদিন সকালে ট্রিনিটি কলেজে রামানুজনের ঘরে গেছেন প্রশান্তচন্দ্র, খুবই ঠান্ডা। প্রশান্ত যখন জিজ্ঞেস করলেন যে, কিভাবে উনি ঘরে নিজেকে গরম রেখেছেন, রামানুজনের উত্তর যে, তিনি ওভারকোট পরে শোন এবং তার ওপর শাল জড়িয়ে নেন। প্রশান্তচন্দ্র তখন দেখেন যে কম্বলগুলো বিছানাতে ঢোকানো, অর্থাৎ কম্বলগুলো খোলা হয়নি। রামানুজন সেটা বুঝতেই পারেননি, কম্বল তুলে ফেলে শোবার পদ্ধতি প্রশান্তচন্দ্র রামানুজনকে দেখিয়ে দিলেন, এতই সাদাসিধে ছিলেন রামানুজন। এরপরে যে ঘটনাটার কথা প্রশান্তচন্দ্র লিখছেন যে, সেটা তারা দুজনে হাঁটতেন সকালবেলা কেমব্রিজের মাঠে রোববার সকালে। সেই সময় একদিন রামানুজন প্রশান্তচন্দ্রের ঘরে এসছেন, প্রশান্তচন্দ্র ভেতরের ঘরে ছিলেন, বাইরে বেরিয়ে দেখেন রামানুজন লোনির ডায়নামিক্স অফ পার্টিকলস বইটা পড়ছেন। প্রশান্তচন্দ্রকে দেখে বললেন যে, বইটা খুবই আকর্ষণীয়, রামানুজন কিন্তু কখনোই ডায়নামিক্স পড়েননি, এটা প্রশান্তচন্দ্র পরে জেনেছিলেন। এরপরের যে ঘটনাটার কথা বলেন সেটা আরও মজার। প্রশান্তচন্দ্র রামানুজনের ঘরে গেছেন, রামানুজন নিজে ফ্রাইং প্যানে রান্না করছিলেন, টেবিলে বসে প্রশান্তচন্দ্র স্ট্র্যান্ড ম্যাগাজিন থেকে একটি ম্যাথামেটিক্যাল পাজলের কথা বলেন। রামানুজন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলেন যে, এই সংখ্যাটা এবং এর পরে কতকগুলো সংখ্যা পরপর বসে যাবে, বাড়ির নম্বর তাই দিয়েই পাওয়া যাবে। কিভাবে যে একটা ফ্ল্যাশে রামানুজন এই উত্তরটা ধাঁধার দিয়েছিলেন সেটা এখনও একটা অবিশ্বাস্য ব্যাপার। রামানুজন উত্তর দিয়েছিলেন, আমি যে মুহূর্তে ধাঁধাটা শুনলাম আমার মনে হলো উত্তরটা একটা কন্টিনিউয়াস ফ্র্যাকশন হবে। আমি বললাম, কোন কন্টিনিউয়াস ফ্র্যাকশন? উত্তরটা আমার মনে হলো একটা সিম্পল ব্যাপার। এর পরের ঘটনা, রামানুজন এবং প্রশান্তচন্দ্র রবিবার সকালে লম্বা হাঁটতে যেতেন, অনেক বিষয়ে আলোচনা হতো। সবসময়ই রামানুজনের ধারণা প্রগতিশীল ছিল প্রশান্তচন্দ্রের মতে, কিছু নতুন দার্শনিক প্রশ্ন রামানুজন তুলতেন। ওনার খুব আগ্রহ ছিল শূন্য, ইনফিনিটি এবং ফাইনাইট নম্বরের সেটে নাম্বার নিয়ে রিয়েলিটির একটা, বাস্তবের একটা তত্ত্ব তৈরি করা। প্রশান্তচন্দ্র বলছেন, আমি সাধারণভাবে বোঝবার চেষ্টা করতাম কিন্তু পুরোপুরি ওনার বক্তব্য কখনোই বুঝে উঠতে পারিনি। উনি বলতেন, জিরো নির্গুণ ব্রহ্ম, এক্সট্রিম মনিস্টিক স্কুল অব হিন্দু ফিলোসফি, অদ্বৈত হিন্দু দর্শনের প্রতীক, আর সেই বাস্তবের কোনো গুণ নেই, শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, যা মানুষের বোঝার বাইরে। রামানুজনের মতে, নেগেশন অব অ্যাট্রিবিউশন, সমস্ত গুণের বিলুপ ঘটত জিরোতে। ইনফিনিটিকে উনি ভাবতেন সব কিছু সম্ভাব্য জিনিসের সমষ্টি, যা ঘটতে পারে এবং সেই সম্ভাবনা ছিল ওনার মতে সীমাহীন। রামানুজনের মতে জিরো এবং ইনফিনিটির গুণফল পুরো সসীম ফাইনাইট সেটকে বোঝায়। সৃষ্টির প্রতিটা ঘটনাকে ইনফিনিটি এবং জিরোর এক বিশেষ ধরনের ফলাফল দিয়ে বোঝানো সম্ভব। এই দার্শনিক চিন্তা পরে প্রশান্তচন্দ্রকে উদ্বুদ্ধ করে এবং উনি তার মিনিং অব স্ট্যাটিস্টিক্স এই গবেষণাপত্রে জৈন ধর্মের দর্শনের সদ্বেদের কথা উনি দিয়ে বলেন যে, এর সঙ্গে এই ধারণার খানিকটা মিল ছিল। ভদ্র উজ্জ্বল চোখ, নম্র স্বভাবের, বন্ধুত্বপূর্ণ হাসির রামানুজনের মুখ, সেজন্য প্রশান্তচন্দ্র সারা জীবনে কখনোই ভোলেননি, এত ভালোই ছিল তার ব্যবহার।
1: জানাও জানায় এতক্ষণ শুনলেন মহলানবিশ রামানুজন সংবাদ শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয়

তাকে বলা হয়েছে ক্যামেল পোজ, তারপরে ক্যাট কাউ পোজ, কোবরা পোজ, ডাউনওয়ার্ড ফেসিং ডগ পোজ এবং ফিশ পোজ, এরকম অনেক আসন আছে যেগুলো আমাদের সংস্কৃত নাম আছে এবং তার সঙ্গে সঙ্গে তাদের অসাধারণ কার্যকারিতা। যেমন ক্যাট এবং কাউপোজ, দেখবেন বিড়াল ঘুম থেকে উঠলে শরীরটাকে স্ট্রেচ করে, নিশ্চয়ই অনেকে দেখেছেন, এবং এই যে মুভমেন্ট স্ট্রেচিং, এটাকে কিন্তু, এই ভঙ্গিটাকে বলা হয় ক্যাট ক্রোপোজ। এবং আপনার এটি মেরুদণ্ড নমনীয় করতে ভীষণভাবে সাহায্য করে। আবার ধরুন কোবরা পোজ, সাপের মতো মাথা তুলে শরীরটাকে সামনে দিয়ে অংশে উঁচু করা, এর ফলে কি হয়, এখানে উপর হয়ে শুয়ে হাতের সাহায্যে ধীরে ধীরে আপনি শরীরটাকে তুলবেন, তার ফলেও কিন্তু আপনার মেরুদণ্ড, গলা, বুক এই সমস্ত ভীষণ পরিমাণে নমনীয় থাকবে এবং বেন্ডেবল থাকবে বলেই এই সমস্ত পোর্শনে রোগ ভোগের সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে কমে যাবে। উষ্ঠাসন, এটা যাদের ব্যাক পেন হয় কিংবা ঘাড় এবং কোমরে যাতে ব্যথা না হয়, কোনো বাতের ব্যথা না হয়, বাত যাতে আপনার শরীরে প্রবেশ করতেই না পারে, তার জন্য ছোটবেলা থেকে শিশুদের উষ্ঠাসন কিন্তু শেখানো হয়। তবে প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা থাকলে, হাঁটুতে সার্জারি থাকে অনেকের, সেক্ষেত্রে কিন্তু উষ্ঠাসন করবেন না। যে কোনো আসনই করার আগে অবশ্যই ট্রেনিং নিন বা ভালো ট্রেনারকে দিয়ে একবার আপনার অনুষ্ঠানগুলো বা আপনার কি কি হয়েছে, অপারেশন হয়েছে বা আপনার কি প্রবলেম হয়েছে সেগুলো একটু বলে তবে কিন্তু আসন প্র্যাকটিস করবেন। আজকে শুরু করেছিলাম অক্টোপাস দিয়ে এবং শেষ করলাম অ্যানিম্যাল পোজ যোগা দিয়ে, প্রকৃতি, পরিবেশ, মানুষ এবং তার সঙ্গে পশু পাখি সবাইকে নিয়ে চলতে হবে, আর সবার মধ্যে থাকুক সঙ্গীত ভরপুর। শেষ গানে অনুপম রায় এবং অর্ক মুখোপাধ্যায়, তাদের দ্বৈত কণ্ঠে শুনব রসগোল্লা সিনেমা থেকে এই গানটি, শুনতে শুনতে বিদায় নেব। সঙ্গে ছিলাম আমি এতক্ষণ শ্রীরূপা মুখোপাধ্যায়।

0: বাতাস কহিল, ওরে সে তুই চিনি বল বা গুড়, ছানা খাঁটি হলে ভীষণই মধুর। এই জিনিস যে নিজে হাতে বানায়,
1: কে? নবীন ময়রা?
0: তার কল্যাণ হোক, কল্যাণ হোক, পরমেশ্বর জানায়।

0: শুনছিলেন সকালের আড্ডা, উপস্থাপনায় ছিলাম আমি শ্রীরূপা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 205 মিটার, অর্থাৎ 294 কিলোহার্টজে। এখন শুনবেন ঘুরে দাঁড়ানোর গল্প।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে অনুষ্ঠান ঘুরে দাঁড়ানোর গল্প।

0: আকাশবাণী মৈত্রীর ঘুরে দাঁড়ানোর গল্পে আজ আমাদের অতিথি চায়না পাল। চায়না পাল এসেছেন কলকাতারই কুমোরটুলি থেকে। চায়না পালকে আপনারা দেখতে পাচ্ছেন না, সেই জন্যে একটু বলে দিই, তাকে দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এই মহিলারই হাত দিয়ে কত প্রতিমা কত মণ্ডপে গেছে, দেশে বিদেশে গেছে, এবং ঠিক মৃৎশিল্পী না হয়েও মৃৎশিল্পী পরিবারের একটি মেয়ে কিভাবে একটা অসময়ে হাল ধরতে গিয়ে পুরোপুরি সংসারের হাল ধরে ফেলতে পেরেছেন, একটা শিল্পের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলতে পেরেছেন। হয়তো প্রথম থেকে তেমন একটা স্বপ্ন যে ছিল তা নয়, ঘটনাচক্রে জড়িয়ে পড়তে হয়েছে। চায়না নিজেই বলবেন নিজের গল্প।
1: আমরা ছ ভাই বোন, দুই দাদা, চার বোন, আমি সবার ছোট। তা যখন আমি ছোট ছিলাম কুমারটুলিতে দেখতাম প্রতিমা হচ্ছে, আমাদের বাবা স্টুডিওতেও প্রতিমা হচ্ছে, কিন্তু
0: আপনার বাবা মৃৎশিল্পী ছিলেন?
1: হ্যাঁ, আমার বাবা অনেক মানে 14 বছর বয়সে স্টুডিওটা আরম্ভ করেন, 85-এ মারা যান ঠিক দুর্গাপূজার আগে। তো আমার বাবা কিন্তু পছন্দ করতেন না যে মেয়ে হয়ে ওই পুরুষ মানুষদের সঙ্গে কিভাবে কাজ করবে। কিন্তু বাবা যখন 94 সালে অসুস্থ হয়ে গেলেন বিছানায়, তখন কিন্তু বাবা নিজেই বলেছে যে তুমি স্টুডিওতে যাও, কাজকর্ম দেখাশোনা করো।
0: বাবার আগেও দাদু বা কেউ কি?
1: হ্যাঁ, আমাদের পূর্বপুরুষ ধরেই মানে আমাদের কৃষ্ণনগর চাঁদ সড়কে থেকে আরম্ভ হয়েছে, বাবা প্রথম কলকাতায় আসে।
0: আচ্ছা,
1: আমার বাড়িতেও মানে সব ঠাকুরের কারবার। 12 বছর বয়সে আমার ঠাকুরদাদা মারা যান,
0: ও
1: ঠাকমাকে নিয়ে এখানে চলে এসেছিলেন, এসে 2 বছর অন্য জায়গায় কাজ করেছেন, তারপরে যে স্টুডিওটা এখন আমার।

0: বাবা করতেন সেই স্টুডিওটায়, মানে মাটির জিনিস টিনিস থাকতো, টপ ফপ। তা ওনারা বাবাকে ভালোবেসে ওই দোকানটাতে বলেছিল, এখানে
1: কুমারটুলিতে,
0: কুমারটুলিতে।
1: আচ্ছা, তা এরপর বাবার ধারাটা আপনার ভাই বোনেরা কেউ শেখেননি?
0: না, বদা একটু চোখ টোক দিতেন, কিন্তু বদা
1: নিজের চোখে
0: অসুবিধে ছিল, তাই জন্য আর দিয়া ছেড়ে দিয়েছিল। কিন্তু যখন 94 সালে আমি স্টুডিওতে আসি, ঠিক 28 দিন কি এক মাস এরকম দুর্গাপূজার বাকি ছিল, সব তো বায়নার ঠাকুর। এবার দুটো বারোয়ারি ঠাকুর হয়নি, কিন্তু বারোয়ারি ঠাকুরগুলো আমি পুরনো স্টাফরা ছিল বলেছিল সেই মুহূর্তে আমাদের দ্বারাই হবে না, তুই অন্য লোক দেখে নে। তা আমি বলছি ঠিক আছে, আমি আর কাকে তখন তো চিনতাম না, তখন আমাদের একাই রিলেটিভ থাকতো কুমারটুলিতে, মামা, আমার মায়ের পিস্তুতো ভাই। তা আমি বললাম মামা এরকম দুটো বারোয়ারি ঠাকুর তো করতে পারবে না বলছে, তা তুমি একটু যদি লোক দেখে দাও। তখন মামা বললো তুই চিন্তা করিস না, আমি লোক দিয়ে করিয়ে দেবো। ওই দুটো ঠাকুর কন্ট্যাক্ট নিল, কিন্তু যখন কন্ট্যাক্ট নিল মানে ওই ছেলেটা অন্য জায়গায় কাজ করতো, রাত্রি রাত্রিরা করে দিচ্ছিল, একটা ঠাকুর হয়ে গেছে আর এক ঠাকুরের বেলায় বললো আমরা করব, করতে দিল না। আর যে ঠাকুরটা হয়েছে সেই ঠাকুরটা মাপটাও দিয়েছিল, কিন্তু ওই পুরনো স্টাফেরা বললো এ ঠাকুর তো ছোট হয়েছে। তা আমি বললাম তোমরাই তো মাপ দিয়েছ সেইভাবে করেছে।
1: এটা বাবার মৃত্যুর পরে?
0: মৃত্যুর পরে।
1: ছোটবেলা থেকে ঠাকুর গড়ার ভাবনাটা তো ছিল না?
0: না, আমি স্কুল ফাইনাল টেস্ট পরীক্ষা অবধি দিয়েছিলাম, কিন্তু খুব অসুবিধার জন্য বাবা ওই একটা স্টুডিও থেকে ছটা ভাই বোনকে মানুষ করে, ঠাকমা ছিলেন, দোকানের ভাড়া দিয়া, বাড়ি যেটা বাড়িতে আমরা থাকি সেটা ভাড়া দিয়া, এই করে মানে পড়াশোনাটা হয়নি। আর আগেকার মানুষের ধারণাটাই ছিল যে ছেলেদের ভালো করে মানুষ করব, চাকরি বাকরি করবে, মেয়েরা তো পরে
1: শেষ করতে মানে পরীক্ষাটাই দিতে পারেনি, স্কুল ফাইনাল পরীক্ষা দিতে পারেননি। আর দাদারা চাকরিও করেন?
0: হ্যাঁ, দাদারা চাকরি করেন,
1: কিন্তু বাবার কাজে ওরা সেভাবে শেখেননি বা কাজে আসেননি, বা বাবাও আনতে চাননি হয়তো?
0: কেউ আনতে চাইলেই তো হলো না, নিজের ইচ্ছা না থাকলে কিছু হয় না। আমি যে কোনোদিনও ভাবতেই পারিনি একটা কুমারটুলির বুকে একটা কম্পিটিশন মার্কেট, ওইখানে একটা মেয়ে হয়ে আমি দোকানদারি করতে পারবো, ব্যবসা চালাতে পারবো, এটা আমি তো কোনোদিনও কল্পনা করিনি। হাতের খুব স্পিড ছিল আমার।
1: আচ্ছা,
0: হ্যাঁ, মা ছোটখাটো ঝুলনের পুতুল করতো, তো আর আমি তুলে দিতাম।
1: মা করতেন?
0: হ্যাঁ, মা দোকানে আসতেন না, মহিলারা দোকানে কেউ আসতো না, ওই ঘরে ঘরে করতো, দোকানে বিক্রি হতো। মানে কি আমি বলতাম আমি 1 ঘন্টায় 100 পুতুল তুলে দেবো কি 150 তুলে, এরকম একটা চ্যালেঞ্জ করতাম আমি খুব। তা আমার বাবা সবাইকে বলতো দোকানে যে জানিস চায়না এই টাইমে এত কোনো পুতুল তুলতে পারবে, বা তুলে দেখিয়ে দেয়, আর তোদের হাতই চলছে না।
1: আর ওই করতে করতে একটু টুকটাক চলে আসতেন স্টুডিওতে?
0: ফাঁকু করে চলে আসতাম, নুকে নুকে দিয়ে দাঁড়াতাম, দেখতাম।
1: আর যখন বাবা হঠাৎ চলে গেলেন, তখন পুজোর সময় আপনার হাতে অনেক অর্ডার, মানে সেগুলোকে
0: কমপ্লিট করে আমাকে দিতে হয়েছে। মা দুর্গার আশীর্বাদ আমি ঠিক টাইমে সেগুলো দিতে পেরেছি।
1: কতগুলো অর্ডার ছিল তখন?
0: সেবারে ছিল 15-16টা প্রতিমা ছিল টোটাল ছিল। এখন যেমন 45-50টা হয়ে যায় দুর্গা, আমি অর্ডারটা নিই না, 2 মাস আগে থেকে বন্ধ করে দিই, নিলে কিন্তু আরো বেশি বাড়াতে পারি। আমি নিই না এই কারণে ঠিক সময় ডেলিভারি যদি না দিতে পারি তো মহিলা তো বেশি আঙুল উঠবে আমার দিকে।
1: তা তখন আপনি ওই খুব তাড়াতাড়ির মধ্যে একদম শেষ মুহূর্তে ওরকম কতগুলো প্রতিমা শেষ করলেন?
0: তখন দুটো বারোয়ারি ঠাকুর বাকি ছিল, আর বাড়ির ঠাকুরগুলো তখন রং হচ্ছিল,
1: সেগুলো লোককে দিয়ে শেষ করে দিলেন।
0: যেমনি আমি বললাম যে আমি কাকা বলতাম যে বয়স্ক মানুষ আমার পুরনো বাবার আমলকার, আমার কাকা আমি একটুখানি চুল পড়াই না, বলে না না না না বড় ঠাকুরে পারবি না। না, আমি বলছি যেমনি পড়িয়েছে আমি দেখে দেখে, ভুল হলে তুমি খুলে দেবে দিয়ে, মানে এই রকম ছোটখাটো
1: হাত লাগাতে,
0: হাত লাগে, হ্যাঁ হাত লাগে। আমি ভাবতাম কি শুধু ওদের তো ফরমাস করলে হবে না, একটা মুখ তুলতে কতটা টাইম লাগছে, সেইটা যদি আমি নিজে হাতে করে বুঝতে পারি তাহলে ওদেরকে বলতে পারবো যে এটা বেশি টাইম লাগছে, বা ওরাও আমাকে বলবে না যে শুধু আমাদের ফরমাস করছে, ওরা জানতে পারবে যে দিদি জানে তো আমাদের এই টাইমেই করতে হবে। হ্যাঁ, সেই জন্য না মানে প্রতিটা কাজ আমি এগিয়ে যেতাম। যেমনি মুখ তুলছে, মুখ তোলার মাটিটা কিন্তু এঁটেল মাটি দিয়ে শুধু হয় না, সেটা বেলে মাটি এঁটেল মাটি মিশিয়ে একটা মুখ ওঠে, তার মধ্যে তুষ মাটি দিতে হয়, দিয়ে তার খোল করতে হয়, মানুষের আকৃতি মাথার যেমনি খোল আছে সেরকম আকৃতি করতে হয়, সেটা তুলতে হয়, তুলে এবার সেইটা যখন মাটিটা জলটা টেনে যায় সেইটা চিয়ারি আছে বাঁশে সেইটা দিয়ে সারতে হয়। এবার একটা দুর্গার মুখের থেকে কালীর মুখ করা যায় একই মুখ থেকে, এই পদ্ধতিগুলো আমি খুব চোখে দেখে শিখতাম, সব কাজে মানে এগিয়ে যেতাম। পারবো না কেন, আমি পারবো, আর পরিচয়ও আমার কেউ জানতো না, কিন্তু আমার পুরনো স্টাফরা কোনোদিনও আমাকে ডেকে পরিচয় করে দেয়নি কোনো কাস্টমারের সঙ্গে। আমি কিন্তু যখনই বুঝতে পারতাম, আমি যদি বাড়িতে গেছি কোনো কারণে, পাশেই আমার বাড়ি,

0: তা আমি তাড়াতাড়ি করে আসতাম, ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পড়তাম, এসে আমি বলতাম যে আপনারা কোত্থেকে এসছেন, আমি তো জানি আমার পুরনো স্টাফেরা আমাকে পরিচয় করে দেবে না। হ্যাঁ, তখন ওনারা বলতেন যে এটা কে হয়, তখন ওনারা আমার পুরনো স্টাফরা বলতেন এটা হেমন্তবাবু ছোট মেয়ে, মানে এইভাবে তিল তিল করে আমার পরিচয় হয়েছে। কিন্তু আমি আমার যে কাস্টমারদের আমি সবসময় মানে ধন্যবাদ দেব, কারণ 94 সালে বাবা মারা গেলেন, যে ঠাকুরগুলো তো ডেলিভারি হয়ে গেল, দিয়ে 95 সালে যে আমার থেকে ঠাকুর নেবার জন্য খুব উদ্বাস্ত মানুষ, যে চায়নাপালের থেকে ঠাকুর নেব, মানে কেউ পিছিয়ে যায়নি, সবাই এগিয়ে এসছে আমার কাছে। ফাল্গুন চৈত্র বৈশাখ এই তিনটে মাস হচ্ছে রোজটা কম থাকে, এই টাইমের মধ্যে আমি সিজনের কাজগুলো আরম্ভ করে নিই, কালী লক্ষ্মী বিশ্বকর্মা এগুলো করে নিই, পুজো যত এগিয়ে আসবে রোজ বেড়ে যাবে।
1: এখন আপনার কর্মচারী কতজন?
0: এখন 10 জন আছে।
1: স্টুডিও
0: বাবা করছেন তো কুমারটুলিতে, ওই কুমারটুলিটা মেন আমার, ওইটাতে আমার স্টক করা হয়, মানে কমপ্লিট করে মাটির কাজ আমরা গোডাউনে পাঠিয়ে দিই। বাগবাজারে আমাদের দুটো স্টুডিও পেয়েছি, মানে এই কুমারটুলি একটা ভাঙার ব্যাপার চলছিল প্রজেক্টের, সেই জন্য দুখানা ওখানে স্টুডিও পেয়েছি।
1: আচ্ছা, তাহলে সব মিলিয়ে তিনটে স্টুডিও আপনার?
0: চারটে।
1: চারটে স্টুডিও? বাহ।
0: ওইখানে মানে স্টক করে রাখি সিজনের কাজগুলো, মেন দোকান হচ্ছে কুমারটুলিতে, ওখানে তো আমার সবসময় থাকতে হয়। বাবার অভাব ছিল, মানে দিন কিভাবে গেছে মানে এখনো আমি স্বপ্নের মতন, মানে একটা তেলে ভাজা আনতো সেটা ভেঙে মানে হাফ হাফ করে খেয়েছি, তখন জামা কাপড় কিছুই মানে ঠিক মতন পাইনি মানে পড়ার বিষয়ে, আর এখন যেমনি পাচ্ছি সেইগুলো মানে সময় নেই ব্যবহার করার। কাজের চাইতে কাস্টমারদের ডিল করাই বেশি হয়ে যাচ্ছে, কথা বলা, বিল করা।
1: তো বাবা থাকতে থাকতেই দাদারাও চাকরি পেয়ে গেছেন, আপনার দিন দিদিরও বিয়ে দিয়ে গেছেন, একমাত্র আপনাকেই সেটেল দেখে যাননি বাবা, আপনাকে ঠিক প্রতিষ্ঠিত দেখে যাননি, কিন্তু বাবা চলে যাওয়ার পর আপনি নিজেই নিজেকে প্রতিষ্ঠিত করে নিলেন।
0: হ্যাঁ, নিশ্চয়ই, আমার বাবার আশীর্বাদ আছে আমার মাতার উপরে।
1: তারপরে এই যে আপনাদের তো সব থেকে বড় সিজনের কাজ বোধহয় দুর্গাপূজার সময়, এখন কত সংখ্যায় আপনি প্রতিমা তৈরি করেন?
0: এখন মানে 50-এর মধ্যে রাখি দুর্গা প্রতিমাটা, আর আমার তো স্টুডিওর হচ্ছে 1 চালির প্রতিমা সাবেকি, বাবা করতেন যেহেতু 1 চালির প্রতিমা সাবেকি, থিমের কাজ হয় না বা মডেলের কোনো কাজ করি না,
1: মানে শুধু ঠাকুরের প্রতিমাই তৈরি করেন, মানে দুর্গা হলো তারপরে তো পরপর
0: লক্ষ্মী কালী জগদ্ধাত্রী পারমাসি কাজ আছে।
1: জগদ্ধাত্রী পুজোর পরে আবার কিছুটা আপনাদের ফাঁকা যায়?
0: তখন আমি একটু বাইরে বেড়াতে যাই, তখন একটু 15 দিন কি 1 সপ্তাহ যেরকম যেরকম সময় থাকে।
1: তাহলে তো সেটাও আপনার গোছানো। দেশের মধ্যে তো অনেক জায়গাতেই গেছেন, দেশের বাইরে যাওয়ার কি কখনো সুযোগ হয়েছে?
0: ওই 2017-এ সরকার থেকে চীনে পাঠিয়েছিল, প্লেনে করে গিয়েছিলাম, প্রথম প্লেন চাপা, ওইখানে একটা দুর্গা নিয়ে গিয়েছিলাম, ওখানে কমপ্লিট করলাম রং করে সাজিয়ে, তারপরে মা দুর্গার মুখ কালীর মুখ সব নিয়ে ওদের সামনে আমি কাজ করে এসেছি। আমার দুর্গাটা দেখে ওরা প্রথমেই বললো যে আমরা এটা মিউজিয়ামে রাখবো।
1: আচ্ছা, ও সেই দুর্গা ওখানে থেকে গেছে?
0: হ্যাঁ, আর সব সময় বলতে চায়না ইজ দি গ্রেট, চায়না গ্রেট, এরকম করে সব সময়।
1: তা চীন ছাড়া, চীনে তো আপনার তৈরি প্রতিমা থেকে গেলেন, আর এছাড়া আর কোথাও কি আপনি বিদেশে পাঠিয়েছেন?
0: হ্যাঁ, আমেরিকায় গিয়েছে, ওনা পূজো হিসেবে না, ওরা ঘরে শোকেসে রেখে দিবার জন্য নিয়ে গেছিলেন, একচালি
1: ছোট প্রতিমা,
0: ছোট 2 ফুটের।
1: তা এই যে আপনি তো মহিলা মৃৎশিল্পী হিসেবে কাজ করেন, কুমারটুলিতে কি আরো মহিলা মৃৎশিল্পী এখন অনেকে আছে?
0: হ্যাঁ, 2-3 জন আছে, তারা একজন ছোট কাজ করে আর একজন বড় বড় ঠাকুর বানায়, কিন্তু কারিগর দিয়ে বানায়।
1: এখন যে আপনার এত স্টুডিও, এত কর্মচারী,
0: এখন আমার কাজের থেকে ওই তত্ত্বাবধান করতে করতেই আমার সময়টা পাস হয়ে যায়। আমি ডেলি কিছু না কিছু কাজ করি, মুখ তোলা, মুখ সারা, আঙুল পাকানো, তারপর রঙের সময় আমার রং খুব ভালো লাগে মায়াকে দিতে, ওই যে বলে না যে মণ্ডপে গিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা হবে, আমি তো সেইটা ভাবি না, আমি মনে করি যে আমাদের স্টুডিওতেই মা এসছেন, আমরা হাতে করে ওই কাঠমার থেকে আর মায়ের পুরো মানে চক্ষুদান অবধি যেহেতু করছি, আমার মনে হয় এখান থেকে মায়ের প্রাণ সঞ্চয় হয়ে যাচ্ছে, সেই জন্যে মাকে আমি রং করতে ভালোবাসি, মায়ের হাতে কালার মানে আমাদের যেমনি হাতে চেটোটা, ওদের হাতে লাল দিয়ে ভরাট করতে হয়, পায়ে আলতা পরাতে হয়, আমার খুব ভালো লাগে, কিন্তু মা যখন চলে যান আমার খুব কষ্ট হয়, আমি কোনোদিনও বিজয়া দেখি না।
1: ঠাকুর দেখতে বেরোন?
0: বেরোনোর সময় হয় না, লক্ষ্মী ঠাকুর নেবে যায় গোডাউন থেকে চলে আসে, সেগুলোই করা হয়। একদিন
1: নিজের তৈরি প্রতিমা দেখতে কখনো যান?
0: হ্যাঁ গেছি, অনেক সময় আমাকে উদ্বোধন করতে তো নিয়ে যায়।
1: আচ্ছা, নিজের প্রতিমা উদ্বোধন করেছে?
0: হ্যাঁ,
1: পূজোয় আপনার কি শুধু ওই স্টুডিওতে কাটে?
0: আমাদের ওইখান দিয়ে কুমারটুলিতে

0: দুটো পুজো হয়, তো সর্বজনীন পুজো আর কুমারটুলি পার্কের পুজো। পার্কের পুজোও আমি উদ্বোধন করেছি এক বছর, আমার নিয়েছিল দিয়ে ওই মানে মানুষজন যায় তো আমার স্টুডিওর সামনে দিয়ে, মানে ওনাদের দেখলেই মানে
1: ওটাই আপনার।
0: হ্যাঁ, আর অষ্টমী দিয়ে অঞ্জলি দিতে যায়।
1: তা আপনি কি শেখাচ্ছেন কাউকে, মানে বাবা তো চাইতেন না যে মেয়ে, কোন মেয়েকে আপনি শেখাচ্ছেন?
0: মেয়ে বলতে বোম্বে থেকে এসেছিল একটা মেয়ে, সে হাতের কাজ শিখলো, মানে এক সপ্তাহ ছিল এখানে, সে শিখে গেল, আর একটা মহিলাও শিখে গেল। এইবার ছেলেপিলেরা আসছে, কিন্তু আমার টাইমটা তো দিতে হবে, সেরকম টাইমটা এখনো আমি বার করতে পারছি না, মানে এমনি আমি শেখাই, ওয়ার্কশপ করি।
1: আচ্ছা, এমনি দেখে দেখে শেখাতো আপনার, হাতে কলমে কিছু কি শিখেছেন তারপরে?
0: আমি কি বলেন তো, ছোটবেলা থেকে না খাতার পৃষ্ঠারে কোনো সাদা কাগজ হলে না মায়ের চোখ আঁকতাম সবসময়, বাংলা চোখ, এখনো পর্যন্ত ওই অভ্যেসটা আছে। যদি আমি অবসর সময় কিছু বসে থাকি না, আমি মনে হয় একটু আঁকি মায়ের মুখটা, জানি না এর আগে যদি আমি কোনো আঁকার ইয়েতে ভর্তি হতে পারতাম গিয়ে আমি একটু ভালো হতো এটা মনে হয়।
1: তা এই যে আপনার ব্যবসা জীবনের শুরু, সেটা কত টাকা পুঁজি দিয়ে শুরু করেছিলেন?
0: আমি 3,000 টাকা নিয়ে, মানে এখন আমার এক ঘন্টা তো 3,000 টাকাতেও কুলোই না, এই মাটির টাকা বিচালির টাকা কারিগররা খরচা নিচ্ছে, বাজার হচ্ছে। বাবা যখন ছিলেন তখন 20টা টাকা, বাবা অসুস্থ হয়ে গেলেন 20 টাকা দিত, কেউ বাজার করে আনতো, কিন্তু এখন 20 টাকা তো কিছুই না।
1: মানে ডাকের সাজ করেন?
0: আমি ডাকের সাজ করি,
1: সবই ডাকের সাজ,
0: সবই ডাকের সাজ। তার মধ্যে সোলার ডাকেররা আছে, যেমনি কৃষ্ণনগরের একটা তারের আছে ডাকের সাজ, আর একটা হচ্ছে কাটুয়া সোলা, সোলারও হয় মানে ডাকের সাজ, ওনা ওটাও ডাকের বলছে সোলা, আর এই হচ্ছে তারের ডাকের, আর এক টানা চোখ, বাঁশপাতা চোখ যেটা বলে আগেকার মানুষরা,
1: যেটা আপনি বলছেন বাংলা চোখ,
0: বাংলা চোখ সাবেকি। আমি যখন কুমারটুলিতে এলাম না, আমি বাবার যে ভাবধারাটা রেখেছি, অনেকে আমাকে বলেছে যে বড় বড় ঠাকুর বানা, আটের ঠাকুর বানা, থিমের টাকা, অনেক পয়সা, আমি কিন্তু কোনোদিনও সে কারুর কথা শুনিনি, আমার নিজের বুদ্ধিতে যা হয়েছে আমি করেছি, ওই জিনিসটাকে নিয়ে রেখে দিয়েছি এখনো পর্যন্ত, কিন্তু এখন দেখছি আমি ভুল করিনি। ওই বাংলা কাজ কিন্তু খুব চাহিদা হয়েছে এখন, যারা করতো না তারাও করছে
1: এখন। কি কিছু মনে হয় যে অন্য কিছু যদি এই কাজের সঙ্গে যুক্ত এমন কিছু যদি যোগ করা যায়?
0: অনেকে যে ছোটোখাটো জিনিস চায়, যেমনি গণেশ লক্ষ্মী, সেইগুলো মনে করছি অফ টাইম, এই 15 দিন যে আমি বাইরে যাই, ওইটা তো বন্ধ করলে হবে না, ওইটা যেতে হবে, তার মধ্যে থেকেও যদি আমি ওই কাজগুলো করাই, মানে এখন আমাদের আমাদের স্টুডিওতে না এই ছোটো ছেলে আসে, মানে 13-14 বছরের বাচ্চারা, তারা মানে কিছু জানে না, কিন্তু তারা আসে, এসে কিন্তু তারা থেকে থেকে না সব কাজ শেখে, তাদের দিয়ে তুলিয়ে তুলিয়ে যদি ইয়ে করি, মানে এই চাহিদাটা খুব আছে, মানে কুমারটুলিতে ফরেনাররা প্রতিদিন আসছে। হ্যাঁ, গাইডরা আমার সঙ্গে পরিচয় করে দিচ্ছে, দেশ বিদেশের লোক আসছে, তারা যদি কিছু আমার হাতের কাজ পায় সেল হিসেবে করতে পারি, সেইটা আমার একটা ইচ্ছা আছে।
1: আর আপনি তো পুরোটা নিজে অর্জন করেছেন, নিজের জায়গাটা নিজে তৈরি করে দাঁড়িয়ে আছেন, কিন্তু কিছু কি মনে হয় যে কিছু করা হলো না, বা আর কিছু যদি করা যেত, কোনো আফসোস?
0: হ্যাঁ, আমার আফসোস হয় কি, এইটা কি যে আমি মনে করি যে কি যে সবাই তো বলে ভালো, কিন্তু ভালোর ওপরেও কিছু ভালো আছে, এই ভালোর ওপরটা আমি আরো শিখবো, এইটাই আমার খুব ইচ্ছা, আরো ভালো কাজ শিখবো, মানে এই একচালির প্রতিমাই করবো কিন্তু অন্য ভাবধারায়।
1: আর যে শিল্পীরা করেন, আপনার থেকে সিনিয়র অনেকেও নিশ্চয়ই আছেন, সেরকম কারুর কাছে কখনো শিখেছেন বা শেখার কথা মনে হয়?
0: না, যখন কিছু জানতাম না শেখানোর কেউ ছিল না, আমার বাবা একা ছিলেন, জ্যাঠা কাকা কেউ ছিল না, তো বাবা মারা যাবার পর পুরো আমি একা হয়ে গেলাম, পুরোনো স্টাফে তো সব বাদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার নতুন করে স্টাফ নিয়ে আমি ইয়ে করলাম, ওদের ধারণাটাই ছিল চায়না কেন আসবে, সেটা আমি বুঝতে পেরেছিলাম কাজের ইয়েতে।
1: বাবার মৃত্যুর পরে যখন আপনি নিজে মালিক হলেন, তখন ব্যবসাটা কিভাবে চালাতে শুরু করলেন?
0: আমি সিজনের পর এখনো পর্যন্ত স্টাফেদের সব টাকা মিটিয়ে দিই, এইবার মাটি পেরেক দড়ি আমি নগদে নগদেই করি, তাতে আমার একটু ছাড় আছে, কিন্তু যদি কেউ বাকি থাকে সেই টাকাটা পুরো দিয়ে দিই, দেনা বলতে আমি কিছু রাখার চেষ্টা করি না। আমাকে অনেকেই বলে আরে তুমি সঙ্গে সঙ্গে দিচ্ছ কেন, আমরা কি চেয়েছি? আমি বল কি না, আমার না কেমন অসহ্য হয়, ভয় লাগে যদি দিতে না পারি, যেটা এক্সেস হয় আমি ব্যবসার জন্য রেখে দিই, তার মধ্যে ঘোরা হয় দুবার,
1: একবার ওই জগদ্ধাত্রী পুজোর পরে,
0: আর একবার হচ্ছে সরস্বতী পুজোর পর। তারপরে স্টাফেরা যারা কাজ করে তারাও যদি কেউ যেতে চায় আমি নিয়ে যাই, আমি ওদের বলি যেতে।
1: আপনার যে এই চমৎকার একটা জীবনচর্যা, যে একটা জায়গা থেকে এইভাবে পৌঁছানো, যারা নতুন করে কিছু ভাববেন বা যারা হয়তো নিজেদের অবস্থায় হতাশ হয়ে পড়ছেন, তাদের জন্য আপনি কি বলবেন?
0: আমি যেটা বুঝি যে অনেক মহিলা ভাবে যে কি

0: পারবো তো, এই কাজটা পারবো তো, এটা তো ছেলেদের কাজ, কিন্তু এটা ভুল ধারণা। সব সময় নিজেকে শক্ত রাখতে হবে, মনটা আর এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে লড়াই, এটা যদি সমস্ত মেয়েদের মধ্যে থাকে, কেউ কোনো দিন হারবে না। আর কিন্তু সমস্ত কিছু ত্যাগ দিয়ে যে যে জিনিসটা শিখছে, বিজনেস হোক, মানে কোনো হাতের কাজ শিখুক, কিন্তু এটা করছি ওটা করছি এরকম না, একটা জিনিস নিয়ে থাকতে হবে, আর সেই জিনিসটা বড় করার কিন্তু মনের ভেতর চেষ্টা রাখতে হবে, তাহলে সে পারবে।
1: অনেক ধন্যবাদ চায়না, আপনার এই ঘুরে দাঁড়ানোর গল্প নিশ্চয়ই আরো অনেককে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।
0: হ্যাঁ, নমস্কার।
2: শুনলাম ঘুরে দাঁড়ানোর গল্প, আলাপচারিতায় কৃষ্ণ সর্বরী দাশগুপ্ত।

এতক্ষণ শুনছিলেন ঘুরে দাঁড়ানোর গল্প, মৈত্রী প্রচার তরঙ্গে এখন যুব মনে গানে গানে উপস্থাপনায় ঋতব্রত দে।

এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুব মনে গানে গানে। প্রথমেই শুনবেন শিল্পী স্নেহা জানার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ শুনছিলেন যুবমণি গানে গানে, মৈত্রী প্রচার তরঙ্গে এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। খেয়াল পরিবেশন করবেন ওস্তাদ আরশাদ আলী খান, রাগ মিয়াকে টোড়ি, তবলায় শিল্পীকে সহযোগিতায় থাকবেন সমীর নন্দী, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য, তানপুরায় ইলোরা মান্না। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করলেন উস্তাদ আরশাদ আলী খান, রাগ মিয়া কিটোরি, তবলায় শিল্পীকে সহযোগিতায় ছিলেন সমীর নন্দী, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য, তানপুরায় ইলোরা মান্না। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন মনির মতো গান উপস্থাপনায় থাকব আমি, শ্রাবণী চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, মাঝে আর একটা মাত্র দিন, আর তারপরেই মহালয়া, দেবীপক্ষের সূচনা, আর এরপরে মা দুর্গার মর্তে আগমন। আজ ছোটদের মতো আমাদের বড়দেরও মন বলে ওঠে, ঢ্যামকুড়কুর ঢ্যামকুড়কুর, ঢাকের বাদ্যি বাজে, পুজো এলো পুজো এলো, মন লাগে না কাজে। ও, আপনাদের তো বলাই হয়নি, মনের মতো গান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আসলে ঢাকের শব্দের সঙ্গে দুর্গাপুজোর আর কিছু শব্দ যেন নিঃশব্দে মিশে থাকে, তাই না? যেমন বড় কড়াইয়ের খিচুড়ি নাড়ার শব্দ, ঘি ভাতের গন্ধ, কোথাও লুচি ভাজার একটা টুকটুক শব্দ, কোথাও পায়েসের দুধ জাল দেওয়ার গন্ধ, আবার কোথাও দেবীর পাতে বসে বড় বড় সব মাছ, কোথাও যেখানে অন্নভোগ নেই সেখানে মায়ের থালা ভরে ওঠে মন্ডা মিঠাইয়ে। দুর্গাপুজোর ভোগ তাই শুধু খাবার নয়, সে আসলে বাংলার ঘরের ইতিহাস। কোনো জমিদার বাড়ির, কোনো বনেদি পরিবারের, কোনো হারিয়ে যাওয়া জেলার, আবার কখনো দেশভাগের পর এখানে চলে আসা মানুষের স্মৃতি।

আজমনির মতো গানে থাকবে পুজোর সেই সব ভোজ নিয়েই কথা। আর প্রথমে মান্না দের এই গানটা ছাড়া তো কোনো ভোজের গান শুরুই হতে পারে না, তাই না? শুনে নিই।

0: আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।
1: তাহলে পূজোর ভোজে আমরা কিন্তু পেয়ে গেছি একেবারে পাকা রাধুনিকে। তবে আমরা রয়েছি বনেদি বাড়ির পূজোর ভোগের কথায়। সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে পূজোর প্রত্যেক দিন কিন্তু মাছ দেওয়া হয়, তবে সেই মাছ হতে হবে অবশ্যই আঁশযুক্ত। আসলে এই বাংলায় বনেদি বাড়ির দুর্গাপুজোর ভোগে যেমন খিচুড়ি, পোলাও, লুচি, পাঁচ রকমের ভাজা রয়েছে, তেমনি ইলিশ, রুই, কাতলা এবং ভেটকি মাছের অসাধারণ সব পদ রয়েছে। বলতে বলতেই কেমন যেন জিভে জল চলে এলো। লোভ সম্বরণ তো করতেই হবে, কারণ আপনাদের তো গান শোনাতে হবে। লোপামুদ্রা মিত্রর কণ্ঠে শুনে নিই এই গানটি।

তবে এই বাংলায় দুর্গাপুজো বৈষ্ণব ও শাক্ত দুই মতে হয়। বৈষ্ণব ব্রাহ্মণ বাড়িতে ভোগ হয় নিরামিষ, আর শাক্ত বাড়িতে আমিষ, অর্থাৎ মাছ মাংস। এইসব ভোগে প্রত্যেক দিন মাছ থাকে। নদী নালায় পুষ্ট বাংলার পুজোয় মাছ থাকবে না, এটা বোধ হয় হতেই পারে না। তাই এই বঙ্গে মা দুর্গার ভোগে মাছের রমরমা। এই প্রথা কিন্তু বহু দিনের। তবে আমার প্রশ্ন একটাই, শুধুই কি রুই, কাতলা, ইলিশ, ভেটকি? আরও তো কত মাছ আছে, সেগুলো কি মাকে দেওয়া যায় না? প্রশ্ন কিন্তু থেকেই যায়।

শিল্পী গোষ্ঠপালের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে মনে পড়ে গেল, আরে আরো অনেক রকমের মাছ দেওয়া হয় মা দুর্গাকে, সেগুলো তো আপনাদের বলাই হয়নি। রায়চৌধুরী বাড়িতে সন্ধি পুজোর সময় শুকনো তাল পাতা নারকেল পাতার আগুনে খিচুড়ি রান্না হয়। অবশ্যই মাটি সরায় খিচুড়ি হয়ে গেলে সেখানে ল্যাটা মাছ পোড়ানো হয় সন্ধি পুজোয়। এই খিচুড়ি ও ল্যাটা মাছ দেওয়া হয় মাকে। আর শুধু তাই নয়, বিজয়া দশমীর দিন পান্তা ভাত, খেসারির ডাল, কচু শাক, কই মাছের ঝাল ও চাল তার অম্বলও দেওয়া হয়। দেখেছেন, মা দুর্গা এই কদিন বাপের বাড়ি এসে তার স্বাদ মিটিয়ে রসনা তৃপ্ত করেন, তাই তো? শুনিনি সেই রকমই একটি গান।

কলকাতার হরিঘোষ স্ট্রিটের দত্তবাড়ি, 150 বছর আগে শুরু হয় এই বাড়ির পুজো। দত্তবাড়িতে মাকে পুজো করা হয় কন্যারূপে, আর সেখানে মায়ের ভোগে কি থাকে না, লুচি, আলু চচ্চড়ি, আলুর দম, ছোলার ডাল, ধোকার ডালনা, এমনকি চকলেট আইসক্রিমও থাকে। ভেবে তো আমারও খেতে ইচ্ছে করছে। আসলে আমাদের এই বাংলায় এরকম খাওয়াতে এবং খেতে, সেই সঙ্গে রান্না করতে প্রায় সবাই ভালোবাসেন। বাদ যান না ঊষা উত্থুপ এবং খরাচ্ছ মুখোপাধ্যায়ও, শুনি তাদের গান।

সত্যি বাংলা মোদের সবার, আর এই বাংলার পুজোর কথা হচ্ছে, পুজোর ভোজের কথা হচ্ছে, পুজোর ভোগের কথা হচ্ছে। কাশিমবাজার রাজবাড়ির পুজো শুরু হয় প্রায় 1730 সালে। জানা যায় মুর্শিদাবাদে তখন দুটো বন্দর ছিল, একটা ভগবানগোলা আর অন্যটা কাশিমবাজার। মারাঠা বর্গীদের দৌরাত্মে তখন এদের পূর্বসূরীরা কাশিমবাজারে চলে আসেন, সেখানে ফের পুজো শুরু হয়। কিন্তু ভগবানগোলার পাশে ফিরোজপুর গ্রামে রায়দের সাতমহলা একটি বাড়ি ছিল, সেখানে মা দুর্গার আরাধনা হতো। সেখানে পুজোর ভোগে ভাত, খিচুড়ি, পোলার সঙ্গে থাকত রুই, বোয়াল, চিংড়ি মাছের পদ। রুই দিয়ে মাছের ঝাল রায়বাড়ির ভোগের বিশেষ পদ ছিল, অর্থাৎ মুর্শিদাবাদের রুই। তবে আমার কিন্তু রুইয়ের চেয়ে চিংড়িটাই বেশি পছন্দ, লাউ চিংড়ি, চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা, আমার তো ভাবতেই কেমন যেন লাগছে, জিভে জল এসে যাচ্ছে। আপনাদেরও কি সেরকম হচ্ছে? আমি কিন্তু এবার চিংড়ির গানই শুনবো, একেবারে ইলা বসুর কণ্ঠে। শুনুন।

তাহলে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা আপনারা জেনেই গেলেন ইলা বসুর কাছ থেকে। কাশিমবাজার রাজবাড়ি নবমীর ভোগে সেখানে চিংড়ি ছাড়া ইলিশের পাশাপাশি বোয়াল মাছ এবং সেই সঙ্গে চিংড়ি রান্না হয়। শোনা যায় যে চোরবাগান চট্টোপাধ্যায় বাড়িতেও সেখানে সপ্তমীতে লাউ চিংড়ির চল রয়েছে। অর্থাৎ চিংড়ির সঙ্গে কিন্তু লাউয়ের সম্পর্ক ভীষণভাবে গভীর। তবে চিংড়ি ছাড়াও লাউয়ের যে নানা পদ আছে তা কিন্তু আমার দিব্যি লাগে, কি বন্ধুরা তাই তো? তোমাদের কেমন লাগে? আর লাউয়ের কথা যখন উঠলই তখন রুনা লায়লার কণ্ঠে এই গানটা তো শুনতেই হয়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মনির মতো গান। মনির মতো গান আপনারা শুনতে পান প্রত্যেক দিন সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত। আজকে মনির মতো গানের বিষয় পুজোর ভোজ। শ্রোতা বন্ধুরা, আমরা জানি যে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজিতা হন দেবী দুর্গা। বিশেষ করে বনেদি বাড়িগুলিতে নিয়ম নিষ্ঠা অত্যন্ত সুচারুরূপে পালিত হয়। তার মধ্যে অন্যতম দেবীর ভোগ। ওপার বাংলা বলুন বা এপার বাংলা, বিভিন্ন জেলা বা কলকাতার সাবেকি এবং বনেদি বাড়ির পুজোগুলোতে মায়ের ভোগে রয়েছে রকমারি বৈচিত্র্য। আর শুধু কি দেবী দুর্গা আর তার পরিবারে এই কটা দিন চুটিয়ে রসনা তৃপ্ত করেন? আমরা করি না। তাই তো আজকের মনের মতো গানের বিষয় হচ্ছে পুজোর ভোজ। সারা বছর যেমন তেমন, পুজোর সময় অন্যান্য খাবার তো আছে, কিন্তু তার মধ্যে আমার মনে হয় বিরিয়ানিটা কিন্তু মাস্ট, বিরিয়ানি থাকতেই হবে। আর বিরিয়ানির কথা যখন উঠল, তখন বিরিয়ানির গান শুনবো না, সেটা কি করে হয় শুনে নি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, পূর্ববঙ্গ বলুন বা পশ্চিমবঙ্গ, অসংখ্য যে পরিবার যেখানে দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এই দুর্গাপুজো ফেলে আসা স্মৃতিকে ধরে রাখার একটা উপায়। আর এভাবেই এপার বাংলা ওপার বাংলা কখন যেন এক সূত্রে বাঁধা হয়ে গেছে। তবে এত খাবারের কথা বলতে বলতে সত্যি আমার মন কিন্তু খাবার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠেছে। তো খেতে তো পাচ্ছি না, তবে খাবারের গান শুনলে তো মন্দ হয় না। মানবেন্দ্র মুখোপাধ্যায়েরও মনে হয় আমার মতো একই অবস্থা হয়েছিল কোনো একটা সময়, তাই তিনি এই গানটি গেয়েছেন, শুনুন।
1: খাবো খাবো করছে আমার পাগলা মন, জল ছড়িয়ে হাত বুলিয়ে, ওরে জল ছড়িয়ে হাত বুলিয়ে, পেতে দে না কুশাসন। খাবো খাবো করছে আমার পাগলা মন,

কাটলেট মাংস পোলাও, চপ কাটলেট মাংস পোলাও, আলু বকরার চাটনি বোলাও, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, ফুলকলুচির সাথে করো মুড়ি ঘন্টের আয়োজন, খাবো খাবো করছে আমার পাগলা মো। তাহলে দিকে নি টোপা টোপা অরুচি নাই সন্দেশ মোর, অরুচি নাই সন্দেশে মজা ভাই লাগে যখন পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, ভাই পায়েসে মেশে দরবেশে, রসগোল্লার হাড়ি আনো বলি ভাই, রসগোল্লার হাড়ি আনো, সেই রসে হইনি মগ ওই আহা সেই।

আমার পেটের মধ্যে ওর বাবাকে জ্বলছে আগুন, ওরে বাপে বাপ নিবে না বাবাকে দমকলে। এটা খাবো না ওটা খাবো, না না সেটা খাবো, না না এটা খাবো। কি খাই কি খাই, ভাঙা খাই, গোটা খাই, মাছ খাই, ডিম খাই, ঝাল খাই, নিম খাই, খাই খাই খাই খাই খাই খাই খাই, আরে খাই খাই খাই খাই খাই খাই খাই, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো খাবো রে, লুচি পুরি ঝুড়ি ঝুড়ি ছানা বড়া গোটা করি খাবো রে, টকটক ঝাল ঝাল নুন নুন মোগলাই খাবো রে, আরে যত পাই তত খাই, ধরে ধরে মাথা খাই, আরো পেলে আরো খাই খাবো রে, হাতি খাই ঘোড়া খাই উট খাই ভাড়া খাই রাজা খাই প্রজা খাই খাবো রে, মাথা জিম জিম ভাই ভেবে হিম সিম খাই গোটা দুনিয়াটা ভাই খাবো রে। এ জ্বালা বুঝবে না ভাই ভুগছে যারা, বাবা অম্বলে এই আগুনে নিবে।

সত্যি এইসব গান শুনলে মানে মনটা আনন্দে ভরে যায়। আর খাবার কথা হচ্ছে, পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে একটা বিষয় কিন্তু মানে খায় না এরকম মানুষ খুব কম আছে, ফুচকা। ফুচকা খেতেই হবে, আর সেই সঙ্গে যে খাবারগুলো আমরা ছোটবেলায় খেয়েছি কিন্তু সেইভাবে খাওয়া হয় না, যেমন বাদাম তক্তি, সারা বছর খাই না খাই, এগুলো কিন্তু পুজোর সময় পেলেই খেতে হবে। এই সময় কোনো ডায়েট চলবে না, এই সময় কোনো বাধা নিষেধ নেই, যা পাবো তাই খাবো। এবারে শোনাবো আপনাদের এই খাওয়ার গানই গেয়েছেন নচিকেতা, অঞ্জন এবং সুমন সবাই মিলে, শোনা যাক কি বলছেন তারা।

0: টানা চুর টাটকা হলে মুখের কথা বন্ধ হয়,
1: কথা বন্ধ হয়,
0: মুখের কথা বন্ধ হয়। এই জন্যে এসব জিনিস বিধানসভার জন্য নয়,
1: বিধানসভার জন্য নয়।

0: আমার চাই।
1: ললিপপের রাংটাকে কায়দা করে খোলার পর,
2: কায়দা করে খোলার পর, কায়দা করে খোলার পর,
1: মুখের ভেতর মিষ্টিটাকে আয়েশ করে জব্দ কর,
2: আয়েশ করে জব্দ কর,
0: আরে আয়েশ করে জব্দ কর।

আন্দুলের দত্ত চৌধুরী পরিবার এখানে তিথি অনুযায়ী ভোগ বদলায়। সপ্তমী অষ্টমীতে খিচুড়ি ও পাঁচ রকমের ভাজা, নবমীতে পোলাও পাঁচ রকমের ভাজা এবং সন্ধ্যায় লুচি, দশমীতে লুচি ও পাঁচ রকমের ভাজা। মিষ্টির মধ্যে নারকেল নাড়ু, চন্দ্রপুলি, মনোহরা আর মহাভোগের বিশেষ মিষ্টি আগমন্ডা। আহা, মিষ্টির কথা শুনে মনটা একেবারে মিষ্টির জন্য মম করে উঠল। মিষ্টির মধ্যে আমি কিন্তু সবার আগে রসগোল্লাকে রাখব। বন্ধুরা, আপনাদের কি মত? শুনি রসগোল্লার গান।

আমি জানি যে অনেক শ্রোতা বন্ধুদের আমার উপর একটু রাগ হচ্ছে, কারণ তারা মনে করছে যে শ্রাবণী, পুজোর তো এখনও প্রায় 8-9 দিন কি 10 দিন বাকি আছে, এত আগে থেকে পুজোর ভোজ, পুজোর ভোগ, এত খাবার দাবারের গল্প কেন? আসলে আমি চাইছি পুজোর আগে পুজোর আনন্দের, পুজোর ভোগের বা পুজোর ভোজের আনন্দের যে মাত্রাটা সেটা একটু বাড়িয়ে তুলতে। পাথুরিয়া ঘাটা ঘোষবাড়ি, এইখানে ভোগের একটা উল্লেখযোগ্য পদ হলো চন্দনের সুগন্ধযুক্ত বিশেষ ক্ষীর। গোপীনাথ বাড়ির পুজোতেও দুর্গাপুজোর ভোগে পিঠে পুলি দেওয়ার একটা রেওয়াজ রয়েছে। আর শিল্পী গৌর সুন্দর গায়েন এ বিষয়ে কি বলছেন তার গানে, শুনে নিই।

দেখতে দেখতে একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছে গেছি আমরা। শ্রোতা বন্ধুরা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান তা জানাতে একেবারেই ভুলবেন না। জানো, আমাদের চিঠি লিখতে পারেন আমাদের ঠিকানা আকাশবাণী ভবন, অল ইন্ডিয়া রেডিও, কলকাতা, ইডেন গার্ডেন, কলকাতা 701। আমাদের ইমেল করতে পারেন maitribondhu23@gmail.com, maitribandhu23@gmail.com। আমাদের ফেসবুক পেজ আছে আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, সংশ্লিষ্ট পোস্টে মতামত জানাতে ভুলবেন না। পুজোর ভোজের একেবারে শেষ পর্যায়ে বলবো লাহাবাড়ির পুজোর ভোগের কথা। সেখানে শিঙি মাছের মরিচ বাটার ঝাল বিশেষভাবে উল্লেখযোগ্য। পরিবারের বর্ণনা অনুযায়ী এটি বহু পুরনো পারিবারিক পদ। সর্ষের তেল, গোলমরিচ, টমেটো ইত্যাদি দিয়ে তৈরি হতো, অর্থাৎ হয়। আমরা দেখলাম যে পুজোর ভোগে মাছ কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ, আর সেই মাছের রকমারি পদ খেতে মা দুর্গা যে বড়ই ভালোবাসেন তা বোঝাই যাচ্ছে। তবে কি বলতে হয় যে মা দুর্গাও আমাদের মতো একেবারে মাছে ভাতে বাঙালি। শুনবো যেতে যেতে সোমা ভট্টাচার্যের কণ্ঠে এই গানটি।

0: এতক্ষণ শুনছিলেন মনের মতো গান, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। আজ রামধনু অনুষ্ঠানে শুরুতেই শুনবেন নজরুল গীতি, শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়।
1: নিশি ভোর হলো

নজরুল গীতি শুনছিলেন উদয় বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। রামধনু অনুষ্ঠানে এখন দোতারা শুনবেন কৃষ্ণকান্ত নন্দীর পরিবেশনায়।

শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শ্রোতা বন্ধুরা, আজ 8ই অক্টোবর, ভারতীয় বায়ুসেনা দিবস। 1932 সালের এই দিনেই ইন্ডিয়ান এয়ারফোর্সের যাত্রা শুরু হয়। আজ ভারতীয় বায়ুসেনার নিজস্ব শক্তি আছে, নিজস্ব ইতিহাস আছে, নিজস্ব গৌরব আছে, কিন্তু একটা সময় ছিল যখন ভারতের আকাশে ভারতীয়দের উপস্থিতি ছিল অত্যন্ত সীমিত। বিমান চালনা তখনও এই দেশের কাছে এক নতুন অধ্যায়, আর সেই নতুন অধ্যায়ের প্রথম দিকের কয়েকটি পৃষ্ঠা যারা নিজেদের হাতে লিখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এক বাঙালি তরুণ, তার নাম সুব্রত মুখোপাধ্যায়।

তাই আজকের তারিখটির সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের জীবন এমনভাবে জড়িয়ে আছে যে তাঁর কাহিনী ছাড়া ভারতীয় বায়ুসেনার শুরুর ইতিহাসও যেন অসম্পূর্ণ থেকে যায়। ভারতীয় বায়ুসেনার ইতিহাসে সুব্রত মুখোপাধ্যায় ছিলেন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, কিন্তু যে মানুষটি একদিন ভারতের আকাশের নেতৃত্ব দেবেন তাঁর গল্প শুরু হয়েছিল কলকাতায় 5 মার্চ 1911। শিক্ষিত ও সমাজ সচেতন পরিবার, তার বাবা সতীশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সঙ্গে যুক্ত। পরিবারের অন্য সদস্যদের মধ্যেও শিক্ষা, সমাজ সংস্কারক ও জনজীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সুব্রত মুখোপাধ্যায়ের শিক্ষা

জীবনও ছিল বৈচিত্র্যময়। নৈনিতালে ডিওসন স্কুলে পড়াশোনা, পরে বীরভূম জেলা স্কুল, ১৯২৭ সালে ম্যাট্রিকুলেশন পাস। এরপর প্রেসিডেন্সি কলেজে এক বছর পড়ে কেমব্রিজে চলে যান তিনি। কিন্তু তাঁর জীবনের গতিপথ তখন অন্যদিকে বাঁক নিচ্ছে। বিমান তখন তাঁর কাছে শুধু প্রযুক্তি নয়, একটি সম্ভাবনা। ব্রিটিশ ভারত সরকার যখন ভারতীয়দের বিমান চালনার প্রশিক্ষণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল, তখন ৬ জন ভারতীয় তরুণকে বেছে নেওয়া হল রয়্যাল এয়ারফোর্স কলেজ ক্রেনওয়েল প্রশিক্ষণের জন্য। তাদের অন্যতম সুব্রত মুখোপাধ্যায়।

ভাবুন একবার, একদিকে ঔপনিবেশিক শাসন, অন্যদিকে ভারতীয়দের জন্য সামরিক নেতৃত্বের পথ তখনও কতটা সংকীর্ণ। সেই সময় একজন ভারতীয় তরুণ ব্রিটিশ সামরিক বিমান প্রশিক্ষণের অন্যতম কঠিন প্রতিষ্ঠানে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন, আর তারপর এলো সেই ঐতিহাসিক দিন, 8ই অক্টোবর 1932, ভারতীয় বায়ুসেনার জন্ম। সে প্রথম যুগের 6 ভারতীয়ের কমিশন লাভের ঘটনাও এই প্রতিষ্ঠার দিনের সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ 8ই অক্টোবর শুধু ভারতীয় বায়ুসেনার জন্মদিন নয়, সুব্রত মুখোপাধ্যায়ের সামরিক জীবনেরও এক ঐতিহাসিক সূচনাবিন্দু। কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের গুরুত্ব এখানেই নয় যে তিনি প্রথমদের একজন ছিলেন। তার আসল কৃতিত্ব হল তিনি বারবার সেই জায়গায় পৌঁছেছিলেন যেখানে এর আগে কোনো ভারতীয় পৌঁছতে পারেননি। 1938 সালে তিনি হলেন প্রথম ভারতীয় যিনি একটি ফ্লাইটের কমান্ড পেলেন। পরের বছর 1939 সালে তিনি হলেন প্রথম ভারতীয় স্কোয়াড্রন কমান্ডার, প্রথম স্কোয়াড্রনের নেতৃত্বে। 1943 সালে এলো আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তিনি প্রথম ভারতীয় হিসেবে একটি এয়ার স্টেশনের কমান্ড পেলেন। অর্থাৎ একবার নয়, ধাপে ধাপে তিনি ভারতীয়দের জন্য নেতৃত্বের নতুন নতুন দরজা খুলছেন। ভারতীয় বায়ুসেনার নথিতেও তাকে প্রথম ভারতীয় হিসেবে ফ্লাইট এবং স্কোয়াড্রন কমান্ডার করার কৃতিত্ব দেওয়া হয়েছে। এই সময় তাকে শুধু বিমান চালক হিসেবে নয়, একজন নেতা হিসেবে চিনতে শুরু করেছিল বিমান বাহিনী।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি উত্তর পশ্চিম সীমান্তে অপারেশনাল ডিউটিতেও অংশ নেন। ১৯৪২ সালে ওয়াজিরিস্তানের অভিযানে তার ভূমিকার জন্য তাকে মেনশন ইন ডিসপ্যাচড করা হয়। পরে তিনি স্টাফ কলেজ কোয়েটাতেও প্রশিক্ষণ নেন এবং যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ নির্দেশ ও কর্মী নিয়োগে দায়িত্ব পালন করেন। তারপর এল ১৯৪৭ সাল, ভারত স্বাধীন হল। ভারতীয় প্রতিরক্ষা বিভাগের তখন নতুন চ্যালেঞ্জ, দেশের প্রতিষ্ঠানগুলিকে নিজের শক্তিতে দাঁড় করানো। ভারতীয় বায়ুসেনার সামনে তখন ছিল এক বিরাট কাজ, একটি নতুন দেশের নিজস্ব বিমান শক্তিকে সংগঠিত করা, নেতৃত্বের কাঠামো তৈরি করা, দক্ষ জনবল তৈরি করা এবং ভবিষ্যতের জন্য বাহিনীকে প্রস্তুত করা। এই সময় সুব্রত মুখোপাধ্যায় ক্রমশ গুরুত্বপূর্ণ দায়িত্বে উঠে এলেন।

আর শেষ পর্যন্ত এলো সেই দিন, পয়লা এপ্রিল 1954। এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায় দায়িত্ব নিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় চিফ অফ এয়ার স্টাফ হিসেবে। ভারতীয় বায়ুসেনার ইতিহাসেও এই দিনটিকে তার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত করেছে। একবার ভাবুন সেই যাত্রাপথটা। 1930-এর দশকে এক তরুণ ভারতীয় যাকে বিদেশে গিয়ে বিমান চালানো শিখতে হয়েছিল, তারপর প্রথম ভারতীয় ফ্লাইট কমান্ডার, প্রথম ভারতীয় স্কোয়াড্রন কমান্ডার, প্রথম ভারতীয় স্টেশন কমান্ডার, আর অবশেষে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় এয়ার চিফ। এ যেন শুধু একজন

চিফ অফ এয়ারস্টাফ হিসেবে তাঁর সময়ে ভারতীয় বায়ুসেনার আধুনিকীকরণেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। বায়ুসেনা ধীরে ধীরে আধুনিক জেট যুগে প্রবেশ করে, বাহিনীর কাঠামো, প্রশিক্ষণ এবং সক্ষমতা বাড়ানোর কাজ এগিয়ে যায়। পরবর্তী সময়ে ভারতীয় বায়ুসেনা যে আধুনিক শক্তিতে পরিণত হয় তার ভিত্তি নির্মাণের প্রথম দিকের গুরুত্বপূর্ণ পর্যায়ে সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্ব ছিল। কিন্তু একজন মহান নেতার পরিচয় শুধু যুদ্ধ বিমান বা পদমর্যাদায় শেষ হয় না। সুব্রত মুখোপাধ্যায় বুঝেছিলেন আকাশে বিমান ওড়ানোর সঙ্গে মানুষের শরীর, তার সহনশীলতা এবং চিকিৎসা বিজ্ঞানেরও গভীর সম্পর্ক আছে। ভারতীয় এভিয়েশন মেডিসিনের বিকাশের ক্ষেত্রে তার আগ্রহ উদ্যোগের কথা উল্লেখ করা হয়। অর্থাৎ তিনি শুধু আজকের বায়ুসেনা নিয়ে ভাবেননি, ভবিষ্যতের বিমান বাহিনী কেমন হবে সেই ভিত তৈরির দিকেও নজর দিয়েছিলেন। আর তাঁর ব্যক্তিত্বের আরেকটি দিক ছিল যা সামরিক পোশাকের বাইরে, বলবো সেই কথা।

তিনি ছিলেন খেলাধুলোর অনুরাগী, বিশেষ করে ফুটবলের। সর্বভারতীয় আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার একটি ধারণা তাঁর সঙ্গে যুক্ত ছিল, যা পরবর্তীকালে সুব্রত কাপ নামে প্রতিষ্ঠা পায়। অর্থাৎ তাঁর চিন্তায় তরুণদের শৃঙ্খলা, প্রতিযোগিতা এবং নেতৃত্বের বিকাশও গুরুত্বপূর্ণ ছিল। তিনি এমন এক সময়ের সামনে দাঁড়িয়েছিলেন যখন ভারতীয়দের জন্য অনেক দরজাই খোলা ছিল না। তিনি শুধু সেই দরজায় প্রবেশ করেননি, একটির পর একটি দরজা খুলে দিয়েছেন পরবর্তী ভারতীয়দের জন্য।

তাঁর উত্তরসূরি এয়ার মার্শাল এসপি ইঞ্জিনিয়ার 1960 সালে তাঁকে স্মরণ করতে গিয়ে বলেছিলেন, সুব্রত মুখোপাধ্যায় বাহিনীর জন্মলগ্ন থেকেই তার সঙ্গে ছিলেন এবং তাঁর নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও নেতৃত্বে ইন্ডিয়ান এয়ারফোর্স শক্তিশালী হয়ে উঠেছিল। আর তাঁকে শ্রদ্ধা জানাতে সুব্রত মুখোপাধ্যায়কে বলা হয় ফাদার অব দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, অর্থাৎ ভারতীয় বায়ুসেনার জনক। আজ মহানায়কের গল্পে ভারতীয় বায়ুসেনা দিবসে সুব্রত মুখোপাধ্যায়ের অবদানকে স্মরণ করতে পেরে, তাঁর মতো এক অগ্রদূতকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা সত্যিই গর্বিত।

এতক্ষণ শুনছিলেন মহানায়কের গল্প। উপস্থাপনায় ছিলাম আমি শ্রাবণী চট্টোপাধ্যায়। আমরা এতক্ষণ ভারতীয় সেনাবাহিনীর জনক সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা করছিলাম। আসলে যে চলে যায় সে চলে যায়, যারা থাকে তারাই বুঝে চলে যাওয়ার যন্ত্রণা। এরা এক একজন নক্ষত্র, যারা চলে গেলে মনে হয় যেন আকাশ থেকে তারা খসে গেল।

তাই আমরা শ্রদ্ধা জানাই, তাদের স্মরণ করি। কিন্তু জীবন যেমন আছে, মৃত্যু তেমন আছে। আজ এরকমই একজন মানুষ চলে গেছেন, প্রয়াত হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর। চলচ্চিত্র জগতের অন্যতম চরিত্র অভিনেতা হিসেবে তার স্বতন্ত্র অভিনয়শৈলী, তীব্র সংলাপ উচ্চারণ এবং চরিত্রের গভীরে পৌঁছে যাওয়ার ক্ষমতা তাকে দর্শকের মনে আলাদা জায়গা করে দিয়েছিল। পরিন্দা, ক্রান্তিবীর, অগ্নিসাক্ষী, নটসম্রাট থেকে ওয়েলকাম, বহু বৈচিত্র্যময় চরিত্রে তিনি তার অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত এই অভিনেতার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে তৈরি হল এক অপূরণীয় শূন্যতা।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসেমশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001।
0: মৈত্রী প্রচার তরঙ্গে এখন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী ইন্দ্র সরকার।

শিল্পী ইন্দ্রা সরকারের কণ্ঠে শুনছিলেন এতক্ষণ দ্বিজেন্দ্র গীতি আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন আকাশবাণী স্টুডিও রেকর্ডেড গানের অনুষ্ঠান রম্যগীতি।

রোমগীতিতে আজ শুরুতেই অতুল ভৌমিকের কথায় সুকুমার মিত্রের সুরে গেয়েছেন মীনা মুখোপাধ্যায়।

গুনছেনে আর গুনছেনে তোর বোঝাই তোর চান্দি কত দূর যাবি কত দূর গুনছেনে আর গুনছেনে তোর বোঝাই তোর চান্দি কত দূর।

রোমগীতিতে। এবারের গানটির গীতিকার পরিতোষ বিশ্বাস, সুরকার অতীন রায়। শুনবেন সমবেত পরিবেশনা।

রোমগীতিতে এবারের গানটির সুরকার আরতি মৈত্র, গীতিকার রুবি বাগচি, গিয়েছেন অসীমা মুখোপাধ্যায়।

এবারের গানটির গীতিকার এবং সুরকার সুহাস চৌধুরী, দ্বৈত কণ্ঠে গেয়েছেন সুধীন সরকার এবং মীনা মুখোপাধ্যায়।

রোমগীতিতে আজকের শেষ গানটির গীতিকার এবং সুরকার সুভাষ চৌধুরী, দ্বৈত কণ্ঠে গানটি গিয়েছেন দ্বিজেন মুখোপাধ্যায় এবং মাধুরী চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডের গানের অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী মৈত্রী এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সৃজনী পাল।

কেমন আছো বন্ধু? আমি তো ভালোই আছি, একটু একটু ঠান্ডা লেগেছে আমার বটে। আর তার মাঝেই তোমাদের সঙ্গে আড্ডা দিতে তোমাদের যুববাণীর বন্ধু সৃজনী কিন্তু হাজির হয়ে গিয়েছি স্টুডিওতে, আর সঙ্গে করে এনেছি অনেকটা গল্প আর গান। পুজো কিন্তু এসে পড়ল বলি, তাই না? দুদিন বাদেই মহালয়া। আচ্ছা, এই যে পুজো আসছে, এটার মানে কি কি হতে পারে তোমাদের কাছে? নতুন জামা, কাশফুল, শিউলি, প্যান্ডেল হপিং, ফুচকা, কাঠি রোল, ভোগ, এইসব? নাকি বন্ধুদের সঙ্গে এন্ডলেস প্ল্যানিং, আজকে কোথায় যাবি, নাকি কালকে ওই দিকটায় যাবি, আজকে রাত জাগবি তো? কিন্তু এই সব কিছুর মাঝেও একটা জিনিস না থাকলে কিন্তু পুজোটা ইনকমপ্লিটই থেকে যায়, সেটা কি বলো তো? আমি জানি তোমরা কেউ কেউ একদম ঠিক ধরেছ, সেটা হলো পুজোর গান। কারণ বাঙালির পুজো আর বাংলা গান এই রিলেশনশিপটা কিন্তু নতুন নয়। পুজোর একটা নিজস্ব সাউন্ড আছে, ঢাকের আওয়াজ আছে, কাঁসর আছে, মাইকের আওয়াজ আছে, আর তার সঙ্গে আছে সেই সমস্ত গান যেগুলো শুনলেই মনে হয় ইয়েস, পুজো ইজ হিয়ার। আর মজার ব্যাপার হলো আমাদের প্রত্যেকের পুজোর সাউন্ড ট্র্যাক কিন্তু আলাদা। কারোর কাছে একটা গান মানে অষ্টমীর সকাল, আর কারোর কাছে একটা গান মানে বন্ধুদের সঙ্গে রাত ভর ঠাকুর দেখা, কারোর কাছে আবার একটা গান মানে প্রথম প্রেম, আবার কারোর কাছে একটা পুরনো পুজো যেটা আর হয়তো কখনো ফিরে আসবে না। কিন্তু আজকের আড্ডাটা শুধু পুজোর গান নিয়ে কিন্তু নয়, আজ একটু ফিরে দেখা যে পুজোর গানগুলো কিভাবে আমাদের জীবনের সঙ্গে মিশে গিয়েছে। আজ কিন্তু আমরা খুব সহজেই একটা যে কোনো নতুন গান শুনে ফেলতে পারি, তাই না? একটা নোটিফিকেশন এলো, নিউ রিলিজ, আমরা ক্লিক করলাম আর গান চলে এলো। কিন্তু একটা সময় ছিল যখন নতুন গান শোনার জন্য আমাদের সত্যি সত্যিই অনেকটা অপেক্ষা করতে হতো, সেই দুর্গাপুজোর মতন। পুজো আসছে মানে এই যে একটা আলাদা এক্সাইটমেন্ট থাকতো, তার সঙ্গে কিন্তু এটাও একটা এক্সাইটমেন্ট থাকতো যে এবার কোন নতুন অ্যালবাম আসছে, কোন শিল্পীর নতুন গান আসছে, কোন অ্যালবামের গান এবার পাড়ায় পুজোয় বাজবে, কোন গানটা হিট হবে। আর সেই নতুন অ্যালবাম হাতে পাওয়ার আনন্দটা ছিল কিন্তু একদম অন্যরকম। তখন একটা অ্যালবাম মানে শুধু কিছু কালেকশন অফ সংস নয়, একটা অ্যালবাম মানে ছিল একটা সিজন, একটা পুজো, আর একটা আনন্দে ভরপুর সময়। আবার কখনো কখনো একটা গোটা জেনারেশনের মেমরি। আজকাল আমাদের তো প্রায় সব অনুষ্ঠানেরই জন্য আলাদা আলাদা প্লেলিস্ট বানানো থাকে, তখন অ্যালবামের ট্র্যাক লিস্ট কিন্তু সবার মুখস্থ থাকত। আজ একটা গান ভালো না লাগলে আমরা স্কিপ করে দিই,

তখন পুরো অ্যালবামটা শুনতে শুনতে হয়তো একটা ফেভারিট গান খুঁজে পাওয়া যেত। আর একটা গান একবার পছন্দ হয়ে গেলে ব্যাস সেটা আবার আবার বারবার চলত। এই লুপ কথাটার সঙ্গে আলাপ হওয়ার অনেক আগে থেকেই কিন্তু আমরা বহুবার এমন লুপে আটকা পড়েছি, কিন্তু তখন স্কিপ বাটন বলে কিছু ছিল না। আর এই যে পুজোর গান, এরা কিন্তু ভারী মানে অনেক অনেক মেমোরিজ নিয়ে আসে। এখনো পর্যন্ত সেই গানগুলো কিন্তু একই রকমের সুন্দর। সেরকমই একটা গান দিয়ে আজকে বরং শুরু করা যাক, তাই না? এই গানটা তোমাদের ভীষণ পরিচিত একটা গান, কুমার শানুর কণ্ঠে রইল এই গানটা তোমার জন্য।

হ্যাঁ, আমরাও কিন্তু এই গানগুলো শুনে সত্যি সত্যিই স্বপ্ন দেখতাম। তবে একটু নস্টালজিয়ার গল্প বলি এবার, কারণ একটা সময় ছিল যখন ক্যাসেট প্লেয়ার ছিল বাড়ির এন্টারটেনমেন্টের মানে এন্টারটেনমেন্ট সিস্টেমের একটা সুপারস্টার। আর তার মধ্যে একটা ক্যাসেট ঢোকানো হলো, ক্লিক, তারপর প্লে বাটনটা চাপলেই খড়খড় করে কিছুটা আওয়াজ হতো, আর তারপরেই গান। আর সেই ক্যাসেট প্লেয়ারের সামনে বসে গান শোনা, সেটা তো একটা রিচুয়ালের মতন। কেউ ভলিউম কমাচ্ছে তো কেউ বাড়াচ্ছে, কেউ আবার চিৎকার করে বলছে আরে এই গানটা আবার চালা তো, আবার রিওয়াইন্ড করতে হবে, সেটা আবার আর এক সমস্যা। রিওয়াইন্ড করতে করতে যদি বেশি এগিয়ে যায়, আবার একটু পিছিয়ে একটু এগিয়ে অ্যাডজাস্ট করা, আর যদি ধরো ক্যাসেটের টেপ বেরিয়ে এসে জট পাকিয়ে গেল, ব্যাস, তখন ত্রাতা হয়ে হাতে উঠে আসতো কিন্তু কাঠ পেন্সিল। হ্যাঁ, একটা পেন্সিল দিয়ে ক্যাসেটের হুইল ঘোরানো হতো, তারপর সেই টেপটাকে আস্তে আস্তে গোটানো হতো। পেন্সিলের যেন এটা একটা অফিসিয়াল জবই ছিল বলা যায়। আজকের এই ক্রিস্টাল ক্লিয়ার ডিজিটাল অডিওর যুগে হয়তো সেই সমস্ত সাউন্ড কোয়ালিটি শুনলে আমরা বলবো যে বাবারে এত নয়েস, কিন্তু তখন সেই নয়েসটাই ছিল মেমরি। আর ক্যাসেট প্লেয়ারের সঙ্গে আর একটা জিনিসের সম্পর্ক ভীষণ রকম স্পেশাল ছিল, সেটা হলো মিক্স টেপ। নিজের পছন্দের গানগুলো বেছে ক্যাসেটে রেকর্ড করা, একটা গান সাইড এতে আর আরেকটা সাইড বিতে, কখনো বন্ধুর জন্য, কখনো স্পেশাল সামওয়ানের জন্য, আবার হয়তো কখনো নিজের জন্যই। আর সেই ক্যাসেটের গায়ে হাতে লেখা থাকত বেস্ট সংস অথবা সংস ফর ইউ, নয়তো একেবারে কোনো নাম না দিয়ে শুধু একটা হার্ট। ভাবতো, আজ একটা প্লে লিস্ট শেয়ার করতে আমাদের হয়তো কয়েক সেকেন্ড সময় লাগে, তখন একটা মিক্স টেপ বানাতে অনেকটা সময় লাগতো। কিন্তু গান বাজতে হতো, রেকর্ড করতে হতো, সাইড এর রেকর্ডিং শেষ হলে সাইড বিতে রেকর্ড করতে হতো। তাই হয়তো একটা মিক্স টেপের মধ্যে শুধু কিছু গান থাকতো না, একটু সময়, একটু এফোর্ট থাকতো, আর থাকতো অনেকটা ইমোশন। পাড়ার চেহারাগুলো এই যে পুজো এলেই একটু পাল্টে পাল্টে যায়, তাই না? পাড়ার যে গলিটা বছরের 360 দিন আধারে ডুবে থাকে, পুজোর কদিন সেখানে যেন আলোর প্লাবন। একটা ফুচকার দোকান, একটা আইসক্রিমের স্টল, একজন বেলুনওয়ালা আর দুজন ঘুগনি বিক্রেতার দৌলতে নাম না জানা পাড়াগুলোও যেন হয়ে উঠত এক একটা বকুলতলা। একটা ল্যাম্পপোস্টে হয়তো তিন দিকে তিনটে পুজো কমিটির মাইক বাঁধা রয়েছে। একটাতে বাজছে কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, আর একটা থেকে শোনা যাচ্ছে কারো কেউ নই গো আমি, কেউ আমার নয়। আবার তিন নম্বর মাইকটা থেকে ভেসে আসছে এই মোম যোছনায় অঙ্গ ভিজিয়ে। এটাই বাঙালির অতি কাঙ্ক্ষিত পুজোর আবহ, ইদানিংকালের ভাষায় যাকে বলে পুজো ভাইব, তাই না? যা বয়ে আনার কারিগর কিন্তু সেই কিশোর কুমার, আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, আরতি মুখোপাধ্যায়রা, অথবা নিজের পক্ষে মিতা চ্যাটার্জি, জোজো, রাঘব চট্টোপাধ্যায়ের মতন শিল্পীরা। আর এই ভাইবের অপেক্ষায় কিন্তু কেউ কেউ সারা বছর বসের ঢেতানি শোনে, টিম লিডারের মুখ ঝামটা খায়, তারপর এইচআরকে পটিয়ে তিন দিনের ছুটি ম্যানেজ করে সোজা ব্যাঙ্গালোর থেকে 4 দিনের জন্য বাংলায় ফেরে। একটা সময় এই পুজোর স্পেশাল অ্যালবাম রিলিজ হওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার ছিল। অ্যালবাম বেরোলো, তারপর গান শুনে সবাই ডিসাইড করছে এই গানটা হিট না, ওটা না না, ওটার লিরিক্সটা বেশি ভালো, এই সিঙ্গারটার ভয়েসটা বেশি সুন্দর, অ্যালবামের শেষ গানটাই তো বেস্ট রে। আর তারপর কদিন পরেই পাড়ার পুজোর মণ্ডপে সেই সমস্ত গানগুলো বাজছে, দোকানের সামনে বাজছে, বন্ধুর মোবাইলে ফোনেও বাজছে। মানে একটা গানকে পপুলার হতে তখন সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের দরকার হতো না, মানুষই ছিল তার অ্যালগোরিদম। আজ স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাদেরকে বলে ইউ মে অলসো লাইক দিস, তখন আমাদের বন্ধুরাই বলতো

এই তুই এই গানটা শুনেছিস, আরে শোন একবার, তোর ভাল লাগবে। আর সেই রেকমেন্ডেশনের ওপর ভিত্তি করেই আমরা কিন্তু এরকম বহু বহু গান শুনেছি এবং আমাদের ফেভারিটের লিস্টে সেই সমস্ত গান জায়গাও করে নিয়েছে। তবে এই সমস্ত পুজোর বাজারের মধ্যে যে গানগুলো ভীষণ রকম পপুলার ছিল তার মধ্যে একটা গান তোমাদেরকে শোনাই এখন, মিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা তোমার জন্য।

পঞ্চমের ভর দুপুর আচমকা বেজে উঠল সেই রাতে রাত ছিল পূর্ণিমা, কিংবা ধরো ষষ্ঠীর বিকেলে কোথাও বাজছে চিতাতেই সব শেষ। কিন্তু শ্রোতাদের কোনো বিরক্ত নেই, বরং তারা উপভোগ করছে মুগ্ধ হয়ে, যেন কানের শান্তি হচ্ছে,

হয়তো কোনো গানের সঙ্গে জড়িয়ে থাকা কোনো বছরের পুজোর স্মৃতি মনে পড়ে যায়। এক একটা গানের বয়স 50-60 অথবা তারও বেশি, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম মানে তৈরি করে চলেছে এই যেন একটা মানে অদ্ভুত নেশা, এও যেন এক উত্তরাধিকার। মিলেনিয়াল থেকে জেনজি সবাই এই মাদকতায় মশগুল, এটাই শরতের গুণ, এই ম্যাজিক কিশোর আশা লতাদের, তাদের কণ্ঠে। পুজোর প্রেমে ছ্যাঁকা খেয়ে যে কাকা জ্যাঠারা 80-এর দশকে সেদিনও আকাশে ছিল কত তারা, অথবা সে যেন আমার পাশে আজও বসে আছে, কিংবা ফিরে এসো অনুরাধা শুনেছেন, আজ তাদের ভাইপোরা হয়তো পুজোর মুখে ব্রেকআপ করে সেই একই গান শুনছেন ঘরে বসে বসে। সিঙ্গেলদের একাকিত্ব মনে করাতে যুগ যুগ ধরে পাড়ার মাইকে বাজছে আর কত রাত একা থাকব। তাদের মনে প্রশ্ন তুলে যাচ্ছে যে এমন মধুর সন্ধ্যায় একা কি থাকা যায়। কাপলদের প্রেমের গাঢ়ত্ব বাড়িয়ে দিচ্ছে আর দিয়ে বলছে বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে, কিংবা একটু বসো চলে যেও না লক্ষ্মীটি দোহাই তোমার, সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব। এই সমস্ত গান ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চারিদিন মানে যে চারদিনের যে চারদিকে একটা গানের যে প্লেলিস্ট তৈরি থাকে, যা কিন্তু বাঙালি জাতির একরকম জীবন কাঠি বলা যায়। তাতে যেমন থাকে মানে আজ এই দিন মানে দিনটাকে মনের খাতায় লিখে রাখবো এরকম গান, আবার তেমনও থাকে যে একটা দেশলাই কাঠি জ্বালাও, কিংবা তোলো ছিন্ন বিনা, এরকম প্রচুর প্রচুর গান পাড়ায় মানে পাড়ায় পাড়ায় বছরের পর বছর এই গানগুলো বেজেই চলেছে। শহরতলি থেকে গাঁ গঞ্জ মানে সমস্ত জায়গায় এই গানগুলোই পুজোর সুর বেঁধে দিয়েছে। মন্ত্রোচ্চারণের মতন এও পুজোর কিন্তু একটা অবিচ্ছেদ্য অঙ্গ। যিনি প্যান্ডেলে বসে গানগুলো বাজান তিনি হচ্ছেন ওই ডিঅক্সিডাইবো নিউক্লিক অ্যাসিড, মানে ডিএনএ এর চেয়ে কিছু কম নয়। যুগে যুগে কিশোর প্রেম অক্ষত রাখার যেন অনুঘটক তিনি। বাঙালি সারা বছর যতই কোল্ড প্লে, ব্রায়ান অ্যাডামস কিংবা দিলজিৎ, সুনিধি চৌহান এসব শুনুক, শীতের নলেন গুড় আর বর্ষার ইলিশের মতন পুজোর 4-5 দিন সে কিশোর লতা আশাই শুনবেন। মহিষাসুর মর্দিনীর মতন চার দিনের এই প্লে লিস্টটা ছাড়া সত্যিই শরতের দুর্গা আরাধনা একেবারেই সম্ভব নয়। তবে কিছু নতুন গানও কিন্তু এই লিস্টে অ্যাড হয়েছে, সেরকমই একটা গান রাখলাম তোমার জন্য অন্তরা নন্দী আর অঙ্কিতা নন্দীর কণ্ঠে।

অনাটাও যেন একটু ফিকে হয়েছে কোথাও, তবে পুরোপুরি হারিয়ে কিন্তু যায়নি, কারণ এখনো অনেক নতুন নতুন বাংলা গান আসে, নতুন শিল্পীরা পুজোকে মাথায় রেখে গান তৈরিও করেন। সংখ্যাটা হয়তো আগের মতো নেই, অ্যালবামের সেই রমরমাটাও নেই, কিন্তু যতটুকু আছে সেটুকু আমাদের ধরে রাখতে হবে, কারণ একটা সময় পুজোর অ্যালবাম শুধুমাত্র কিন্তু একটা মিউজিক রিলিজ ছিল না, সেটা ছিল পুজো আসার একটা সিগন্যাল, আর তার জন্য থাকতো সারা বছর ধরে একটা ভীষণ রকম অপেক্ষা। আর তাই আজ যখন পুরনো কোনো পুজোর গান হঠাৎ করে কানে আসে, তখন শুধু কিন্তু গানটা ভালো লাগে এমন নয়, মনে হয় সেই সময়টাকেও যেন একটু ছুঁয়ে দেখলাম। হয়তো আগের মতো পুজো স্পেশাল অ্যালবাম আমরা মিস করি কিছুটা, হয়তো ক্যাসেটের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন অ্যালবাম খোঁজারও দিন নেই, কিন্তু যতদিন নতুন কোনো বাংলা গান পুজোর সঙ্গে মিশে আমাদের মনে জায়গা করে নেবে, ততদিন পর্যন্ত কিন্তু এই ট্র্যাডিশনটা বেঁচে থাকবে। সংখ্যায় কমেছে ঠিকই, কিন্তু গানের সঙ্গে পুজোর সম্পর্কটা একদমই কমেনি, এতটুকুও কমেনি। তাই এবারের পুজোয় আরেকবার আমি বলি যে তোমরা নতুন নতুন বাংলা গান শোনো, তবে পুরনো গানের যে কাল্ট ক্লাসিক পুরনো পুজোর বাংলা গান সেগুলোও কিন্তু পাশাপাশি শোনো, সেই গানগুলোকে আবার শোনো, আবার নতুন করে আবিষ্কার করো, নিজেদের প্লেলিস্ট বানাও, নিজেদের ইচ্ছে মতন সেগুলোকে সেভ করো, আর এমন কিছু গান জমিয়ে রাখো যেগুলো আগামী কয়েক বছর পর বাজলে যাতে তুমি নিজে হাসতে হাসতে বলতে পারো, এই গানটা, এটা শুধু গান নয়, এটা আমার একটা পুজো, আমাদের সময় এই গানটা প্রত্যেকটা প্যান্ডেলে বাজত। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি সৃজনী, আজ আমার দায়িত্ব ছিল যে তোমাদের এই পুজোর গানগুলো শুনিয়ে পুজোটা শুরু করে দিয়ে যাওয়া, সেটা আমি চেষ্টা করলাম আমার মতন করে অল্প সময়ের মধ্যে করার। আজ আমার সময় একেবারেই শেষ, আবার আড্ডা হবে অন্যদিন অন্য কোনো অনুষ্ঠানে। সবাই ভালো থেকো, ভালো রেখো, অবশ্যই শুনতে থেকো যুববাণী, আর আমাদের জানাতে ভুলো না যে কেমন লাগছে আমাদের অনুষ্ঠান। আসবো আর একদিন, আজ যাই আশা ভোসলের কণ্ঠে, এই ঘন্টা রেখেই তোমাদের জন্য আমি বলবো টাটা। আজ যাই।

এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় ছিলেন সৃজনী পাল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। শুরুতেই শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী মৈত্রী। মৈত্রী প্রচার তরঙ্গে এখন নাটক অন্নপ্রাশন, রচনা সুনীত কুমার মুখোপাধ্যায়, প্রযোজনা রুবি বাগচি। শুরু হচ্ছে নাটক অন্নপ্রাশন।

0: না না, আমি কিছুতেই মেনে নেব না। ট্রেন একবার দাঁড়াবেই
1: না। না, ট্রেন দাঁড়াবে না। তুমি অবস্থার গুরুত্বটা না বুঝে এইসব কথা বলছো বৌমা।
0: কোন অবস্থা? মায়ের চোখে জল, মনের বেদনায় কি কোনো দাম নেই?
1: শুধু সেন্টিমেন্ট দিয়ে আমার কর্তব্যকে তুমি তলাতে চেষ্টা করবে না।

0: আচ্ছা মণি, ডিস্ট্যান্স সিগন্যাল দিয়ে ওই স্পেশাল ট্রেনটাকে কিছুক্ষণের জন্য যদি দাঁড় করিয়ে দিই।
1: শিখি।
0: আরে কিসের অন্যায়, কিসের অপরাধ?

0: আজকের নাটক অন্নপ্রাশন।
1: চাবি নেই?
2: না, চাবি নেই।
1: চাবি নেই?
2: না।
1: না দিলে আমি তোকে কিন্তু খুন করে ফেলবো। হতভাগা চাবি নেই?
2: আমি যে আপনাকে বিশ্বাস করতে পারছি না মাস্টার বাবু।
0: রচনা সুনীত কুমার মুখোপাধ্যায়।
3: সে দাদাবাবুর জন্য তুমি এই ট্রেনটা থামাবে?
2: না, আমি পারবো না বৌদিমণি।
3: নেমো খারাম।
0: প্রযোজনা রুবি বাগচি।
1: জানিস মনি, বাচ্চাটার মুখের দিকে চেয়ে আমার সব কর্তব্য আমি ভুলে গেছি। হ্যাঁ, আমি দাঁড় করাবো, ট্রেনটা থামাবোই। 5 মিনিটের জন্য হলে আমি থামাবো।
2: শান্ত হন,
1: মাথাটা আমার
2: শান্ত
1: হন, মাথাটা আমার ছিঁড়ে যাচ্ছে।

আরে বাবা, লোক কোথায়? চা গরম আর গরম চা। ওরা মুন্সিচরে কটা লোকই বা নামে আর কটা লোকই বা ওঠে।

0: মাস্টারবাবুর কি যে হলো চাই বুঝি না, কদিন থেকে কথাবার্তাই বলছেন না। আশ্চর্য, দাদাবাবু আসছে কিন্তু সেদিকে মাস্টারবাবুর কোনো হুঁশই নেই। সব সময় অফিস ঘরের টেবিলে মাথা রেখে কি ভাবছেন কে জানে। মাস্টারবাবু, ও মাস্টারবাবু,
1: ও মনি, আয় বস।
0: এমন করে বসে আছেন কেন?
1: মাথাটা ভার বুঝলি, ভীষণ ভার। মাথার ভেতরটা যেন অসংখ্য লোহা ছুঁচ ফুটছে রে।
0: ওষুধ খান তাহলে।
1: এ রোগের কোনো ওষুধ নেই রে মনি।
0: ওষুধ নেই, ওষুধ নেই বললেই হলো। আজ কদিন থেকেই দেখছি আপনি কেমন যেন অন্যরকম হয়ে ঘুরে বেড়াচ্ছেন।
1: অন্যরকম মানে?
0: মানে খাচ্ছেন না, দাচ্ছেন না, কারোর সঙ্গে কোনো কথাই বলছেন না, কি যে ভাবছেন নিজের মনে কে জানে।
1: উত্তর খুঁজছি রে।
0: উত্তর? কিসের উত্তর?
1: এই মানুষ ভাবে এক কিন্তু হয়ে যায় অন্যরকম। কেন কেন এরকম হয় বলতে পারিস?
0: সব বিধির বিধান মাস্টার বাবু।
1: বিধি আছে কি নেই জানি না, কিন্তু জগতে বিধান দেয় মানুষই। ভেবে দেখ, আজ দেশে কত বিপর্যয়, আমরা বিপন্ন, সন্ত্রাস, হত্যা, লুণ্ঠন, কদাচার, বলতে পারিস মনি, এ সবই কি বিধির বিধান?
0: কিন্তু মাস্টার বাবু, এই শুধু দেশের এই অবস্থার কথা ভেবে কি আপনার মন এত খারাপ? না মানে অন্য কিছু?
1: যন্ত্রণাটা আমার বুকে বুঝলি, যন্ত্রণাটা আমার এই বুকে, এ একটা নিদারুণ সমস্যা। তাই বলছিলাম, এ রোগের কোনো ওষুধ নেই, কোনো ডাক্তারও নেই। মনটা বড় অশান্ত হয়ে আছে রে মনি।
0: তাই তো দেখি মাস্টার বাবু, আজ তো আপনার আনন্দের দিন, দাদাবাবু আসবে কদিন পরে, আমার তো আনন্দেতে নাচতে ইচ্ছে করছে।
1: সে তো আমারই ছেলে রে মনি, অ্যান্ড আই এম প্রাউড অফ হিম। একজন দায়িত্বশীল আর্মি মেডিকেল অফিসার, কাল ওর ছেলের অন্নপ্রাশন, তাই আসছে দাদু ভাইয়ের সঙ্গে দেখা করতে।
0: বাবু শোনার কাল মুখে ভাত, আমাদের সোনামণি দাদু ভাই কি যে সুন্দর হয়েছে দেখতে, ফসা হাসি মুখ, বড় বড় চোখ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আহ, বেঁচে থাক বেঁচে থাক মায়ের কোল জুড়ে সোনামণি।
1: অথচ অথচ আমার মনে একটু শান্তি নেই রে মনি, বড় অস্থির লাগছে, একটা পোকা যেন কুড়ে কুড়ে ভেতরটাকে খাচ্ছে। কি যে করি, আচ্ছা আমি কি করবো বলতো মনি?
0: আরে কি হয়েছে সেটা তো বলবে, সেই থেকে খালি কি কি করি কি করি।

0: বাবু শোনা কাটছে। হ্যাঁ আমি চলি।
1: এই বৌদিমণিকে একবার ডেকে দিস তো।
2: হ্যাঁ আমি এক্ষুনি ডেকে দিচ্ছি।
1: হ্যাঁ বলবি কিছু কথা আছে আমার।
0: বৌদিমণি বৌদিমণি মাস্টারবাবু আপনাকে ডাকছে।
3: আস্তে আস্তে মুনি, বাবু শোনা সবে ঘুমিয়েছে।
0: ও ঠিক আছে ঠিক আছে বৌদিমণি। হ্যাঁ দেখো ঝুমঝুমিতে হাতি নিয়ে ঘুরছে, আবার ডায়লা করছে দেখো।
3: জানো মুনি, যে আমি বলেছি সোনামণি এটা তোমার বাপি পাঠিয়েছে, ব্যাস সেই থেকে ঝুমঝুমিটা হাতে ধরে রয়েছে, কারে কার সাধ্যি। তা হ্যাঁ গো মুনি, বাবার কি হয়েছে বলতো, এমন চুপচাপ হয়ে গেছেন কেন?
0: বুঝতে পারছি না বৌদিমণি।
3: হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করছেন না, কথাও বলছেন কম। তা অফিসে কোনো গোলমাল হয়নি তো?
0: না না তেমন কিছু না, তেমন হলে তো আমি জানতে পারতুম।
3: তবে কি ভাবছেন বলতো এত?
0: তোমাকে হয়তো বলবেন তাই ডাকছেন। তুমি আর দেরি করো না বৌদিমণি, তোমাকে ডাকছেন।
3: তুমি বাবুসোনাকে দেখো, আমি আসছি।
0: আচ্ছা

0: বাবা আমাকে ডাকছেন?
1: হ্যাঁ এসো বৌমা, তোমাকে একটা কথা বলার আছে।
0: কি কথা বাবা?
1: আমার বিশ্বাস তুমি শান্ত হয়ে কথাটা শুনবে।
0: কথাটা কি আপনি তাড়াতাড়ি বলুন, আমি অস্থির হয়ে পড়ছি।
1: আমি অসহায় বৌমা, তোমাকে একটা অপ্রত্যাশিত খবর শুনতেই হবে।
0: কি খবর বাবা, কি হয়েছে? আপনার আপনার ছেলে সুস্থ আছে তো?
1: হ্যাঁ হ্যাঁ, ও সুস্থ আছে, ও সুস্থই আছে, সেটা কিছু নয়। কিন্তু
0: কিন্তু কি বাবা?
1: বিক্রম আসবে না, মানে আসতে পারছে না।
0: আসতে পারছে না কেন?
1: আমাদের সীমান্তের একটি শহর আজ বিপন্ন, সংঘর্ষ অনিবার্য, তাই ওর ছুটিটা শেষ মুহূর্তে বাতিল হয়ে গেছে। আর্মি মেডিকেল অফিসার বিক্রমকে তাই চিকিৎসার সমস্ত সাজ সরঞ্জাম এবং চিকিৎসকের দল নিয়ে সেই উপদ্রুত এলাকায় চলে যেতে হচ্ছে, একটা স্পেশাল ট্রেনে। এই খবরটা আমি কদিন আগেই পেয়েছি। সেই স্পেশাল ট্রেনটা না থেমেই এই মুন্সিচরের ওপর দিয়ে চলে যাবে।
0: তাহলে তো
1: আমি জানি, আমি জানি তুমি এটা সহজভাবে মেনে নিতে পারবে না, কিন্তু তবু আজ আমাকে কথাটা বলতেই হবে, কারণ কাল আমাদের সোনামনের অন্নপ্রাশন, অথচ ওর বাবা আসতে পারবেন না।
0: বাবু সোনার অন্নপ্রাশনে তার বাবা থাকবে না, এটা কি করে সম্ভব? না না না, এই আমি কিছুতেই মানতে পারছি না। বাবা বাবা, ওই স্পেশাল ট্রেনটাকে যে করেই হোক অল্প সময়ের জন্য দাঁড় করান। আমার ভাই আসছে মুখে বাদ দিতে, নিমন্ত্রিতরা আসবেন, কাল একটা শুভ দিন, ট্রেনটাকে দাঁড় করাতেই হবে বাবা।
1: আমি স্টেশন মাস্টার হয়ে ট্রেন দাঁড় করাবো? ওপরওয়ালাদের কারণ হিসেবে বলবো যে আমার নাতির অন্নপ্রাশন, সে তার বাবাকে দেখবে? কি অদ্ভুত তোমার প্রস্তাব বৌমা, কি অদ্ভুত তোমার যুক্তি! তুমি একবারও ভাবলে না যে বিক্রম ছেলে খেলা করতে যাচ্ছে না, যাচ্ছে আহতদের নার্সিং করতে। সেখানে মানুষ আজ ভীত, সন্ত্রস্ত, আক্রান্ত, একটু দেরি হলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ভেবে দেখো বৌমা, এই গুরুতর পরিস্থিতিতে।
0: আমি জানি বাবা, কিন্তু আমার পরিস্থিতিও কম গুরুতর নয়। কাল তার ছেলের মুখে ভাত, অথচ সে নিজে থাকবে না, এ ভাবা যায়? কতদিন আসেনি, বড় অশান্তি লাগছে বাবা, বড় অশান্তি লাগছে, মনটা অবুজ হয়ে উঠছে। আচ্ছা বাবা, বাবু শুনে তো পিতৃহীন নয় যে বাবাকে বাদ দিয়ে তার অন্নপ্রাশন হয়ে যাবে।
1: কি বলছো বৌমা?
0: কি বলছি, আমার মন বলছে এতে বাবু শুনার অকল্যাণ হবে। বাবা বাবা, আপনি একটুর জন্য হলেও ট্রেনটা থামাবেন, সে একটিবার তার ছেলেকে আশীর্বাদ করে যাক।
1: আমাকে আমাকে তুমি ক্ষমা করো বৌমা, আমি পারবো না।
0: ছেলে প্রথম ভাত খাবে, এত বড় একটা ঘটনা, অথচ সেখানে ওর বাবা থাকবে না, ছেলেকে একবারও দেখবে না, এ কি হয় বাবা?
1: আমি আমি অসহায় বৌমা।
0: আপনি আরেকবার ভাবুন, আরেকবার। না, আমি কিছুতেই মেনে নেব না, ট্রেন একবার দাঁড়াবেই।
1: না না, ট্রেন দাঁড়াবে না। তুমি অবস্থার গুরুত্বটা না বুঝে এইসব কথা বলছো বৌমা।
0: কোন অবস্থা? মায়ের চোখের জল, মনের বেদনা এর কি কোনো দাম নেই? দেশভক্তি কি এতই একপেশে?
1: বৌমা, এটা যুক্তিতর্কের সময় নয়, শুধু সেন্টিমেন্ট দিয়ে আমার কর্তব্যকে তুমি তলাতে চেষ্টা করবে না।
0: কিন্তু আপনার পিতৃস্নেহ, তার কি কোনো মূল্য নেই? ওই অবধ দুধের শিশুটার মুখের দিকে তাকেও কি আপনি পারেন না ওই ট্রেনটাকে 5 মিনিটের জন্য দাঁড় করাতে? বাবা বাবা, মুন্সিচর স্টেশনের আপনি তো সর্বম হয়ে কর্তা, সবার উপরে তো আপনি আছেন বাবা।
1: তুমি আমাকে দুর্বল করে দিও না, আমাকে তুমি সমস্যায় ফেলছো বৌমা। স্নেহ অতি বিষম বস্তু, আমি আমি পারবো না, কিছুতেই পারবো না। দিস ইজ আনজাস্ট, আমি একটা খারাপ দৃষ্টান্ত হতে চাই না।
0: সামান্য একটুখানি সময় তো, কেউ তো জানতেও পারবে না বাবা।
1: নো, নেভার, সার্টেনলি নট। আই এম এ ডিউটি বাউন্ড স্টেশন মাস্টার, ডোন্ট বি সেন্টিমেন্টাল বৌমা। আমি জীবনে কোনো অন্যায় করিনি, আর সেটা করতেও পারবো না।
0: এ আমার সেন্টিমেন্ট নয়, সন্তানের মুখ চেয়ে এক মায়ের দাবি।
1: আমি আমিও তো বিক্রমের বাবা বৌমা, পুত্র স্নেহ যে কি সেটা তো আমিও জানি, কিন্তু

0: আমার কর্তব্য, আমার দায়িত্বকে আমি ভুলে যেতে পারবো না।
1: আপনার কাছে কে বড়?
0: আমাকে প্রশ্ন করছো?
1: হ্যাঁ।
0: বেশ, তবে শোনো বৌমা, স্টেশন মাস্টার গোকুল চৌধুরী স্নেহময় পিতা, তবে সে স্নেহান্ধ নয়। ডিউটি নোজ নো বাটস, জাস্ট অ্যান্ড আনজাস্ট। স্নেহ, মায়া, মমতা আর আমার কর্তব্যবোধ, এর মধ্যে যেটা ন্যায় সেটাই আমার কাছে বড়।

0: Moni? Hey, Moni! Moni?
1: Jai, Babu!
2: Master Babu, আমি ডাকছেন?
0: হ্যাঁ। আচ্ছা মনি, ডিস্টেন্স সিগন্যাল দিয়ে ওই স্পেশাল ট্রেনটাকে কিছুক্ষণের জন্য যদি দাঁড় করিয়ে দিই।
2: শিখি।
0: আরে, কিসের অন্যায়? কিসের অপরাধ? আমি বিক্রমকে একবার দেখব। বিক্রম তার একমাত্র সন্তানকে দেখবে।
2: মাস্টার বাবু,
0: আজ কোনটা নৈতিক আর কোনটা নৈতিক নয় কে বিচার করবে?
2: কি বলছেন মাস্টার বাবু?
0: আমার কর্তব্য, আমার সততা। না, ওসব থাক। দি ট্রেন মাস্ট স্টপ হিয়ার। আমার আমার নাতির অন্নপ্রাশন হবে, নিমন্ত্রিতরা আসবে, বাজনা বাদ্যি বাজবে, ট্রেন থামবে এখানে থামবেই।
2: মাসু, এই কাজ আপনি করবেন না, করতে পারেন না। মাসু, আমরা সামান্য মানুষ মাস্টার বাবু, স্টেশনে সবুজ আলো দেখাই, ঘন্টা বাজাই, সিগন্যালের চাবি ঘোরাই, কিন্তু আমরাও বুঝি কোনটা ন্যায় আর কোনটা অন্যায়।
0: আরে, দুরন্ত গতিতেই যখন ট্রেনটা ছোটে, তার চাকার তলায় যদি আমি শুয়ে পড়ি, হ্যাঁ তাহলে? মনি, সিগন্যালটা আপ কর, সিগন্যালটা আপ কর।
2: মাস্টার বাবু, আপনি কি পাগল হয়ে গেলেন? মাস্টার বাবু,
0: একটু আগে বাবুসোনাকে দেখলাম, হাতে ঝুমঝুমি নিয়ে বাবুসোনা ঘুমোচ্ছে। জানিস মনি, বাচ্চাটার মুখের দিকে চেয়ে আমার সব কর্তব্য আমি ভুলে গেছি। হ্যাঁ, আমি দাঁড় করাবো, ট্রেনটা থামাবোই, 5 মিনিটের জন্য হলে আমি থামাবো। আলো সবুজ, না না, সবুজ নয়, লাল, টকটকে লাল। লাল কেন? ঠিক যেন আমার আমার রক্তবিন্দু, ও ঠিক যেন আমার হৃৎপিণ্ড, টকটকে লাল হৃৎপিণ্ড।
2: বাবু,
0: হৃৎপিণ্ড আমার।
3: বাবা কোথায় মনি?
2: ওই তো, ওই প্ল্যাটফর্মের দিকে গেলেন।
3: আর তোমাকে একটা কাজ করতেই হবে মনি।
2: কি কাজ বলি মনি?
3: সিগন্যালটা আপ করে রেখে দাদাবাবু স্পেশাল ট্রেনটাকে দাঁড় করাতে হবে কিছুক্ষণের জন্য।
2: না না বৌদি মনি, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না, এটা অন্যায়।
3: কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সে কথা তোমাকে ভাবতে হবে না। বাবুসোনার মুখের দিকে তাকিয়ে তুমি এটুকু করতে পারবে না?
2: বৌদি মনি, তোমায় গড় করি বৌদি মনি, তোমরা আমার জীবন্ত দেবতা। গত বছর আমার মেয়েটার ওলাউঠা হয়েছিল, বাঁচার কোনো আশা ছিল না। দাদাবাবুর ওষুধে আমার মেয়েটা প্রাণ ফিরে পেয়েছে বৌদিমণি।
3: সেই দাদাবাবুর জন্য তুমি এই ট্রেনটা থামাবে?
2: না, আমি পারবো না বৌদিমণি।
3: অকৃতজ্ঞ, নেমক হারাম, তুমি ভুলে গেছো বন্যায় যখন তোমার ঘর দোর সব ভেসে গেল, তখন দাদাবাবু টাকা দিয়ে আবার নতুন করে ঘর করে দিয়েছিল তোমাকে?
2: আমি সব জানি বৌদিমণি, কিন্তু আমি নেমক হারাম নই বৌদিমণি। কিন্তু কিন্তু এই কাজ না, এ আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই না।
3: বুঝেছি বুঝেছি, তুমিও আজ দেশপ্রেমিক হতে চাও?
2: না না বৌদিমণি, আমি খুব সামান্য মানুষ, আমাকে এত বড় সম্মান দেবেন না।
3: আমি মা মনি, মা হয়ে তোমার কাছে ভিক্ষে চাইছি।
2: বৌদিমণি,
3: তুমি ট্রেনটা থামাও মনি।
2: বৌদিমণি,
3: কাল আমার সোনা মনির অন্নপ্রাশন, তার বাবা কাছে থাকবে না মনি। ছেলেটাকে অন্তত একবার চোখে দেখা দেখে যাক।
2: বৌদিমণি বৌদিমণি, আমি আর সহ্য করতে পারছি না বৌদিমণি, দোহাই তোমার পায়ে পড়ি বৌদিমণি, তুমি তুমি তোমার কথা ফিরিয়ে নাও বৌদিমণি, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না।
3: ভীষণ অস্থির মনি, কখন কি করে বসেন ঠিক নেই, তাই তাই আমি আমি তোমার উপরই ভরসা করি মনি, অথচ তুমি

0: হ্যালো মুন্সিচর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মুন্সিচর থেকে বলছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ লাইন কেয়ার করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্পেশাল ট্রেন, হ্যাঁ ডিস্টেন্স সিগন্যাল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ডাউন করছি।
1: দাদাবাবু যাচ্ছে অসুস্থ মানুষদের বাঁচাতে। ঠাকুর ঠাকুর তুমি দেখো দাদাবাবু যেন কোনো বিপদ না হয়। ঠাকুর না, আর দেরি নয়, ট্রেন আসছে, সিগন্যাল ডাউন করতে হবে।
2: কোথায় যাচ্ছ মনি?
1: দাদাবাবু আসছে, ওই যে ওই ট্রেনটা।
2: একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি বাবুসোনাকে নিয়ে আসি। তোমার দাদাবাবু প্ল্যাটফর্মে নেমে ছেলেটাকে একটু আদর করে যাবে?
1: তোমার হাতে অত টাকা কেন বৌদিমণি? এই 100 টাকা
2: তোমার দাদাবাবুকে দেবো। কাল যে অন্নপ্রাশন মনি, দাদাবাবু যেখানে যাবেন সেখানে কোনো মন্দিরে বাবুসোনার নামে একটু পুজো দিয়ে দেবেন।
1: কিন্তু কিন্তু বৌদিমণি,
3: মনি মনি, হ্যাঁ মনি, আমি জানি, চাবিটা দে, চাবিটা দে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দে।
1: চাবি আমার কাছে নেই।
3: মিথ্যা কথা, তুই তুই তুই লুকিয়ে রেখেছিস।
1: চাবি নেই,
3: চাবি নেই,
1: না চাবি নেই,
3: চাবি নেই,
1: না
3: না দিলে আমি তোকে কিন্তু খুন করে ফেলবো। হতভাগার চাবি নেই, মিথ্যা কথা বলছিস কেন?
1: আমি যে আপনাকে বিশ্বাস করতে পারছি না মাস্টার বাবু। চাবি চাবি আমি কি করে আপনার হাতে দিই?
3: আমাকে অবিশ্বাস করছিস? তোর এতখানি আসপর্দা, দে চাবি দে,
1: না
3: চাবি দে,
1: না
3: তোকে আজ আমার, তোকে আজ আমার বিশ্বাস নেই।
2: মনি মনি, বাবাকে চাবিটা দিয়ে দাও।
1: না আমি কিছুতেই দেবো না।
2: কি হচ্ছে কি?
1: না আমি নিজের হাতে কাজ করব। না
3: তবে রে, এই তো
2: আপনি পারলেন না, আপনি পারলেন না বাবা।
4: আমি ধৃতরাষ্ট্র হতে পারলাম না বৌমা, তুমি আমাকে ক্ষমা করো। আমি যদি বুক চিরে আমার ভেতরটা তোমাকে দেখাতে পারতাম, কিন্তু কর্তব্য বড় কঠিন বৌমা, আমি পারলাম না, পারলাম না বৌমা। বাবা তুমি দুঃখ করো না, প্রলোভনকে তো আমরা জয় করেছি বৌমা, আমরা জিতে গেছি। এই দেখো, এই দেখো আমি কেমন হাসছি, তুমি দেখো আমি আমি কেমন হাসছি, দেখো দেখো দেখো বাবা।
2: আমি কেন হাসতে পারছি না বাবা, আমি কেন হাসতে পারছি?
4: পারবে পারবে বৌমা, পারবে, একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো বৌমা, তুমি পারবে, পারবে, হাসতে তোমাকে হবে।

0: অন্নপ্রাশন নাটকটি এখানেই শেষ হল। রচনা সুনীত কুমার মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মণি মানুষ কুমার মিশ্র, গোকুল দিলীপ রুদ্র ও ত্রিনার ভূমিকায় গার্গী রায়চৌধুরী। সম্পাদনা ও শব্দ সংযোজনা কুণাল ভট্টাচার্য ও রামজীবন মিত্র। নাটকটি প্রযোজনা করেছেন রুবি বাগচি।
1: এতক্ষণ শুনছিলেন নাটক অন্নপ্রাশন।

0: in it. পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribondhu23@gmail.com maitribanduhu maitribondhu23@gmail.com।
2: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 7:00।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির যশোভূমিতে দশম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে জিএসটি কাউন্সিলের 57তম বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশজুড়ে আজ ভারতীয় বায়ুসেনার 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। বিদেশমন্ত্রী বলেছেন, দক্ষিণী বিশ্বের অন্যতম প্রতিনিধি হিসেবে ভারত ও ঘানা বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী

0: করতে আগ্রহী। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। আইএফএ শিল্ডের ফাইনালে বিভব ভারতীতে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম পর্বে উদ্বোধন করেছেন। গতকাল শুরু হওয়া 4 দিনের এই সম্মেলনে টেলিযোগাযোগ, ডিজিটাল যোগাযোগ ও প্রযুক্তিগত উদ্ভাবনে ভারতের অগ্রগতি তুলে ধরা হচ্ছে। এবারের সম্মেলনের মূল ভাবনা স্কেল উইদাউট বাউন্ডারিজ, বা সীমাহীন পরিসরের প্রসার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় 5G পরিষেবা পৌঁছে গেছে। বর্তমানে সারা দেশে 5G পরিষেবা চালাতে 5.5 লক্ষেরও বেশি বেস স্টেশন রয়েছে।
1: 2022 में इसी मंथ से हमने देश में 5G की शुरुआत की थी। फिर 2023 में मैंने बताया था कि भारत कैसे 5G रोल आउट से 5G रीच आउट की दिशा में आगे बढ़ रहा है। और आज हम सभी देख रहे हैं, देश के हर जिले तक 5G कनेक्टिविटी पहुंच चुकी है। आज 5.5 लाख से अधिक बेस स्टेशन भारत में है, जहां से 5G नेटवर्क ऑपरेट कर रहा और मोबाइल इंटरनेट स्पीड 2022 की तुलना में 10 गुना बड़ी है।
0: কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, প্রযুক্তির সুবিধা দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়াই প্রধানমন্ত্রীর লক্ষ্য। 5G পরিষেবার দ্রুত প্রসারে টেলিকম শিল্পের সঙ্গে যুক্ত সকলের অবদানের প্রশংসা করেন তিনি। বর্তমানে ভারতে 55 কোটি 5G ব্যবহারকারী রয়েছেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। এই সম্মেলনে বিশ্বের 100টিরও বেশি দেশ থেকে 1.5 লক্ষের বেশি অংশগ্রহণকারী, 500 বেশি প্রদর্শক এবং 600টি স্টার্ট আপ সংস্থা যোগ দিয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে GST পরিষদের 57ম বৈঠক। সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। উপস্থিত রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, কর্ণাটকের মুখ্যমন্ত্রী DK শিবকুমার, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীরা। জিএসটি সংক্রান্ত জটিলতা কমানো, কর জমার প্রক্রিয়া সহজ করা এবং ছোট ব্যবসায়ীদের উপর থেকে কর সংক্রান্ত বোঝা কমাতে 5 দফা সংস্কারের প্রস্তাব পেশ করতে পারে কেন্দ্র। এর মধ্যে রয়েছে চালানের স্বয়ংক্রিয় মেলবন্ধন, নথিপত্রের ঝামেলা কমানো এবং ছোট করদাতাদের রিটার্ন জমার সংখ্যা হ্রাস। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে পরিষদের 56ম বৈঠকে সাধারণ মানুষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্বার্থে করের হার পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশ জুড়ে আজ ভারতীয় বায়ুসেনা IAF এর 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। 1932 সালের আজকের দিনে প্রতিষ্ঠিত এই বাহিনীর যাত্রা পরবর্তী কয়েক দশক ধরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় ও সুবিন্যস্ত করেছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বায়ুসেনার সকল সদস্য ও তাঁদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ভারতীয় বায়ুসেনার পেশাদারিত্ব, শৃঙ্খলা ও প্রস্তুতির সর্বোচ্চ মান বজায় রেখে দেশের প্রতি দৃষ্টান্তমূলক সেবা প্রদান করে আসছে। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল APC সিং বলেছেন, অত্যাধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম নয়, বায়ুসেনার প্রকৃত শক্তি তার বায়ুযোদ্ধারা। এবছরের বায়ুসেনা দিবসের মূল ভাববা অব্যর্থ, অপ্রতিরোধ ও নিখুঁত। পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির মোকাবিলায় বায়ুসেনার আধুনিকীকরণের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। বায়ুসেনা দিবসে দেশের সাহসী বায়ুসেনা যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক পরমেশ শিবামণি আজ পারাদ্বীপ উপকূলের কাছে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক মহড়া SAR-X-26 প্রত্যক্ষ করেছেন। অত্যন্ত সুসংহত সমন্বয় ও নিখুঁত কার্যপদ্ধতির মাধ্যমে আয়োজিত বর্ণাঢ্য এই সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর জাহাজ, উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান, ভারতীয় বিমান বাহিনীর C-130J বিমান এবং কাস্টমস ও অন্যান্য সংস্থার যানবাহন এবং সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। ICGS সমুদ্র প্রতাপ জাহাজে বসে আকাশবাণী নিউজকে এক বিশেষ সাক্ষাৎকারে উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক জানান, সামুদ্রিক অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রমকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে তারা প্রস্তুত। 30টি বন্ধুত্বপূর্ণ দেশের 32 জন পর্যবেক্ষক SAR-X-26 মহড়া প্রত্যক্ষ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11ই অক্টোবর চেন্নাইয়ে একটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। তিনি চেন্নাই মেট্রোর পুনামালি থেকে বড়াপালানি শাখার উদ্বোধন করবেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পালানি, পারামাকুড়ি, নামাক্কাল, আম্মা সমুদ্রম এবং ভেলোর ক্যান্টনমেন্ট

0: অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। এছাড়াও কোয়েম্বাটুরে 700 কোটি টাকার একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পুনামালিতে প্রধানমন্ত্রী একটি রোড শোতে অংশ নেবেন। এছাড়াও রাজ্যসভার সাংসদ সঙ্গীত বিশেষজ্ঞ ইলিয়ারাজার একটি সঙ্গীত গবেষণা কেন্দ্রেরও উদ্বোধন করবেন তিনি। স্মার্ট মিটারকে নতুন ধরনের একটি প্রযুক্তির ব্যবহার হিসেবে বিবেচনা করলেই হবে না, বরং গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থার মেলবন্ধনের গুরুত্বপূর্ণ সরঞ্জাম হিসেবে ব্যবহার করতে হবে। নতুন দিল্লিতে মিটারিং ইন্ডিয়ার 11 সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রকের যুগ্ম সচিব শশাঙ্ক মিশ্র বলেন, ভারতে বিদ্যুৎ ক্ষেত্রে ডিজিটালাইজেশনে স্মার্ট মিটারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে দেশের মোট গ্রাহকের 20% স্মার্ট মিটার ব্যবহার করছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, দীর্ঘদিনের অংশীদার এবং দক্ষিণী বিশ্বের অন্যতম প্রতিনিধি হিসেবে ভারত ও ঘানা স্বাস্থ্য, কৃষি, ওষুধ শিল্প, খনি প্রতিরক্ষা, রেলপথ ও ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী। তিন দেশ সফরে তিনি এখন ঘানায় রয়েছেন। জয়শঙ্কর বলেন, উভয় দেশই প্রায় একই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন এবং দক্ষতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের লক্ষ্যে তারা একে অপরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। তিনি ভারতের আয়ুষ্মান ভারত, কৃষকদের জন্য গৃহীত কর্মসূচি, ডিজিটাল ইন্ডিয়া ও স্টার্ট আপ ইন্ডিয়ার পাশাপাশি ঘানার আকরা রিসেট, ফিট ঘানা এবং 1 মিলিয়ন কোডার্স উদ্যোগগুলির কথা তুলে ধরেন। দুই দেশ কৃষি গবেষণা ও শিক্ষা, জীববৈচিত্র্য, বৈজ্ঞানিক গবেষণা এবং দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন চুক্তি বিনিময় করেছে। ভারত অভিযোগ করেছে, সন্ত্রাসবাদের ক্ষেত্রে পাকিস্তান দ্বিচারিতা করছে। একদিকে যখন ইসলামাবাদ জেইশ ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের খবর দিতে পারলে পুরস্কারের ঘোষণা করছে, অন্যদিকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সব ধরনের সহায়তা করছে তারা। 9/11, 26/11 পহেলগাঁও হামলার কথা সারা পৃথিবী মনে রেখেছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভারতের ফার্স্ট সেক্রেটারি রঘু পুরি পাকিস্তানের সমালোচনা করে সন্ত্রাসবাদের মদতদাতা এবং তাদের যারা আর্থিকভাবে সহায়তা করছে এদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
1: পাকিস্তান গ্লসেস ওভার ইটস স্টেট সাপোর্ট ফর টেরোরিজম বাই অ্যানাউন্সিং এনহান্সড রিওয়ার্ডস ফর অ্যাপ্রিহেন্ডিং ইউএন লিস্টেড হেড অফ জেশে মোহাম্মদ, টেরোরিস্ট এন্ড মাস্টার মাইন্ড অফ সেভারেল অ্যাটাক্স আগেনস্ট মাই কান্ট্রি মাসুদ আজহার। দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাওয়ার অফ পাকিস্তানস ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু টেরোরিজম অ্যাজ অলসো দ্য FATF প্লেনারি মিটিং কামিং আপ সুন। Yet, we also remember that just a few months ago, Pakistani representatives used this forum to call the Jaish-e-Mohammed a defunct organization.
0: প্রয়াত অভিনেতা নানা পাটেকরের শেষকৃত্য আজ বিকেল 4টে পুনের কাছে ডনজেতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। মহারাষ্ট্র সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রসঙ্গত, ডনজেতে এই অভিনেতার একটি খামার বাড়ি রয়েছে। আগেই জানানো হয়েছে, আজ সকালে গোয়ায় তাঁর বাসভবনে অচেতন হয়ে পড়েন তিনি। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু বলে অনুমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নানা পাটেকর ছিলেন এক অসাধারণ শিল্পী যিনি বিভিন্ন চরিত্রের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। গুজরাট সহ ভারতের জল ব্যবস্থাপনার বিবর্তন নিয়ে গতকাল বেঙ্গালুরুতে IIM একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। জলশক্তি মন্ত্রকের সচিব অশোক কুমার মীনা বলেন, জনসাধারণের অংশগ্রহণ, ধারাবাহিক বিনিয়োগ এবং গ্রাম পঞ্চায়েতের সক্রিয় ভূমিকা জল ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFA শিল্ড ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি হবে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 6:15। ইস্টবেঙ্গল 29 বার এবং মোহনবাগান 22 বার এই শিল্ড জিতেছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লির যশোভূমিতে 10ম ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপামে শুরু হয়েছে GST কাউন্সিলের 57তম বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশজুড়ে আজ ভারতীয় বায়ুসেনার 94তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি, শ্রাবণী চট্টোপাধ্যায়। বাংলা ব্যান্ডের গান এই কথা বললেই আপনাদের মন বলে ওঠে যে বাংলা ব্যান্ড মানে সেই তো ভূমি, সেই তো দোহা, আর শুনবো না, আর না সেই অভিমান আর রাখবো না। তথাকথিত প্রথম সারির বাংলা ব্যান্ড যখন মহিরুহের মতো বাংলা গানের জগতে শিকড় গেড়েছে, তখন সেই মাটিতেই একটা ছোট্ট চারা গাছ কখন যে তার মাথা উঁচু করে সূর্যের আলো দেখছে খেয়ালই করেনি কেউ। খেয়াল যখন করলো তখন তো সবাই অবাক, সবাই বলল তাই তো, এই ছোট আর সেই ছোট নাই তো। না আর ভনিতা নয়, আজ শুনবো বাংলা ব্যান্ড মোকামের গান।

কখনো প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনে ফিউশন, আবার কখনো গানের ভিতর ব্রজগুলির আনাগোনা। ক্রমাগত গান নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েই যাচ্ছে মোকাম। শুরুটা হয়েছিল 14 বছর আগে। তখন কেউ মোকামকে চিনতে না পারলেও যত দিন গেছে ততই গান প্রেমী মানুষের মনে জায়গা পাকা করে নেয় মোকাম।

যেমনটা বলছিলাম যে কখনো প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনে ফিউশন, আবার কখনো গানের ভিতর ব্রজবুলির আনাগোনা, ক্রমাগত কিন্তু গান নিয়ে খেলা চলছেই মোকামের। আর মোকাম বলতেই ভালোবাসার পদাবলী বললেই মোকামের গানে এই বিষয়টা কিন্তু সবার চেনা হয়ে যায়। সেই ভালোবাসার পদাবলী শুনবো।

মোকামের গান শুনছি। গানের যে ডিঙা ভাসিয়ে ডাঙা খুঁজছে তারা, সেই ডাঙায় যে এত তাড়াতাড়ি তাদের ফেরা হবে না সেটা তারাও জানে। গানপ্রেমী মানুষ আরও জানতে চায় মোকামকে, তবে তার জন্য গুগল সার্চ করে লাভ নেই, মোকামকে জানতে গেলে তার গানই যথেষ্ট। তাই যেতে যেতে শুনে নেব মোকামের আরও একটি গান।

আকাশবাণী মৈত্রী। শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 11 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:01 হয়ে 28 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার মধ্যাহ্নকালীন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.0 ডিগ্রি কম, এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাপ যথাক্রমে 97% ও 68%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাতের

পরিমাণ 0.22 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর এখন এ পর্যন্তই।

এখন জানিয়ে দেব, আজ 8ই অক্টোবর বৃহস্পতিবারের আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। ভারতীয় সময় দুপুর 3:35 অনুরোধের আসর, 4:05 মৈত্রীর নতুন অনুষ্ঠান পথের বাঁকে গল্পের ডাকে, উপস্থাপনায় থাকব আমি রমা ঘোষ। বিকেল 4:35 ছায়াছবির গান, 4:50 ক্যাম্পাস আড্ডা, 5:05 অনুষ্ঠানে আজ সন্ধ্যায় নিয়ে উপস্থাপনায় থাকব আমি রমা, 5:50 অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় থাকবেন রক্তিম বরণ ময়রা, 6:20 ক্ষেত খামারের কথা, এই অনুষ্ঠানে অপ্রচলিত সবজি চাষ বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে হার্টের সমস্যা হলে কি কি লক্ষণ দেখা যায় এই বিষয়ে শুনবেন কথিকা, বলবেন ডাক্তার সিদ্ধার্থ মণি। 7:00 যুববাণী থেকে গানের সুরে নিয়ে উপস্থাপনায় থাকবেন তৃষিতা সাঁতরা, 8:30 বাংলা ব্যান্ডের গান, 9:00 অনুষ্ঠান কথায় গানে উপস্থাপনায় থাকবেন পাপড়ি ভট্টাচার্য, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 ছায়াছবির গান, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন ওস্তাদ আরশাদ আলী খান, রাগ রাগেশ্রী, 10:45 উপমহাদেশের খবর, 11:00 প্রতিদিনের মতো আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন মৈত্রী বন্ধু পাপড়ি ভট্টাচার্য, 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজ 8ই অক্টোবর বৃহস্পতিবারের আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানগুলি সম্পর্কে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান অনুরোধের আসর। আমার এপার ওপার দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই অনুরোধের আসর এই অনুষ্ঠানে। অনুরোধের আসর এই অনুষ্ঠান প্রতিদিন ভরে ওঠে শ্রোতা বন্ধুদের অনুরোধ করা তাদের পছন্দের গানে, আর আমরা চেষ্টা করি সেই অনুরোধ রাখার। আজও বেশ কিছু বন্ধুর অনুরোধের গান সাজিয়ে নিয়ে স্টুডিওর প্রান্তে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু রমা। চলে যাব গানে। প্রথমেই অনুরোধ জানিয়েছেন লালু নে ও দেবলীনা নে, নার্সারি রোড আদর্শনগর বৈদ্যবাটী হুগলি থেকে। এবং ওই একই গানের অনুরোধ জানিয়েছেন নিমাই মিশ্র, মীনাক্ষী মিশ্র, কাজরাগ্রাম মণ্ডলপাড়া পশ্চিম বর্ধমান থেকে। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর বাতাসে শিউলি আর কাশফুলের গন্ধ জানান দিচ্ছে ঘরের মেয়ে ঘরে আসছেন, মা দুর্গা আমাদের মাঝে আসছেন, সামনেই দুর্গাপুজো শারদোৎসব। আর সেই উপলক্ষে গান শুনতে চেয়েছেন অন্তরা চৌধুরীর কণ্ঠে, এই গানটি রইল বন্ধুদের জন্য।

এই গানটি দিয়ে শুরু করলাম আজকের অনুরোধের আসর। চলে যাব পরের অনুরোধে। পরের অনুরোধ করেছেন কুলডাঙ্গা হাওড়া থেকে বন্ধু পলাশ পোড়েল। তিনি শুনতে চেয়েছেন শচীন দেব বর্মনের কণ্ঠে শোনো গো দক্ষিণ হাওয়া। এই গানটি রইল বন্ধুর জন্য।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর, শোনাচ্ছি বন্ধুদের পছন্দের অনুরোধের গান। আমি তার ছলনায় ভুলব না, গানের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন আমাদের কাছে পুতুল ঘোষাল, ব্রততি, সুপ্রীতি, অসীম ঘোষাল ও সুভাষচন্দ্র ঘোষাল। তারা অনুরোধ জানিয়েছেন গোপীনগর সন্তোষীতলা হরিপাল হুগলি থেকে। আপনাদের সকলের জন্য রইল সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

অনুরোধের আসরের পরের অনুরোধে যাওয়ার পালা, পরের অনুরোধ রাখার পালা। দেখি কারা রয়েছেন। দু নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে অনুরোধ জানিয়েছেন পবিত্র সাহা এবং রুহি সাহা। তারা শুনতে চেয়েছেন রাগ অনুরাগ ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

শুনছেন অনুরোধের আসর, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শোনাচ্ছি বন্ধুদের পছন্দের অনুরোধের গান। চলে যাব বরের অনুরোধে, অনুরোধের আসরের পরের শিল্পী আরতি মুখোপাধ্যায়। এই মোম যোচনায় অঙ্গ ভিজিয়ে শোনা গল্প করি, এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন মিলনপল্লী বাঁকুড়া থেকে অনুষ্কা মিশ্র, অঞ্জলি মিশ্র ও বিপ্লব মিশ্র। আপনাদের সকলের জন্য রইল আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

শুনছেন অনুরোধের আসর, চলে যাব পরের অনুরোধে। পরের অনুরোধ জানিয়েছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা থেকে। তিনি শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আকাশ প্রদীপ জলে দূরে তারার বাণেজে। এই গানটি বন্ধুর জন্য রইল লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর, আর শোনাচ্ছি শ্রোতা বন্ধুদের অনুরোধ করা পছন্দের গানগুলি। আর ঘোরের কাঁটা কিন্তু বলছে আজকের অনুরোধের আসরের শেষ গান আমাকে বাজাতে হবে, অনুরোধের আসর থেকে আমাকে বিদায় নিতে হবে। কিন্তু তার আগে জানিয়ে দিই বন্ধুদের আরও একবার, বন্ধুরা জানেন কিন্তু হয়তো কোনো বন্ধু আজকে প্রথম শুনছেন অনুরোধের আসর, তার জন্য বা তাদের জন্য জানিয়ে দিই অনুরোধের আসরে কিভাবে গান অনুরোধ করবেন। আমাদের অনুরোধের আসরে গান অনুরোধ করার তিনটি প্রসেস রয়েছে, তিনটি উপায় রয়েছে। প্রথমে বলি ইমেল আইডির কথা। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com। এখানে ইমেল করে আপনারা অনুরোধের আসরের জন্য গান অনুরোধ করতে পারেন। এছাড়াও রয়েছে চিঠি লেখার ঠিকানা, বলে দিই, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি লিখে আপনারা অনুরোধের আসরের জন্য গান অনুরোধ করতে পারেন। এবং রয়েছে আমাদের ফেসবুক পেজ, facebook.com/maitri21, maitri21, facebook.com/maitri21। এখানে এই পেজে অনুরোধের আসরের যে পোস্ট দেওয়া থাকে সেখানে গিয়ে আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। সেখান থেকেই বন্ধুদের গান, হয়তো কোনোদিন কোনো বন্ধু তার প্রিয় গান শুনে নিতে পারেন এই অনুরোধের আসরে। আমরা চেষ্টা করি সকল বন্ধুদের অনুরোধ রাখার। সময় বলছে অনুরোধের আসরের শেষ গান শোনানোর। ও আমার চন্দ্রমল্লিকা, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন ওপার বাংলা থেকে মোহিত বিশ্বাস, রুনু মণ্ডল, পাঁচকাটিয়া, মণিরামপুর, যশোর, বাংলাদেশ থেকে। তাদের জন্য এবং সকল বন্ধুদের জন্য রেখে গেলাম এই গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই মৈত্রীর নতুন অনুষ্ঠান পথের বাঁকে গল্পের ডাকে। আজ এই অনুষ্ঠানে আমি রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু রমা ঘোষ। জীবন মানে তো একটানা সোজা রেখায় হেঁটে চলা নয়, জীবনের পথটা কখনো ধুলো ধূসরিত মেঠো পথ, কখনো আবার ব্যস্ত শহরের ইট কাঠ পাথরে মোড়া কোনো চওড়া রাজপথ। এই চলার পথে ক্লান্তি কাটাতে আমাদের সবারই জীবনে কোনো না কোনো বাঁকে এসে হাজির হয় জীবনটা, আর সেই বাঁক ঘুরলেই চোখের সামনে এক পলকে বদলে যায় চারপাশের দৃশ্যপট। আসলে মানুষের জীবন আর পথ চলা এক মুদ্রারই এপিট আর ওইপিট, আর এই প্রতিটি পথের বাঁক কেবল দিক বদলায় না, পথের এই বাঁকগুলো হল এমন সব অদৃশ্য ল্যান্ডমার্ক যেখানে চুপিসারে অপেক্ষা করে থাকে কোনো না কোনো গল্প। সে গল্প হতে পারে হারিয়ে যাওয়া কোনো রোদের টুকরো, পুরনো কোনো জানলার আড়ালের না বলা কথা, কিংবা সময়ের স্রোতে ভেসে আসা কোনো জীবন কাহিনী। আনমনে হাঁটতে হাঁটতে পথ তো আমাদের কত জায়গায় নিয়ে যায়, কিন্তু আজকের এই পথের বাঁক আমাদের একদম অন্যরকম এক

ঠিকানায় আনতে চলেছে, যেখানে এসে সোজা রাস্তাটা হঠাৎ হারিয়ে গেছে আর চোখের সামনে মেলে ধরেছে এক অন্তহীন নীল দিগন্ত। নোনা বাতাস, পা ভিজিয়ে যাওয়া, সাদা ফেনার ঢেউ আর একরাশ মুক্ত আকাশ। হ্যাঁ, আজ এই পথের বাঁকে গল্পের ডাকে এই অনুষ্ঠান ঘিরে থাকবে এক সমুদ্র সৈকত। মূল গল্পে ফিরব, তার আগে বন্ধুদের জন্য রইল ভূপেন হাজারিকার কণ্ঠে এই গানটি। ফিরছি গানের ওপারে।

সমুদ্র, সে তো কেবল জল আর ঢেউয়ের খেলা নয়, সমুদ্র আসলে এক বিশাল দর্পণ। সে যেমন তার কাছে লুকিয়ে রাখতে পারে অজস্র মণিমাণিক্য, তেমনি সে গ্রাস করতে পারে মানুষের সমস্ত অহংকার, সমস্ত লোভ। দূর থেকে যাকে আমাদের কাছে এক অপার সৌন্দর্যের হাতছানি বলে মনে হয়, একটু কাছে গেলেই বোঝা যায় তা সে জলের গভীরতা কতখানি নিঃশব্দ, কতখানি নির্মম। তারই প্রকাশ ঘটেছে ফরাসি কথা সাহিত্যের সম্রাট, আধুনিক ছোট গল্পের রূপকার মপাসার সৃষ্টিতে, তার রচিত ছোট গল্প সমুদ্রে। আজকের মৈত্রীর এই নতুন অনুষ্ঠান পথের বাঁকে গল্পের ডাকেই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতেই রয়েছে ছোট গল্প সমুদ্রে। লেখক যখন এই সমুদ্রের দিকে তাকিয়েছিলেন, তিনি কেবল তার নীল রং দেখেননি, দেখেছিলেন মানুষের মনের আসল রূপ। কারণ প্রকৃতির এই নিষ্ঠুরতা আর সমুদ্রের অতল গহ্বর আমাদের মনে এক অদ্ভুত প্রশ্ন রেখে যায়। প্রকৃতির এই বিশালতার সামনে দাঁড়িয়ে মানুষ যখন লোভের বশে অন্ধ হয়ে যায়, তখন তার সেই ক্ষুদ্রতা ঠিক কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে।

গল্পের সূচনা হয় ফরাসি দেশের নরম্যান্ডি অঞ্চলের উপকূলবর্তী এক নিস্তব্ধ ও মনোরম সমুদ্র বন্দরকে কেন্দ্র করে। প্রতিদিনের মতো সেদিনও যখন স্থানীয় জীবনযাত্রা স্বাভাবিক ছন্দে চলছে, ঠিক তখনই বন্দরবাসীর চোখে পড়ে খবরের কাগজের এক কোনায় প্রকাশিত মর্মস্পর্শী একটি সংবাদে। সংবাদে প্রকাশ পেয়েছে যে উত্তাল সমুদ্রে মাছ ধরার একটি নৌকা আকস্মিক ঝড়ে ডুবে গেছে এবং তার অভিজ্ঞ ও দীর্ঘদিনের সামুদ্রিক পথ চিনে চলা ক্যাপ্টেন জাভেল সহ দলের চারজন নাবিকই প্রাণ হারিয়েছেন। সমাজের সাধারণ মানুষের চোখে এটি প্রকৃতির এক নিরন্তন এবং এক রূঢ় নিয়ম ছাড়া আর কিছুই নয়। তাদের কাছে সমুদ্রের বুকে মাঝে মধ্যে এমন নৌকাডুবি বা অপমৃত্যু ঘটে থাকে, এটাই স্বাভাবিক তাদের কাছে। এটি নিছকই একটি আকস্মিক দুর্ঘটনা, যাকে হয়তো ভাগ্যের পরিহাস বা সামুদ্রিক দুর্যোগের এক অবশ্যম্ভাবী পরিণতি বলে এড়িয়ে যাওয়া যায়। সমাজের মানুষের এই সহানুভূতিহীন বা গা সওয়া মানসিকতার ভিড়েই খবরটি হারিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই দুঃসংবাদটি যখন বহু দূরে বসে থাকা গল্পকথক বা লেখকের নজরে আসে, তখন তাঁর মনে কোনো সাধারণ শোক বা সাময়িক বিস্ময় জাগে না। বরং ওই খবরের একটিমাত্র নাম ক্যাপ্টেন জাভেল লেখকের মানসপটে খুলে দেয় বহু বছর আগের এক অন্ধকার ও লোমহর্ষক স্মৃতির দরজা। খবরের কাগজের ওই কালির আঁচড় ভেদ করে লেখকের চোখের সামনে ভেসে ওঠে আজ থেকে ঠিক 18 বছর আগের এক গা শিউরে ওঠা বিভীষিকাময় দিনের নিখুঁত চিত্র। সেদিনও ক্যাপ্টেন জাভেল তার পুরনো ও পোড় খাওয়া মাছ ধরার নৌকাটি নিয়ে নরম্যান্ডির উত্তাল সমুদ্রে পাড়ি দিয়েছিল। সেই নৌকার কঠোর কাজে তাকে হাত লাগাতে সাহায্য করছিল তার নিজেরই ছোট ভাই। মাঝসাগরের অতল জলের ওপর তখন চলছে কঠোর জীবিকার লড়াই, কিন্তু হঠাৎ করেই প্রকৃতির এক নির্মম খেলায় ঘটে যায় এক মারাত্মক বিপত্তি। সাগরে জাল ফেলার ঠিক সেই মুহূর্তটিতে এক মুহূর্তের অসাবধানতাবশত ছোট ভাইয়ের একটি হাত জড়িয়ে যায় নৌকার ভারী জাল এবং প্রবল বেগে টান টান হয়ে থাকা মোটা ও শক্ত রশ্মির সাথে। মুহূর্তের মধ্যে সেই মোটা রশ্মিটি হাতের চারপাশে পেঁচিয়ে এমন এক অবর্ণনীয় শক্তিতে আটকে যায় যে তার খোলার কোনো উপায় থাকে না। নৌকাটি তখন তীব্র বেগে সামনের দিকে ছুটে চলেছে আর ইঞ্জিনের বা পাল তোলা সেই গতির উত্তম অদম্য টানে ভাইয়ের হাতটি শরীর থেকে ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়। হাড় ও মাংসপেশির উপর দিয়ে বয়ে যাওয়া সেই অসহ্য টানে এবং তীব্র যন্ত্রণায় ভাইটি তখন সাগরের নোনা জলের ওই উপর আর্তনাদ করে ওঠে। মৃত্যুভয় এবং আশঙ্কায় তার সেই চিৎকার বাতাসকে ভারী করে তোলে। নৌকার অপর এক নাবিক বিপদ এত কাছ থেকে দেখে তৎক্ষণাৎ পরিস্থিতি বুঝতে পারেন এবং জীবনের ঝুঁকি এড়াতে তীব্র গলায় চিৎকার করে বলে ওঠে, দড়ি কাটো, দেরি করো না, দড়ি কেটে ফেলো, নইলে হাতটা আর আস্ত থাকবে না। মুহূর্তের সেই একটা সিদ্ধান্তই নির্ধারণ করে দিতে পারত মানুষের ভাগ্য, বাঁচিয়ে দিতে পারত সেই তাজা প্রাণকে। কিন্তু ক্যাপ্টেন জাভেলের মনে তখন অন্য কোনো মানবীয় অনুভূতির লেশমাত্র ছিল না। তার মাথায় কাজ করছিল কেবল তার সেই মহার্গ জীবিকার উপকরণ। মাছ ধরার জাল আর মোটা দড়িটা আর আর্থিক মূল্য ভাইয়ের জীবনের চেয়ে ওই সামান্য জালের মায়াই তার কাছে সব কিছুর ঊর্ধ্বে স্থান পেলো।

প্রকৃতির নিজস্ব কিছু কঠিন নিয়ম আছে যা কাউকেই কোনো ছাড় দেয় না। গান আমাদের মনকে ভরিয়ে দেয় ঠিকই, শুনলাম তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি, গান সত্যিই আমাদের মনকে ভরিয়ে দেয়। কিন্তু বাস্তবের রুক্ষ মাটিতে পা রাখলেই আমাদের মুখোমুখি হতে হয় এক ভিন্ন সত্যের। খবরের কাগজের সেই ছোট্ট একটা লাইন থেকে শুরু হওয়া 18 বছর আগের সেই লোমহর্ষক স্মৃতির ভিতরে আজ আমরা ডুব দিয়েছি। আজ পথের বাঁকে গল্পের ডাকে এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ফরাসি সাহিত্যিক মপাসার ছোট গল্প সমুদ্রে। চলুন আবার গল্পে ফেরা যাক। আমরা শুনলাম ক্যাপ্টেন জাভেলের ভাইয়ের মর্মান্তিক দুর্ঘটনার কথা। গল্পটি এমনই এক জায়গায় আমাদের নিয়ে এসেছে যেখানে মানুষের লোভ আর অন্ধ কৃপণতা কিভাবে এক পৈশাচিক রূপ নিতে পারে, মপাসা সেটাই আমাদের সামনে তুলে ধরেছেন। গল্পটির সবচেয়ে মর্মান্তিক এবং মনস্তাত্ত্বিক দিকটি নিহিত আছে এই অধ্যায়ে, যেখানে ভাইয়ের সেই পঙ্গুত্ব এবং চরম ট্র্যাজেডির পরও জাবেলের মনে বিন্দুমাত্র অনুতাপ, গ্লানি কিংবা অপরাধবোধের লেশমাত্র জাগেনি। বরং কিছুদিন পর বন্দরনগরীতে ফিরে এসে সে তার আপন ভাইয়ের যে হাতটি, যার যে অঙ্গহানি হয়েছিল, ভাইয়ের কাটা হাতটিকে একটা ছোট বাক্সে সযত্নে ভরে মাটির নিচে কবর দিয়েছিল। আর সবচেয়ে লোমহর্ষক বিষয় হল পরবর্তীতে যখনই সে কাউকে এই ঘটনার কথা শোনাতো বা যখনই কেউ তাকে এই দুর্ঘটনার কথা জিজ্ঞাসা করত, জাভেলের কণ্ঠে কোনো অপরাধবোধ থাকত না, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাসের সঙ্গে সে বলত, আমার ভাই যদি সময় মতো জালটা কাটতে দিত তবে আজ তার হাতটা বেঁচে যেত। কিন্তু কি করব বলুন, ও নিজের

সম্পত্তির উপর বড্ড বেশি কৃপণ ছিল। এখানেই জাবেলের চরিত্রটি মানব সভ্যতার এক ভয়ঙ্কর ও বিকৃত রূপ ধারণ করে। যে মানুষটি নিজে ভাইয়ের হাত বাঁচাতে সুতোর এক টানে রশি কাটতে দেয়নি, সে উল্টে ভাইয়ের ঘাড়েই সমস্ত দোষ চাপিয়ে দিল যে ভাই নাকি নিজের জালের মায়া ত্যাগ করতে পারেনি। যদি একটু গভীরভাবে ভাবা যায় তাহলে গল্পে জাভেল ও তার ছোট ভাই তাদের পারস্পরিক সম্পর্কটি ঠিক রক্ত বা পারিবারিক স্নেহের কোনো পবিত্র বন্ধনে আবদ্ধ ছিল কি? বরং তা রূপ নিয়েছিল শোষক ও শোষিতের এক নির্মম ও ক্ষমতার নিষ্ঠুর সম্পর্কে। ভাইটি ছিল জাভেলের নৌকার এক সাধারণ এবং বাধ্য শ্রমিকের মতো, যে শেষ পর্যন্ত তার দাদামশাই বা ভাইয়ের অন্ধ লোভের শিকার হয়ে চিরকালের মতো পঙ্গুত্বকে বরণ করে নেয়। এর বিপরীতে নৌকার বাকি নাবিকেরা প্রতিনিধিত্ব করে সাধারণ মানবতা ও জাগ্রত বিবেকের। যখনই তারা দেখল যে একটি তাজা প্রাণ কিংবা মানুষের একটি অঙ্গ চিরতরে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে, তখন তারা আর চুপ থাকতে পারেনি, তৎক্ষণাৎ আর্তনাদ করে উঠেছে দড়ি কেটে ফেলার জন্য। কিন্তু ক্যাপ্টেন, যার হাতে সব দায়িত্ব রয়েছে, ক্যাপ্টেন জাভেলের একরোখা জেদ, নিষ্ঠুর কর্তৃত্ব এবং ক্ষমতার অন্ধ ফলার সামনে সেই সাধারণ মানুষের সমস্ত মানবিক আকুতি ও প্রতিবাদী কণ্ঠ অসহায় হয়ে শেষ পর্যন্ত ধুলোয় মিশে গিয়েছিল।

ফরাসি এই সাহিত্যিক মপাসা এই গল্পের মাধ্যমে মানুষের জীবন, প্রবৃত্তি এবং প্রকৃতির সঙ্গে এক গভীর দার্শনিক সম্পর্ক কিন্তু স্থাপন করেছেন। জাভেল সারা জীবন সমুদ্রের বুকে জাল ফেলে জীবিকা নির্বাহ করেছেন, কিন্তু সমুদ্রকে কখনোই প্রকৃতির এক জীবন্ত ও মহৎ সত্তা হিসেবে দেখে উঠতে পারেননি। তিনি সমুদ্রকে কেবল নিজের অর্থ উপার্জনের মাধ্যম বা শোষণের চারণভূমি বলেই মনে করেছেন। তিনি ভুলে গিয়েছিলেন যে মানুষের লোভ যতই বিশাল হোক না কেন, তার গভীরতা যতই থাকুক না কেন, প্রকৃতির শক্তি তার চেয়ে বহু গুণে ভারী, বহু গুণে শক্তিশালী। আর তাই হল, বহু বছর পর সেই একই সমুদ্রের বুকেই এক ভয়াবহ সর্বগ্রাসী ঝড়ে জাভেলের নিজের নৌকাটি ডুবে যায় এবং তিনি এবং তার দলের সকল নাবিকের মর্মান্তিক মৃত্যু ঘটে। যদি একটু ভেবে দেখা যায়, এটি কিন্তু নিছক কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, এটি ছিল প্রকৃতির এক অবধারিত এবং নিঃশব্দ বিচার।

মানুষের মনও এক অন্তহীন সমুদ্রের মতো, যার তলদেশে লুকিয়ে থাকে লোভ, অহংকার আর অন্ধমোহের অন্ধকার গহ্বর। মানুষ যখন জাগতিক সম্পত্তির মোহে অন্ধ হয়ে যায়, নিজের মনুষ্যত্ব এবং রক্ত সম্প্রীতিকে বিসর্জন দেয়, তখন সে নিজেই নিজের জীবনের চরম সর্বনাশ ডেকে আনে। মপাসার এই গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বাইরের মানুষ যতই সফল বা পোর খাওয়া হোক না কেন, লোভের আগুনে পুড়ে যখন তার ভিতরের মনুষ্যত্ব নিঃশেষ হয়ে যায়, তখন প্রকৃতির নির্মম নিয়ম তাকে একদিন ঠিকই তার পৈশাচিকতার উপযুক্ত সাজা ফিরিয়ে দেয়। আসলে দূর থেকে আমরা অনেককেই অনেক কিছুকেই খুব সুন্দর বলে মনে করি, কাছে গেলে সেই মোহ আমাদের ভাঙে। আসলে যে সমুদ্র সৈকতকে আমরা এত সুন্দর বলে ভাবি, সে তো কেবল রূপের পশরা নয়, সে হলো এক নির্মম বিচারক। মানুষ যখন তার লোভের বশবর্তী হয়ে সমস্ত মানবতা বিসর্জন দেয়,

ছোট গল্প সমুদ্রে, তাই ছিল এই অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দুতে। এখন বন্ধুদের জন্য থাকলো মোহিনীর ঘোড়াগুলি ব্যান্ড থেকে এই গানটি।

আজ পথের বাঁকে গল্পের ডাকে আমরা একটি গল্প নিয়ে কথা বললাম, যে বিষয় নিয়ে কথা বললাম যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, লোভ এবং তার চরম পরিণতি তা আমরা দেখতে পেলাম এই গল্পের মধ্য দিয়ে। মানুষ মাত্রই আশা থাকে, স্বপ্ন থাকে, কিন্তু সেই আশা যখন অন্ধ লোভে পরিণত হয় তখন তা কেবল এক মানুষকে নয় গোটা সমাজকে গ্রাস করে।

তখন তার নিজের লোকও হয়তো পার পায় না। লোভের বশবর্তী হয়ে মানুষ কি করতে পারে? নিজের মানুষকে কি এইভাবে দূরে সরিয়ে রাখতে পারে, এইভাবে দূরে ঠেলে দিতে পারে? তা আমরা এই গল্পের মধ্য দিয়ে দেখতে পেলাম। কিন্তু অন্ধকার যেমন আছে, তার উল্টো পিঠে মুদ্রার এপিঠ আরও পিঠ আলো তো রয়েছেই। লোভ মানুষকে সাময়িক হয়তো অনেক কিছু দিতে পারে, কিন্তু অনেক কিছু কেড়েও নেয়। এই লোভের মোহগ্রস্ততা থেকে নিজেদেরকে বার করে আনতে হবে, আমাদের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে হবে। আর সমাজের এই যে চলমান অবনতি, তাকে রোধ করার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। অন্ধকার পেরিয়ে, অন্ধকারকে দূরে সরিয়ে রেখে আলো আনার দায়িত্ব কিন্তু সমাজের প্রতিটি নাগরিকের। আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে, পরিবর্তন সম্ভব, আর তা শুরু করতে হবে আজ থেকেই। আমরা একটু চেষ্টা করি পজিটিভভাবে বাঁচার, ভালোভাবে বাঁচার, আলোয় বাঁচার। আর আজ পথের বাঁকে গল্পের ডাকেই অনুষ্ঠান এখানেই শেষ করছি। এতক্ষণ কথা হল মপাসার বিখ্যাত ছোট গল্প সমুদ্রে। এই গল্পই ছিল আজকের এই অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দুতে। এতক্ষণ এই অনুষ্ঠানে পথের বাঁকে গল্পের ডাকে অনুষ্ঠানের সঙ্গে ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু রমা ঘোষ।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান পথের বাঁকে গল্পের ডাকে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ছায়াছবির গান। ছায়াছবির গানের প্রথম গান জ্যাকপট ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষালের কণ্ঠে, রইল বন্ধুদের জন্য।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাঁদ,
0: ক্লাস ঘরে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

শ্রোতা বন্ধুরা শুনছেন ছায়াছবির গান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। ছায়াছবির গানের শেষ গান ধূমকেতু ছায়াছবি থেকে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে।

শুনলেন ছায়াছবির গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা।

0: মৈত্রীর প্রচার তরঙ্গে এখন শুনবেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানের প্রথম পর্বে গত 22 অক্টোবর আমি তোমার যুববাণীর বন্ধু শুভব্রত চৌধুরী চলে এসেছিলাম কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে। নতুন নতুন বন্ধুদের সঙ্গে নানা গল্পে আড্ডায় বেশ কেটেছিল প্রথম পর্ব। সেই সঙ্গে প্রিন্সিপাল স্যার শ্রী দেবনাথ পালিতের মুখ থেকে আমরা শুনে নিয়েছিলাম শতাব্দী প্রাচীন এই কলেজের ইতিহাস এবং ঐতিহ্যর কথা। আজ দ্বিতীয় পর্বে আমার সঙ্গে পেয়ে গেছি আরও কিছু নতুন বন্ধুদের। তাহলে চলো আবারও একবার তাদের সঙ্গে গল্প জমানো যাক। প্রথমেই একটা গান দিয়ে শুরু করলে কেমন হয়? সমবেত কণ্ঠে লোকগান শুনব দেবাঙ্গনা হালদার এবং রূপাঙ্গনা হালদারের থেকে।
1: দেবাঙ্গনা হালদার, আমি তৃতীয় বর্ষের ছাত্রী।
2: রূপাঙ্গনা হালদার, আমিও তৃতীয় বর্ষের ছাত্রী।

0: বাহ, খুব সুন্দর একটা গান শোনালে তোমরা। আসলে মাটির গানে না একটা আলাদাই আমেজ আছে, আর সেটা যদি ভালো করে গাওয়া যায় তাহলে কিন্তু বেশ লাগে। তবে গান তো শুনলাম, এবারে একটা কবিতা আবৃত্তি করে শোনাবে দিশা পাল।
1: নমস্কার, আমার নাম দিশা পাল। আমি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের তৃতীয় বর্ষের উদ্ভিদবিদ্যা বিষয়ের স্টুডেন্ট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের ওপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে জাগিয়া উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কি

0: আকাশের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর।
1: আবৃত্তি তো শুনলাম, তবে কলেজ শব্দটার সঙ্গে বেশ কিছু জায়গার নাম একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই যেমন ধরো ক্যান্টিন, আমাদের প্রত্যেকেরই কম বেশি সেখানে অনেক স্মৃতি। তবে ক্যান্টিন নিয়ে কি বলছে প্রজন্মের ছেলেমেয়েরা, শুনব তাদের কথা।
2: আমি সুপ্রিয়া আচার্য, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ফিফথ সেমিস্টারের ছাত্রী। আমি প্রথম থেকেই বলেছিলাম যে আমি কলেজে যেদিন প্রথম আসি এবং তারপরে কিছুটা সময়, মানে ফার্স্ট সেমিস্টারটা পুরোটাই বলতে গেলে আমি ক্যান্টিনে প্রচুর পরিমাণে গিয়েছি, এবং ক্যান্টিনটা সত্যি আমি লাইফে ফার্স্ট ইয়ার কলেজে ক্যান্টিনটাকে খুব ভালোভাবে এনজয় করেছি। ক্যান্টিনে মাস্তি থেকে শুরু করে, যেমন ক্যান্টিনে খাবার দাবার থেকে শুরু করে, ক্যান্টিনে বান্ধবীদের সাথে আড্ডা থেকে শুরু করে, সেখানে নাচ গান থেকে শুরু করে আমি সবকিছু করেছি ক্যান্টিনে। এর আগের সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা ছিল তারা সাধারণত ক্যান্টিনটাকে পায়নি, ক্যান্টিন বন্ধ থাকায় তারা ক্যান্টিনের এসেই এনজয়টাকে পায়নি, বা অনেক স্টুডেন্ট আছে যারা ক্যান্টিনে কখনো যায়নি, তারা জানে না ক্যান্টিনের একটা আলাদা মজা আছে কলেজে, মানে সেটা সত্যি একটা সবকিছু থেকে ছাড়িয়ে যে একটা আলাদাই আনন্দ, মানে বুঝিয়ে বলতে পারবো না। কিন্তু ক্যান্টিনে থেকে আমি অনেক বান্ধবীকে পেয়েছি, মানে অন্যান্য ডিপার্টমেন্টের তাদের সাথে আমার ভালো পরিচয় হয়েছে, এবং তারা সেখানে যাওয়া থেকে শুরু করে, তাদের সাথে ওখানে আড্ডা থেকে শুরু করে, তাদের সাথে আরো অনেক গল্প, আড্ডা, নাচ, গান, সমস্ত কিছু দিয়ে খুব ভালো একটা সময় আমি ক্যান্টিনে কাটিয়েছি। তো কলেজে ক্যান্টিন ছিল একটা খুব ভালো জায়গা আমার কাছে।
1: এ আর নতুন কি, আর থেকে আসি আমরা সব বাই ক্যান্টিন নিয়ে আবে কি, কাজেই সময় যতই পাল্টাক খুব বেশি কিছু যে এদিক ওদিক হবে না এ কথা বলাই যায়। তবে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে রয়েছে অ্যালুমনি অ্যাসোসিয়েশন। আমরা কথা বলে নিয়েছিলাম অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক ডক্টর শ্রী দীপাঞ্জন দের সঙ্গে।
3: নমস্কার, আমি দীপাঞ্জন দে, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ প্রাক্তনী সংসদের সহ সম্পাদক। প্রথমেই 2026 সালের 8ই ফেব্রুয়ারি প্রাক্তনী সংসদের সপ্তদশ পুনর্মিলন উৎসবে সকলকে আসতে আহ্বান জানাই। প্রাক্তনী সংসদের পথ চলা শুরু হয়েছিল 2008 সাল থেকে এবং 2009 সালে প্রথম পুনর্মিলন উৎসব হয়েছিল। যদিও কলেজের সার্ধ শতবর্ষে প্রাক্তনীরা মিলে প্রাক্তনী সংসদ গড়ে তুলেছিলেন এবং তখনও কিছু কাজকর্ম হয়েছিল। আর 2008 সালে প্রাক্তনী সংসদের সদস্য সংখ্যা প্রায় 100 জন ছিল, এখন বর্তমানে এই সদস্য সংখ্যা 400, আজীবন সদস্য সংখ্যা প্রায় 25 জন। প্রাক্তনী সংসদে বেশ কিছু কাজকর্ম আছে, মূল উদ্দেশ্যই হলো কলেজের মানবর্ধনে সহযোগিতা করা কলেজ কর্তৃপক্ষকে এবং তাদের সঙ্গে তাল মিলিয়ে চলা। প্রাক্তনী সংসদের প্রচেষ্টাতেই কিন্তু 2020 সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশন আমাদের কলেজকে হেরিটেজ ঘোষণা করেছে। প্রাক্তনী সংসদ এই বিষয়ে খুব সচেতন এবং হেরিটেজ কলেজের মান মর্যাদা রক্ষা করতে আমরা উদগ্রীব। বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে দিয়ে প্রাক্তনী সংসদ চলে, বিশেষ প্রাক্তনীদের স্মরণ করা, তাদের সম্বন্ধে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কলেজের ইতিহাস, বিশেষ প্রাক্তনীদের কথা ইত্যাদি সবকিছু আপলোড করা, আরো বহু কিছু নিয়ে আমাদের ওয়েবসাইটটা সাজানোর চেষ্টা করা হয়েছে, আপনাদের একটু দেখতে আহ্বান জানাবো। আর কলেজ প্রাঙ্গণে আমরা নিয়মিতভাবে যেটা করি, দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মোৎসব পালন এবং বিশেষ আরো কিছু প্রাক্তনী যারা আছেন তাদেরকেও সময়ে সময়ে শ্রদ্ধা স্মরণ ইত্যাদি করার চেষ্টা। বেশ কিছু প্রাক্তনী সংসদের গুরুত্বপূর্ণ সদস্য বিগত কয়েক বছরে প্রয়াত হয়েছেন, তাদের স্মরণ সভা আমরা কলেজ প্রাঙ্গণে করতে পেরেছি এবং কলেজের মান বর্ধনে আমরা সদা সচেষ্ট থাকি। কলেজের যে সমৃদ্ধ ইতিহাস, কলেজের ছাত্র ছাত্রীদের যে সমৃদ্ধ ইতিহাস, অধ্যাপক মাস্টারমশাইদের যে সমৃদ্ধ ইতিহাস, তার কথা আমরা স্মরণ করাতে চাই। যেমন কৃষ্ণনগর তথা নদিয়া জেলা শিক্ষা, সংস্কৃতি, নাট্যচর্চা সব ক্ষেত্রে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের একটা বিশেষ অবদান, এ কথা স্বীকার করতেই হবে, যা তুলনারহিত। আমাদের কৃষ্ণনগর কলেজের ছাত্ররা মিলেই কিন্তু সাহিত্য সংসদ নামে একটি সভা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে নাটক মঞ্চস্থ হয়েছিল। তারপরে আরেকটি সভা কৃষ্ণনগর ছাত্ররা মিলে তার পরের বছর, মানে 1870 সালে গড়ে তুলেছিল গোয়ারি বঙ্গ নাট্যাভিনয় সভা। তাদের মঞ্চস্থ নাটক কিন্তু নবীন তপস্বিনী, সেটিকে বলা হয়, ধরা হয় কৃষ্ণনগরের প্রথম নাটকের, বাংলা নাটকের মঞ্চায়ন। তাই এক ধরনের পথিকৃত কৃষ্ণনগর কলেজের ছাত্ররা, মাস্টারমশাইরা, এইগুলোকে আমরা স্মরণ করতে চাই। আরো বহু বহু ক্ষেত্রে সেগুলো ধরাও আছে, কখনো ইতিহাস সংসদের অধিবেশনে আমরা সেই প্রবন্ধ পাঠিয়েওছি, প্রকাশিতও হয়েছে। কৃষ্ণনগর কলেজ নিয়ে চর্চা আরো বেশি হোক, আমাদের স্মরণিকাতে আমরা চর্চা করার চেষ্টা করি। তাই আমাদের একটা আহ্বান থাকবে বারংবার, বিগত দিনেও থেকেছে।

0: যে নবীন এরা যুক্ত হন প্রাক্তনী সংসদের সঙ্গে এবং কলেজের মান বর্ধনে আমরা সদা সচেষ্ট থাকি।
1: দীপঙ্কর দে স্যারের কথা শুনে আমরা কথা বলে নিয়েছিলাম কলেজের প্রাক্তনী এবং শিক্ষিকা স্বাগতা দে ম্যামের সঙ্গে। তাহলে চলো তিনি কি বলছেন সেটা শুনেই নেওয়া যাক।
2: আমি স্বাগতা দে বলছি, কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয়ের প্রাক্তনী এবং বর্তমানে ইতিহাস বিভাগে স্যার টিচার হিসেবে কর্মরত। আসলে জানো তো, এই কলেজটার সাথে আমার সম্পর্ক বহুদিনের। শিক্ষার্থী হিসেবে 3 বছর এই কলেজে কাটিয়েছি, আর তারপরে ধরো 22 বছর শিক্ষিকা হিসেবে কাটাচ্ছি, ফলে বুঝতেই পারছো কলেজটা আমার কাছে সেকেন্ড হোম। শুধু বহিরঙ্গের সৌন্দর্যেই নয়, শিক্ষাগত উৎকর্ষতার ক্ষেত্রেও আমাদের প্রতিষ্ঠানের জয়যাত্রা অব্যাহত। অতীতে 2 বার ন্যাকে এ গ্রেড পাওয়া, আমাদের ছেলে মেয়েদের দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত হওয়া, আমাদের একটি অত্যন্ত উন্নত গ্রন্থাগার, এসবই আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের মণিমুক্ত। আরেকটা বিষয় তোমাকে বলি, সেটা হচ্ছে আমাদের কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশন, আমাদের কলেজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অ্যাসোসিয়েশন বছরভর কলেজের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আমাদের প্রাক্তনী শ্রদ্ধেয় স্মৃতিজেন্দ্রলাল রায়ের জন্মোৎসব পালন করা। সেই দিনটা আমাদের কাছে ভীষণ গর্বের একটা দিন। এছাড়াও প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে অ্যালামনি অ্যাসোসিয়েশনের মিলন উৎসব পালিত হয়। আমরা প্রাক্তনীরা বছরভর অপেক্ষা করে থাকি, সাগ্রহে প্রতীক্ষা করে থাকি এই দিনটির জন্য, যেখানে দেশ এবং রাজ্যের মধ্যে থেকে তো বটেই, দেশের বাইরে থেকেও অনেক প্রাক্তনী সেই মিলন উৎসবে যোগদান করার চেষ্টা করেন, অনেকে আসেনও। তবে একটা বার্তা আমি এই অনুষ্ঠানের মধ্যে থেকে তোমার মাধ্যমে আমি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে নতুনরা তোমরা আরো বেশি করে এসো, তোমরা এই প্রাক্তনী সংসদের সদস্য পদ গ্রহণ করো, কলেজটাকে ভালোবাসো, ভালোবেসে তার পাশে থাকো। কারণ এটা একটা 180 বছরের প্রাচীন পরিবার, তো একে সামলে রাখতে গেলে অনেক বেশি লোকবল দরকার। সবাই এসো।
1: একদমই তাই, কলেজের এই অ্যালামনি অ্যাসোসিয়েশনকে আরো বড় করে তুলতে নতুনদেরকে তো এগিয়ে আসতেই হবে। সেই আশা রেখেই শেষ করব ক্যাম্পাস আড্ডার আজকের এই দ্বিতীয় পর্ব। তবে যেতে যেতে মাউথ অর্গান শুনে নেব কলেজের প্রাক্তনী শ্রী সুভাষ মিত্রর থেকে।
3: আমি সুভাষ মিত্র, কৃষ্ণনগর কলেজের অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্য, 1967 ইংলিশ অনার্স এর ব্যাচ। হারমোনিকায় কবি দ্বিজেন্দ্রলাল রায়ের ধন ধন্য পুষ্পভরা গানটি আংশিক বাজিয়ে শোনাচ্ছি।

0: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস আড্ডা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন শুভব্রত চৌধুরী। আজ শুনলেন দ্বিতীয় পর্ব।
1: শেষ হল অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

দিনের আলো ফুরিয়ে গধূলি নরম আলোয় চারপাশটা যখন শান্ত হয়ে আসছে, তখন শিউলির গন্ধমাখা বাতাসে ঘরে ফেরার এক চিরন্তন সুর বেজে ওঠে। গাছের ডালে ডালে ক্লান্ত ডানা গুটিয়ে পাখিরা যেমন ফিরে চলেছে তাদের আপন নীড়ে, তেমনি সারাদিনের হাজারো ব্যস্ততা, কোলাহল আর কাজের চাপ পিছনে ফেলে মানুষও ছুটছে ঘরের টানে। শহরের রাজপথ কিংবা অলিগলি, তা পেরিয়ে কোনো শান্ত গ্রাম, প্রতিটি ঠিকানায় এখন এক অদ্ভুত আকুলতা। আর এই ঘরে ফেরার ক্লান্ত অথচ মিষ্টি পথের মোড়েই, পাড়ার চায়ের দোকানে বা কোনো চেনা কর্নারে জমে উঠেছে কিন্তু সন্ধ্যার আড্ডা। সারাদিনের চড়াই উতরায় পেরিয়ে চায়ের কাপে চুমুক দেওয়ার এই ক্ষণেই যেন জীবনের না বলা গল্পগুলো খুঁজে নেয় সন্ধ্যার এই আলো আধারি ঠিকানা। আর এই সন্ধিক্ষণেই দুই বাংলার শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। আজ সন্ধ্যায় সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু রমা। আজকের আজসন্ধ্যায় অনুষ্ঠান জুড়ে কি কি থাকবে ছোট করে বন্ধুদের জানিয়ে দিই। আমাদের কাছে, ভারতবাসীদের কাছে আজ এক বিশেষ গর্বের দিন। বীরত্বের গৌরবে গাঁথা ভারতের ইতিহাসের এক অন্যতম বিশেষ দিন আজ থাকবে সেই কথা। সঙ্গীত জগতে এক মহিরুয়ের জন্মদিন আজ থাকছে তার কথা। সঙ্গে থাকছে আরও বেশ কিছু টুকরো খবর। প্রতিদিনের মতোই আজও থাকছে মৈত্রীর তরফ থেকে বন্ধুদের জন্য সমাজ সচেতনতার বার্তা, আর সুন্দর সুন্দর গানে সেজে উঠবে আজকে রাত সন্ধ্যায়। আর সঙ্গী হব আমি, আর আমার সঙ্গে সঙ্গী হতে হবে কিন্তু শ্রোতা বন্ধুদের। প্রথমেই শোনাব বন্ধুদের গান, বিদায় ব্যোমকেশ ছায়াছবি থেকে ঈশান মিত্রের কণ্ঠে। এই গানটি শুনিয়ে ফিরে আসছি।

এক ভোরের আলো যেমন সব অন্ধকার দূর করে, তেমনি আজকের সকালের একটি খবর আমাদের চারপাশটা কেমন যেন অন্ধকার আর শূন্য করে দিয়ে গেল। সিনেমা জগতের আলোকোজ্জ্বল মঞ্চ থেকে আজ হঠাৎই এক আলো নিভে গেল, নক্ষত্রপতন। যে মানুষটি নিজের মেধা, তেজ আর অনন্য ব্যক্তিত্ব দিয়ে দীর্ঘ দশক ধরে আমাদের চলচ্চিত্র জগৎকে আলোময় করে রেখেছিলেন, সেই অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা নানা পাটেকর, আজ সকালে তাঁর জীবনাবসান হয়েছে। পর্দার সামনে তার সেই জাদুকরী উপস্থিতি, চোখের চাহনি আর গলার সেই স্বতন্ত্র স্বর দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখত। থিয়েটার থেকে উঠে আসা এই মানুষটি নিজের মেধা আর নাছোড় বান্ধা জেদ দিয়ে জয় করেছিলেন ভারতীয় দর্শকের মন। পারিন্দা, ক্রান্তিবীর কিংবা আব তক ছাপ্পান, প্রতিটি ছবিতেই তিনি প্রমাণ করেছেন যে অভিনয় কেবল পেশা নয়, এক শিল্পীর সাধনা। আর শুধু কি গম্ভীর চরিত্র, ওয়েলকাম ছবিতে তাঁর কমেডি টাইমিং আজও আমাদের ঠোঁটে হাসি ফোটাতে সমানভাবে সক্ষম। নানা পাটেকর বহুমুখী প্রতিভার অধিকারী এক অনন্য উদাহরণ তিনি। পর্দায় যেমন তিনি আগুন ঝড়াতে পারতেন, তেমনি বাস্তব জীবনেও ছিলেন খুবই সাধারণ, মাটির কাছাকাছি থাকা এক মানুষ। সাধারণ মানুষের কষ্টে তার মন কেঁদে উঠত। নিঃশব্দে পাশে দাঁড়িয়েছেন বহু মানুষের, জাতীয় পুরস্কার থেকে পদ্মশ্রী, কত সম্মান তার মুকুটে যুক্ত হয়েছে, কিন্তু অহংকার তার সরলতাকে কোনো দিন ছুঁতে পারেনি। নানা পাটেকর আজ আমাদের ছেড়ে শরীরী দূরত্বে চলে গেলেন ঠিকই, কিন্তু শিল্পের মৃত্যু হয় না, বলা ভালো, পরিবেশটা বড্ড ভারী হয়ে আসছে, তো বলতে ইচ্ছে করছে শিল্পীরও মৃত্যু হয় না। পর্দার আড়ালে তার প্রস্থান ঘটলেও থেকে গেল তার রেখে যাওয়া সেই কালজয়ী সৃষ্টিগুলো আর অজস্র অমলিন স্মৃতি। যতদিন ভারতীয় চলচ্চিত্র থাকবে, ততদিন তার সেই তেজস্বী কণ্ঠ আর অনবদ্য অভিনয় আমাদের হৃদয়ে জীবন্ত হয়ে মিশে থাকবে।

বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়। কখনো জানলার ধারে চুপচাপ দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে আমরা ভেবেছি বা আপনারা ভেবেছেন ওই যে নীল আকাশটা, যাকে আমরা খুব সাধারণ একটা ছাদ বলে মনে করি, তার ঠিক ওপারে কি আছে? আমরা তো মাটি থেকে পৃথিবীকে দেখি, কিন্তু এমন কিছু মানুষ আছেন যাদের কাছে এই আকাশটাই কর্মক্ষেত্র, যাদের অফিস হলো মেঘের চাদর আর সহকর্মী হলো ঝড়ের বাতাস। আজ 8ই অক্টোবর, এমন এক দিন যেদিন আমাদের মনে করিয়ে দেয় আমাদের মাথার উপরের আকাশটা কতটা নিরাপদ হাতে সুরক্ষিত। আজ ভারতীয় বায়ুসেনা দিবস। সাল 1932, ব্রিটিশ আমলের সেই সময়ে, সেই বছরই 1932 সালে 8ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছিল রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্স। এরপর স্বাধীনতার পরে 1950 সালে এই নাম থেকে রয়্যাল শব্দটি বাদ যায় এবং আমরা পাই আমাদের আজকের গর্বের ভারতীয় বায়ুসেনা। মাত্র 19 জন এয়ারম্যান এবং 6টি ওয়েবটি বাইপ্লেন নিয়ে যাত্রা শুরু করেছিল যে বাহিনী, আজ সময়ের হাত ধরে তাঁরা বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং অন্যতম আধুনিক আকাশ প্রহরী। এই বছর অর্থাৎ 2026 সালে আমরা উদযাপন করছি আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের 94তম প্রতিষ্ঠা দিবস। 94 বছরের এক বর্ণাঢ্য ইতিহাস, বীরত্ব আর দেশের প্রতি নিঃস্বার্থ বলিদান। সময় বদলেছে, বদলেছে যুদ্ধের ভাষা। এখন আর ফ্রন্টলাইনে শুধু পেশি শক্তি নয়, ঠিক হয় নিখুঁত অ্যালগোরিদম আর স্ট্র্যাটেজির জয়। এখন আর শুধু ম্যানুয়াল ফাইট নয়, যুগ এসেছে নেটওয়ার্ক সেন্ট্রিক এবং মাল্টি ডোমেন ওয়ারফেয়ারের। আর এখানেই 2026 সালের বায়ুসেনা দিবসের তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ। এই বছরের বায়ুসেনা দিবসের থিম হল ইনফ্যালিবল, ইম্পারভিয়াস অ্যান্ড প্রিসাইজ, অর্থাৎ ভারতীয় বায়ুসেনা ত্রুটিহীন, দুর্ভেদ্য এবং নিখুঁত।

একটা সময় ছিল যখন আমাদের ডিফেন্স ইকুইপমেন্টের জন্য পুরোপুরি বিদেশের ওপর নির্ভর করতে হতো। আর আজ আমাদের আকাশে ডানা মেলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস ফাইটার জেট, অ্যাপাচি কম্বাট হেলিকপ্টার আর রাফালের মতো আধুনিক যুদ্ধ বিমান। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের এয়ারফোর্স আজ এক অজেয় শক্তি। মেশিনারি আর টেকনোলজি তো আছে, কিন্তু আসল শক্তি কিন্তু আছে সেই মানুষগুলোর হাতে, মাটি থেকে বহু দূরে, যেখানে বাতাসের প্রতিটি ধাক্কা ডেকে আনে চরম অনিশ্চয়তা। ঠিক সেই নীল শূন্যতাই তাঁদের আসল কর্মক্ষেত্র। তারা ফাইটার পাইলট, ককপিটের কাঁচের ওপারে প্রতিটি সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। তখনও তাঁদের চোখ থাকে শুধু দেশের আকাশ পাহারায়। শুধু যুদ্ধক্ষেত্র নয়, দেশের যে কোনো বিপদে, তা সে বন্যা হোক, ভূমিকম্প হোক, কিংবা দুর্গম পাহাড়ে আটকে পড়া কোনো নাগরিককে উদ্ধার করা, বায়ুসেনার চপার সবার আগে পৌঁছে যায়। এমনকি আন্তর্জাতিক স্তরেও বিভিন্ন মানবিক মিশনে বা উদ্ধার কাজে ভারতীয় বায়ুসেনার মুনশিয়ানা আজ বিশ্বমানের। যে আকাশে ভুল বা ত্রুটির কোনো অবকাশ নেই, শত্রুর চোখ ফাঁকি দিয়ে যে আকাশ হয়ে ওঠে এক দুর্বেদ্য প্রাচীর, যার লক্ষ্য এতটাই নিখুঁত যে সুদূর মেঘের আড়াল থেকেও প্রতিপক্ষ বুঝে যায় সুরক্ষার শেষ কথাটি কি, সেখানে প্রযুক্তি, নির্ভুল নিশানা কেন্দ্রিক কৌশল আর বীর জওয়ানদের সাহস মিলেমিশে একাকার। এখন বন্ধুদের জন্য রইল ক্যালকাটা ইউথ কার পরিবেশনায় এই গানটি।

বাতাসে যখন শরৎকালের মিষ্টি আমেজ, ঠিক তখনই যেন প্রকৃতির বুক চিরে বেজে ওঠে এক অন্য রকম সুর, যে সুর শুধু কানে পৌঁছয় না, সোজা গিয়ে স্পর্শ করে মানুষের অবচেতন মনে। একটি নদীর যেমন উৎস থাকে, শাখা প্রশাখা থাকে, আর থাকে সমুদ্রের দিকে বয়ে চলার এক অন্তহীন স্পৃহা, আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসেও তেমন এক প্রবাহমান ধ্রুবতারা। ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আজ 8ই অক্টোবর সুর সম্রাট সুর মহর্ষি পরম শ্রদ্ধেয় ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী। আজ ইতিহাসের পাতা উল্টালে ব্রাহ্মণবাড়িয়ার

করে গড়ে তুলতে হয়। আমরা মাহিয়ারের সেই বিখ্যাত অর্কেস্ট্রা বা মাহিয়ার ব্যান্ডের কথা জানি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও লোকসঙ্গীতের ওপর ভিত্তি করে তৈরি একটি বিশাল ইন্ডিয়ান অর্কেস্ট্রা বা বাদ্যযন্ত্রের দল। পশ্চিমা দেশগুলোতে যেমন অর্কেস্ট্রায় একসঙ্গে অনেকগুলো বাদ্যযন্ত্র বাজানো যায়, ঠিক সেই ধারণাকেই আমাদের দেশীয় বাদ্যযন্ত্র ও রাগের গণ্ডির মধ্যে সফলভাবে নিয়ে এসেছিলেন বাবা আলাউদ্দিন খাঁ। তিনি লক্ষ্য করেছিলেন মাহিয়ার, অর্থাৎ যেখানে তিনি থাকতেন তার আশেপাশের এলাকায় বহু এমন পরিবার রয়েছে যাদের শিশুরা পেটের দায়ে বা অর্থাভাবে বিপদগামী হয়ে পড়ছিল। তিনি ঠিক করলেন এই শিশুগুলোকে তিনি সুরের ছায়ায় আশ্রয় দেবেন। তিনি প্রায় 150 জন এমন শিশু ও কিশোরকে বেছে নিলেন, তাদের খাওয়া দাওয়া পড়াশোনার দায়িত্ব নেওয়ার পাশাপাশি শুরু হলো তাঁর বিখ্যাত কঠোর তালিম। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত চলত কঠোর অনুশীলন। কে কোন বাদ্যযন্ত্রে পারদর্শী তা বুঝে কাউকে তুলে দিতেন সেতার, কাউকে শরদ, কাউকে বা বাঁশি বা এসরাজ। পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়, আলী আকবর খাঁ কিংবা অন্নপূর্ণা দেবী, তারা শুধু উস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্য ছিলেন না, তারা জীবন্ত ইতিহাস এক একজন। আর সেই ইতিহাসের স্রষ্টা এই মানুষটি। তার কঠোর অনুশাসনের গল্প আজও সঙ্গীত মহলে ছড়িয়ে আছে। ভুল সুর বা তাল বাজলে ধমক যেমন ছিল, তেমনি ছাত্রের সাফল্যে খুবই আনন্দিত হতেন, একদম ছোট বাচ্চাদের মতো। তার জীবন দর্শনও ছিল বড় সুন্দর, ধর্ম বর্ণ নয়। সঙ্গীতের মন্দিরে তার কাছে সব দরজাই খোলা। তার হাতের শরদ যেমন মূর্ত হয়ে উঠত দেবদেবী আর ভক্তির আলোয়, তেমনি তার অন্তরের বিশ্বাসে মিশে থাকত পরম শান্তির বাণী। আসলে সঙ্গীতকে তিনি কখনোই পেশা বা বিনোদনের মাধ্যম হিসেবে দেখেননি। তার কাছে সঙ্গীত ঈশ্বরের সমার্থক, এক পরম সাধনা। যতদিন এই পৃথিবীতে সুর থাকবে, যতদিন বাতাসের সাথে তারের স্পন্দন মিশে থাকবে, ততদিন মানব হৃদয়ে বাস করবেন উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব।

0: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: একটা না অনেকদিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
3: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
4: মানুষের মস্তিষ্ক যেন এক গোলক ধাঁধা। আমাদের প্রতিটি অনুভূতি, স্মৃতি, রাগ, অভিমান কিংবা শারীরিক কার্যকলাপে নেপথ্যে রয়েছে কোটি কোটি স্নায়ুকোষের এক অদৃশ্য যোগাযোগ। যুগ যুগ ধরে বিজ্ঞানীদের মনে প্রশ্ন ছিল, এই জটিল জালের অন্দরে ঠিক কি ঘটে, কোন নিউরনের ইশারায় আমরা হাসি বা কাঁদি, তা নির্দিষ্ট করে ধরা ছিল এরকমটা বলা অসম্ভব। সেই অসাধ্য সাধনের পথই এবার প্রশস্ত করল চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার। ২০২৬ সালের ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন তিন প্রথিতযশা বিজ্ঞানী, আমেরিকার কার্ল ডেইস্ট্রিথ, জার্মানির পিটার হেগেম্যান এবং জর্জ নাগেল। মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণে অপটোজেনেটিক্স নামক এক যুগান্তকারী প্রযুক্তির আবিষ্কারের জন্যই তাঁদের এই আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে। গল্পের শুরু এক সাধারণ শৈবাল থেকে, পুরো ব্যাপারটি যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার মতোই রোমাঞ্চকর। এই গবেষণার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এক ধরনের এককোষী শৈবালকে কেন্দ্র করে। জার্মান বিজ্ঞানী পিটার হেগেম্যান এবং জর্জ নাগেল লক্ষ্য করেন, ওই শৈবালের কোষে এমন কিছু প্রোটিন রয়েছে যা আলো পেলে সংবেদনশীল হয়ে ওঠে, এবং ওই বিশেষ প্রোটিনের ওপর যখন আলো, নীল আলো ফেলা হয়,

তখন এর ভেতরের চ্যানেল খুলে যায় এবং কোষের ভেতরে বৈদ্যুতিক সংকেতের সৃষ্টি হয়। এই প্রাথমিক আবিষ্কারটিকে স্নায়ুবিজ্ঞানের সঙ্গে যুক্ত করার মূল কারিগর ছিলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেসরেথ। তিনি ওই শৈবালের জিনগত বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে তা ইঁদুরের স্নায়ুকোষে সফলভাবে প্রতিস্থাপন করেন, আর এরপর গবেষণাগারে ইঁদুরের মস্তিষ্কের স্নায়ুকোষে নীল আলো ফেলতেই দেখা যায় জাদুকরি কাণ্ড। কোষগুলো তৎক্ষণাৎ সংকেত পাঠাতে শুরু করেছে, অর্থাৎ রিমোট কন্ট্রোলের সুইচের ওপর এবার আলো জ্বলেই জীবন্ত মস্তিষ্কের নিউরনকে সক্রিয় বা নিষ্ক্রিয় করা সম্ভব হলো। এই অপ্টোজেনেটিক্সের প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে কিন্তু মস্তিষ্কের গবেষণার চালচিত্র। আগে বিজ্ঞানীরা দূর থেকে ব্রেনের কোনো অংশকে কাজ করতে দেখলেও সুনির্দিষ্টভাবে বলতে পারতেন না যে কোনো নির্দিষ্ট সার্কিট বা কোষের কার্যকলাপের জন্য এই আচরণটি হচ্ছে, কিন্তু এখন আলোর স্পন্দন পাঠিয়ে মস্তিষ্কের নিউরনকে ইচ্ছামতো জাগিয়ে তোলা বা ঘুম পাড়িয়ে দেওয়ার কারণ এবং ফলাফলের সম্পর্ক কিন্তু একেবারে নিখুঁতভাবে যাচাই করে নেওয়া সম্ভব।

ঘড়ির কাঁটা কিন্তু লাল লাল চোখ করে আমার দিকে তাকিয়ে বলছে আজ সন্ধ্যায় অনুষ্ঠান শেষ করতে হবে। শেষ করব একটি ছোট খবর এবং অবশ্যই শুধু মুখে তো বন্ধুদের একদমই আমি রাখবো না, গান শুনিয়ে শেষ করব অনুষ্ঠান আজ সন্ধ্যায়। আর সামনেই তো দুর্গাপুজো, তা তো জানান দিচ্ছেই। বৃষ্টি একটু আদ্র হচ্ছে, কিন্তু তারপরেই আকাশ পরিষ্কার হয়ে পেঁজা তুলোর মতো মেঘ এবং কাশফুল শিউলি ফুলের গন্ধ কিন্তু জানান দিচ্ছে মা দুর্গা আসছেন। আর মা দুর্গা আসা মানে আমাদের সকলের কাছে তা খুবই আনন্দের।

বিষয়, আমাদের প্রাণের উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোতে তো সাজগোজ একটু তো হবেই, তা তো চলতেই থাকবে, সেজে গুজে প্যান্ডেল হপিং তা তো থাকবেই, তো জীবনেরই অঙ্গ। আর এই সাজগোজের কথা যখন হলো, তখন বলি গয়নার কথা। গয়না মানেই সোনা রূপো হীরে, এমন ভাবার দিন কিন্তু একটু একটু করে বদলাচ্ছে। এখন গয়নার বাক্স খুললে সেখানে হয়তো সোনার হার নয়, উকি দিচ্ছে এক টুকরো মাটি। ভাবছেন মাটি আবার গয়না হয় নাকি? হয়তো। আর সেই মাটি এখন সাজের দুনিয়ায় দিব্যি ফ্যাশন করছে, নাম তার ক্লে জুয়েলারি। মাটি দিয়ে তৈরি গয়না শুনলে আমাদের মনে পড়তে পারে টেরাকোটা, মাটির পুতুল কিংবা বাংলার লোকশিল্পের কথা, কিন্তু সময়ের সঙ্গে সেই মাটি পেয়েছে নতুন রং, নতুন নকশা আর আধুনিক রূপ। আজকের ক্লে জুয়েলারি একদিকে যেমন হাতে তৈরি শিল্পের পরিচয় বহন করছে, তেমনি অন্যদিকে তা হয়ে উঠেছে আধুনিক ফ্যাশনের অন্যতম আকর্ষণ। দোকানে তৈরি একই রকম গয়নার বদলে হাতে তৈরি একটি ক্লে দোল বা পেন্ডেন্টের মধ্যেই থাকে শিল্পীর নিজস্ব ভাবনা। সামান্য অসম্পূর্ণতাও এখানে কিন্তু ত্রুটি নয়, বরং সেটাই তার সৌন্দর্য। এখনকার ট্রেন্ডে ক্লে জুয়েলারি ডিজাইনে দেখা যাচ্ছে দারুণ বৈচিত্র্য, কখনো ছোট ফুল, পাতা, পাখি, প্রজাপতি, কখনো জ্যামিতিক নকশা, আবার বই, ক্যামেরা, বাদ্যযন্ত্র কিংবা বিশেষ কোনো স্মৃতিকে ঘিরেও তৈরি হচ্ছে কিন্তু পেন্ডেন্ট। যারা সাজগোজ একটু বেশি পছন্দ করেন তাদের জন্য রয়েছে বড় আকারের পেন্ডেন্ট, আর যারা একটু হালকা পছন্দ করেন তারা তৈরি করে কাস্টমাইজ করে নিতেই পারেন কোনো ছোট আকারের পেন্ডেন্ট। সাধারণ পোশাকেও কিন্তু এই ধরনের গয়না এনে দিতে পারে এক আলাদাই আকর্ষণ। টেরাকোটা ধাঁচের গয়না আমাদের ভারতীয় ঐতিহ্য ও লোকশিল্পের সঙ্গে সুন্দরভাবে যুক্ত। ক্লে জুয়েলারির আরেকটি আকর্ষণ হলো, যেটা বললাম, কাস্টমাইজ ডিজাইন, অর্থাৎ আপনি যেটা ভালোবাসেন তা দিয়েই তৈরি করে নিতে পারেন বা কাউকে দিয়ে তৈরি করাতে পারেন ক্লে জুয়েলারি। কেউ বই ভালোবাসেন, তার জন্য বইয়ের আদলে পেন্ডেন্ট, কেউ গান ভালোবাসেন, তার গয়নায় থাকবে মিউজিক নোট বা বাদ্যযন্ত্র। আর তাই আজকের একজন ক্লে শিল্পীর হাতের তৈরি ছোট্ট একটা শিল্পকর্ম নিজের সঙ্গে নিয়ে কিন্তু আমরা চলতেই পারি। এক টুকরো ক্লে, একটু রং, শিল্পীর কল্পনা আর দুটো দক্ষ হাত, এই সামান্য কিছু দিয়েই যখন তৈরি হয় একটি সুন্দর গয়না, তখন তার মধ্যে শুধু সাজ থাকে না, থাকে মাটির গন্ধ, হাতের উষ্ণতা আর সৃষ্টির আনন্দ। আর সেই কারণেই হয়তো আজকের ঝলমলে ফ্যাশন দুনিয়ায় মাটির তৈরি এই ছোট গয়নাগুলোই আমাদের কাছে এতটা আপন হয়ে উঠেছে। আজকের অনুষ্ঠান কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com, আমাদের ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, সেখানে যে পোস্টটি রয়েছে সেখানে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। আর চিঠি লেখার ঠিকানাটি আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সামনেই শারদ উৎসব, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ করুন আর অন্যকে ভালো রাখতে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন। এতক্ষণ আজ সন্ধ্যায় অনুষ্ঠান নিয়ে আমি ছিলাম আপনাদের মৈত্রী বন্ধু রমা। তাহলে বন্ধু আর যাই, আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় নিশ্চয়ই কথা হবে। রেখে গেলাম বন্ধুদের জন্য অনুপম রায়ের কণ্ঠে

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজ সন্ধ্যায় আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় থাকবেন রক্তিম বরুণ ময়রা।

নমস্কার বন্ধুরা, কেমন আছেন? এখন মৈত্রী স্টুডিওতে সময় 5:52। সময়টা এই মুহূর্তে অবশ্যই আপনারা জানেন ক্রীড়াঙ্গনের, আর ক্রীড়াঙ্গন মানেই খেলাধুলার খবরাখবর থাকে, বিভিন্ন বাইরে থেকে রেকর্ড করে আনা প্রতিবেদন থাকে, আর সেই সঙ্গে বিভিন্ন নতুন নতুন খবরাখবর থাকে। নতুন পুরনো খেলার খবর থাকবেই, তবে সবার শুরুতে যেটা করব, এক নজরে একটু খেলার হেডলাইনসগুলি জেনে নেব। আজ আইএফএ শিল্ড ফাইনালে কলকাতা ডার্বি। আজ সন্ধে 6:15 যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এবছর দুই দলের এটি পঞ্চম সাক্ষাৎ। ইস্টবেঙ্গল চাইছে গত বছরের ফাইনালে হারের বদলা নিতে এবং 30তম আইএফএ শিল্ড জিততে, আর মোহনবাগান চাইছে 22তম শিল্ড জিততে। কলকাতায় একই দিনে দুই বড় ফুটবল ম্যাচ। সন্ধে 6টায় আজ কিশোর ভারতী স্টেডিয়ামে ভারত বনাম রাশিয়া মহিলা আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হতে চলেছে। ভারতীয় মহিলা ফুটবল দল ঘরের মাঠে শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলছে। আজ প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচটি হবে 11 অক্টোবর। চায়না স্ম্যাশে মানুষ শাহ এবং দিয়া চিতালে প্রথম ভারতীয় মিক্সড ডাবলস জুটি হিসেবে WTT গ্র্যান্ড স্ম্যাশে সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে রোমানিয়ার এডওয়ার্ড লোনেস্কু এবং ব্রেন্ডেট স্কজের জুটিকে 3-0 হারিয়ে দিয়েছেন। অভিমন্যুর নেতৃত্বেই আগামী 11 অক্টোবর রঞ্জি ট্রফিতে নামছে বাংলা দলে অভিষেক পড়েলও রয়েছেন। মহালয়ায় ইডেনে রাজ্য সরকারের অনুষ্ঠান থাকায় খেলা হবে কল্যাণী স্টেডিয়ামে। খেলা দিল্লির

মধ্যে সংগঠিত হতে চলেছে 11 অক্টোবর। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো সেরা দশে জায়গা পেলেন শ্রেয়স আইয়ার। তার অবস্থান এখন 7। গত টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 43 বলে 102 অপরাজিত ছিলেন, আর তারই সুফল হিসেবে আইসিসি র্যাঙ্কিংয়ে এবারে 18 ধাপ উঠে এলেন তিনি। গতকাল অর্থাৎ বুধবার এই টি টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত বিশ্বকাপজয়ীদের যে তালিকা সেখানে দেখা গেছে 4 জন ব্যাটার এই র্যাঙ্কিংয়ে রয়েছে, সেরা দশে রাজত্ব করছে ভারতীয় ব্যাটার। ঈশান কিশান প্রথমেই রয়েছেন, অভিষেক শর্মা দ্বিতীয়তে এবং শ্রেয়স আইয়ার সপ্তম, তিলক বর্মা দশমে। অন্যদিকে ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল 16 ধাপ এগিয়ে উঠে এসেছেন সপ্তম স্থানে। শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয় ডি সিলভা। শুনে নিলাম এক নজরে

0: এক নজরের পর এবার আমরা চলে আসব একেবারে বিস্তারিত খেলার খবরে। আজকে আতসকাচের তলায় অবশ্যই রাখা যেতে পারে, রাখা উচিত কলকাতা ডার্বিকে, এবং সেটিই নিয়েই আলোচনা করব। তবে তার আগে একটি আরও একটি ঘটনা আপনাদেরকে জানাব। চলুন বরং আতসকাচের তলায় দেখি কি কি খবরগুলি রয়েছে।
1: আতসকাচের তলায়
0: আজ ভোরবেলা প্রয়াত হয়েছেন নানা পাটেকার। এই নানা পাটেকারের প্রয়াণ অভিনয় জগতে অবশ্যই একটা শোকের ছায়া এনে দিয়েছে, তবে ক্রীড়া মহলকেও এক শোকবিহ্বল করে তুলেছে, গোটা দেশের একটা শূন্যতা তৈরি করে নিয়েছে। আসলে অভিনয়ের পাশাপাশি খেলাধুলার প্রতিও বড্ড বেশি আকৃষ্ট ছিলেন নানা পাটেকার। খেলা দেখতে ভালোবাসতেন, নিজে খেলতে ভালোবাসতেন, এবং খানিকটা অভাবনীয় হলেও নানা পাটেকার জাতীয় স্তরের একজন সফল শুটার ছিলেন। এই খবরটা হয়তো অনেকেই জানেন না। তাছাড়া ক্রিকেটের প্রতি তো তার ভালোবাসা রয়েছে, তিনি আউট হলে নাকি ভাত খেতেন না, এরকমও খবর শোনা যেত। 1991 সালে শুটিংয়ে শেখা শুরু করেন তিনি, এবং সেই শুটিং শেখা শুরু করাটাও খুব উল্লেখযোগ্য ঘটনা। তিনি প্রহার ছবির কাজের জন্য শুটিং শেখা শুরু করেন, মানে ছবির জন্যই, সিনেমার জন্যই শুটিং শেখা, এবং ধীরে ধীরে শুটিংয়ের প্রতি ভালোবাসা তৈরি হয়। বিভিন্ন স্তরের রাইফেল শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করা শুরু করেন, ধীরে ধীরে রাজ্য স্তর এবং জাতীয় স্তরে খেলার সুযোগ পান। 2004 সালে জাতীয় স্তরে খেলাধুলায় প্রথম পদক পান বলিউডের ক্রান্তিবীর। 48তম জাতীয় গেমসে 300 মিটার বিগ বোর ইভেন্টে রূপো পান তিনি। ইন্দোরের রেওতি রেঞ্জে সেই অনুষ্ঠানে নানা পাটেকারকে দেখতে ভিড় জমিয়েছিলেন সেনাকর্মীরাও। 3 বছর বাদে ফের ওই একই ইভেন্টে সাফল্য, এবার দলগত ইভেন্টে ব্রোঞ্জ পান নানা পাটেকার। ফাইনালে তার স্কোর ছিল 600-549। শুটিংয়ে সাফল্যের জন্য তাকে রিনাউন্ড শট খেতাব দেওয়া হয়। এই রিনাউন্ড শট খেতাবটা কিন্তু খুব মানে উল্লেখযোগ্য একটা খেতাব। এই খেতাব যারা পান তারা কোনো রকম শুল্ক ছাড়াই রাইফেল কেনার অধিকার পান। দেশের সামান্য কয়েকজন ক্রীড়াবিদেরই এই খেতাব রয়েছে। আর মজার কথা হলো, খেলাটাকে তিনি এতই ভালোবাসতেন, অভিনয় থেকে নিজেকে দূরে রাখলেও খেলাটাকে কোনো দিন তিনি দূরে রাখতে পারেননি। এমনকি 60 বছরের পরেও তিনি বিভিন্ন শুটিং প্রতিযোগিতায় অংশ নেন, বহু প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত থাকতেন। উদীয়মান শুটারদের জন্য খেলার সরঞ্জাম কিনে দেওয়া, ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেওয়া, এগুলো তো তিনি করেই থাকতেন। তাছাড়া ক্রিকেট প্রেম যেটা বলছিলাম সেটা তো সর্বজন বিদিত। বিরাট কোহলি থেকে শুরু করে জাদেজা সবাই তার এই প্রয়াণে শোকস্তব্ধ। ভারতের ম্যাচ থাকলে তিনি নাওয়া খাওয়া ভুলে যেতেন। মৃত্যুর কিছুদিন আগেই একটা সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে মুম্বাইয়ের ক্লাব স্তরে তিনি ক্রিকেটও খেলেছেন, অফ স্পিন বল করতেন, এমনকি শিবাজি পার্কে মুম্বাই দলের নেট বোলার হিসেবেও খেলেছেন। তো এইরকম একজন ব্যক্তিত্ব, অভিনয় জগতের ব্যক্তিত্ব, ক্রীড়া জগতেও তার অবাধ বিচরণ, তার আজ প্রয়াণে শোকস্তব্ধ আমরাও, ক্রীড়াঙ্গন তাকে শ্রদ্ধা জানায়।

0: এবার চলে আসি আজকে সেই বহু প্রতীক্ষিত, আর কিছুক্ষণ পরে, এখন বাজে 5:59, আর 16 মিনিট পরেই শুরু হবে কলকাতার ডার্বি আইএফএসএল ফাইনাল। সচরাচর এরকম ফুটবল উৎসবে পরশ গায়ে মেখে নেওয়ার সুযোগ খুব একটা আসে না, কারণ ব্রাজিল উরুগুয়ে আবহের মধ্যেই আর একটা মানে ডার্বি হাজির, আর এই মরশুমে ডার্বির যা পরিসংখ্যান তাতে আপাতত জেতাহারার মানদণ্ডে দুটো দলই সমান অবস্থানে রয়েছে। কলকাতা লিগে ড্র করা ছাড়া ডুরান্ডে একবার জিতেছে মোহনবাগান আর একবার ইস্টবেঙ্গল, তবে ডুরান্ড ফাইনালে 4-1 গোলে হাত ধাক্কাটা মোহনবাগানকে এতটাই ক্ষতবিক্ষত করেছে যে সেই জায়গায় থেকে সবুজ মেরুন সমর্থকদের ফিরে আসার রাস্তা একটাই, সেটা হচ্ছে আজকে বড় ব্যবধানে জয় পেলেই তবে প্রত্যুত্তর দেওয়া হবে বলা যায় আর কি। কিন্তু শিল্ড সেমিফাইনাল, এই যে শিল্ড হচ্ছে সেই সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের যে সাফল্য, মানে 7 গোলের সাফল্য, সেটা তো আর ছেড়ে দেওয়া যায় না। তো সেটা নিয়ে অবশ্যই চিন্তিত মোহনবাগান। মোহনবাগানের কোনো মতে বিশাল কায়েতের বিশাল হাত ধরে ফাইনালে ওঠা ভীষণই ম্রিয়মাণ, ফলে আজকে জোহরতে যে ফাইনাল হচ্ছে, ফাইনাল ম্যাচের আগে কিছুটা হলেও সবুজ মেরুন সমর্থকরা ঝিমিয়ে রয়েছেন। তবে এই ঝিমিয়ে থাকা দলই কিন্তু ডার্বিতে জেগে ওঠে, এটা বারবার দেখেছি আমরা, ইতিহাসেও দেখেছি, সে প্রসঙ্গে আসবো, ডার্বি নিয়ে আরও কথা বলবো। তবে আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আপনারা জানেন অ্যাডভেঞ্চার স্পোর্টসে আজকের আমাদের প্রতিনিধি সঞ্জয় হাজরা চলে গেছিলেন, একটি সুন্দর প্রতিবেদন আমাদের জন্য হাজির করেছেন, শুনবো সেটা।
1: শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের এই বিশেষ অনুষ্ঠানে আমরা শুনব পশ্চিমবঙ্গের প্রথম অসামরিক পর্বতারোহণ সংস্থা হিমালয়ান অ্যাসোসিয়েশন কর্তৃক পশ্চিম হিমালয়ের লাদাখ অঞ্চলে 6401 মিটারের মাউন্ট কাং ইয়াৎসে শৃঙ্গ সফল অভিযান সম্পর্কিত একটি প্রতিবেদন। এ বিষয়ে আমরা প্রথমেই শুনে নেব আয়োজক সংস্থা হিমালয়ান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অলোক কুমার মুখোপাধ্যায় কি বললেন আমাদের।
2: এই কানিয়াৎসে 1 অভিযানটা আমরা প্ল্যান করেছিলাম প্রায় ফেব্রুয়ারি মাস থেকে, তারপরে বিভিন্ন কারণের জন্য আমাদের একটু দেরি হয়ে যায়, এবং জুন মাসের প্রথম থেকে আমরা এটা নিয়ে বিশেষভাবে ভাবতে শুরু করি, এবং আমাদের যেসব অভিযাত্রীরা গেছিল তারাও যথেষ্ট চেষ্টা করেছে, এবং আমরা সকলে ক্লাবের তরফ থেকে চেষ্টা করে আজকে এই অভিযানটাকে আমরা সফল করতে পেরেছি। তার জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমার লিডার শ্রী সুব্রত চক্রবর্তী এবং আমাদের মেম্বার যারা গেছিল, তাদের মধ্যে শুভঙ্কর দত্ত, অপর্ণা গায়েন আর বিশ্বম্ভর মাজা, এরা 3 জন শীর্ষে আরোহণ করেছে। এছাড়া সঙ্গে ছিল ডক্টর এন এন সাহা এবং শঙ্কর রায়। ম্যানেজার হিসেবে গেছিল আমাদের এই দলের সঙ্গে শ্রী অমিতাভ বিশ্বাস। এই অভিযান সাফল্যের মূলে যেমন অভিযাত্রীরা আছে, তেমনি অমিতাভরও ভূমিকা প্রশংসনীয়।
1: কলকাতার অভিযাত্রী তথা এই অভিযানের দলনেতা সুব্রত চক্রবর্তীর ইতিমধ্যেই হিমালয়ের বুকে প্রায় 30টিরও বেশি অভিযানে অংশগ্রহণ করেছে, যার মধ্যে 20টির বেশি শৃঙ্গ তিনি সফলতার সাথে আরোহণ করেছেন। সুব্রত, মাউন্ট কাংইয়াৎসে এই যে অভিযান, এই অভিযান নিয়ে কি বলবেন?
3: কাংইয়াৎসে শৃঙ্গটা অভিযান হয়েছিল গত মাসের শেষের দিকে। আমাদের টিমে 7 জন মেম্বার ছিলেন, তার মধ্যে ডাক্তারবাবু ছিলেন 73 বছরের প্রবীণ অভিযাত্রী। আমরা কলকাতা থেকে মানালি হয়ে লে গেলাম, লে থেকে আমরা মার্কা ভ্যালি একটা ট্রেক রুট আছে ওটা হয়ে আমরা বেস ক্যাম্পে পৌঁছে যাই প্রায় 4900 মিটার হাইটে। ওখান থেকে আমরা একদিন লোড ফেরি হয় ক্যাম্প 1-এর জন্যে, তারপরে ক্যাম্প 2, এটাই হচ্ছে আমাদের সামিট ক্যাম্প ছিল। তারপরে আমরা সামিট করি, টোটাল আমরা 4 জন ছিলাম আর 2 জন হ্যাপ ছিল যারা আমাদের পথ প্রদর্শক করেছে। সেই সময় আমরা 5 জন মেম্বার এগিয়ে যাই সামিটের উদ্দেশ্যে। সেই সময় আকাশ খুব পরিষ্কার ছিল, মেম্বাররা 12:30 সময় সবাই বেরিয়ে গেছে। এরপরে যেতে যেতে আমাদের 1 জন মেম্বার একটু অসুস্থ হয়ে পড়ে, স্লো চলতে থাকে। ওই সময়টা যেখানে আমরা সামিট করবো সেই সময়টা একটু ওয়েদার খারাপ হওয়ার টেন্ডেন্সি দেখা দিয়েছে।

0: ছিল, যার ফলে হ্যাপরা যারা বলছিল না যারা আগে আছে চলে যাক আর ওনাকে নিয়ে তুমি নিচে চলে যাও। লিডার হিসাবে আমার দায়িত্ব হচ্ছে মেম্বারকে সেফ ক্যাম্পে রিটার্ন করানো। সেই সময় আমরা ওই মোটামুটি 4:30-5 বাজে সেইখান থেকেই আমি উপর থেকে নামতে শুরু করি এবং সামিট ক্যাম্পে পৌঁছাই, এবং বাকি 3 মেম্বার, একজন মহিলা মেম্বার আর 2 ক্লাব মেম্বার, 3 মিলে সামিট করে মোটামুটি 6:30 নাগাদ।
1: সুব্রত, একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, এই যে আপনি বললেন যে সামিট ক্যাম্প থেকে যখন সামিটের উদ্দেশ্যে বেরিয়েছেন ঠিক সেই সময়ে আপনার দলের এক সদস্য সে শারীরিক দিক থেকে একটু পিছিয়ে পড়ার কারণে তাকে নিয়ে আপনি আবার ফিরে আসেন সেফলি সামিট ক্যাম্পে, দলের জন্য এই যে স্যাক্রিফাইস অর্থাৎ শৃঙ্গকে বাই বাই বলে আপনি গুরুত্ব দিলেন যে সেই মেম্বারকে যাতে নিরাপদে নামিয়ে আনা যায়, এই যে শিক্ষণীয় বিষয়টা, এটা কতটা প্রয়োজনীয় পাহাড়ে অভিযানের ক্ষেত্রে?
0: হ্যাঁ, এটা তো একদিন হয়নি, এটা যারা ইয়াং আছে তাদের মনে হয় না আমাকে সামিটে যেতেই হবে যে করে হোক, আমার বয়সের জন্যই হয়েছে হয়তো বা এতগুলো এক্সপিরিয়েন্স করেছি বলে তাই হয়তো এই এটা আছে যে আমি তো পাহাড়ে যাবই 100 কিন্তু পাহাড়টা থাকবে। এবার আমি ওই হটোটাইটটা না করলে আমি হয়তো পাহাড়কে খুঁজে পাবো না, তাই জন্যে হচ্ছে যে পাহাড়টা পাহাড়ের জায়গায় থাকুক, আমি আমার মতন এনজয় করবার জন্য আমরা পাহাড়ে যাই, যেতে নিজের সেলফ কনফিডেন্স কতখানি আছে বা পারবো কি না সেটা দেখতেই আমরা যাই। পাহাড়ের কাছে বীরত্ব দেখানোর কোনো জায়গা নেই, সেটাই সব থেকে বড়ো হবে পাহাড়ের কাছে নত হয়ে আবার নেক্সট টাইমে আবার ওখানে যাওয়া। আমি অনেকবার মৃত্যুর মুখ থেকে বেঁচেছি, মাউন্ট ছাংগুজে মারা যাওয়ার চান্স ছিল, মানে নিহাত এক চুলের জন্যে বেঁচে গেছি অনেক ক্ষেত্রে। আমার এভারেস্টে 2014 সবাই জানবেন 16 শেরপা একই দিনে মারা গেছে, সেই সময় আমি এভারেস্টে ছিলাম। তো অনেক জায়গা থেকে দেখেছি যে পাহাড়টা সেইটা জায়গা নয় যেখানে আমি আমার জেদ দেখাবো, এটা হচ্ছে যে ভালোবেসে পাহাড়ে ঘোড়া বা যাওয়া, তাকে ভগবানের চোখে দেখা, সেই জায়গাটা অনেক নির্ভর করে এই সামিটে যাব কি যাব না বা আমি যে স্যাক্রিফাইস করলাম এটার দাম কতখানি হতে পারে, এটার কোনো মূল্য ওখানে থাকে না।
1: এই অভিযানে অংশগ্রহণকারী শীর্ষ আরোহণকারী একমাত্র মহিলা পর্বতারোহী অপর্ণা গায়েন। অপর্ণা, জীবনের প্রথম পর্বত শৃঙ্গ সফলতার সাথে আরোহণ করলেন আপনি, কি অনুভূতি আপনার এই অভিযান নিয়ে?
2: অনুভূতি বলতে গেলে অনেক কিছু শিখলাম, প্রথম এক্সপিডিশন, প্রথম সামিট সবসময় একটা নতুন কিছু নিয়ে আসে, তো এটা আমার জীবনে যেহেতু প্রথমবার এক্সপিডিশন ছিল আমি অনেক কিছু শিখেছি। শুধু সামিটটাই মেন কথা নয়, আমি অনেক মেম্বারদের সাথে মিলে দলগতভাবে কিভাবে কাজ হয় সেগুলো জেনেছি, আর একটা হচ্ছে আমাদের যে লিডার তিনি যথেষ্ট এক্সপিরিয়েন্স, এবং এটাও শিখলাম যে কিভাবে স্যাক্রিফাইসগুলো পাহাড়ে কাজ করে। একজন দলের মেম্বার অসুস্থ হয়ে যাওয়ায় তিনি সামিটের প্রায় 200 কাছ থেকে তাকে নিয়ে নিচে চলে আসেন শুধুমাত্র দলের স্বার্থে। তো এইগুলো আমাদেরকে শেখায় পাহাড়ে কিভাবে, শুধুমাত্র সামিটটাই বড় কথা নয়, স্যাক্রিফাইস এবং দলগত আন্ডারস্ট্যান্ডিংটাও একটা বড় জিনিস। আমি নতুন অনেক কিছু জেনেছি, শিখেছি পাহাড়ে কিভাবে চলতে হয়, কিভাবে নিজের মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেংথকে বজায় রাখতে হয়, টিম স্পিরিট বজায় রাখতে হয়, অনেক কিছু শিখেছি।
1: হাজার খেলার রাজার খেলা বলা হয় পর্বতারোহণকে, অনেক তো অন্যান্য খেলা ছিল, সেই সমস্ত খেলা ছেড়ে এই ধরনের খেলায় কেন মেতে উঠলেন?
2: মাউন্টেনিয়ারিং ইজ কিং অফ স্পোর্টস যেটা বলা হয়, এই খেলায় আমি কিভাবে চলে আসলাম হয়তো আমি নিজেও বুঝতে পারিনি। প্রথমে রক ক্লাইম্বিং করা, তারপর আস্তে আস্তে পাহাড়ে যাওয়া, কোর্স করা, শেখা, বড়দের থেকে অনেক কিছু দেখা, তাদের এক্সপিরিয়েন্সগুলোও জানতে থাকা, তারপরে আস্তে আস্তে নিজেও পাহাড়ে পা দিয়েছি। এবং পাহাড় বলতে গেলে এমন একটা জায়গা যেখানে আমরা শুধুমাত্র পাহাড় চড়তে যাই না, আমরা বলতে গেলে পাহাড় পুজো করা বা পাহাড়কে রেসপেক্ট, সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা এমন একটা পরিবেশ উপভোগ করি যেখানে না কোনো পলিউশন আছে, না কোনো অহংকার আছে, না কোনো কিছু দ্বিধাবোধ আছে, সেই জায়গায় গিয়ে তুমি পুরোপুরিভাবে নিজের সমস্তটুকু ঢেলে দাও। তো এইভাবে পরিবেশটাকেও আমাদের রক্ষা করার মতো যে দায়বদ্ধতা সেটাকেও সবসময় কাজে লাগাতে হবে, কারণ আমরা যে যাচ্ছি কিপ নো ফুটপ্রিন্টস আমরা বলি, যে আমরা যাব স্মৃতি ধরে রাখব কিন্তু কোনো ছাপ রেখে আসবো না একটা মানুষ যাওয়ার। তো সেখানে কোনো গার্বেজ বা কোনো নোংরা বা প্রকৃতিকে কোনো হার্মফুল কিছু করা, সেই জিনিসটা থেকে বিরত থাকা এবং সবসময় পরিবেশকে রক্ষা করার একটা দায়বদ্ধতা সবসময় আমাদেরকে পাশে নিয়ে চলতে হবে, এটা আমরা সবসময় ফলো করি। আর আশা করব সকলে যারা মাউন্টেনে আসছেন তারাও এই জিনিসটা ফলো করবেন।
1: শীর্ষ আরোহণকারী সদস্য শুভঙ্কর দত্ত,
3: এই অভিযান এবারে আমার একটা গুরুত্বপূর্ণ অভিযান ছিল, মাউন্ট কাঙ্গিয়াসে 1 এক্সপিরিশন 6,401 মিটার, এটা সেপ্টেম্বরে প্রথম দিকে হলে সুবিধা হয়, শেষ দিকে হয়ে যাওয়াতে উইন্টার ঢুকে যাওয়াতে, সামিটে মার্চের সময় আমাদের ওয়েদার খারাপ হওয়াতে ফাইনালে সামিট না হওয়ার আশঙ্কা হয়ে গেছিলো, অবশ্যই সামিট হয়েছে। আমি এর আগে আরও 4 সিংহ অভিযান করেছি সফলভাবে।

0: আগমন করেছি। এইবারে মনে হচ্ছে পাহাড় পাহাড়ের জায়গা থাকবে, আমি আমার জায়গা থাকবো, কিন্তু পাহাড়ের সময় আমাদের যেতে হবে, আমাদের যাওয়ার সময়টা একটু লেট হয়ে গেছিল।
1: এই অভিযানে দলের সঙ্গে গিয়েছিলেন দলের ম্যানেজার অমিতাভ বিশ্বাস। অমিতাভ, এই যে সফল একটা অভিযান মাউন্ট কাঙিয়াচ্ছে, এই অভিযান সম্পর্কে কি বলবেন?
2: প্রথমত আমি এবং ক্লাবের সকলেই ভীষণ আনন্দিত এবং সকলকে শুভেচ্ছা জানাই এই সাফল্যের জন্য। দলের প্রত্যেকে ভীষণ সহযোগিতা করেছে এবং প্রত্যেকে হাত বাড়িয়ে কাজ করেছে, যার ফলে এই সাফল্য আমরা পেয়েছি। আমরা বলবো যে এরপরে আরো ভবিষ্যতে বড় বড় আরো প্রোগ্রাম করব।
1: এই অভিযানে ওই অঞ্চলের কি কি জীব বৈচিত্র্য লক্ষ্য করলেন?
2: আমরা পুরো ট্রেক রুটে বিভিন্ন রকমের জীব বৈচিত্র্য দেখতে পাই, বিভিন্ন রকমের ফুল রয়েছে, এছাড়া কিছু সুন্দর সুন্দর পাখি যেরকম ইউরেশিয়ান ম্যাগপাই বা হোয়াইট ক্যাপ রেড স্টার, এছাড়াও আছে হুপো এবং হর্নড লার্ক, এগুলো আমরা পাখিদের মধ্যে দেখতে পাই। আর বিভিন্ন ম্যামালসদের মধ্যে আমরা বেশ কিছু ম্যামালস ভালো ভালো দেখতে পাই, তার মধ্যে রয়েছে ব্লু শিপ বা ভরাল, এছাড়াও আইবেক্স, আমরা একটা ছোট পাল আইবেক্স দেখতে পাই, এছাড়াও হিমালয়ান ম্যারমেট আর হিমালয়ান পিকা, এই ধরনের জন্তুদের আমরা ওখানে দেখতে পেয়েছি। যদিও রুক্ষ পাহাড়, গাছপালা সেরকম নেই, কিন্তু জীব বৈচিত্র্য তা সত্ত্বেও সেখানে কিছু উপস্থিত রয়েছে আমরা লক্ষ্য করেছি।
1: এই অভিযানের অন্যতম সদস্য ছিলেন ডক্টর নীরেন্দ্রনাথ সাহা। ডাক্তারবাবু, প্রথমেই জানতে চাইছি যে 70 বছর বয়স অতিক্রান্ত করে ফেলেছেন ইতিমধ্যেই, এই বয়সেও এই ধরনের অভিযানে কিসের টানে?
3: কিসের টানে মানে হিমালয়ের টানে, হিমালয়ের টানেই যায়। এবং আমাদের ক্লাবেরই ছেলেমেয়েরা যাবে, না ছেলে আমার একটা আকর্ষণ রয়েছে তাদের সাথে, কতদূর যেতে পারবো নিজেকেও একটু ঝালিয়ে নেওয়ার, সেটাও একটা।
1: এই ধরনের অভিযানে অংশগ্রহণ করার আগে যে অভিযাত্রী দলের শারীরিক দিক থেকে সক্ষম থাকতে গেলে কি কি ধরনের প্রাক প্রস্তুতি থাকে, সেগুলো কিভাবে করা হয়?
3: প্রাথমিকভাবে কলকাতায় যারা যারা আমাদের অভিযাত্রী দলের যে কজন মেম্বার, তাদের মেডিকেল পরীক্ষা করেছিলাম, সেই অনুযায়ী তাদের কিছু অ্যাডভাইস দিয়েছিলাম। পরে যেটা আমরা করি সেটা ওই লাদাখের ওই উচ্চতায়, সেখানে যেহেতু অক্সিজেন টেনশন কম থাকে বলে সেখানে তাদের মেডিকেল পরীক্ষা করি, পালস অক্সিমিটার, ব্লাড প্রেশার, চেস্ট ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো, তাদের এমনি ফিজিক্যাল পারফরম্যান্স ইত্যাদিগুলো চেক করি। চেক করার পরে তারপরে সেটার জন্য যার যেটা প্রয়োজন সেটুকুনি অ্যাডভাইস দিই বা তাদের সেই মেডিসিন দেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে প্রস্তুতির ব্যাপার।
1: সাধারণত অভিযানে অভিযাত্রী দ্বারা যারা অংশগ্রহণ করে তাদের কতটা শারীরিক দিক থেকে সক্ষম রাখতে হয়, সেই প্যারামিটার্সগুলো কীরকম?
3: প্যারামিটার্সগুলো হচ্ছে, এক নম্বর তাদের কার্ডিও রেসপিরেটরি, তাদের প্যারামিটারগুলো নর্মাল রেঞ্জে থাকবে, এবং সেখানে গিয়ে তারা সেই বডি সে অনুযায়ী অ্যাক্লোমেটাইজ করবে বা অ্যাডাপ্ট করতে পারবে। ওই অল্টিচিউড সেখানে সেই অক্সিজেন টেনশনটা কম রয়েছে এয়ারে, সেটার অনুযায়ী বডি কে কতখানি তাড়াতাড়ি করতে পারবে তার উপর ডিপেন্ড করছে তার উচ্চতা জনিত রোগ না হওয়ার কারণ। তার মানে যত তাড়াতাড়ি অ্যাক্লোমেটাইজ করতে পারবে তত ভালো।
1: অ্যাডভেঞ্চার স্পোর্টসের এই বিশেষ অনুষ্ঠানে আজ আমরা শুনছিলাম মাউন্ট কাঙিয়াচ্ছে শৃঙ্গ অভিযান সম্পর্কিত একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা, প্রযোজনা হর্ষ পাণ্ডে।
4: ফিরে এলাম আবার স্টুডিওতে অ্যাডভেঞ্চার স্পোর্টস প্রসঙ্গেই যখন আছি তখন একটা একেবারে টাটকা খবর আপনাদের দিয়ে দিই। দ্য ইনস্টিটিউট অব এক্সপ্লোরার্সের উদ্যোগে কলকাতার এক অভিযাত্রী দল উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে পরিত্যক্ত বাস এবং লরির যে টিউব হয় এবং বাঁশ দিয়ে একটা ভেলা নির্মাণ করে এবং সেই ভেলাকে সঙ্গী করে গঙ্গা নদীর 2374 কিলোমিটার পথ অতিক্রম করে আজ কলকাতায় সি এক্সপ্লোরেশন জেটিতে নামে এবং সেখানে নোঙর করে এবং এভাবেই তাদের অভিযান সমাপ্ত করে। কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই সমাপ্তি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, তাই আপনাদের এই খবরটা দিয়ে দিলাম। এই খবরের বিস্তারিত নিশ্চয়ই আপনারা কোনোভাবে কোনো প্রতিবেদনে শুনতে পাবেন আমাদের আকাশবাণীর প্রতিবেদনে। আবারও চলে যাই যুব ভারতীতে, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা শুরু হতে চলেছে, আর 2 মিনিট বোধহয় পরে শুরু হতে চলেছে 6:15। ডার্বি আইএফএস।

শিল্ড ফাইনাল এবং যুব ভারতী স্টেডিয়ামে, সেখানে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। মরশুমের চতুর্থ কলকাতা ডার্বি, তার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রচুর ট্রফির ইতিহাস, বদলার লড়াই, গত ডুরান্ট কাপের স্মৃতি। শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল শিবিরে আত্মবিশ্বাস যথেষ্ট বেশি, কারণ ওই বলছিলাম নর্থ ইস্ট ইউনাইটেডকে সেমিফাইনালে 7-2 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লাল হলুদ। সেই ম্যাচে ডেভিড লাল হল সাঙ্গার হ্যাট্রিক দলের একেবারে আত্মবিশ্বাস তুঙ্গে তুলে দিয়েছে। ফাইনালে তাই আক্রমণ ভাগের ধারই ইস্টবেঙ্গলের অন্যতম বড় অস্ত্র। অন্যদিকে মোহনবাগানের ফাইনালে ওঠার পথ ছিল অনেক বেশি কঠিন। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ নির্ধারিত সময়ের পরেও নিষ্পত্তি হয়নি, শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে হয় সবুজ মেরুনকে। গোলরক্ষক বিশাল কাইতের পারফরমেন্স ছিল সেই ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চোট আর খেলোয়াড়, মানে চোটের সঙ্গে যদি তুলনা করা যায়, ডার্বির আগেই দুই শিবিরের সবচেয়ে বড় প্রশ্ন যে জাতীয় দলের হয়ে সদ্য খেলা সেরা ফুটবলারদের শারীরিক সতেজতা। কারণ ইস্টবেঙ্গলের আনোয়ার আলী আর গোলরক্ষক প্রভুশুকন গিলকে নিয়ে শেষ মুহূর্তে সংশয় ছিল। কোচ অ্যান্তনিও লোপেজ হাভাস, তিনি মানে বাংলার মাটিকে এত সুন্দর করে চেনেন, বাংলার মাঠকে এত সুন্দর করে চেনেন এবং প্লেয়ারদেরকে এত সুন্দরভাবে খেলান, উপস্থিত বুদ্ধিও একেবারে শেষ মুহূর্তে এত ভালো, তিনি যে দলেই যান না কেন সে দলকে তিনি জেতান, এটা যেন একটা মানে যে দলে হাত দেন সেই দলেই সোনা ফলে আর কি। তো সেই তিনি ম্যাচের আগে ফুটবলারদের শারীরিক এবং মানসিক অবস্থার পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। তো দেখা যাক তিনি শেষ মুহূর্তে কীরকম বদল আনেন। আর মোহনবাগানের ক্ষেত্রেও সেই একই সমস্যা, জাতীয় দলের হয়ে খেলা ফুটবলারদের মাত্র ম্যাচের মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের মাঠে নামতে হচ্ছে। কোচিং স্টাফ খেলোয়াড়দের খেলার চাপ এবং শারীরিক সতেজতা বিবেচনা করছে, ফলে শেষ মুহূর্তে প্রথম একাদশে কিছু পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর ম্যাকলারেনকে মোহনবাগান কিন্তু পাচ্ছে না, সবুজ মেরুনের জন্য বড় ধাক্কা জেমি ম্যাকলারেনের অনুপস্থিতি, কুচকির চোট, এবং সে কারণেই এই ফাইনালে তাকে পাওয়া যাচ্ছে না। ফলে আক্রমণ ভাগে লি আরউইনের ওপর বাড়তি দায়িত্ব থাকছে। মোহনবাগান কোচ অবশ্য দলের জন্য বেশ বার্তা দিয়েছেন এবং ধনাত্মক বার্তাই দিয়েছেন, বিশেষ করে লালিয়ানজুয়ালা ছাংতের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। আর 90 মিনিটের মধ্যে শেষ করতে হবে, এটা কিন্তু হাভাস বলে দিয়েছেন। ইস্টবেঙ্গল কোচ অ্যান্তনিও লোপেজ হাভাসের বার্তা স্পষ্ট, ম্যাচকে টাই ব্রেকারে নিয়ে যেতে চান না তিনি। সত্যি ফুটবলকে যারা ভালোবাসে বা ফুটবলের আনন্দটা উপভোগ করতে চায় তারা কিন্তু টাই ব্রেকারে নিয়ে যেতে চান না। তার লক্ষ্য নির্ধারিত 90 মিনিটের মধ্যেই ম্যাচ জেতা। ডুরান্ট কাপ ফাইনালে মোহনবাগানকে 4-1 গোলে হারানোর আত্মবিশ্বাস থাকলেও হাভাসের আগের ম্যাচকে আজকের ম্যাচের সঙ্গে তুলনা করতে নারাজ। তার মতে নতুন ম্যাচে মাঠের পারফরমেন্সই শেষ কথা। মোহনবাগান কোচ পাঞ্জিওটিস দিলম পেরিসো 90 মিনিটের মধ্যেই খেলার, মানে সব কোচই দুজনেই 90 মিনিটের মধ্যে খেলা শেষ করতে চাইছেন। এবার যদি গত বছরের ডুরান্ডের যে 4-1, মানে গত বছর বলছি 23 আগস্ট ডুরান্ড কাপের ফাইনালে যে খেলাটা হয়েছিল, তো সেটা কি করা যেতে পারে? 4-1 গোলে মোহনবাগানকে হারিয়েছিল, সেই পরাজয়ের জবাব কি আজকে দেবে সবুজ মেরুন? জবাব দিতে গেলে কিন্তু বড় ব্যবধান চাই, এবং সেই বড় ব্যবধান দেওয়ার মতো, বড় ব্যবধানে জয় আনার মতো শক্তিশালী দল কিন্তু মনে হচ্ছে না মোহনবাগান রয়েছে। কিন্তু ইতিহাস বলে যে আগে থেকে কিছু মনে হওয়ার নেই। ইতিহাসে বারবার আমরা ফিরে থাকাই পুরনো খেলার দিকে, একেবারে 126তম এশিয়ান ফাইনাল হচ্ছে, কিন্তু সেখানে পুরনো খেলার দিকে যদি তাকাই কিন্তু বারবার দেখা গেছে যে যার দিকে পাল্লা ভারী তারাই কিন্তু ম্যাচ হারছে, হারে সাধারণত।

তো আজকে শেষ মুহূর্তে কারা কারা খেলছেন সেটা মাঠে চোখ রাখলেই দেখা যাবে, এবং সামগ্রিকভাবে ডার্বির পরিসংখ্যানে যদি দেখা যায় ইস্টবেঙ্গল সামান্য এগিয়ে। 410টা প্রতিযোগিতামূলক সাক্ষাৎ হয়েছে, ইস্টবেঙ্গলের জয় সেখানে 145টা আর মোহনবাগানের জয় 135টা, এবং 130টা ম্যাচে ড্র হয়েছে। আজকের ডার্বির মূল লড়াই হচ্ছে একদিকে ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস আর দ্রুত আক্রমণ, অন্যদিকে মোহনবাগানের অভিজ্ঞতা এবং প্রতিশোধের তাগিদ। এই প্রতিশোধের তাগিদ থেকেই হয়তো মোহনবাগান কিছুটা হলেও একটু অন্যরকম খেলতে পারে। আর পাঞ্জাবের বিরুদ্ধে যেহেতু খেলেছে একটা কঠিন দল, সেক্ষেত্রে আজকের ডার্বিটা পুরো একেবারে নতুন খেলা।

চলেছে। পুরনো খেলার সঙ্গে কোনোভাবেই মেলানো যাবে না, তাই চোখ রাখতেই হবে সেই খেলায়। খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন আমাদের আকাশবাণী ক্রীড়া বিভাগ সেই খেলার ধারাভাষ্য দেওয়া হচ্ছে সেই আমাদের ক্রীড়া বিভাগের তরফ থেকে। তো শেষ করব, শেষ করার আগে আমরা যেটা করে থাকি, আজকে দিনে বিশেষ ক্রীড়াবিদের যদি জন্মদিন থাকে সেটা একটু আমরা বলে দিই। আজকে 8ই অক্টোবর, 1978 সালে এক ভারতীয় সেরা বাঁহাতি ফাস্ট মিডিয়াম বোলারের জন্ম হয়। বুঝতেই পারছেন হয়তো সময়টার সঙ্গে বাঁহাতি যে ফাস্ট মিডিয়াম বোলার সেটা মেলালে, হ্যাঁ, জাহির খান। টেস্টে 92টা ম্যাচ, 311 উইকেট, ওয়ানডেতে 200টা ম্যাচ, 282টা উইকেট, এবং আজকে দিনে তার জন্ম। অভিষেক নায়ার 1983, যে বছর ভারত বিশ্বকাপ পেয়েছিল ঠিক সেই বছরই 8ই অক্টোবর আজকের দিনে আরেকজন অলরাউন্ডারের জন্ম হয়। মুম্বাইয়ের হয়ে মুম্বাইয়ে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মুম্বাই দলের হয়ে দীর্ঘ দিন প্রথম শ্রেণীর কেরিয়ারে তিনি বহু দিন বল করেছেন এবং ব্যাট করেছেন। 103টে ফার্স্ট ক্লাস ম্যাচ রয়েছে, সেখানে 5749 রান রয়েছে এবং 173 উইকেট রয়েছে। আজ তাদের জন্মদিন। এই অভিষেক নায়ার এবং জাহির খানকে আজকে দিনে জন্মদিনে ক্রীড়াঙ্গন জানায় শুভ জন্মদিন। ক্রীড়াঙ্গন এখানেই শেষ করতে হবে। আপনাদের ক্রীড়াঙ্গন কেমন লাগছে, আমাদের খেলাধুলার অনুষ্ঠান কেমন লাগছে জানিয়ে চিঠি লিখুন, মেল করতে পারেন aarkolkatasports@gmail.com অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা ফলো করতে পারেন। সেখানে বিভিন্ন ভিডিও এবং পোস্টার আপনারা দেখতে পাবেন। আর আজকে আপাতত চোখ থাকবে, কান থাকবে খেলার দিকে, কলকাতা ডার্বি, আইএফএ শিল্ড ফাইনাল। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় ছিলেন রক্তিম বরণ ময়রা। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা সাধারণত যে ধরনের অনুষ্ঠান করি তাতে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে থাকেন। তারা চাষবাস নিয়ে নানান রকম প্রয়োজনীয় এবং আপনাদের অর্থাৎ চাষি ভাইদের উপকারী নানান তথ্য দেন এবং বিজ্ঞানকে সাথে রেখে কি করে আমরা ভালো চাষাবাদ করতে পারি, কি করে আমাদের আরও লাভের মুখ দেখতে পারি, সেসব নিয়ে আমরা অনেক অনেক অনুষ্ঠান করি। কিন্তু আজকে যে অনুষ্ঠানটি আমরা আপনাদের কাছে নিয়ে যাব বা যার কথা আপনাদের কাছে পৌঁছে দেব, সেই মানুষটি কিন্তু একেবারে মাঠে নেমে কাজ করেন এবং তার পাশাপাশি যেটা একেবারে খুব বলার মতন বিষয়, যেটা না বললে আজকের অনুষ্ঠান একেবারেই অসম্পূর্ণ, সেটা হলো যে তিনি কিন্তু বিজ্ঞানকে সাথে করে নিয়েই এগিয়ে চলেছেন। আমরা আজকে পেয়েছি আমাদের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার কান্না এক নম্বর ব্লকের অন্তর্গত মির্জাপুর গ্রামের একজন একেবারে প্রোগ্রেসিভ ফার্মার বাপি শেখকে। আমি প্রথমেই বাপিবাবুকে আমাদের আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আমি যখন অনুষ্ঠানটা আপনার সঙ্গে করব এই কথা জানতে পারলাম, তখন দেখছিলাম যে আপনি অনেক পুরস্কার পেয়েছেন। আপনি পেয়েছেন কৃষক রত্ন পুরস্কার, পেয়েছেন কৃতি কৃষক পুরস্কার, এরকম আরও অনেক পুরস্কার আপনার ঝুলিতে রয়েছে এবং মূলত আপনি বিজ্ঞান নির্ভর কৃষি নিয়ে এগিয়ে চলেছেন। যেখানে আজকের দিনে দাঁড়িয়ে কৃষকরা আস্তে আস্তে মাঠ ছেড়ে দিতে চাইছেন বা ভবিষ্যৎ প্রজন্মকে কৃষিকাজে আসতে দিতে চাইছেন না, তারা চাইছেন ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে তাদের

0: ছেলে মেয়েকে সেখানে দাঁড়িয়ে আপনি বিজ্ঞানকে সাথে নিয়ে কৃষি কাজ করছেন, এবং বিশেষভাবে আপনি যে কাজটি করছেন সেটা হচ্ছে অপ্রচলিত সবজি চাষ। তো এই যে অপ্রচলিত সবজি চাষ, এই যে ধারণাটা, মানে ধরুন এই গরমকালে মানুষ পটল ছিঙে খাচ্ছে, কিন্তু সেই সময়টা আপনি তার কাছে ধনে পাতা তুলে দিচ্ছেন, মূলো তুলে দিচ্ছেন, পালং শাক তুলে দিচ্ছেন, এই যে বিষয়টা, এই ধারণাটা বা এইভাবেও যে কাজটা করা যায়, কাজ করলে বেশি লাভবান হওয়া যায়, সেটা আপনি কি করে বুঝলেন বা কিভাবে আপনার কাজটা শুরু করলেন, এটা যদি প্রথমে একটু বলেন।
1: প্রথমত বলি যে আমরা চাষ কেন করছি, আমাদের পয়সা ইনকামের জন্য আমরা চাষ করছি। তো সেটা প্রতিটা চাষি কিন্তু সিজনাল করে, এবং সেটা মার্কেটে নিয়ে গেলে সবাই যখন একসাথে বাজারে তোলে তখন তার দাম কিন্তু অনেকটা কমে যায়, কিন্তু সেটাই যদি আমরা অসময়ে করি, এই যে অসময়ে করলে আমাদের যে লাভ্যাংশটা বেশি হবে সেই ধারণা, সেটা কিন্তু আমাদের বিভিন্ন যে দপ্তর রয়েছে সেখান থেকে আমরা পেয়েছি, এবং এটা করার জন্য যে উন্নত টেকনোলজি সেগুলো আমাদের কাছ থেকে পেয়েছি স্যারদের কাছ থেকেই। এবং এই যে অসময়ে ধনে পাতা, যখন এখন আমি যে ধনে পাতা তুলছি পাইকারি কেজি হচ্ছে 90 টাকা প্রতি কেজি, কিছুই না, একটা উঁচু জমি আপনাকে সিলেকশন করতে হবে, যেটা আমি করেছি, এবং সেখানে শেড নেট তৈরি করে যাতে আপনার রোদের যে প্রকোপ এবং বৃষ্টি যে যাতে না আসে বা নষ্ট না করে ফসল, তো সেই পরিচর্যাগুলো যদি করা হয় সেক্ষেত্রে অসময়ে এই যে সবজি ধনে পাতা বলুন, পালং শাক বলুন, সেটা কিন্তু বাজারে নিয়ে গেলে সবার আগে বেশি মূল্যে আপনি কিন্তু বিক্রি করতে পারছেন বা বিক্রি করছি, এবং প্রফিটটা কিন্তু বেশি আসছে।
0: মানে কি কি চাষ করে ফেলেছেন বাজারে দিচ্ছেন, কি কি চলছে
1: এখন? আমার যেটা ধনে পাতা যেটা আমি বাজারে নিয়ে যাচ্ছি এখন বিক্রি চলছে, পালং শাকও আমার বাজারে বিক্রি চলছে, মূলোটাও চলছে, আমার ফুলকপি এবং বাঁধাকপি যেটা অসময়ে, যেটা আপনার আষাঢ় মাসের শেষের দিকে আমরা ওটাকে বাজারজাত করবো, এবং যার মূল্য মিনিমাম থাকবে আপনার 30-35 টাকা পার পিস।
0: এছাড়াও আপনি লাইন শোয়িং এর মধ্যে দিয়ে পাট চাষ করছেন, এই যে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতিগুলোকে আপনি সাথে নিয়ে এগিয়ে চলেছেন চাষের ক্ষেত্রে, এইটা করার জন্য যে সম্যক ধারণার প্রয়োজন হয় সেটার জন্য কি আপনি কোথাও কি ট্রেনিং নিয়েছেন, বা এই ধরনের আর কি কি কাজ আপনি করছেন, কিভাবে করছেন?
1: প্রথমত বলি যে এই যে আমরা বিজ্ঞান ভিত্তিক যে চাষগুলো আমাদের বিভিন্ন দপ্তর যেমন রয়েছে, হর্টিকালচার, এগ্রিকালচার, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, ICAR, ক্রাইজাব, IAR, তো বিভিন্ন জায়গায় আমাদেরকে এই প্রশিক্ষণ আমরা নিয়েছি, এবং সেখান থেকে এই টেকনোলজিগুলো আমরা নিয়েছি এবং সেগুলো আমরা আমাদের মাঠের মধ্যে অ্যাপ্লাই করছি। তাতে দেখা যাচ্ছে যে এই যে লাইন সোয়িং, যে আপনার সিড ড্রিলের মাধ্যমে পাট লাইনে বুনলে তার যে বীজের অনেকটা কম, অর্থাৎ আমরা এখন বীজের কিছু সাশ্রয় করতে পারছি, এবং এই যে নিড়ানো যন্ত্র, অর্থাৎ এখন লেবার কন্ট্রিবিউট কিন্তু অনেকটা কমে গেছে, লেবার পাওয়া যায় না বলেই চলে, সেক্ষেত্রে যদি আমরা যন্ত্রের মাধ্যমে যদি নিড়ানো কাজটা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চাষের যে খরচ সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, তার সাথে আমরা লাভ্যাংশটা বেশি পাচ্ছি, পাটের ফলনটাও বেশি পাচ্ছি, এবং এই যে যারা ছড়িয়ে বুনছে, যারা গতানুগতভাবে চাষ করছে, তাদের খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। তো এই যে টেকনোলজিগুলো সেগুলো আমরা ক্রাইজাব বা আপনার ICAR বা কেবিকের মাধ্যমে আমরা এই পদ্ধতিগুলো আমরা নিচ্ছি।
0: আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা জিজ্ঞেস করি যে আপনি কি মানে কৃষক পরিবার থেকেই এসেছেন?
1: একদম।
0: তো যখন আপনি এই প্রথাগত চাষের পাশাপাশি বা প্রথাগত চাষটাকে একটু সরিয়ে রেখে বৈজ্ঞানিক ভিত্তিতে চাষের দিকে এগোলেন, তখন যে আপনার বাবা কাকা তারা রয়েছেন, তারা কি কখনো আপনাকে আটকাননি, বলেননি যে এটা করলে কিন্তু লাভ হবে না বা যা করছি সে ঠিকঠাক হবে না, এভাবে কি কেউ আটকায়নি?
1: একদম ঠিক বলেছেন, যখন এই বিজ্ঞান ভিত্তিক যখন চাষটা আমি আমার মানে চাষের ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে গেছি, তখন কিন্তু বাবা বলেছিল যে এইভাবে চাষ করলে জমি জায়গা বিক্রি করে দিতে হবে, এভাবে চাষ কিন্তু মানে লাভবান করা যাবে না। তো আমার পাশে যে আপনার চাষিগুলো রয়েছে তারাও কিন্তু হাসাহাসি করেছিল যে এইভাবে চাষ করলে চাষে লাভ হয়, এমনিতেই চাষে লাভ হচ্ছে না। তো সেক্ষেত্রে যখন আমি ওটাকে পরিচর্যা করলাম এবং খুব যত্ন সহকারে পরিচর্যা করে যখন আমি ওটাকে আস্তে আস্তে বড় করলাম, তখন দেখা গেল যে আমার পাশে যে জমিগুলো ছিল তারা দেখে অ্যাপ্রিসিয়েট হয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা ঠিক আছে, আমাদেরটাই আমরা ভুল পথে দেখেছি, এবং আমার যে বাবা তিনি বলেছেন হ্যাঁ এইভাবে চাষ করলে কিন্তু ভালো বা লাভবান করা যাবে।
0: এবারে এখান থেকে জিজ্ঞেস করি যে এই যে এখন আপনার কাছে সবাই আসছে, শিখতেও আসছে অনেকে যে কিভাবে করছো, আমরাও শিখবো, আমরাও দেখে করব, এবং এই যে এত পুরস্কার আপনি পেয়েছেন সেই কথাটা একটু শুনি, কি কি পুরস্কার পেয়েছেন, কবে কবে পেয়েছেন?
1: প্রথম আমি পুরস্কার পেয়েছিলাম বর্ষাকালীন পেঁয়াজ চাষ, যেটা আমাদের ওখানে একদম প্রচলিতই ছিল না যে বর্ষাকালে পেঁয়াজ চাষ করা যায়। আমরা মূলত চাষ করি শীতকালে, তো আমার 1 বিঘা জমিতে বর্ষাকালের পেঁয়াজ প্রথম আমার জমিতে আমি অ্যাপ্লাই করেছিলাম, এবং সেটা এত ভালো হয়েছিল যার জন্য 2016 সালে আমাকে কৃষক রত্ন হিসাবে আমাকে পুরস্কৃত করা হয়েছিল, আমাদের যে মাটি মেলা উৎসব সেখান থেকে পুরস্কৃত করা হয়েছিল। আর পেয়েছিলাম আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড, অর্থাৎ এই যে আপনার এই লাইন সোয়িং এ পাট, ISAR পদ্ধতি, তারপর আপনার এই অসময়ে সবজি চাষ, আপনার হাইটেক আলুর সিড প্রোডাকশন, পলিহাউসের মাধ্যমে যে অসময়ে সবজি চাষ, এই সব কিছু নিয়ে আমাকে দিল্লিতে 2021 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড হিসাবে আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল এবং ওখানে গিয়ে

0: এবং অসময়ে যে আপনার ধনে পাতা বা পালং শাক বলুন, সেটা যদি আমি ওই পলিওশার মাধ্যমে করি, কিন্তু বর্ষাতে সেটা নষ্ট হচ্ছে না, এবং ইনসেকটিসাইড নেট দিয়ে যেটা ঘেরা আছে, আমার রোগ পোকার আক্রমণটা কিন্তু অনেকটা কম হচ্ছে। তো সেক্ষেত্রে তার যে কোয়ালিটি, মানে এই যে আপনার শেডের মধ্যে হচ্ছে, পোকা লাগছে না, তার কোয়ালিটি বাজারে নিয়ে গেলে সবার আগে কিন্তু আমার সবজিটা বেশি বিক্রি হচ্ছে। আর পলি হাউস তো একটা সীমাবদ্ধের মাধ্যমে, কিন্তু তার মানে বাইরে যে আমার নেট হাউস আছে বা শেড নেট আছে, তার মাধ্যমে করে কিন্তু তার ফসলের কোয়ালিটি কিন্তু খুব ভালো হচ্ছে, এবং এই দেখা দেখিতে অন্যান্য চাষিরাও কিন্তু মানে এই পদ্ধতি অবলম্বন করছে।
1: আচ্ছা, এবারে জিজ্ঞেস করি যে এক্ষেত্রে কি খরচ কখনো কোনো বেশি হচ্ছে?
0: না, খরচ কিন্তু বেশি হচ্ছে না, কারণ আমরা যেভাবে করছি, ধরুন আমরা সার বীজ ওষুধ অ্যাপ্লাই করছি, তার সেক্ষেত্রে যদি আমরা শেড নেটটা যদি এর মধ্যে একটু ইনক্লুডিং করে দিই, সেক্ষেত্রে তো আমার ফসলের যে কস্ট সেটা তো আমার বিক্রি করে আমার উপার্জন তো বেশি আসছে। এছাড়াও আমাদের যে সেচের যে একটা সমস্যা থাকে, আমাদের যে আমরা ডুবিয়ে সেচ দিই বলি, সেক্ষেত্রে আমাদের সরকারি সাবসিডিতে আমরা স্প্রিংলার ইরিগেশন, আপনার ডিপ ইরিগেশন, মাইক্রো স্প্রিংলার ইরিগেশন আমরা কিন্তু আমি বিশেষ করে আমার ক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করছি, এবং আমার দেখা দেখিতে অন্যান্য চাষিরাও কিন্তু ওই সরকারি সাবসিডি নিয়ে তারাও কিন্তু আপনার স্প্রিংলার ইরিগেশন পেঁয়াজ এবং সবজিতে কিন্তু ব্যবহার করছে।
1: বর্তমানে বারবারই বলা হচ্ছে যে জৈব উপায়ে চাষ করার কথা, এবং কেমিক্যালের বা রাসায়নিকের ব্যবহারটা যতটা সম্ভব কমিয়ে আনার কথা কিন্তু বারবারই বৈজ্ঞানিকরা বলছেন। সেক্ষেত্রে ভার্মি কম্পোজেরও একটা কথা চলেই আসে, তো আপনি সেই দিকে কি নজর রাখছেন?
0: ভার্মি কম্পোস্ট আমি নিজে তৈরি করি এবং সেটা আমার জমিতে ব্যবহার করি। এই যে আমরা ফুলকপি বাঁধাকপি করছি, তার অবশিষ্ট অংশ আমরা কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করছি। এই যে আপনি বললেন যে রাসায়নিক সার, রাসায়নিক সার যদি আমরা জমিতে কম ব্যবহার করি, তাহলে আমার মাটির কিন্তু যে উর্বর শক্তি আমরা অনেকটা বৃদ্ধি করাতে পারছি এই জৈব সার দিয়ে, আমার চাষের খরচটাও কিন্তু কমছে। সেক্ষেত্রে এই যে আপনার বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা যে নিম অয়েল বাড়িতে তৈরি করে, নিম বীজ থেকে নিম অয়েল বা পঞ্চগব্য এইগুলো ব্যবহার করে আমরা যখন আমরা আমাদের সবজিতে ব্যবহার করছি, সেক্ষেত্রে কিন্তু চাষটা অনেকটাই কমছে, এবং এই যে কীটনাশকের ওষুধের যে ব্যবহারটা সেটা কিন্তু আমরা অনেকটাই কম করতে পারছি।
1: মানে যে ফসলটা আপনারা পাচ্ছেন তার গুণগত মানটা অনেকটা ভালো হচ্ছে। তো আপনি মাটির কথা বলছিলেন, সেক্ষেত্রে তো মাটি পরীক্ষাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
0: চাষ করতে গেলে সবার আগে আমাদের তিনটি জিনিস প্রয়োজন, সার, বীজ আর আপনার মাটি। মাটিকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার না করি, তাহলে কিন্তু একবার মানে কি বলবো খারাপ অবস্থায় চলে আসবে। তো সবার আগে চাষ করার আগে আমার মাটিতে কি কি সার রয়েছে আর কি কি আমার প্রয়োজন, মাটি পরীক্ষা না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আমাদের বিনা পয়সা বা আপনার সরকারি সহায়তাতে আমাদের কিন্তু মাটি পরীক্ষা করানো হয়, এবং প্রতিবার আমি মাটি কিন্তু পরীক্ষা করি
1: যে কোনো
0: চাষ করার আগে। একদম, আমাদের একটা এপিও রয়েছে, তার মাধ্যমে আমরা ক্যাম্পিং করি এবং চাষিরা সবাই একত্রিত হয়ে সেখানে মাটি কালেক্ট করে নিয়ে আসে, এবং সেটাকে ওরা স্যারেরা নিয়ে গিয়ে মাটি পরীক্ষা করান।
1: এই যে ভার্মি কম্পোস্টের কথা আপনি বললেন, সেই ভার্মি কম্পোস্টের উপকরণগুলো, গোবর, সেই সমস্ত জিনিসগুলো আপনারা কোথা থেকে পাচ্ছেন?
0: ভার্মি কম্পোস্ট করতে গেলে আমাদের প্রধানত গোবর দরকার, এবং তার সাথে আমাদের যে ধান চাষ করছি তার খড় অবশিষ্ট, আমাদের যে সবজিগুলো রয়েছে সেই কম্পোস্টগুলো আমরা পচিয়ে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি। এই যে গোবর যেটা আমাদের পাশের যে গোয়ালা রয়েছে তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি, এবং আমাদের দুটো গরু রয়েছে সেখান থেকে আমরা যেটুকু পাই সেটা আমরা ভার্মি কম্পোস্ট হিসেবে ব্যবহার করি।
1: আর আপনি চাষ করার ক্ষেত্রে মানে কিভাবে চাষটা করছেন?
0: আমরা চাষ করি, আমাদের ট্রাক্টর রয়েছে এবং একটা পাওয়ার টিলার আছে, সেইগুলো দিয়ে আমরা চাষবাস করি।
1: তো ট্রাক্টর দিয়ে আপনি চাষ করছেন?
0: একদম।
1: ট্রাক্টরটা কি নিজের?
0: আমাদের নিজের, এবং আমি নিজেই ওটাকে মাঠে পরিচালনা করি এবং চালাই।
1: কটা ট্রাক্টর আছে?
0: একটা আপনার বড় গাড়ি আর একটা আপনার পাওয়ার টিলার।
1: মানে এটা কি ছিল না এটা আপনি নিজেই আস্তে আস্তে কাজ করতে করতে কিনেছেন বা করেছেন?
0: আমরা এই চাষ করতে করতে আমাদের যে মানে যন্ত্রগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা চাষ থেকেই কিন্তু উপার্জন করেই কিনেছি।
1: এর পাশাপাশি আপনি মাছ চাষের সঙ্গেও যুক্ত রয়েছেন, তো সেই যে মাছ চাষ করছেন সেটা কিভাবে করছেন, বা আপনার নিজের কি পুকুর রয়েছে?
0: আমার মোট 2 বিঘা জলকর রয়েছে, তার পাশে আরো 2 বিঘা জমি রয়েছে। মানে আমার ওখানে একটা ইন্টিগ্রেটেড ফার্মিং করা আছে, মানে 2 বিঘা জলকর, সেখানে আমার জলের মাছগুলো আপনার রয়েছে, তার পাশে ভার্মি কম্পোস্টের আমার বেড রয়েছে, ফলের বাগান রয়েছে, 4টি মৌমাছির বক্স রয়েছে, যেগুলো কিনা আমার ফসলের ক্ষেত্রে পলিনেশন এবং মধু আমি দুটোই কালেক্ট করতে পারছি, এবং তার পাশে এই যে পুকুরে জলটা রয়েছে সেটা আমি সেচের কাজে ব্যবহার করছি, তার পাশে যে আমি অসময়ে সবজি বা সিজনাল যে সবজিগুলো রয়েছে সেটা কিন্তু আমার ওই পুকুরে জল থেকে কিন্তু চাষবাস হচ্ছে।
1: একটু সুন্দর করে ভালো করে বুঝিয়ে বলুন যে কিভাবে ধাপে ধাপে আপনি কাজগুলো করছেন।
0: এই যে আমার পুকুরটা রয়েছে, পুকুরে আমি মাছ চাষ করছি।
1: কি কি মাছ চাষ করছেন?
0: আপনার রুই আছে, মৃগ রয়েছে, কাতলা রয়েছে, আপনার বাটা রয়েছে, হ্যাঁ কিছু আপনার চিংড়ি মাছ সেটাও রয়েছে এর মধ্যে। এর পাশে যেটা রয়েছে আপনার ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট যে ওয়াস্টটা যেটা রয়েছে, ভার্মি

0: কম্পোস্ট তৈরি করার জন্য যে একটা নির্যাস যেটা সেটা পুকুরে আসছে, সেটা মাছের খাবার তৈরি হয়ে যাচ্ছে।
1: আচ্ছা,
0: পুকুর পাশেই আমার হাঁসের একটা ফার্ম রয়েছে, হাঁস এবং গরুর বাথান রয়েছে, সেখানে যা অবশিষ্ট রয়েছে সেটা আমার পুকুরে চলে আসছে।
1: বেশ,
0: তার পাশে আমার যে 2 বিঘা আপনার জমি রয়েছে, সেই এই পুকুরের জল দিয়ে কিন্তু আমি ওটা চাষবাস করছি। টোটাল 4টে মৌমাছির বক্স রয়েছে, যারা কিনা ওই আপনার সর্ষে বা অন্যান্য ফসল চাষ করলে যে পলিনেশন দরকার হয়, যে ফলের বাগান রয়েছে সেটা হচ্ছে, তার সাথে আমি মধু পাচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমার চাষবাসটা রয়েছে।
1: এবারে একে একে আসি, এই যে মাছ চাষ করছেন, সেখানে কি মানে চারাপোনা তৈরি করছেন, না সেখান থেকে বড় মাছও তৈরি হয়ে বাজারে যাচ্ছে?
0: চারাপোনা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, দিয়ে আমি মাছ বড় করে বাজারে বিক্রি করি।
1: সেখান থেকে কিরকম রোজগার হচ্ছে?
0: সেখান থেকে আমার বার্ষিক মোটামুটি প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমরা ইনকাম করি মাছ বিক্রি করে।
1: আর এর পাশাপাশি আপনি মাচায় সবজি চাষ করছেন?
0: একদম।
1: মাচায় কি কি সবজি চাষ করছেন?
0: মাছে আছে আপনার লাউ আছে, ঝিঙে আছে, কুমড়ো আছে, লাফা রয়েছে, উচ্ছে রয়েছে। এই যে পুকুরের পাড়টা রয়েছে, এই পাড়টাকে যদি আমরা বাঁশ দিয়ে মাচা করে যদি আমরা এই ফসলটা করি, সেক্ষেত্রে আমার পাড়টাও কিন্তু একটা আয়ের একটা উৎস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আয়টা কিন্তু বাড়ছে।
1: মানে পুকুরের পাড়ে যে জলাজঙ্গল জায়গাগুলো থাকে সেটাকে আপনি পরিষ্কার করছেন এবং সেখানেই চাষাবাদের কাজে সেটাকে ব্যবহার করছেন। এবার তার পাশাপাশি আপনি মৌমাছি চাষও করছেন?
0: এই যে আমার মৌমাছি বক্সটা রয়েছে, যেটা আপনি বলেন যে পলিউশনের জন্য আমার অনেকটা কাজ করছে, এখান থেকে আমরা 4টেতে মোটামুটি 2.5 থেকে 3 কিলো আমরা মধু পাই। এটা আমরা বাড়ির খাবার হিসাবে ব্যবহার করি, কিন্তু মেইনলি মধুর জন্য নয়, যেটা আমরা পলিউশন সরিষা বলুন বা আরো যেসব ফসলগুলো আমরা তৈরি করি তার পলিউশনের জন্য সবচেয়ে বেশি উপকৃত হয়। যেমন পেঁয়াজের বীজ, এখন যে সমস্যা হয়েছে আপনার মৌমাছি নেই বললেই চলে,
1: একদম।
0: তো সেক্ষেত্রে আমাদেরকে কৃত্রিম উপায়ে কিন্তু পরাগমিলন করতে হচ্ছে, তার জন্য কিন্তু মৌমাছির বক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের ক্ষেত্রে।
1: আপনি বলছিলেন যে আপনি আলুর বীজ তৈরি করেন।
0: দেখুন, আমাদেরকে আলু চাষ করার জন্য আমাদের পাঞ্জাব থেকে বেশিরভাগ বীজটাই আনতে হয় এবং পাঞ্জাবের উপর নির্ভরশীল করতে হয়। তো সরকারি উদ্যোগে আমরা নেট হাউসের মাধ্যমে আলুর কন্দ অর্থাৎ আলুর ডক কেটে আমরা ওটাকে যখন প্ল্যান্টিং করছি, সেখান থেকে যে দানাটা আসছে বা যেটা আমরা আলু পাচ্ছি সেটা হচ্ছে আমাদের G0। এটা কিন্তু একটা পুরোটাই সাইন্টিফিক পদ্ধতিতে তৈরি করা হচ্ছে এবং টোটাল আমার 2খানা ইউনিট রয়েছে, যার মাধ্যমে আমরা টোটাল 6খানা ভ্যারাইটি আমরা করেছি আলুর বীজ, যেটা হচ্ছে আমরা কুফরি জ্যোতি, কুফরি পোখরাজ, কুফরি হিমালিনী, আপনার সুরিয়া, হিমা, এই যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এই নেট হাউসের মাধ্যমে করছি। প্রথমত হচ্ছে আপনার কন্দটাকে আর্মি বেডের মধ্যে ওটাকে আপনার প্ল্যানিং করা হচ্ছে, তারপর একটা ট্রেতে ওটাকে 5 দিন রাখা হচ্ছে, তারপর একদম মূল জমিতে যেটা আপনার নেট হাউস করা হয়েছে বা পুরো জালের মধ্যে ঘেরা রয়েছে তার মধ্যে প্ল্যানিং করা হচ্ছে বা বসানো হচ্ছে। মোটামুটি আপনার 30 থেকে আপনার 45 দিনের মধ্যে কিন্তু গাছটা একদম পুরো ম্যাচিউর হয়ে যাচ্ছে এবং যে আলুটা পাচ্ছি সেটা আমরা G0 হিসাবে ব্যবহার করছি, যেটা আমাদেরকে পাঞ্জাবের পরে নির্ভরশীল করতে হচ্ছে না। আমরা কিন্তু এখানে পুরো রোগমুক্ত বা জীবাণুমুক্ত আমরা আলুর বীজ কিন্তু এখানে তৈরি করছি
1: এবং সেটা সংশিত হচ্ছে।
0: হ্যাঁ,
1: সেটা কিভাবে করছেন?
0: সেটা আমাদের যে আত্মা প্রকল্প রয়েছে আমাদের এগ্রিকালচার দপ্তরে, ওনারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে হেল্প করছেন এবং যে প্রশিক্ষণগুলো সেগুলো ওনারা দিচ্ছেন। আমাদের ZARS যেটা কৃষ্ণনগরে রয়েছেন রিসার্চ সেন্টার, ওখান থেকে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে এটা করতে হয় এবং সেটা আমরা পুরো কালেক্ট করে নিচ্ছি, দিয়ে আমাদের যে স্টোর রুম, যে স্টোর রুম যে আলু স্টোর, সেখানে আমরা এটাকে রেখে দিচ্ছি।
1: তো আপনি যে এত রকম ভাবে চাষ করছেন, কিছু লোককে সাথে নিয়ে তো আপনাকে কাজটা করতে হচ্ছে এবং বারবারই এখন বলা হচ্ছে সরকারি পক্ষ থেকে যে সংঘবদ্ধ ভাবে চাষ করার, তো সেক্ষেত্রে আপনি কি করছেন?
0: এই যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে 10 FPO-র যে কথা বলা হচ্ছে বারবার করে, যে চাষিরা সংঘবদ্ধ হন এবং আপনারা একত্রিত চাষবাস করুন, নিজেদের পণ্য নিজেরা বিক্রি করুন, ইনাম, এই তার জন্য আমরা কিন্তু একটা FPO গঠন করেছি যার নাম হচ্ছে ধাত্রীগ্রাম অ্যাগ্রো ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন, যেখানে আমার 942 জন মেম্বার রয়েছে, যাদেরকে দিয়ে আমরা বিভিন্ন রকম এই কর্মকাণ্ডগুলো করে আসছি। যেমন সিড প্রোডাকশন ক্ষেত্রে আমার একার পক্ষে সম্ভব নয়, সেখানে আমার কিছু FPO মেম্বার রয়েছে যারা আপনার কিছু সিড কালেক্ট করছে, তারা লেবারে কাজ করছে, তাদের কিছু আর্ন হচ্ছে, কিছু আপনার বিক্রির জন্য যে বস্তা বা ব্যাগগুলো রয়েছে সেগুলো কিছু সাপ্লাই করছেন, বিভিন্ন এই যে চাষের যেরকম আপনার ইনাম বা আপনার এই যে এগ্রি মার্কেটিং, যারা আপনার সুফল বাংলাতে যে সবজি আছে তার জন্য কিছু ছেলে আমাদের কাজ করছেন, যারা আমাদের ফার্মারের কাছ থেকে খুব ভালো এবং ফ্রেশ সবজিটা নিয়ে আমাদের সুফল বাংলাতে আপনার এক্সপোর্ট করছেন। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলোতে এগিয়ে চলছে এবং এখানে আমার যে ভূমিকা রয়েছে সেটা হচ্ছে চাষিদেরকে উদ্বুদ্ধ করা, যে আপনারা এই পদ্ধতিতে চাষ করুন তাহলে লাভ্যাংশ বাড়বে, আপনারা এই বীজটা আপনারা করুন, তার জন্য আমাদের একটা দোকানও নেওয়া হয়েছে যার নাম হচ্ছে ধাত্রীগ্রাম অ্যাগ্রো ফার্মার প্রোডিউসার, আপনার সার বীজ ফার্টিলাইজার, যেখানে আমরা চাষিদেরকে কম দামে এবং সঠিক সময় আমরা কিন্তু সার বীজ ওষুধ সাপ্লাই করে থাকি। তো এইভাবেই কিন্তু আমাদের কর্মকাণ্ড কিন্তু এগিয়ে রয়েছে।
1: আচ্ছা, এক্ষেত্রে আমরা তো আরো কিছু কথা, যেমন ধরো আমরা সবসময় বলি মাটির নাইট্রোজেনকে বজায় রাখতে হবে।

0: তো সেই নাইট্রোজেন বজায় রাখার জন্য বিশেষ কিছু চাষের প্রয়োজন হয়, সেই ধরনের কি চাষ করছেন আপনি?
1: হ্যাঁ, এক্ষেত্রে আমাদের যেগুলো একদম মানে অনুর্বর জমি, যেগুলো নাইট্রোজেন অনেক কমে গেছে বা আপনার মাটি অনেকটা খারাপের দিকে চলে এসেছে, সেক্ষেত্রে আমাদের কেবিকে এর উদ্যোগে আমরা ধনিচার বীজ কিন্তু আমাদের চাষিদেরকে প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে। এবং তারা এই যে ধনিচার বীজ যখন জমিতে এরা লাগাচ্ছে নাইট্রোজেন বাড়ানোর জন্য, 40 থেকে 45 দিনের মধ্যে এটাকে যখন ওরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তখন কিন্তু তার নাইট্রোজেন পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, যেটা আমরা সবুজ সার হিসেবে ব্যবহার করছি। এছাড়াও আমাদেরকে কিছু আপনার ওই ডাল শস্য বা আপনার এই যে লাফা বরবটি কিন্তু আমরা চাষ করছি। এই যে চাষিদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছি যে
0: আপনার বেড়া চাষের যে ব্যাপারটা রয়েছে সেখানে কি কি চাষ করছেন বা কিভাবে?
1: এখানে বেড়া চাষ বলতে এই যে আমরা অসময় যে সবজি চাষ করছি, পালং শাক বলুন, ধনে পাতা বলুন, মূলো বলুন, সেক্ষেত্রে কিন্তু রোগ পোকার অসময় যেহেতু রোগ পোকার আক্রমণ কিন্তু অনেকটা বেশি হবে, তো সেক্ষেত্রে যদি আমরা ভুট্টা বা গামার একটা বেড়া দিয়ে দিই, যেহেতু এরা সবুজ এবং খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, সেক্ষেত্রে রোগ পোকা লাগলে কিন্তু আগে সবার আগে ওই আপনার ভুট্টা গাছে লাগবে বা আপনার এই যে গরু ছাগলে এখন যে উৎপাদ, তো সেক্ষেত্রে কিন্তু সবার আগে ফসল নষ্ট করার আগে কিন্তু ওই বেড়া যেটা রয়েছে তাতে কিন্তু আগে আক্রমণ করে তারপর আমার ফসলে নষ্ট হবে। তো সেক্ষেত্রে বেড়া হিসাবে আমরা কিন্তু ভুট্টার প্রচলনটা কিন্তু করছি এবং তাতে চাষের আয়টা বা ফসলটা কিন্তু গুণগতমান ভালো থাকছে।
0: আপনি তখন কথায় কথায় বলছিলেন যে ড্রাম সিডার টেকনোলজিতে আপনি চাষ করছেন, তো এই ড্রাম সিডার টেকনোলজি তো একেবারে অত্যাধুনিক একটা পদ্ধতি, সেটাতে আপনি কিভাবে চাষ করছেন, কি চাষ করছেন, কতটা লাভ পেয়েছেন একটু যদি বলেন।
1: এই যে ড্রাম সিডারের মাধ্যমে আমরা চাষ করছি, আমাদের বর্ধমানে আমরা ট্রেনিং নিয়ে এবং ওনাদের কাছ থেকে সমস্ত টেকনোলজি নিয়ে এবং ওই ড্রাম সিডার ওনাদের কাছ থেকে নিয়ে এসে আমরা আমার প্রথম জমিতে এটাকে অ্যাপ্লাই করি এবং চাষিদেরকেও ডাকা হয়েছিল যে কিভাবে মানে বীজতলা না করে আমরা ডাইরেক্ট সোয়িং করতে পারি। প্রথমে আমরা জমিকে কাদা করে নিলাম, তারপর মই করে সমান করে নিলাম, তারপর একটা ড্রাম সিডার যেখানে আপনার টোটাল 6টা ব্যারেল রয়েছে, মানে টোটাল 4টে আপনার ড্রাম রয়েছে, 8টা আপনার লাইন রয়েছে, একবার টানলে আমার একসাথে 8টা লাইন। সেক্ষেত্রে কি হচ্ছে, যখন আমি এই ড্রাম সিডারে আমার সিডটাকে ডাইরেক্ট আমি বপন করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার লেবার কস্ট অনেকটা কম হচ্ছে, সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যাচ্ছে, কারণ আমাকে আবার বিস্তালা করতে হবে, সেখানে সার দাও, আবার রোগ পোকার আপনার ওষুধ দাও, পরিচর্যা করো, সেক্ষেত্রে না করে আমি ডাইরেক্ট যখন সোয়িং করছি আমার লেবার কস্টটা অনেক কম হচ্ছে। এবং যেহেতু ডাইরেক্ট আপনার সোয়িং হচ্ছে, এর গোচ এবং পাশকাটি এবং যে এর যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে
0: এবং দূরত্বটাও ঠিক,
1: দূরত্বটা একটা ডিস্টেন্সের হচ্ছে এবং ম্যানেজমেন্ট যে কস্ট সেটাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে।
0: কিন্তু সেক্ষেত্রে এই যে ড্রাম সিডারের যে যোগানটা আপনাদের লাগছে সেটা কোথা থেকে পাচ্ছেন বা সেক্ষেত্রে কি কোনো সরকারি সহযোগিতা আসছে?
1: সরকারি সহায়তা বলতে আমাদেরকে এই যে আমরা এখন যে কৃষি যন্ত্রপাতি যে সাবসিডিতে পাওয়া যাচ্ছে ওখান থেকেও চাষিরা নিচ্ছে, আর আমাদের FCRS থেকে ওটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছিল।
0: আর একেবারে আধুনিক কৃষি পদ্ধতিতে ড্রোনের ব্যবহার একেবারে অনস্বীকার্য, সেই ব্যবহার কি আপনি করছেন?
1: এই ড্রোনের যে ব্যবহার এটা কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম, মানে বিভিন্ন কৃষি মেলাতে গিয়ে দেখেছিলাম যে ড্রোন কীভাবে ব্যবহার করতে হয়। একটা হেলিকপ্টার মনে রাখা যন্ত্র যেখানে আপনার পেস্টিসাইড বা আপনার ফাঙ্গিসাইড দিয়ে আমরা স্প্রে করছি, এখন এই যে জমিতে যাচ্ছি সবার গায়ে একটাই ভয় সেটা হচ্ছে সাপের। তো এই যে সাপের ভয়, অনেক আমাদের ওখানে অনেক চাষি আছে যারা সাপে দংশনে কিন্তু মারাও গেছে, তো এই ভয়ের প্রকোপ থেকে আর এই ড্রোনের মানে অতি অল্প সময়ে এবং খুব ভালোভাবে স্প্রে করা যায়, আমরা কিন্তু ব্যবহার করছি সবাই সমিতিতে সরকারি মাধ্যমে আমরা ভাড়া নিয়ে এসে আমরা কিন্তু ড্রোনের ব্যবহার করেছি এবং খুব ভালোভাবে স্প্রে করা হচ্ছে এবং বিভিন্ন আমাদের ট্রেনিংও দেওয়া হচ্ছে এর উপরে।
0: সেক্ষেত্রে খরচাটা
1: অনেক কম, অনেকটাই
0: কম।
1: একটা লেবার করতে গেলে যে আপনার 250 বা 300 একটা লেবারের দাম, তার সাথে এই আপনার পেস্টিসাইড ফাঙ্গিসাইড আমাকে অ্যাড করতে হচ্ছে, সেখানে 150 এক বিঘে জমি উইথ আপনার ওষুধ সহ স্প্রে করে দিয়ে চলে যাচ্ছে,
0: মানে সেক্ষেত্রেও লাভবান হওয়া,
1: সেক্ষেত্রেও লাভবান হয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে স্প্রে হচ্ছে।
0: এই যে এত রকম পদ্ধতিতে আপনি চাষ করছেন, কিন্তু তারপরেও আমরা শুনি যে ধানের নাড়া পুড়িয়ে ফেলা হচ্ছে, তাতে মাটির যে উপরের অংশটা সেটা তো প্রতিনিয়ত নষ্ট হচ্ছে, তার পাশাপাশি এই যে আপনি বলছিলেন আপনি ভুট্টা চাষ করেন, এবার ভুট্টা চাষের পরে যে অবশিষ্টাংশ রয়েছে সেই যে তার যে একটা সঠিক ব্যবহার প্রয়োজন সেটা অনেক ক্ষেত্রেই হচ্ছে না, সেটা নিয়ে আপনি কিছু ভাবছেন বা আপনি আপনার পাশাপাশি যে ভাইরা রয়েছে তাদেরকে বলছেন কিছু?
1: এর আপনি ঠিকই বলেছেন যে এই যে নাড়া পোড়া বা এই যে এখন হারভেস্টার চলে এসছে, যেহেতু অতি বৃষ্টি হয়ে যাচ্ছে আপনার লেবার পাওয়া যাচ্ছে না বা লেবারে কেটে ওটাকে আনা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে হারভেস্টার বা কম্বাইন হারভেস্টার কাটার পরে আমাদের যে অবশিষ্ট অংশটা রয়েছে বেশিরভাগ চাষি কিন্তু পুড়িয়ে দেয়, যেটা আমাদের মাটির পক্ষে খুব ক্ষতি হচ্ছে। আমরা কি করছি, চাষিদেরকে অ্যাওয়ারনেস করছি বা ক্যাম্পিং করছি যে আপনার ওটাকে এক জায়গায় জড়ো করুন, জড়ো করে এটা ডিকম্পোস্ট বলে একটা ট্যাবলেট রয়েছে যেটা আমাদের কেবিকের মাধ্যমে সাপ্লাই দেয়, এটাকে আপনারা কম্পোস্ট সার হিসাবে আবার জমিতেই আপনি ব্যবহার করুন, তাতে কি আমাদের যে মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে যেমন জিঙ্ক বোরন সেটার ঘাটতিটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো আমরা এটা অ্যাওয়ারনেস করছি এবং এটা চলছে, আর ভুট্টা

0: ক্ষেত্রে যেটা বললেন সেটা হচ্ছে যে পশু খাদ্য হিসাবে কিন্তু ভুট্টার অবশিষ্ট অংশ দারুণ কাজে লাগে, এবং সেটাকে চাপার হিসাবেও আপনার ব্যবহার করে, যেটা ছমাস পর্যন্ত রাখা যায় এবং এটা বিক্রিও হয়, অবশিষ্ট অংশ বিক্রিও হয়। আর যারা একদম দানা করে সেটা আপনার বাড়িতে নিয়ে এসে ওরা জ্বালানি হিসাবে ব্যবহার করে, কিন্তু মাঠে কিন্তু আর কেউ আর পোড়াচ্ছে না, তার জন্য আমরা ক্যাম্পিং করছি আমাদের এপিও থেকে।
1: বেশ, এবার একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের ভারতবর্ষে একেবারে শুরু থেকেই কৃষি কাজের সঙ্গে মানুষ কিন্তু যুক্ত রয়েছে, এবং বারবার সরকারও বলে থাকে যে কৃষি আমাদের প্রধান, কৃষিভিত্তিক দেশ। কিন্তু তারপরেও কৃষকের মুখ কিন্তু আলো ঝলমল করে না, কৃষক কিন্তু মঞ্চের নিচে থাকে, সেটা আপনি কি বলবেন?
0: দেখুন, এই যে বলছেন কৃষক সবসময় মুখ ঝলমল করে না, এটা কিন্তু এখন কিন্তু আর সেটা নেই। কারণ আপনি যদি গতানুগতিক ভাবে চাষ করেন তাহলে কিন্তু চাষির মুখ কিন্তু এরকম মানে অনুজ্জ্বল হয়ে থাকবে। আজকে এই যে অসময়ে সবজি চাষ বা বিভিন্ন রকম যে টেকনোলজিতে ব্যবহার করে, তাহলে চাষে কিন্তু ওই মঞ্চের পিছনে নয়, মঞ্চের একদম নিচে থাকবে না, মঞ্চের উপরেই থাকবে। এটা আমি গর্ব করে বলতে পারি, কারণ আমি চাষ করছি এবং বিভিন্ন চাষিদেরকে আমি উদ্দীপনাও করছি বা উৎসাহিত করছি যারা কিছু পয়সার মুখ দেখছেন।
1: তো এখান থেকে আরো একটা কথা জানতে চাইবো, যে বর্তমান সময়ে দাঁড়িয়ে বলা হচ্ছে কর্মসংস্থানের বড্ডই অভাব, এবং চাষাবাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যে পরবর্তী প্রজন্ম, বা ধরুন আপনার বাবা কাকারা চাষ করে এসেছে, আপনার পাশাপাশি আপনারই প্রজন্মের অনেকে হয়তো চাষাবাদের কাজে আর নেই, তারা হয়তো ভিন রাজ্যে কোনো কাজ করতে চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কতটা আয় আপনি করছেন যে আপনি এই একেবারে গর্ব করে বলতে পারবেন যে হ্যাঁ আসুন কৃষিতে, আসুন কৃষিতে, উন্মুক্ত জায়গা রয়েছে, অনেকটা মাঠ সত্যিই ফাঁকা পড়ে রয়েছে এবং সেখানে কাজ করা যায়।
0: এই যে আমার যে টোটাল ফার্মিংটা রয়েছে, মানে আমি যে ইন্টিগ্রেটেড ফার্মিং করছি, আপনার গরু ছাগল হাঁস মুরগি থেকে আমার মাছ চাষ থেকে শুরু করে সমস্ত টোটালটা নিয়ে আমার বার্ষিক আয় রয়েছে 14-15 লক্ষ টাকা, যেখানে খরচ খরচা বাদ দিয়ে আমি 7-8 লক্ষ টাকা প্রতি বছর আমি ইনকাম করছি। তো সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে বলবো যে এই যে চাষের ক্ষেত্রে যে চাষি বলছে যে লাভ হচ্ছে না বা পিছিয়ে পড়ছে, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে বলবো যে চাষে এসে এই যে বিজ্ঞান ভিত্তিক চাষ করে দেখুন, তাতে কিন্তু লাভ রয়েছে। ঠিক আছে, যেভাবে টেকনোলজি এগোচ্ছে চাষের ক্ষেত্রেও তাই, আজকে এই যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু চাষে কিন্তু ভালো একটা আয়ের দিক রয়েছে।
1: আপনার যে ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য আপনি ভবিষ্যতে কি ভেবেছেন? তারা কি চাষের সাথে যুক্ত থাকবেন নাকি অন্য কোনো ভবিষ্যৎ তাদের জন্য আপনি ভাবছেন বা স্বপ্ন দেখছেন?
0: বর্তমানে এই যে চাষির যা দিক এবং চাষের যা লাভ্যাংশ রয়েছে তাতে আমি আমার ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে কিন্তু আমি চাষের ক্ষেত্রেই নিয়ে আসবো। কারণ আমি দেখেছি বিভিন্ন ট্রেনিংয়ে গিয়ে দেখেছি বা দিল্লি থেকে আমি দেখেছি বিভিন্ন সায়েন্টিস্ট বা আপনার ডক্টরেট বা আপনার যারা কৃষি বিজ্ঞানী রয়েছে তারা কিন্তু বড় বড় ফার্ম খুলে কিন্তু চাষবাসের দিকেই যুক্ত রয়েছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার চাষের দিকেই আসুক।
1: খুব আশার কথা বললেন, এবং এই আশার আলো থাকুক, দিগন্ত বিস্তৃত হয়ে থাকুক, খোলা মাঠের একটা পাশে যেমন ঠিক ঝলমলে আলো ঝলসে ওঠে ঠিক তেমনি এটা থাকুক, এই আশায় আমরা থাকি, এবং আমাদের ভারতবর্ষের কৃষির ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়ে উঠুক, আপনাদের মতন মানুষরা আরো আরো যুক্ত হন এই বিজ্ঞান ভিত্তিক চাষের সঙ্গে। বন্ধুরা, আজকে আমরা কথা বলছিলাম অপ্রচলিত সবজি চাষ এই বিষয় নিয়ে, কিন্তু সেই বিষয়ের সাথে সাথে আরো অনেক বিষয় আজকে উঠে এলো আমাদের এই আলোচনায়। আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন পূর্ব বর্ধমান জেলার কান্না 1 নম্বর ব্লকের অন্তর্গত মির্জাপুর গ্রামের প্রোগ্রেসিভ ফার্মার বাপি শেখ। বাপিবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার।
1: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, এবং সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
3: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসে মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘ

0: সন্ধ্যা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, হার্টের সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দেয়, বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধার্থ মানি।
3: আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, হার্টের সমস্যা হচ্ছে কি করে বোঝা যায়। আমাদের হৃৎপিণ্ড বা হার্ট সারাক্ষণ কাজ করে চলেছে, এটি শরীরের প্রতিটি অংশে রক্ত ও অক্সিজেন পৌঁছে দিচ্ছে। কিন্তু হার্টে কোনো সমস্যা হলে শরীর আমাদের কিন্তু বিভিন্নভাবে সতর্ক করার চেষ্টা করে। সমস্যাটা হলো, আমরা অনেক সময় সেই লক্ষণগুলিকে সাধারণ ক্লান্তি, গ্যাস বা বদহজম ইত্যাদি ভেবে এড়িয়ে যাই। তাই হার্টের সমস্যার সম্ভাব্য সতর্ক সংকেতগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম গুরুত্বপূর্ণ লক্ষণ হলো বুকে অস্বস্তি বা চাপ ধরা ব্যথা। হার্টের সমস্যার সবচেয়ে পরিচিত সতর্ক সংকেত হলো এটি। অনেক সময় মনে হতে পারে বুকের ওপর কেউ যেন চাপ দিয়ে রেখেছে। এই অস্বস্তি কয়েক মিনিট স্থায়ী হতে পারে, আবার কমে গিয়ে পুনরায় আসতেও পারে। ব্যথা বা অস্বস্তি শুধু বুকেই থাকবে এমনটি নয়, এটি কাঁধ, বাঁ হাত, পিঠ, ঘাড়, চোয়াল বা উপরের পেটের দিকেও ছড়িয়ে পড়তে পারে। তবে মনে রাখতে হবে, সব বুকে ব্যথাই হার্টের সমস্যা নয়। যদি হাঁটাচলা করতে গিয়ে, সিঁড়ি ভাঙতে গিয়ে বা ভারী কাজ করতে গিয়ে বুকে চাপ ধরে, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিপদসংকুল। দ্বিতীয় লক্ষণ শ্বাসকষ্ট, শ্বাস নিতে বা দম নিতে কষ্ট হওয়া। আগে যে কাজটি সহজে করা যেত, সেই কাজ করতে গিয়ে যদি অস্বাভাবিকভাবে হাঁপিয়ে যান, কিংবা বিশ্রামের সময়ও যদি শ্বাসকষ্ট হয় বা সেই শ্বাসকষ্ট যদি শুলে বাড়ে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কখনো কখনো শ্বাসকষ্ট বুকের ব্যথা ছাড়াও হার্টের সমস্যার লক্ষণ হতে পারে। তৃতীয় লক্ষণ অস্বাভাবিক ক্লান্তি। অনেক সময় হার্টের সমস্যায় মানুষ খুব সহজেই ক্লান্ত হয়ে পড়েন। যেমন সামান্য হাঁটলেই প্রচণ্ড দুর্বল লাগছে, সিঁড়ি উঠতে গেলে আগের তুলনায় অনেক বেশি কষ্ট হচ্ছে, অথবা স্বাভাবিক কাজ করতেও অস্বাভাবিক ক্লান্তি হচ্ছে। বিশেষ করে এই পরিবর্তনটি যদি নতুন করে হয়ে থাকে এবং ক্রমশ বাড়তে থাকে, তাহলে কারণটি অবশ্যই পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। চতুর্থ লক্ষণ হৃৎস্পন্দনের অস্বাভাবিকতা। কখনো মনে হতে পারে হার্ট খুব দ্রুত চলছে, ধরফর করছে, অথবা হার্ট যেন একটা বিট মিস করছে। এগুলোকে বলা হয় প্যালপিটেশন বা ট্যাকিকার্ডিয়া। সব ধরনের প্যালপিটেশন বিপজ্জনক নয়, কিন্তু এর সঙ্গে যদি মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, বুকের অস্বস্তি বা শ্বাসকষ্ট থাকে, তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। এই সময়ে একটি ইসিজি যদি করা যায়, তাহলে অনেক সময়ই আমরা প্যালপিটেশনের কারণ খুব সহজেই ধরতে পারি। পঞ্চম লক্ষণ পা বা গোড়ালি ফুলে যাওয়া। কিছু ধরনের হৃদযন্ত্রের সমস্যায় শরীরের তরল জমে পা, গোড়ালি বা পায়ের নিচের অংশ ফুলে যেতে পারে। কখনো কখনো এই ফোলা চোখের নিচ বা পেটেও ছড়িয়ে পড়তে পারে। যদি নতুন করে বা বারবার করে ফোলা দেখা যায়, বিশেষ করে যদি এর সঙ্গে শ্বাসকষ্ট বা অস্বাভাবিক ক্লান্তি থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কখন তাহলে জরুরি সাহায্য নিতে হবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি হঠাৎ করে তীব্র বা বুকে চাপ ধরা অস্বস্তি হয় এবং সেই ব্যথা যদি পিঠ, ঘাড়, চোয়ালে ছড়িয়ে পড়ে, তার সাথে যদি প্রচণ্ড শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, মাথা ঘুরে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি হয়, তাহলে এটা কিন্তু হার্ট অ্যাটাক বা সাডেন সিভিয়ার হার্ট ফেলিওরের চিহ্ন হতে পারে। অতএব সেক্ষেত্রে একটু অপেক্ষা না করে ইমার্জেন্সি বা জরুরি চিকিৎসক সহায়তা

0: নিতে হবে। বিশেষ করে বুকের বর্ষস্থিতি যদি কয়েক মিনিটের বেশি দীর্ঘস্থায়ী হয় বা বারবার ফিরে আসে তাহলে দ্রুত চিকিৎসা করা অত্যন্ত জরুরি। নারীদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে একটি বিশেষ ব্যাপার হল সবসময় হার্টের লক্ষণগুলি একই রকম নাও হতে পারে। কখনো কখনো কিন্তু সাইলেন্ট হার্ট অ্যাটাক বা বুকে ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে। কখনো কখনো শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি, বমি বমি ভাব, এইটুকু সামান্য লক্ষণ দেখেই হার্টের রোগ বলে ধারণা হতে পারে এবং সেক্ষেত্রে জরুরি ব্যবস্থা এবং ইনভেস্টিগেশন করা প্রয়োজন। তাই শুধু বুকে ব্যথাই হতে হবে আর না হলে কোনো হার্টের সমস্যা হবে না, এরকম ধারণা কিন্তু ঠিক নয়। সবশেষে বলতে চাই, শরীরের সতর্ক সংকেতকে অবহেলা করা একদমই উচিত নয়। যে সমস্ত লক্ষণের কথা বারবার বললাম, অস্বস্তি, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি, হৃৎস্পন্দনের পরিবর্তন, পা ফোলা, এগুলো যেমন হার্টের থেকে হতে পারে তেমন কিডনি বা অন্যান্য রোগেও হতে পারে। তাই এই সমস্ত লক্ষণ দেখে আগে ইনভেস্টিগেশন অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা করে সঠিক রোগ নির্ণয় করা এবং হার্টের রোগ ডিটেক্টেড হলে সেটাকে চিকিৎসা করা অত্যন্ত জরুরি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন হার্টের সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দেয়, এই বিষয়ে বললেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সিদ্ধার্থ মানি।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা সে সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি। এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা, কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। 17ই আগস্ট থেকে 16ই নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন।
1: আকাশবাণী মৈত্রী এখন জানিয়ে দেব মৈত্রীর আজকের অর্থাৎ 8ই অক্টোবর বৃহস্পতিবারের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠানগুলি সম্পর্কে। সন্ধ্যে 7টায় যুববাণীর অনুষ্ঠান, যুববাণী থেকে গানের সুরে উপস্থাপনায় থাকবেন তৃষিতা সাঁতরা। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9টায় অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য। রাত 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 ছায়াছবির গান। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন ওস্তাদ আরশাদ আলী খান। রাগ রাগেশ্রী। 10:45 উপমহাদেশের খবর। রাত 11টায় হারানো দিনের গান নিয়ে উপস্থাপনায় থাকবেন মৈত্রীবন্ধু পাপড়ি ভট্টাচার্য। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম 8ই অক্টোবর বৃহস্পতিবার অর্থাৎ আজকের মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অন্যান্য অনুষ্ঠানগুলি সম্পর্কে।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র

0: আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে গানের সুরে। উপস্থাপনায় থাকবেন তৃষিতা সাঁতরা।

শুভ সন্ধ্যা বন্ধু, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে, কারণ পুজো আসছে। প্রকৃতি নিজে থেকেই জানিয়ে দিচ্ছে। সন্ধ্যাবেলায় একটু যদি বাড়ি থেকে বেরো, দেখবে বাতাসে একটা কেমন শীত শীত গন্ধ, চারিদিকে যেমন স্নিগ্ধ তেমনই সুন্দর হয়ে গেছে। কুয়াশা নেই, অথচ ভোরের হালকা শিশির যেন গাছের পাতাগুলো ধুয়ে দিয়ে যাচ্ছে অনায়াসে। সবাই তৈরি হচ্ছে একটাই অপেক্ষায়, মা আসছে। তাই এই রকম একটা সময় আমি তোমার বন্ধু তৃষিতা আজকে তোমাদের জন্য এনেছি সুন্দর একটা গানের ঝুলি। কণ্ঠে যুববাণীর শিল্পী জয়শ্রী সাধু খাঁ ও সূচনা দাস। তাহলে চলো আর দেরি নয়, প্রথমেই থাকলো সূচনা দাসের কণ্ঠে এই গানটি।

পরের গানে যাওয়ার আগে তোমাদের একটা গল্প বলি। দিনটা 1919 সালের 28শে সেপ্টেম্বর। রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ইনায়েত খাঁর সংবর্ধনা সভায় সভাপতি ছিলেন। প্রখ্যাত সমালোচক অধ্যাপক সুকরঞ্জন রায় এই সভায় উপস্থিত ছিলেন। তিনি লিখেছেন, সভাপতির বক্তৃতার পর, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তৃতার পর, বেদির ওপরে যারা ছিলেন তারা সকলেই কবিকে এখন ধরে বসলেন যে গান গাইতে হবে, মানে ওই জেদ আর কি, আবদার আর কি। কবি আপত্তি জানালেন, কিন্তু কেউ আর জেদ আর ছাড়ছে না। এদিকে তো কবির আপত্তি প্রবল থেকে প্রবলতর হতে লাগছে। তিনি বলেছিলেন, শরীর ক্লান্ত পূর্বেশ্বরও আর নেই, তাছাড়া এই ওস্তাদের কাছে মুখ খুলতে আমি কিছুতেই রাজি নই। ওস্তাদ, এখানে ওস্তাদ হলেন মানে যারা জেদ করছিলেন তাদের মধ্যে ছিলেন প্রধান গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কবি আসলে ওনাকেই বলেছিলেন ওস্তাদ। গুরুদাস বন্দ্যোপাধ্যায় তখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সদস্য। শেষে গুরুদাস বলে ফেলেন, আপনি ভালো গাইতে পারেন বলে অহংকার আছে, সেই অহংকারে পাছে কোনো দিক দিয়ে ঘা লাগে তাই গাইতে চাইছেন না। ব্যাস, তখন রবীন্দ্রনাথ আর না গেয়ে পারলেন না। প্রথমে হারমোনিয়াম নিয়ে চেষ্টা করেন, তবে পরে শুধু গলাতেই গাইলেন সেই বিখ্যাত গান, তুমি কেমন করে গান করো হে। এখন সেই গানই রইল শিল্পী জয়শ্রী সাধুকার কণ্ঠে।

ফিরে এলাম গানের পর, শুনছো যুববাণীর অনুষ্ঠান গানের সুর। সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। আজকের অনুষ্ঠানে শিল্পী জয়শ্রী সাধুকা ও সূচনা দাসের কণ্ঠে সুন্দর কিছু রবীন্দ্রসঙ্গীত তোমাদের জন্য এনেছি। তেমনি এখন একটি গান তোমাদের শোনাব, হে সখা মম হৃদয়ে রহ। তবে বন্ধু, তার আগে বলি এই গানটির পটভূমি কি। এটি মূলত একটি সৃষ্টিকর্তা বা পরম আরাধ্য বন্ধুকে ডাকার একটি আকুল প্রার্থনা। পার্থিব জগতের সকল আনন্দ বেদনা, সুখ দুঃখ এবং জীবনের প্রতিটি কর্মযজ্ঞের মাঝে ঈশ্বরের উপস্থিতি কামনা করা হয়েছে এই গান, যাতে সংসার ও ধ্যানে জ্ঞানে অন্তর জুড়ে থাকে তার সান্নিধ্য। এখন এই গানটি রইল সূচনা দাসের কণ্ঠে।

হ্যাঁ, সখাকে তো হৃদয়ে রাখতেই হবে, আর তেমন ভাবেই রাখতে হবে যুববাণীকে। এবার তোমাদের আরেকটা গল্প বলি। সালটা হচ্ছে 1921 সাল, তারিখ 4 জুন। রবীন্দ্রনাথ গেছেন বার্লিন বিশ্ববিদ্যালয় এক বক্তৃতায়। বক্তৃতাটা কি? মেসেজ অব দ্য ফরেস্ট। সেখানে তিনি বক্তৃতা প্রদান করে। বক্তৃতার শেষাংশ এবং বক্তৃতার শেষে তিনি স্বকণ্ঠে একটি গান গিয়েছিলেন, আর সেই গানগুলো রেকর্ড করা হয়েছিল। তারপর সেই রেকর্ডগুলো ছিল সেগুলো ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয় ভূগর্ভস্থ কক্ষে, যেখানে এগুলি হাজার হাজার বছর অবিকৃত থাকবে। মাটির নিচে

রেকর্ডগুলি হয়তো অবিকৃতই আছে, কিন্তু লাইব্রেরিতে রক্ষিত কপিগুলি দ্বিতীয় মহাযুদ্ধের সময় যে বোমাবর্ষণ হয়েছিল তখন ক্ষতিগ্রস্ত হয়। তবে যুদ্ধের পর জার্মান কুশলীরা সেগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হয়। তারপর পূর্ব জার্মানির প্রধানমন্ত্রী বিশ্বভারতীর তৎকালীন আচার্য জওহরলাল নেহরুর মাধ্যমে তার টেপ শান্তিনিকেতনে পাঠিয়ে দেন। তবে বন্ধু, ভাবছো কি সেই গান? না, গানটার নাম বলবো না, একেবারে শুনে নেব জয়শ্রী সাধুকার কণ্ঠে সেই গানটা।

ফিরে এলাম গানের পর, শুনছো যুববাণীর অনুষ্ঠান গানের সুরে। সঙ্গে আছি আমি তোমার বন্ধু তৃষিতা। আজকে আছি যুববাণীর দুই শিল্পী জয়শ্রী সাধুকা ও সূচনা দাসের কণ্ঠে সুন্দর কিছু রবীন্দ্রসঙ্গীত নিয়ে। আমরা শুনলাম বেশ কিছু গান

বন্ধু, এবার স্টুডিওর ঘড়ি বলছে এবার যে টাটা বলতেই হবে, কারণ সময় আর নেই। সঙ্গে ছিলাম আমি তোমার বন্ধু তৃষিতা, আর শুনছিলে যুববাণীর অনুষ্ঠান গানের সুরে। আর আমাদের যুববাণীর শিল্পী জয়শ্রী সাধুকা ও সূচনা দাসের কণ্ঠে বেশ কিছু সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত তোমাদের জন্য আজ এনেছিলাম। তবে এখন আর সময় নেই, এবার যখন উঠতে হবেই তখন শুধু শুকনো বিদায় তো দেওয়া যায় না, রেখে যাব তোমাদের জন্য একটা গান। তবে তার আগে ভালো থেকো, সবাইকে ভালোই রেখো, আর শুনতে থেকো যুববাণী। যেতে যেতে তোমার জন্য রেখে গেলাম সাগর সেনের কণ্ঠে এই গানটি।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান। যুববাণী থেকে গানের সুরে উপস্থাপনায় ছিলেন তৃষিতা সাঁতরা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরে শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে শাস্তির জরিমানা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ জিএসটি কাউন্সিলের 57তম বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে যক্ষামুক্ত ভারত অভিযানের আওতায় জয়েন্ট স্কোয়াড ফর হেলথ বা জোশের সূচনা করেছেন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। কানাডার কবি ও লেখিকা অ্যানি কার্সন 2026 সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন। বিশিষ্ট অভিনেতা নানা পাটেকর প্রয়াত। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে শাস্তির জরিমানা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিকদের একথা জানান।
1: The council recommended removing arrest powers under GST. Council recommended raising the prosecution threshold from 1 crore to 5 crores. So prosecution is not going to happen for anything below 1 crore. Till now that's been the threshold. Now it's taken up to 5 crores. Anything below 5 crores, no prosecution. And reducing the general penalty from 25,000 to rupees 10,000. Support for exports and small sellers.
0: কোনো করদাতা দেরিতে কর জমা দিলে বা কর ফাঁকি দিলে সেই অনুযায়ী কর আদায় বা রিকভারি, সুদ আরোপ এবং সেই অনুযায়ী জরিমানা করা হবে। জরিমানা বা কারাবাসের যে কোনো শাস্তির ক্ষেত্রেই দায়িত্ব ন্যস্ত থাকবে বিচার বিভাগের ওপরে। অর্থমন্ত্রী আরও বলেন, জিএসটি পরিষদের বৈঠকে করের হারে কোনো পরিবর্তন করা হয়নি। পরিষদ আজকের বৈঠকে এও সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা বা তার থেকে কম করের ক্ষেত্রে নোটিশ জারি করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করে বলেন, সারা ভারতে 5.5 লক্ষের বেশি 5G বেস স্টেশন কাজ করছে। প্রায় 25 কোটি পড়ুয়াকে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে সরকার কাজ চালাচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে আরও শক্তিশালী করেছে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনা। প্রত্যন্ত গ্রামের গরিব পরিবারের শিশুরাও উন্নত জ্ঞান লাভের সুবিধা পাচ্ছে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মাধ্যমে গত কয়েক বছরে একাধিক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলেও শ্রী মোদী জানিয়েছেন।
2: बीते वर्षों में इंडिया मोबाइल कांग्रेस के माध्यम से बहुत कुछ हासिल किया है। हमारे सामने विकसित भारत का एक विराट संकल्प है। इसके लिए हमें अपने प्रयासों को निरंतर व्यापक करते रहना है। हमें IMT को एक ऐसा प्लेटफॉर्म बनाना है जो टेक्नोलॉजी, रिसर्च, इंडस्ट्री, इन्वेस्टमेंट और आइडिया का एक जंक्शन बन सके।
0: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে যক্ষামুক্ত ভারত অভিযানের আওতায় জয়েন্ট স্কোয়াড ফর হেলথ বা জোশের সূচনা করেছেন। ভারতে যক্ষা নির্মূলের প্রচেষ্টায় যুব নেতৃত্বাধীন সামাজিক অংশগ্রহণকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগের লক্ষ্য হল দেশের বিভিন্ন প্রান্তে যক্ষা প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয়, সময়মতো চিকিৎসা এবং রোগ সংক্রান্ত সামাজিক কুসংস্কার দূর করা। প্রথম পর্যায়ে যুব নেতৃত্বাধীন সামাজিক সচেতনতা ও সক্রিয়তা বৃদ্ধি এবং যক্ষামুক্ত ভারতের বার্তা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে 11টি রাজ্যের 55টি জেলায় জোশ দলগুলিকে কাজে লাগানো হবে। শ্রী নাড্ডা স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করেন এবং জানান যে বিশ্বজুড়ে যেখানে যক্ষার প্রকোপ 12% কমেছে সেখানে ভারতে তা 21% হ্রাস পেয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে ভারতে যক্ষা চিকিৎসার আওতা বা কভারেজ বেড়ে 92% পৌঁছেছে, যা বিশ্বব্যাপী চিকিৎসার আওতাভুক্তির হার 78% তুলনায় অনেক বেশি। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে এই সাফল্য যেন কোনোভাবেই আত্মতুষ্টির মনোভাব তৈরি না করে। এটা গর্বের বিষয় যে দেশের 67,933 গ্রাম পঞ্চায়েত বর্তমানে টিবি মুক্ত।
3: We have to give the last push aur wo antim

0: पुरुष के लिए जोश से बढ़ करके और कोई नहीं हो सकता, इसलिए मैं विशेष करके जोश की टीम को और एनसीसी के कैडेट्स और माय भारत के वॉलंटियर्स को बहुत बहुत शुभकामनाएं देता हूं, बधाई देता हूं। आप लोगों के माध्यम से हम अंतिम व्यक्ति तक पहुंचेंगे और टीबी से देश को मुक्त कराएंगे। टीबी हारेगा, देश जीतेगा, इसको हम लक्ष्य को पूरा करेंगे।
1: অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেন, সুস্থ নাগরিক, সুস্থ সমাজ ও সুস্থ দেশের যে লক্ষ্য রয়েছে তা তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন নাগরিকরা একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ বলেন, যক্ষা বিরোধী লড়াইকে প্রতিটি গ্রাম, জনবসতি ও গৃহস্থালির কাছে পৌঁছে দিতে হবে, বিশেষ করে সেই সব এলাকায় যেখানে ভয় ও সামাজিক কলঙ্কের কারণে মানুষ সময়মতো চিকিৎসা নিতে দ্বিধাবোধ করতে পারে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী এক মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2026 কৃত্রিম বুদ্ধিমত্তা সম্ভাবনা প্রকাশের পর তিনি বলেন, প্রস্তাবিত এই পরামর্শপত্রে এআই এর নিরাপত্তা, সাইবার নিরাপত্তার সুফল এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলোর উপর আলোকপাত করা হবে। এতে এমন ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেওয়া হবে যাতে সমাজের সব স্তরের মানুষ এআই এর সুফল পায় এবং একই সঙ্গে ডিপ ফেকের মতো ক্ষতিকর প্রয়োগ থেকে তাদের সুরক্ষা দেওয়া সম্ভব হয়। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, গত বছর ভারত $863 বিলিয়ন মূল্যের পণ্য পরিষেবা রপ্তানি করেছে এবং এবছর $1 ট্রিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নতুন দিল্লিতে আয়োজিত 31তম সিআইআই পার্টনারশিপ সামিটের প্রাক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। আগামী মাসের 12 ও 13 তারিখে বিশাখাপত্তনমে এই সম্মেলন আয়োজিত হবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজকের আলোচনার বিষয় পিএম গতিশক্তি। সমাজ ও রাজনৈতিক বিশ্লেষক দেবযানী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। সবকটি কেন্দ্রেই গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে 80.89 এবং রেজিনগরে 80.08% ভোট পড়ে। তামিলনাড়ুর মাদুরান্তকমে 86.27% ও ধারাপুরাম কেন্দ্রে 80%-এর কিছু বেশি ও পুদুচেরির থাট্টাঞ্চাভাড়িতে 80.81% ভোট পড়ে। আসামের নগাঁও লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল প্রায় 76%। কানাডার কবি ও লেখিকা অ্যানি কার্সন 2026 সালের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন। স্টকহোমে সুইডিশ একাডেমি জানিয়েছে, তার বলিষ্ঠ লেখনী এবং শাস্ত্রীয় ঐতিহ্যের সঙ্গে সৃজনশীল এবং রসাত্মবোধক সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন নতুন রূপ সৃষ্টির জন্য অ্যানিকে এই সম্মান দেওয়া হচ্ছে। প্রয়াত অভিনেতা নানা পাটেকের শেষকৃত্য আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পুনের কাছে ডনজেতে সম্পন্ন হচ্ছে। ডনজেতে এই অভিনেতার খামারবাড়ি রয়েছে। আগেই জানানো হয়েছে, আজ সকালে গোয়ায় তার বাসভবনে অচেতন হয়ে পড়েন নানা। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে অনুমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75। তার প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল, বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী তার স্মৃতিচারণ করেছেন।
2: নর্মাল আদমি কি তারা জিতে থা কপড়ে বাবরে সে আপনি মালুম পড়েগা আর আপনি বহুত লোক কি মদদ করছে যে যা ভি চাই ও কিসান হো কোই ভি হো ইসেল কে ভি বনে বাকি উনকে বারে মে কাহা গিয়া বহুত গুসসে মে আতা হে করতা গুসসা তবি আতা জব আপ অর্গানাইজ নেই তো গুসসা তো মুঝে ভি আতা অর্গানাইজ হো তো কে কিউ আয়ে সাগর সঙ্গে আম কি থি হমনে পর উসকে আলাবা ভি আমারি ফ্রেন্ডশিপ ফিল্ম লোক কে ভাজে সে নি এসে ভি আমরা বহুত আচ্ছে তরিকে।
1: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পরিচালক পরমেশ শিবামণি আজ পারাদ্বীপ উপকূলের কাছে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক মহড়া SAR-X-26 প্রত্যক্ষ করেছেন। অত্যন্ত সুসংহত সমন্বয় ও নিখুঁত কার্যপদ্ধতির মাধ্যমে আয়োজিত বর্ণাঢ্য এই সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর জাহাজ, উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান, ভারতীয় বিমান বাহিনীর C-130J বিমান এবং কাস্টমস ও অন্যান্য সংস্থা যানবাহন ও সংশ্লিষ্টরা এতে অংশগ্রহণ করেন। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধু আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফিনল্যান্ডের ভান্তায় আজ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জাপানের রিকো গুঞ্জিকে তিনি হারিয়ে দেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানা সংস্থান 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের দশম সংস্করণের উদ্বোধন করেন। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

পেটকাটি ছাঁদিয়াল, পেটকাটি ছাঁদিয়াল, মোমবাতি বজ্ঞা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। পেটকাটি ছাঁদিয়াল, মোমবাতি বজ্ঞা, আকাশে ঘুড়ির ঝাঁক, মাটিতে অবজ্ঞা। বয়স বারো কি তেরো, বয়স বারো কি তেরো, রিক্সা চালাচ্ছি, আকাশে ঘুড়ির ঝাঁক, ছেলেটাকে ডাকছি। বয়স বারো কি তেরো, বড় জোর ছোট্ট, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ ছাঁদিয়ালে বজ্ঞায়।

0: কুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া মলো যা, আটটা তো তোর কি সবার বাবুটি দানে রে গেমে গে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে গুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা।
1: শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ শুনলেন আধুনিক গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটি শুনবেন দিঙ্গার পরিবেশনায়।

সত্যি আমাদের মন বড় অদ্ভুত জিনিস। মন কখন যে কি চায় আর কিভাবেই বা চায় আর কাকেই বা চায় সেটা বলা বড় শক্ত।

তখনও বিছানায় শুয়ে বৃষ্টির স্বপ্ন বুনছি, যখন ঘুম ঘুমে ভেজা শব্দ, যখন

0: পাতার উপর নীল রং মিশছে, সন্ধ্যের পথ ধরে সেই মর্মর শব্দ, আর সেই মুহূর্তে জমে থাকা স্বপ্ন, যে স্বপ্নগুলো বহুদিন আগে দেখতাম, দেখব বলেই দেখতাম, যে স্বপ্নগুলো এলোমেলো করে দিত, দেবে বলেই দিত, সে স্বপ্ন।
1: এবারের গান কায়ার পরিবেশনায়।

খুব অল্প বয়সেই গান তাকে গভীরভাবে আকর্ষণ করত। একবার যা শুনতেন তাকে বারবার অনুশীলন করে সময় সুযোগ পেলে শ্রোতাদের, আবার কখনো বা একলা একলা আপন মনে সেগুলো গাইতেন। সে সময় তিনি উত্তরণ করতেন আলাদা এক সত্তায়, মন প্রাণ ক্ষণিকের মধ্যে একাকার করে নিজেকে পৌঁছে দিতেন এক অজানা লোকে। তিনি কান্তকবি রজনীকান্ত সেন। আজকের কথায় গানে অনুষ্ঠানে বলবো তার কথা, আর সঙ্গে অবশ্যই থাকবে তার গান।

রজনীকান্ত ছিলেন আদর্শ, নিষ্ঠাবান, শিক্ষিত, সহৃদয় পরিবারের পরিমণ্ডলে বেড়ে ওঠা একজন মানুষ। তার ব্যক্তিচরিত্রে, ব্যবহারিক কথাবার্তায় ও কাজে যে মধুরতা ঝরে পড়ত, তাতে পাড়ার লোকজনরা, বিশেষ করে নবীনরা ছুটে আসত নানা সৎপরামর্শ গ্রহণ করার জন্য। যুব সম্প্রদায়ের মধ্যে নৈতিক আদর্শ সঞ্চারে রজনীকান্তের ছিল অনলস প্রয়াস। শৈশব থেকেই জীবনচর্চার ত্রুটি তিনি সহ্য করতে পারতেন না, তাই তার পল্লী বন্ধু তারকেশ্বর চক্রবর্তীর সহযোগিতায় চলত বাংলা ও সংস্কৃত ভাষার কাব্য রচনা

গভীর দুঃখেও তিনি আশ্রয় করতেন গানকে। তার প্রথম কন্যা শতদলবাসিনী ও দ্বিতীয় পুত্র জ্ঞানেন্দ্রনাথ যখন একসাথে অসুস্থ হন, তখন তিনি বিব্রত বিমর্ষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই আদরণীয়া কন্যা হঠাৎ ইহলোক ছেড়ে চলে যান না জানার দেশে। বিদ্যুৎ পৃষ্ঠ হন রজনীকান্ত। তখনও তিনি একা ঘরে হারমোনিয়াম বাজিয়ে গান করতে থাকেন। সাংসারিক আর্থিক দুরবস্থা ও ব্যক্তিগত স্বার্থের প্রতিকূলতা মাঝে মাঝে তার চিত্তকে সন্দিহান করে তুলত। বিচিত্র ঘটনার টানাপোড়েনে কখনো কখনো বিধ্বস্ত হতো, ক্লান্ত হতো তার চেতনা, আর তার থেকেই তৈরি হতো গান।

0: আছো, সঙ্গে রয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, টেলিযোগাযোগ এবং ডিজিটাল সংযোগ পরিকাঠামো দেশের প্রযুক্তিগত বিবর্তনের অন্যতম স্তম্ভ। নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধনী ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃষি, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহজলভ্য করে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
0: জিএসটি সংক্রান্ত কর আধিকারিকদের গ্রেপ্তার করার ক্ষমতা প্রত্যাহার জিএসটি কাউন্সিলের। কর সংক্রান্ত অপরাধে জরিমানার সংস্থান 1 কোটি থেকে বেড়ে 5 কোটি।
1: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল।
0: 75 বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন, শোকাতুর সিনেমানুরাগীরা।
1: সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের দ্বিমুখী নীতির কড়া সমালোচনা ভারতের। সন্ত্রাস চালাতে থাকলে পরিণতি ভোগ করতে হবে পাকিস্তানকে, রাষ্ট্রসংঘের স্পষ্ট বার্তা নতুন দিল্লির।
0: ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় 25 জনের প্রাণহানি, সৌদিতে হুথি হামলায় নিহত 3।
1: এবছরের সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত কানাডীয় সাহিত্যিক অ্যান কার্সন।
0: চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে 126তম আইএফএ শিল্ড ফুটবলে চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। আজ বিস্তারিত খবরে, এখন দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেছেন। গতকাল থেকে শুরু হওয়া 4 দিনব্যাপী সম্মেলন টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দেশের অসাধারণ অগ্রগতির কথা তুলে ধরছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ইন্ডিয়া মোবাইল কংগ্রেস মঞ্চ ভারতের টেলিযোগাযোগ ও ডিজিটাল সংযোগ ক্ষেত্রের বিবর্তনের সাক্ষী হয়ে রয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই মঞ্চ ভারতের অগ্রগতি ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি জানান, বর্তমানে দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে গেছে। সারা দেশে 5G পরিষেবা পরিচালনার জন্য এখন 5,50,000-এরও বেশি বেস স্টেশন রয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান।
2: আজ টেলিকম আর ডিজিটাল টেকনোলজি কা ইতনা মহত্ব হ্যায়, তব ইসসে জুড়ি সিকিউরিটি ফ্রেমওয়ার্ক কো ভি চাক চৌবন্দ করনা বহুত আবশ্যক হ্যায়। ফোন কি সিকিউরিটি আর নেটওয়ার্ক কি সিকিউরিটি, ইয়ে হাম সবি কি প্রাথমিকতা হ্যায়। এক সামান্য নাগরিক প্রোটোকল ইয়া আর্কিটেকচার কি ভাষা মে নেই সোচতা, উসকে লিয়ে ট্রাস্ট বহুত অহম হ্যায়। জব উসকো ফোন পর আয়ে তো উসকে পতা হো কি কল কোন কর রাহা।
0: প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল সংযোগ শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে শক্তিশালী করেছে। আজ প্রত্যন্ত গ্রামের এবং দরিদ্র পরিবারের শিশুরাও উন্নত শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, গত 10 থেকে 12 বছরে মোবাইল ফোন কেবল আধুনিক যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, বরং সুশাসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবেও উঠে এসেছে। প্রধানমন্ত্রী বলেন, সরাসরি সুবিধা হস্তান্তর বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে প্রায় 50 লক্ষ কোটি টাকা সরাসরি সুবিধাপ্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এর ফলে প্রায় 5 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার বর্তমানে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় 25 কোটি শিক্ষার্থীকে সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে। তিনি দীক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতের ডিজিটাল শিক্ষার ক্রমবর্ধমান গুরুত্বের উপর আলোকপাত করেন।
2: কোভিড কে দৌরান জুলাই 2022 তক ইস প্ল্যাটফর্ম পর 500 কোটি সে জাদা লার্নিং সেশন আর করিব 6,000 কোটি लर्निंग मिनट दर्ज हुए। अब हमारा प्रयास है, हमारे जितने भी डिजिटल और ऑनलाइन शिक्षा के माध्यम है उनसे करीब 25 करोड़ स्टूडेंट्स को जोड़ सके।
1: অনুষ্ঠানে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিনহা সিন্ধিয়া বলেন, প্রযুক্তি যেন কেবল প্রত্যন্ত গ্রামেই নয়, বরং প্রতিটি নাগরিকের কাছে পৌঁছয়, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর বলে আসছেন। তিনি আরও বলেন, প্রযুক্তির ব্যাপক প্রসার তখনই সম্ভব যখন তা সাশ্রয়ী ও সর্বজনীন হয়। শ্রী সিন্ধিয়া উল্লেখ করেন, 2014 সালে 1 গিগাবাইট ডেটার দাম ছিল 268 টাকা, অথচ বর্তমানে তা মাত্র 8 টাকার কাছাকাছি। 5G কে বিশ্বের দ্রুততম প্রযুক্তিতে পরিণত করার ক্ষেত্রে অবদান রাখার জন্য মন্ত্রী সংশ্লিষ্ট সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান, টেলিকম অপারেটর এবং এর সঙ্গে যুক্ত সব কর্মীর ভূয়সী প্রশংসা করেন।
3: 2014 में हमारे प्रधानमंत्री जी ने हमें एक विजन दिया था। उन्होंने कहा था कि भविष्य का भारत कनेक्टेड रहे, भविष्य के भारत में डिजाइन रहे और भविष्य का भारत नेतृत्व करे। प्रधानमंत्री जी के नेतृत्व में इस एक दशक में जो संपूर्ण भारत की टेलीकॉम और डिजिटल फ्रटर्निटी ने करके दिखाया है, वो शायद कई और देशों को सदियों लग जाती जो 10 वर्ष की अवधि में भारत ने करके दिखाया है।
1: যোগাযোগ মন্ত্রী আজ

0: ইন্ডিয়া মোবাইল কংগ্রেস 2026-এর ফাঁকে বিভিন্ন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ও সচিবদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকের পৌরোহিত্য করেন। বৈঠকে মন্ত্রী ন্যাশনাল ব্রডব্যান্ড মিশন 2.0 বাস্তবায়নে রাজ্যগুলির সহ অংশীদার হিসেবে ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নাগরিকদের টিম ইন্ডিয়া হিসেবে কাজ করতে হবে।
1: কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের আগামী দিনের নীতি নির্দেশিকা নিয়ে আগামী মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2026 এই ব্যবহারের প্রতিজ্ঞা শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, প্রস্তাবিত এই পরামর্শপত্রে এআই সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা, সাইবার সুরক্ষা সুবিধা এবং সম্ভাব্য সমস্যার বিষয়ে আলোকপাত করা হয়েছে। প্রতিবেদন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিশ্বব্যাংকের সহযোগিতায় একটি বিশদ সমীক্ষা চালানো হয়েছে। এর উদ্দেশ্য হল এমন উপায় খুঁজে বের করা যাতে সমাজের যেসব অংশ প্রথাগতভাবে প্রযুক্তি সুবিধা থেকে বঞ্চিত ছিল তারাও যেন এআই এর সুফল ভোগ করতে পারে। শ্রী বৈষ্ণব বলেন, কৃষি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো ক্ষেত্রে এআই এর ব্যবহার আগামী দিনে তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।
2: वर्ल्ड बैंक के साथ मिलकर एक एक्सटेंसिव स्टडी की गई है, किस तरह से समाज के उन वर्गों को एआई का बेनिफिट मिले जो नॉर्मली टेक्नोलॉजी से वंचित रहते थे। जिस तरह से माननीय प्रधानमंत्री जी ने हमेशा टेक्नोलॉजी को डेमोक्रेटाइज करने का एक मार्गदर्शन दिया है, उसी भावना के साथ कई ऐसे एग्जाम्पल, जैसे किसानों के लिए एक एक्सपेरिमेंट बहुत अच्छा हुआ है एआई का, जिसमें 40% के आसपास यील्ड बढ़ी है और पानी का उपयोग कम हुआ और साथ ही साथ फर्टिलाइजर का रिक्वायरमेंट भी कम हुआ।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে নারী ও শিশু উন্নয়ন বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন। দুদিনব্যাপী এই সম্মেলন আজ থেকে শুরু হয়েছে। অনুষ্ঠানে দেশের সব রাজ্যে নারী ও শিশু উন্নয়ন ক্ষেত্রের সঙ্গে যুক্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ও আধিকারিকরা অংশগ্রহণ করেছেন। সমবায় ভিত্তিক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করা, জাতীয় অগ্রাধিকারের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক সহযোগিতা এবং তাদের মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে কাজ করার ক্ষেত্রে সেখানে আলোচনা চলছে।
1: জিএসটি সংক্রান্ত কর আধিকারিকরা এখন থেকে কাউকে গ্রেপ্তার করতে পারবেন না। নতুন দিল্লিতে আজ জিএসটি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনি পদক্ষেপ বা বিচারের জন্য নির্ধারিত আর্থিক সীমার পরিমাণ 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। কোনো করদাতা যদি দেরিতে রিটার্ন দাখিল করেন বা ভুল কর দিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে বকেয়া কর আদায়, সুদ এবং নির্দিষ্ট অনুপাতে জরিমানা আরোপ করা হবে। তবে এর বাইরে অতিরিক্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় জিএসটি পরিষদের বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, করের হারে কোনো পরিবর্তন আনা হয়নি, বর্তমান জিএসটি হারের কাঠামো অপরিবর্তিত রাখা হয়েছে। পরিষদ আজ নোটিশ জারি ও আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে অভিন্ন মানদণ্ড নির্ধারণের সুপারিশ করেছে বলেও তিনি জানিয়েছেন।
3: GST Council today has recommended common standards for notices and proceedings and no notices below the prescribed monetary threshold of 10,000 rupees, including withdrawal of pending notices below the said threshold. We will not be issuing any notices for monetary threshold of 10,000 or below.
0: ভারতীয় বায়ুসেনার 94তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে। 1932 সালের 8ই অক্টোবর প্রতিষ্ঠিত এই বাহিনী যাত্রা শুরুর মধ্য দিয়ে আকাশসীমায় দেশের শক্তির এমন এক দূরদর্শী পরিকল্পনার সূচনা হয়েছিল যা পরবর্তী দশক ধরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় ও সুবিন্যস্ত করে চলেছে। এই বিশেষ দিন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বায়ুসেনার সকল সদস্য, প্রবীণ সেনানী ও তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন।
1: প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে দুই দেশ আজ সামরিক কারিগরি সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। যৌথ উৎপাদন ও যৌথ উন্নয়নের উদ্যোগ গ্রহণের বিষয়েও পর্যালোচনা করেছে দুই দেশ। নতুন দিল্লিতে আজ সামরিক কারিগরি সহযোগিতা ও প্রতিরক্ষা শিল্প বিষয়ক ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের 24তম কর্মীগোষ্ঠীর বৈঠকের উদ্বোধনী অধিবেশনে প্রতিরক্ষা উৎপাদন দপ্তরের সচিব সঞ্জীব কুমার এবং রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশনের ফার্স্ট ডেপুটি ডাইরেক্টর আন্দ্রে এ বয়েৎসভ যৌথভাবে পৌরোহিত্য করেন।
0: ভারতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও বার্তোলি বলেছেন, শান্তি ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে শিক্ষা, আলোচনা এবং অন্তর্ভুক্তিমূলক চিন্তা চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে তিনি সাংস্কৃতিক উদ্যোগের গুরুত্বের কথাও তুলে ধরেন। নতুন দিল্লিতে কালার্স ফর পিস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, শিল্পকলা বা চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুদের আশা ও অনুভূতি প্রকাশের সুযোগ করে দিলে তাদের মধ্যে গভীর সহানুভূতি ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে কালার ফর পিসে ভারতীয় প্রতিনিধি অরুণিমা কুকরেজা জানান, সংগঠনের সঙ্গে 155টি দেশ যুক্ত রয়েছে।
1: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা আগামীকাল। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। গণনা কেন্দ্রগুলি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম দুই কেন্দ্রেই গণনা হবে 15 দফায়। নির্বাচন কমিশনের অনুমোদিত পরিচয়পত্র ছাড়া কাউকে গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

0: এবার কর্মকর্তাদের পরিচয় যাচাইয়ের জন্য কিউআর কোড সম্বলিত ইসিনেট পরিচয়পত্র ব্যবহার করা হবে। গণনা কেন্দ্রের বাইরে আইন শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট জেলাশাসকেরা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অনুযায়ী প্রয়োজনীয় নিষেধাজ্ঞা জারি করেছেন। উল্লেখ্য, গত 6 অক্টোবর তামিলনাড়ুর ধারাপুরম ও মাদুরান্তকম, পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম এবং পুডুচেরির থাট্টানচাফারি আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ হয়। ভোট নেওয়া হয় আসামের নগাঁও লোকসভা আসনেও।
1: নির্বাচন কমিশন বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের 42 জন প্রাক্তন বিচারপতি দেশবাসীর প্রতি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে ভারতের সাংবিধানিক সংস্থাগুলির উপর ক্রমাগত আক্রমণের বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। তারা একে রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের একটি পরিকল্পিত অভিযান বলে অভিযোগ করেছেন।
0: বর্ষিয়ান অভিনেতা নানা পাটেকার প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে গোয়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বিকেলে পুনের কাছে ডনজেতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর প্রয়াণে চলচ্চিত্র মহলে নেমে এসেছে শোকের ছায়া। দেশের অন্যতম প্রশংসিত অভিনেতা নানা পাটেকর হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র জগতে সক্রিয়ভাবে কাজ করছিলেন। চোখা অভিব্যক্তি, নির্মেদ অভিনয়, সুনিপুণ সংলাপ উচ্চারণের মধ্য দিয়ে আপামর সিনেপ্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন নানা। পরিন্দা, ক্রান্তিবীর, রাজনীতি, আব তক ছাপ্পান, রাজু বান গয়া জেন্টেলম্যান সহ একাধিক চলচ্চিত্রে বহুমুখী অভিনয়ের জন্য তিনি তুমুল খ্যাতি অর্জন করেন। 1988 সালে সালাম বোম্বে সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ সহশিল্পীর জাতীয় পুরস্কারে ভূষিত হন। 1994 সালে ক্রান্তিবীর সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পান নানা। 1997 সালে অগ্নিসাক্ষী চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য পুনরায় শ্রেষ্ঠ সহশিল্পীর জাতীয় পুরস্কার জিতে নেন তিনি। চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য ভারত সরকারই কিংবদন্তি অভিনেতাকে 2013 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি নানা পাটেকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর স্মরণে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: অনুভবের গভীর থেকে উঠে আসা তাঁর অভিনয়, অভিনয় নয়, যেন নিজেরই কথা দিয়ে সেলুলয়েডের পর্দায় ক্ষোভ, বিদ্রোহ আর ভালোবাসার গল্প এঁকে চলেন তিনি। কারণ তিনি যে নানা পাটেকর, সমাজের যত বঞ্চিত, না পাওয়া, নিপীড়িত মানুষের মসিহা হয়ে রূপলি পর্দার লার্জার দ্যান লাইফ জগতে স্বপ্ন বুনে দেন তিনি, তাদের হয়ে সমাজের চোখে চোখ রেখে কথা বলেন। ১৯৭৮ সালে মুজাফর আলীর গমন ছবিতে চলচ্চিত্রে প্রথম অভিনয় নানার। তবে এর আগে মারাঠি থিয়েটারে অভিনয়ের অনেকটা পথ পেরিয়ে এসেছেন নানা ওরফে বিশ্বনাথ পাটেকর। ১৯৫১ সালের পয়লা জানুয়ারি মহারাষ্ট্রের উপকূলবর্তী মুরুর জঞ্জিরায় জন্ম নানার। মুম্বাইয়ের জে জে কলেজ অফ আর্টস থেকে পাশ করা এক ছবি আঁকার মানুষ।
1: কোই ডায়লগ নেই চাই, এক সে দস্তক গিনতি ভি করোগি না, লেকিন দিল সে আঁখে ভর জায়েঙ্গি, এক দো তিন চার পাঁচ ছ সাত আট নৌ দশ, দেখো ভর গই আঁখে, আর দেখো তোমারই ভি আঁখে ভর গই।
0: ৮০ দশকের মাঝামাঝি অঙ্কুশ ছবিটিতে নানা অভিনেতা হিসেবে তার জাত চিনিয়ে দেন।
2: লেকিন ক্লাস মে তুমনে বাল কিউ মচা রাখা?
3: স্যার হামারি ক্লাস মে মাস কপিং চল রহি হ্যায় ও এক সুপারভাইজার এক লড়কে কো খুদ
2: জানতে হো লড়কা কৌন হ্যায়? গুপ্তা টেক্সটাইলস কে আর কে গুপ্তা কা লড়কা, উনকি মদদ কি ওয়াজহ সে তো ইয়ে কলেজ চল রহা হ্যায়, যাও আপনা কাম করো।
3: তো স্যার আপ ভি
2: কাহা না আপনা পেপার লিখো জাকার।
3: স্যার ইয়ে আপকে কনসেন্ট সে তো ফির ফার্জ কিউ স্যার, সিধি ডিগ্রি দিলওয়া দেতে উনকো।
2: চুপ করো, তুমি ইয়ে পরীক্ষা দেনে আয়ে হো তামাশা করনে।
3: মই ভি ইয়েহি পুছ রহা হুঁ স্যার, ইয়ে পরীক্ষা ইয়া তামাশা? सर आप नहीं जानते मैं दिन भर कड़कती धूप में रास्ते बनाने का काम करता हूँ, रात के कॉलेज में पढ़ता हूँ, एकर सत्ता इसलिए किसी से मांग कर लाता हूँ।
2: तुम मुझे काम लगा रहे हो, जानते हो इसका अंजाम क्या हो सकता है?
4: अंजाम तो आप देखेंगे सर, मैं चुप बैठने वालों में से नहीं हूँ, मैं यूनिवर्सिटी के कुलगुरु तक जाऊंगा।
0: मेरा नायर छवि सलाम बॉम्बे।

0: এখন বিদেশের খবর। সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছে ভারত। ভারতের অভিযোগ, জৈশ ই মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের খোঁজ বা তথ্য দেওয়ার উপর পুরস্কার ঘোষণার মাধ্যমে ইসলামাবাদ আসলে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির প্রতি তাদের সমর্থনকে আড়াল করার চেষ্টা করছে। 9/11, 26/11 এবং পহেলগাম হামলার কথা বিশ্ববাসী এখনও ভুলে যায়নি বলেও ভারত স্মরণ করিয়ে দেয়। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের জবাব দেওয়ার অধিকার বা রাইট টু রিপ্লাই প্রয়োগ করে ভারতের ফার্স্ট সেক্রেটারি রঘুপুরী বলেন, শুধু মুখের কথায় সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব নয়, এর বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে হবে। ফার্স্ট সেক্রেটারি জোর দিয়ে বলেন, ভারত তার জনগণকে যে কোনো মূল্যে রক্ষা করবে, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বজায় রাখলে পাকিস্তানকে পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
1: মানবাধিকার সংগঠন বালোচিয়াক জেহেতি কমিটি বিওয়াইসি বালুচিস্তানের পঞ্জগুড় জেলায় পাকিস্তানি সেনাবাহিনীর বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পঞ্জগুড়ের গোয়ার্গো এলাকায় গত মঙ্গলবার এক বিস্ফোরণে 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও এই হামলায় 3 জন আহত হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাকিস্তানি বাহিনীর একটি ছোট ড্রোন বা কোয়াডকপ্টার থেকে বিস্ফোরকটি নিক্ষিপ্ত হয়। বিওয়াইসি বলেছে, শিশুদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের উপর আক্রমণ, সামরিক অভিযান এবং পাকিস্তানি বাহিনীর মানবাধিকার লঙ্ঘন অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে তারা।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও ঘানা উভয় পক্ষই দক্ষিণী বিশ্ব বা গ্লোবাল সাউথের দীর্ঘদিনের অংশীদার দেশ। পারস্পরিক উন্নতিকল্পে স্বাস্থ্য, কৃষি, ওষুধপত্র, খনিজ সম্পদ উত্তোলন, প্রতিরক্ষা, রেল এবং ডিজিটাল প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে বদ্ধপরিকর। দুই দেশ কৃষি গবেষণা, শিক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ সহ বেশ কয়েকটি ক্ষেত্রে চুক্তি বিনিময় করেছে। এর আগে ঘানায় ডক্টর জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী স্যামুয়েল অরুজ্জেত আবলাকোয়ার কাছ থেকে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগদানের আনুষ্ঠানিক সম্মতিপত্র গ্রহণ করেন। ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে ঘানা থেকে বিদেশমন্ত্রী পৌঁছন আইভরি কোস্টে। সেখানে তিনি বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী নিয়ালে কাবার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। আলোচনায় বাণিজ্য, পরিকাঠামো, কৃষি ও স্বাস্থ্য পরিষেবার মতো বিষয়গুলি উঠে এসেছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইথিওপিয়ার বিদেশমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় গেডিয়ান টিমিথিওস হেসেবেনকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারত ও ইথিওপিয়ার কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যাশা করছেন তিনি।

0: বাজারকে বিকৃত করে এমন নীতিগুলি রোধ করা এবং অতিরিক্ত উৎপাদন ও ক্ষমতা উৎপাদন সমস্যা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে একটি যৌথ মন্ত্রী পর্যায়ে বিবৃতিতে স্বাক্ষর করেছে ভারত। গত 30 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর তারিখে আমেরিকার উইসকনসিনের মিলওয়াকিতে G20 বাণিজ্য মন্ত্রীদের মধ্যে আলোচনার পর অংশগ্রহণকারী 15টি দেশের স্বাক্ষরিতে যুক্ত বিবৃতিটি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় থেকে গতকাল রাতে প্রকাশ করা হয়। স্বাক্ষরকারী দেশ ও সংস্থাগুলির মধ্যে রয়েছে ভারত, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, পোল্যান্ড, তুরস্ক, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
1: রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে 25 জনের প্রাণহানি, আহত শতাধিক। কিভ সহ ইউক্রেনের বেশ কিছু অঞ্চল লক্ষ্য করে রাশিয়া গতরাতে কয়েক ডজন ড্রোন এবং 70টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা সেদেশের উত্তর দিকের চেরনিহিফ অঞ্চলের প্রিলুকিতে। সেখানে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে 5তলা ভবন মাটিতে মিশে গিয়ে 19 জনের মৃত্যু হয়। এছাড়া কিয়েভ, অলেকজান্দ্রিয়া এবং ক্রেমেনচুকেও সাধারণ মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, এই আক্রমণ পুরোপুরি ঠেকানো না গেলেও ইউক্রেনের সেনাবাহিনী 44টি ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং 117টি ড্রোন নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
0: সৌদি আরবের আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলায় 3 জন প্রাণ হারিয়েছে, আহত 36 জন। গতকাল ও পরশুর এই হামলায় আবহাওয়ায় মরক্কো, আলজেরিয়ার 2 মহিলা এবং রিয়াদের সুদানের 1 বাসিন্দা নিহত হন। সৌদি জোট জানিয়েছে, পরে তারা সানায় অবস্থিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে, যা থেকে সৌদি আরবে আরেকটি হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। হুতি গোষ্ঠী দাবি করেছে, তারা কিং খালিদ বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ভারত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, অসামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর পাশাপাশি ভারত সৌদি আরব সরকার ও সেদেশের জনগণের পাশে থাকার বার্তাও দিয়েছে। সৌদি আরবে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য রিয়াদে ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নাগরিকদের সতর্ক ও সজাগ থাকার এবং প্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস ভারতীয় নাগরিকদের উত্তেজনা পরিস্থিতি নিয়ে কোনো ভিডিও বা খবর প্রচার বা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
1: রাষ্ট্রসংঘ জানিয়েছে, ইয়েমেনে চলতি সংঘাতের প্রেক্ষিতে গত 1 আগস্ট থেকে 1,84,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে কেবল গত সপ্তাহেই ঘরছাড়া হয়েছেন 21,000-এর বেশি মানুষ। রাষ্ট্রসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় কার্যালয় OCHA জানিয়েছে, তাদের সংস্থাগুলি 1,26,000-এরও বেশি মানুষকে জীবনদায়ী সহায়তা প্রদান করেছে। তবে চাহিদার তুলনায় প্রয়োজনীয় সম্পদের সরবরাহ এখনও বেশ কম বলে তারা সতর্ক করেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ইতোমধ্যেই বড় ধরনের অর্থ সংকটের কথা জানিয়েছে।
0: ভেনিজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আজ মার্কিন কর্তৃপক্ষ নির্যাতন ও অন্যান্য অপরাধের নতুন অভিযোগ দায়ের করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মাদুরোর বিরুদ্ধে আগেই মামলা হয়েছিল। এবার তার শাসনকালে ভেনিজুয়েলায় বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। উল্লেখ্য, মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস বর্তমানে নিউ ইয়র্কে কারাবাসে আছেন।
1: ইতালির পার্লামেন্ট আজ সেদেশের নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই সংস্কার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন মধ্য দক্ষিণপন্থী জোটের নির্বাচনী জয়ের সম্ভাবনা বাড়ানোর একটি প্রয়াস হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মেলোনি নেতৃত্বাধীন জোট সরকার ইতোমধ্যেই ইতালির রাজনীতিতে দীর্ঘস্থায়ী হওয়ার রেকর্ড গড়েছে। তবে মধ্য বামপন্থী বিরোধী দল এই সংস্কারকে সংবিধান বিরোধী বলে অভিহিত করেছে।
0: স্পেনের 87 বছর বয়সী বৃদ্ধা মারিয়া দেল কার্মেন আবাসকালের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন সেদেশের প্রধানমন্ত্রী পেদ্রো। মারিয়ার উচ্ছেদকে কেন্দ্র করে স্পেন জুড়ে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল। মারি কার্মেন নামে পরিচিত এই বৃদ্ধা দীর্ঘ 7 দশক ধরে যে বাড়িতে বাস করছিলেন সেখান থেকে স্ট্রেচারে করে তাকে বের করে দেওয়া হয়। তারপর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। উল্লেখ্য, তাঁর এই উচ্ছেদের ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাজার হাজার মানুষ স্পেনের রাজপথে নেমে আসেন। এর জেরে আবাসন সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আগাম নির্বাচনের আহ্বান জানাতে বাধ্য হন সেদেশের প্রধানমন্ত্রী স্যানচেজ।
1: কানাডীয় সাহিত্যিক অ্যান কার্সন এবছরের সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন। ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে সরস ও কৌতুকপূর্ণ লেখার মিশেলে সমসাময়িক সাহিত্য নির্মাণের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার প্রদান করা হল। অ্যান কার্সনের জনপ্রিয় কয়েকটি গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যোপন্যাস অটোবায়োগ্রাফি অফ রেড, পদ্য গদ্যের যৌথ সংকলন মেইন অফ দ্য আওয়ার্স, প্রবন্ধ সংকলন ইরোস দ্য বিটার সুইট, কবিতা সংকলন দ্য বিউটি অফ দ্য হাজব্যান্ড প্রভৃতি। এছাড়াও তিনি হোমার, সফোক্লিস, ইউরিপিডিস, এসকাইলাস, সেনেকা সহ ধ্রুপদী সাহিত্যিকদের লেখা অনুবাদের জন্য জনপ্রিয়তা অর্জন করেন। এখন খেলার খবর।
0: চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFSL ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচের 45তম মিনিটে সামির জেলকোভিচ একমাত্র গোলটি করেছেন। এই নিয়ে 22 বার IFSL খেতাব জয় করল মোহনবাগান। পরপর 2 বার ইস্টবেঙ্গলকে হারিয়ে সিল জয় করল তারা।
1: মালয়েশিয়ার সেল্যাংয়ে মহিলাদের অনূর্ধ্ব 17 AFC এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতার গ্রুপ লিগ ম্যাচে আজ ভারত 2-0 গোলে সিরিয়াকে পরাজিত করেছে। খেলার 6 ও 55 মিনিটে অনুষ্কা কুমারী দুটি গোল করেছেন। ভারত প্রথম

0: ম্যাচে 14-0 গোলে ইরাককে হারিয়েছিল। রবিবার ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে।
1: যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহিলাদের ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে রাশিয়ার কাছে 0-4 গোলে পরাজিত হয়েছে ভারত। রাশিয়ার হয়ে পেটুকোভা কিরা দুটি, ইয়ানা সিনা ও ইয়ানা বিষ্টুনোভা একটি করে গোল করেছেন।
0: রাঁচির JSC আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে আগামীকাল দ্বিতীয় টি-20 ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। লখনৌতে প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 5 ম্যাচের টি-20 সিরিজে 1-0 এগিয়ে আছে।
1: ভারতের টি-20 অধিনায়ক শ্রেয়াস আইয়ার ICC টি-20 ক্রিকেটে পুরুষদের ব্যাটারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন। তালিকায় ঈশান কিশান ও অভিষেক শর্মা শীর্ষ দুটি স্থানে রয়েছেন এবং তিলক ভার্মা রয়েছেন দশম স্থানে।
0: ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফিনল্যান্ডের ভান্টায় আজ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জাপানের রিকো গুনজিকে 21-15 গেমে হারিয়ে দেন সিন্ধু। ষষ্ঠ বাছাই সিন্ধু কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের শীর্ষ বাছাই ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রাতসানক ইনথাননের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের অভিযান আজই শেষ হয়েছে।
1: বেজিংয়ে চায়না স্ম্যাশ টেবিল টেনিসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতীয় মিক্সড ডাবলস জুটি মনোজ শাহ ও দিয়া চিতালে। প্রথম ভারতীয় জুটি হিসেবে WTT গ্র্যান্ড স্ম্যাশের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন তারা। তবে পুরুষদের সিঙ্গলসের ফ্রান্সের সপ্তম বাছাই অ্যালেক্সিস লেব্রুনের কাছে 0-3 ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন মানব ঠাক্কর।
0: অলিম্পিক পদকজয়ী স্বপ্নিল কুশালে এবং সরবজত সিং আগামীকাল থেকে মিশরের কায়রোতে শুরু হওয়া 2026 সালের ISSF শুটিং বিশ্বকাপে 35 সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। রাইফেল এবং পিস্তল শুটারদের জন্য কায়রোর এই প্রতিযোগিতাটি চলতি বছরের চতুর্থ এবং চূড়ান্ত ISSF বিশ্বকাপ। কায়রোতে অংশ নেওয়া 35 জন ভারতীয় শুটারের মধ্যে 11 জন র্যাঙ্কিং পয়েন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্প্রতি জাপানের আইচি নাগোয়ায় শেষ হওয়া এশিয়ান গেমসে যে দল অংশ নিয়েছিল এবার সম্পূর্ণ ভিন্ন দল কায়রোতে পাঠানো হবে বলে জানা গেছে।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। টেলিযোগাযোগ এবং ডিজিটাল সংযোগ পরিকাঠামো দেশের প্রযুক্তিগত বিবর্তনের অন্যতম স্তম্ভ। নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধনী ভাষণে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃষি, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহজলভ্য করে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
1: GST সংক্রান্ত কর আধিকারিকদের গ্রেপ্তার করার ক্ষমতা প্রত্যাহার GST কাউন্সিলের। কর সংক্রান্ত অপরাধে জরিমানা সংস্থান 1 কোটি থেকে বেড়ে 5 কোটি।
0: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল।
1: 75 বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। শোকাতুর সিনেমানুরাগীরা।
0: সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের দ্বিমুখী নীতির কড়া সমালোচনা ভারতের। সন্ত্রাস চালাতে থাকলে পরিণতি ভোগ করতে হবে পাকিস্তানকে, রাষ্ট্রসংঘে স্পষ্ট বার্তা নতুন দিল্লি।
1: ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হানায় 25 জনের প্রাণহানি। সৌদিতে হুতি হামলায় নিহত 3।
0: এবছরের সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত কানাডীয় সাহিত্যিক অ্যান কার্সন।
1: চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে 126তম IFSL ফুটবলে চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই। নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন হাইওয়ে ছবি থেকে অনুপম রায় ও প্রস্মিতা পালের কণ্ঠে।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার নিম্নসীমা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ জিএসটি কাউন্সিলের 57তম বৈঠকে সভাপতিত্ব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী 1 মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। ভারতের 42 জন প্রাক্তন বিচারপতি দেশের জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠিতে নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সৌদি আরবে চলতি অস্থিরতার প্রেক্ষিতে সেখানে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। ইস্টবেঙ্গলকে হারিয়ে গতবারের বিজয়ী মোহনবাগান 126তম আইএফএসএল ফুটবলে।

0: দেন। আসছি বিস্তারিত খবরে। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার ন্যূনতম সীমা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পণ্য পরিষেবা কর জিএসটি পরিষদের বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সাংবাদিকদের একথা জানান।
1: The council recommended removing arrest powers under GST. Council recommended raising the prosecution threshold from 1 crore to 5 crores. So prosecution is not going to happen for anything below 1 crore. Till now that's been the threshold. Now it's taken up to 5 crores. Anything below 5 crores, no prosecution. And reducing the general penalty from 25,000 to rupees 10,000. Support for exports and small sellers.
0: কোন করদাতা দেরিতে কর জমা দিলে বা কর ফাঁকি দিলে সেই অনুযায়ী কর আদায় বা রিকভারি, সুদ আরোপ এবং সেই অনুযায়ী জরিমানা করা হবে। জরিমানা বা কারাবাস যে কোনো শাস্তির ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সংশ্লিষ্ট আইনের বিচার প্রক্রিয়ার উপর। অর্থমন্ত্রী আরও বলেন, জিএসটি পরিষদের বৈঠকে করের হারের কোনো পরিবর্তন করা হয়নি। পরিষদ আজকের বৈঠকে এও সিদ্ধান্ত নিয়েছে 10,000 টাকা বা তার কম করের ক্ষেত্রে নোটিশ জারি করা হবে না। শ্রীমতী সীতারামন বলেছেন, জিএসটি পরিষদ পণ্য পরিবহন আরও মসৃণ করে তোলারও সিদ্ধান্ত নিয়েছে। সরবরাহকারী রাজ্য অথবা যে রাজ্যে পণ্য পাঠানো হচ্ছে শুধুমাত্র সেখানকার আধিকারিকরা পণ্য পরীক্ষা করে তা আটক বা বাজেয়াপ্ত করতে পারবেন বলেও সুপারিশ করেছে কমিশন। শুধুমাত্র নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই পণ্য সামগ্রী আটক করা যাবে এবং তার জন্য অন্তত জয়েন্ট কমিশনার স্তরের কোনো আধিকারিকের অনুমতির প্রয়োজন হবে। নির্মলা সীতারামন আরও জানিয়েছেন, পরিষদ রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যের রুটিন পরিবর্তন, অতিরিক্ত ব্যবসাস্থলের অন্তর্ভুক্তিকরণ, এমনকি রেজিস্ট্রেশন বাতিলের আবেদনের ক্ষেত্রেও অটোমেটিক অ্যাকসেপ্টেন্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আবেদনের অ্যাকনোলেজমেন্টের সময়সীমা 15 দিন থেকে কমিয়ে 10 দিন করা হচ্ছে। সমস্ত আবেদনের 90% অ্যাকনোলেজমেন্ট পাওয়ার 3টি কাজের দিনের মধ্যেই অনুমোদন করা সম্ভব হবে বলেও আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি পরিষদ অনুমোদিত নতুন জিএসটি সংস্কারকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, এর ফলে সমগ্র পদ্ধতির উপর ইতিবাচক প্রভাব পড়বে। সরকার যেভাবে জিএসটিকে আরও স্বচ্ছ, কার্যকর ও নাগরিক কেন্দ্রিক করে তুলতে চাইছে, নতুন এই সংস্কার তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে গত বছর ভারত $863 বিলিয়ন মূল্যের পণ্য ও পরিষেবা রপ্তানি করেছে এবং এবছর $1 ট্রিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নতুন দিল্লিতে আয়োজিত 31তম সিআইআই পার্টনারশিপ সামিটের প্রাক অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান। আগামী মাসের 12 ও 13 তারিখ বিশাখাপত্তনমে এই সম্মেলন আয়োজিত হবে। শ্রী গোয়েল উল্লেখ করেন যে এটি বছরে প্রায় 16% বৃদ্ধির ইঙ্গিত দেয়, বিশেষ করে এমন এক সময়ে যখন বিশ্ব অর্থনীতি বিভিন্ন ঝুঁকির মুখে রয়েছে এবং বিশ্বজুড়ে বৃদ্ধির হার 3% নিচে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তিনি জানান, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া চলতি বছরের জন্য তাদের বৃদ্ধির পূর্বাভাস আবারও বাড়িয়েছে। তিনি আস্থা প্রকাশ করেন যে ভারত 7%-এরও বেশি হারে বৃদ্ধি বজায় রাখবে এবং বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে। শ্রী গোয়েল বলেন, বর্তমানে প্রায় $4 ট্রিলিয়ন ভারতীয় অর্থনীতি 2047 সালের মধ্যে $30 ট্রিলিয়নে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করে বলেন, সারা ভারতে 5.5 লক্ষের বেশি 5G বেস স্টেশন কাজ করছে। প্রায় 25 কোটি পড়ুয়াকে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করতে সরকার কাজ চালাচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে আরও শক্তিশালী করেছে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাপনা। প্রত্যন্ত গ্রামের গরিব পরিবারের শিশুরাও উন্নত জ্ঞান লাভের সুবিধা পাচ্ছে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের মাধ্যমে গত কয়েক বছরে একাধিক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলেও শ্রী মোদী জানান।
2: बीते वर्षों में इंडिया मोबाइल कांग्रेस के माध्यम से बहुत कुछ हासिल किया है। हमारे सामने विकसित भारत का एक विराट संकल्प है। इसके लिए हमें अपने प्रयासों को निरंतर व्यापक करते रहना है। हमें IMC को एक ऐसा प्लेटफॉर्म बनाना है जो टेक्नोलॉजी, रिसर्च, इंडस्ट्री, इन्वेस्टमेंट और आइडिया का एक जंक्शन बन सके।
0: ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে আগামী 1 মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2026 কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা প্রকাশের পর তিনি বলেন, প্রস্তাবিত এই পরামর্শপত্রে AIR নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, এর সুফল এবং সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলির উপর আলোকপাত করা হবে। এতে এমন ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেওয়া হবে যাতে সমাজের সব স্তরের মানুষ AIR সুফল পায় এবং একই সঙ্গে ডিপফেকের মতো ক্ষতিকর প্রয়োগ থেকে তাদের সুরক্ষা দেওয়া সম্ভব হয়। প্রতিবেদন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিশ্বব্যাংকের সহযোগিতায় একটি বিশদ সমীক্ষা চালানো হয়েছে।
3: ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিলকর

0: एक एक्सटेंसिव स्टडी की गई है किस तरह से समाज के उन वर्गों को एआई का बेनिफिट मिले जो नॉर्मली टेक्नोलॉजी से वंचित रहते थे। जिस तरह से माननीय प्रधानमंत्री जी ने हमेशा टेक्नोलॉजी को डेमोक्रेटाइज करने का एक मार्गदर्शन दिया है, उसी भावना के साथ कई ऐसे एग्जाम्पल, जैसे किसानों के लिए एक एक्सपेरिमेंट बहुत अच्छा हुआ है एआई का, जिसमें 40% के आसपास यील्ड बढ़ी है और पानी का उपयोग कम हुआ और साथ ही साथ फर्टिलाइजर का रिक्वायरमेंट भी कम हुआ।
1: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লিতে যক্ষ্মামুক্ত ভারত অভিযানের আওতায় জয়েন্ট স্কোয়াড ফর হেলথ বা জাস এর সূচনা করেছেন। ভারতে যক্ষ্মা নির্মূলের প্রচেষ্টায় যুব নেতৃত্বাধীন সামাজিক অংশগ্রহণকে শক্তিশালী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যখন নাগরিকরা একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন, 2030 সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্যের কথা উল্লেখ করে ডক্টর মান্ডবিয়া জানান যে ভারত এই লক্ষ্য অর্জনের প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, কোচিন শিপইয়ার্ড লিমিটেড মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ও নরওয়ে সহ বিভিন্ন দেশ থেকে 40টিরও বেশি জাহাজ তৈরির বরাত পেয়েছে। নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী সোনোয়াল বলেন, তার মন্ত্রক দেশে জাহাজ নির্মাণের জন্য একটি অনুকূল পরিবেশ গড়ে তুলছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক পরমেশ শিবামণি আজ পারাদ্বীপ উপকূলের কাছে দ্বাদশ জাতীয় সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার বিষয়ক মহড়া SAR-26 প্রত্যক্ষ করেছেন। অত্যন্ত সুসংগত সমন্বয় ও নিখুঁত কার্যপদ্ধতির মাধ্যমে আয়োজিত বন্যোদ্ধারী সামুদ্রিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর জাহাজ, উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার ও ডর্নিয়ার বিমান, ভারতীয় বিমান বাহিনীর C-130Z বিমান এবং কাস্টমস ও অন্যান্য সংস্থার যানবাহন ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এখবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতের 42 জন বিচারপতি দেশের জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তারা নির্বাচন কমিশন, বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উল্লেখ করেছেন যে এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন কমিশন, এমনকি উচ্চতর বিচার বিভাগ এবং বিধিবদ্ধ সংস্থাগুলোও এই আক্রমণের আওতামুক্ত থাকেনি। চিঠিতে ভারতের সাংবিধানিক সংস্থাগুলোর উপর আক্রমণের বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। তারা অভিযোগ করেছেন যে এটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের একটি পরিকল্পিত অভিযান, যেখানে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে অস্থিতিশীল করার সম্ভাব্য ভয়াবহ পরিণতির কথা বিন্দুমাত্র বিবেচনায় নেওয়া হচ্ছে না। চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে যে গণপ্রতিনিধিত্ব আইন 1950-এর 21-এর 3 ধারা অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের বিশেষ ও নিবিড় প্রক্রিয়াটি আইনসম্মত। তারা উল্লেখ করেন যে সর্বশেষ এ ধরনের বিশেষ সংশোধন প্রক্রিয়াটি প্রায় 2 দশক আগে সম্পন্ন হয়েছিল এবং তখন কেউ এর একে কোনো ষড়যন্ত্র বলেনি। স্বাক্ষরকারীরা আরও উল্লেখ করেন যে সুপ্রিম কোর্ট এই বিশেষ সংশোধন প্রক্রিয়াকে বৈধ এবং নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বলে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের 9 লোকসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা আগামীকাল। সবকটি ভোটকেন্দ্রেই গত মঙ্গলবার ভোট নেওয়া হয়। সৌদি আরবে বসবাসরত ভারতীয় নাগরিকদের জন্য সেখানকার ভারতীয় দূতাবাস একটি নির্দেশিকা জারি করেছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে নাগরিকদের সতর্ক ও সজাগ থাকার এবং প্রয়োজনে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস ভারতীয় নাগরিকদের চলতি ঘটনাপ্রবাহ সম্পর্কিত কোনো ভিডিও বা খবর প্রচার বা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট 126তম IFSL ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচের 45তম মিনিটে সমীর জেলকোভিচ একমাত্র গোলটি করেছেন। এই নিয়ে 22 বার IFSL খেতাব জয় করল মোহনবাগান। পরপর 2 বার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে শিল্ড জয় করল মোহনবাগান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জিএসটি কাউন্সিল কর আধিকারিকদের গ্রেপ্তারের ক্ষমতা প্রত্যাহার করে নিয়েছে। কর সংক্রান্ত কোনো অপরাধের ক্ষেত্রে জরিমানার ন্যূনতম সীমা 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ জিএসটি কাউন্সিলের 57তম বৈঠকে সভাপতিত্ব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের প্রতিটি জেলায় 5G সংযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণের উদ্বোধন করেন। ইস্টবেঙ্গলকে হারিয়ে গতবারের বিজয়ী মোহনবাগান 126তম IFSL ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6:20।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল অর্থাৎ 9-10-2026 শুক্রবারের আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি।

মিনিটে সুচিন্তন শুনবেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। ছটা দশ মিনিটে প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীত সারেঙ্গি পরিবেশন করবেন পণ্ডিত রামনারায়ণ, রাগ যোগিয়া ও জৌনপুরী। সকাল ছটা তিরিশ মিনিটে এই মহাজীবন শুনবেন গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা। ছটা চল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীরাধা গুপ্ত। ছটা পঞ্চান্ন মিনিটে কৃষক বন্ধুদের জন্য বিষয় জলাভূমিতে ফসল চাষ, এ বিষয়ে বলবেন ডক্টর আনন্দময় পুস্তে। সকাল সাতটা পাঁচ মিনিটে শুনবেন লোকগীতি। সাতটা পনেরো মিনিটে আসুন বেরিয়ে যান ভারতে, স্থান তিরুবনন্তপুরম কেরালা, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে সকালের আড্ডা, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। আটটা ত্রিশ মিনিটে কলকাতার ডায়েরি, এই অনুষ্ঠানে সৌম্য দাশগুপ্তের সঙ্গে কথা বলেছেন ডক্টর কেয়া মুখোপাধ্যায়, সম্পাদনায় শিরোপা রায়, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। সকাল নটায় শাস্ত্রীয় সঙ্গীতের আসরে জৌনপুরীর আগে খেয়াল পরিবেশন করবেন অরুণ কুমার বসু। নটা ত্রিশ মিনিটে মনের মতো গান, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। সকাল দশটা ত্রিশ মিনিটে শুনবেন রামধনু, এই অনুষ্ঠানে প্রথমে নজরুলগীতি পরিবেশন করবেন তপন ভৌমিক, এরপরে রজনীকান্তের গান শিল্পী কুন্তল চক্রবর্তী। সকাল এগারোটায় বিকাশ পথ, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ। এগারোটা পনেরো মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্মৃতিকণা বাইন দেব। সকাল এগারোটা ত্রিশ মিনিটে রম্যগীতি। বারোটায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য। বারোটা ত্রিশ মিনিটে সাঁওতালি গান। দুপুর একটায় নাটক পিতৃপক্ষ, রচনা নির্মাল্য রায়, প্রযোজনা জয়দীপ চৌধুরী। দুপুর একটা চল্লিশ মিনিটে বাংলা ব্যান্ডের গান, দুটো ত্রিশ মিনিটে অনুরোধের আসর। দুপুর তিনটে মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল পাঁচটা বেজে দুই মিনিটে। পাঁচটা পাঁচ মিনিটে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় পল্লবী সিনহা। পাঁচটা পঞ্চাশ মিনিটে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে ক্ষেত খামারের কথা, বায়োগ্যাস, এ বিষয়ে আলাপচারিতায় থাকবেন ললিত আগরওয়াল ও স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে ছটা পঞ্চাশ মিনিটে আপনার স্বাস্থ্য, উৎসবের সময় সচেতনতা, এ বিষয়ে বলবেন ডক্টর শর্মিলা গুপ্ত। সন্ধ্যে সাতটায় নাটক পিতৃপক্ষ, রচনা নির্মাল্য রায়, প্রযোজনা জয়দীপ চৌধুরী। রাত আটটা পনেরো মিনিটে ছোটদের আসর, এবার পুজোয় কি করব, এ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে রেকর্ডিং করে এনেছেন মৌসুমী সেনগুপ্ত, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। রাত নটায় কথায় গানে, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। রাত নটা পনেরো মিনিটে বিশ্ব পরিক্রমা, নটা পঁয়তাল্লিশ মিনিটে সঙ্গীত শিক্ষার আসরে বেহাগ রাগে খেয়াল শুনবেন, আসর পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। রাত দশটা পনেরো মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন মালকোষ রাগে খেয়াল, পরিবেশন করবেন অরুণ কুমার বসু। দশটা পঁয়তাল্লিশ মিনিটে উপমহাদেশের খবর, রাত এগারোটায় হারানো দিনের গান, উপস্থাপনায় পৌলমী ভট্টাচার্য। রাত বারোটায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। খেয়াল পরিবেশন করবেন ওস্তাদ আরশাদ আলী খান। রাগ রাগেশ্রী।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনে আমি সৃজিত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন রক্তিম ভট্টাচার্য। আজকে শিরোনামে রয়েছে, টেলিযোগাযোগ এবং ডিজিটাল সংযোগ পরিকাঠামো দেশের প্রযুক্তিগত বিবর্তনের অন্যতম স্তম্ভ। নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধনী ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,
1: জিএসটি সংক্রান্ত কর আধিকারিকদের গ্রেপ্তার করার ক্ষমতা প্রত্যাহার জিএসটি কাউন্সিলের, কর সংক্রান্ত অপরাধে জরিমানার সংস্থান 1 কোটি থেকে বেড়ে 5 কোটি।
0: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল।
1: 75 বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন, শোকাতুর সিনেমানুরাগীরা।
0: এবছরের সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত কানাডীয় সাহিত্যিক অ্যান কার্সন,
1: চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে 1-0 হারিয়ে 126তম আইএফএ শিল্ড ফুটবলে চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের 10ম সংস্করণ উদ্বোধন করেছেন। গতকাল শুরু হওয়া এই 4-দিনব্যাপী সম্মেলন টেলিযোগাযোগ, ডিজিটাল সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দেশের অসাধারণ অগ্রগতির কথা তুলে ধরছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ইন্ডিয়া মোবাইল কংগ্রেস মঞ্চ ভারতের টেলিযোগাযোগ ও ডিজিটাল সংযোগ ক্ষেত্রের বিবর্তনের সাক্ষী হয়ে রয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই মঞ্চ ভারতের অগ্রগতি ও আকাঙ্ক্ষা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করছে।
2: आज जब टेलीकॉम और डिजिटल टेक्नोलॉजी का इतना महत्व है, तब इससे जुड़ी सिक्योरिटी फ्रेमवर्क को भी चाक चौबंद करना बहुत आवश्यक है। फोन की सिक्योरिटी और नेटवर्क की सिक्योरिटी

0: ये हम सभी की प्राथमिकता है। एक सामान्य नागरिक प्रोटोकॉल या आर्किटेक्चर की भाषा में नहीं सोचता, उसके लिए ट्रस्ट बहुत अहम है। जब उसको फोन पर आए उसे पता हो कि कॉल कौन कर रहा।
1: প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল সংযোগ শিক্ষা, স্বাস্থ্য এবং সরকারি পরিষেবাকে শক্তিশালী করেছে। আজ প্রত্যন্ত গ্রামের এবং দরিদ্র পরিবারের শিশুরাও উন্নত শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, গত 10 থেকে 12 বছরে মোবাইল ফোন কেবল আধুনিক যোগাযোগ মাধ্যম হিসেবেই নয়, বরং সুশাসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উঠে এসেছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার বর্তমানে বিভিন্ন ডিজিটাল ও অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় 25 কোটি শিক্ষার্থীকে সংযুক্ত করার লক্ষ্যে কাজ করছে। তিনি দীক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতে ডিজিটাল শিক্ষার ক্রমবর্ধমান গুরুত্বের উপর আলোকপাত করেন।
2: অনুষ্ঠানে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, প্রযুক্তি যেন কেবল প্রত্যন্ত গ্রামেই নয়, বরং প্রতিটি নাগরিকের কাছে পৌঁছয় তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর বলে আসছেন। তিনি আরও বলেন, প্রযুক্তির ব্যাপক প্রসার তখনই সম্ভব যখন তা সাশ্রয়ী ও সর্বজনীন হয়। 5G পরিষেবাকে বিশ্বের দ্রুততম প্রযুক্তিতে পরিণত করার ক্ষেত্রে অবদান রাখার জন্য মন্ত্রী সংশ্লিষ্ট সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান, টেলিকম অপারেটর এবং এর সঙ্গে যুক্ত সব কর্মীর ভূয়সী প্রশংসা করেন।
3: 2014 में हमारे प्रधानमंत्री जी ने हमें एक विजन दिया था। उन्होंने कहा था कि भविष्य का भारत कनेक्टेड रहे, भविष्य के भारत में डिजाइन रहे और भविष्य का भारत नेतृत्व करे। प्रधानमंत्री जी के नेतृत्व में इस एक दशक में जो संपूर्ण भारत की टेलीकॉम और डिजिटल फ्रटर्निटी ने करके दिखाया है, वो शायद कई और देशों को सदियों लग जाती जो 10 वर्ष की अवधि में भारत ने करके दिखाया है।
1: কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের আগামী দিনের নীতি নির্দেশিকা নিয়ে আগামী মাসের মধ্যে একটি পরামর্শপত্র প্রকাশ করা হবে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2026 AI ব্যবহারের প্রতিজ্ঞা শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, প্রস্তাবিত এই পরামর্শপত্রে AI সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা, সাইবার সুরক্ষা, সুবিধা এবং সম্ভাব্য সমস্যার বিষয়ে আলোকপাত করা হয়েছে। প্রতিবেদন প্রসঙ্গে মন্ত্রী জানান, বিশ্বব্যাংকের সহযোগিতার একটি বিশদ সমীক্ষা চালানো হয়েছে। এর উদ্দেশ্য হল এমন উপায় খুঁজে বের করা যাতে সমাজের যেসব অংশ প্রথাগতভাবে প্রযুক্তি সুবিধা থেকে বঞ্চিত ছিল তারাও যেন AI এর সুফল ভোগ করতে পারে।
4: वर्ल्ड बैंक के साथ मिलकर एक एक्सटेंसिव स्टडी की गई है, किस तरह से समाज के उन वर्गों को AI का बेनिफिट मिले जो नॉर्मली टेक्नोलॉजी से वंचित रहते थे। जिस तरह से माननीय प्रधानमंत्री जी ने हमेशा टेक्नोलॉजी को डेमोक्रेटाइज करने का एक मार्गदर्शन दिया है, उसी भावना के साथ कई ऐसे एग्जाम्पल, जैसे किसानों के लिए एक एक्सपेरिमेंट बहुत अच्छा हुआ है AI का, जिसमें 40% के आसपास यील्ड बढ़ी है और पानी का उपयोग कम हुआ और साथ ही साथ फर्टिलाइजर का रिक्वायरमेंट भी कम हुआ।
2: জিএসটি সংক্রান্ত কর আধিকারিকরা এখন থেকে কাউকে গ্রেপ্তার করতে পারবেন না। নতুন দিল্লিতে আজ জিএসটি পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আইনি পদক্ষেপ বা বিচারের জন্য নির্ধারিত আর্থিক সীমার পরিমাণ 1 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করা হয়েছে। কোনো করদাতা যদি দেরিতে রিটার্ন দাখিল করেন বা ভুল কর দিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে বকেয়া কর আদায়, সুদ এবং নির্দিষ্ট অনুপাতে জরিমানা আরোপ করা হবে। তবে এর বাইরে অতিরিক্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় জিএসটি পরিষদের বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, করের হারে কোনো পরিবর্তন আনা হয়নি।
5: GST Council today has recommended common standards for notices and proceedings and no notices below the prescribed monetary threshold of 10,000 rupees, including withdrawal of pending notices below the said threshold. We will not be issuing any notices for monetary threshold of 10,000 or below.
2: জিএসটি পরিষদের গৃহীত সংস্কারমুখী সিদ্ধান্তগুলিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাগত জানিয়েছেন।
1: ভারতীয় বায়ুসেনার 94তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে। 1932 সালের 8ই অক্টোবর প্রতিষ্ঠিত এই বাহিনী যাত্রা শুরুর মধ্য দিয়ে আকাশসীমায় দেশের শক্তির এমন এক দূরদর্শী পরিকল্পনার সূচনা হয়েছিল যা পরবর্তী কয়েক দশক ধরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় ও সুবিন্যস্ত করেছে এবং করে চলেছে। এই বিশেষ দিন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বায়ুসেনার সকল সদস্য, প্রবীণ সেনানী ও তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানিয়েছেন।
2: প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে দুই দেশ আজ সামরিক কারিগরি সহযোগিতা নিয়ে আলোচনা করেছে। যৌথ উৎপাদন ও যৌথ উন্নয়নের উদ্যোগ গ্রহণের বিষয়েও পর্যালোচনা করেছে দুই দেশ। উভয় দেশের শীর্ষস্তরের আধিকারিকরা এই আলোচনায় অংশ নেন।
1: ভারতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও বার্তোলি বলেছেন, শান্তি ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তুলতে শিক্ষা, আলোচনা এবং অন্তর্ভুক্তিমূলক চিন্তা চেতনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে কালার্স ফর পিস আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বলেন, শিল্পকলা বা চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুদের তাদের আশা ও অনুভূতি প্রকাশের সুযোগ করে দিলে তাদের মধ্যে গভীর সহানুভূতি ও পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠানে কালার ফর পিসে ভারতীয়

0: প্রতিনিধি অরুণিমা কুকরেজা জানান, সংগঠনের সঙ্গে 155টি দেশ যুক্ত রয়েছে।
1: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। গণনা কেন্দ্রগুলি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম দুই কেন্দ্রেই গণনা হবে 15 দফায়। নির্বাচন কমিশনের অনুমোদিত পরিচয়পত্র ছাড়া কাউকে গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। উল্লেখ্য, গত 6 অক্টোবর তামিলনাড়ুর ধারাপুরম ও মাদুরান্তকাম, পশ্চিমবঙ্গের রেজিনগর ও নন্দীগ্রাম এবং পুদুচেরির থাট্টানচাভারি আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ হয়। ভোট নেওয়া হয় আসামের নওগাঁ লোকসভা আসনেও।
0: নির্বাচন কমিশন বিচার বিভাগ এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের 42 জন প্রাক্তন বিচারপতি দেশবাসীর প্রতি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে ভারতের সাংবিধানিক সংস্থাগুলির ওপর ক্রমাগত আক্রমণের বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে। তারা একে রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের একটি পরিকল্পিত অভিযান বলে অভিযোগ করেছেন।
1: বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর প্রয়াত, বয়স হয়েছিল 75 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে গোয়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বিকেলে পুনের কাছে ডনজেতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর প্রয়াণে চলচ্চিত্র মহলে শোকের ছায়া। দেশের অন্যতম প্রশংসিত অভিনেতা নানা পাটেকর হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। চোখা অভিব্যক্তি, নির্মেদ অভিনয়, সুনিপুণ সংলাপ উচ্চারণের মধ্য দিয়ে দীর্ঘ কয়েক দশক ধরেই আপামর সিনেপ্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন নানা। পরিন্দা, ক্রান্তিবীর, রাজনীতি, আব তক ছাপ্পান, রাজু বন গয়া জেন্টলম্যান সহ একাধিক চলচ্চিত্রে বহুমুখী অভিনয়ের জন্য তিনি তুমুল খ্যাতি অর্জন করেছিলেন। 1988 সালে সালাম বোম্বে সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ সহশিল্পীর জাতীয় পুরস্কারে ভূষিত হন। 1994 সালে ক্রান্তিবীর সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কারে সম্মানিত হন নানা। 1997 সালে অগ্নিসাক্ষী চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ফের শ্রেষ্ঠ সহশিল্পীর জাতীয় পুরস্কার জিতে নেন তিনি। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ভারত সরকার এই কিংবদন্তি অভিনেতাকে 2013 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি নানা পাটেকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছে ভারত। ভারতের অভিযোগ, জেইশে মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের খোঁজ বা তথ্য দেওয়ার উপর পুরস্কার ঘোষণার মাধ্যমে ইসলামাবাদ আসলে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির প্রতি তাদের সমর্থনকে আড়াল করার চেষ্টা করছে। 9/11, 26/11 এবং পহেলগাম হামলার কথা বিশ্ববাসী এখনও ভুলে যায়নি বলেও ভারত স্মরণ করিয়ে দেয়। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে জবাব দেওয়ার অধিকার বা রাইট টু রিপ্লাই প্রয়োগ করে ভারতের ফার্স্ট সেক্রেটারি রঘুপুরী বলেন, শুধু মুখের কথায় সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব নয়, এর বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিতে হবে। ফার্স্ট সেক্রেটারি জোর দিয়ে বলেন, ভারত তার জনগণকে যে কোনো মূল্যে রক্ষা করবে। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বজায় রাখলে পাকিস্তানের পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
1: মানবাধিকার সংগঠন বালুচি একজাহতি কমিটি BYC বালুচিস্তানের পাঞ্জগুড় জেলায় পাকিস্তানি সেনাবাহিনীর বোমা হামলার তীব্র নিন্দা করেছে। পাঞ্জগুড়ের গোয়ার্গো এলাকায় গত মঙ্গলবার এক বিস্ফোরণে 2 শিশুর মৃত্যু হয়। এছাড়াও এই হামলায় আহত হন 3 জন। BYC বলেছে, শিশুদের উপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের উপর আক্রমণ, সামরিক অভিযান বন্ধ করা এবং পাকিস্তানি বাহিনীর মানবাধিকার লঙ্ঘন অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে তারা।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও ঘানা উভয় দেশই দক্ষিণী বিশ্ব বা গ্লোবাল সাউথের দীর্ঘদিনের অংশীদার দেশ। পারস্পরিক উন্নতিকল্পে স্বাস্থ্য, কৃষি, ওষুধপত্র, খনিজ সম্পদ উত্তোলন, প্রতিরক্ষা, রেল এবং ডিজিটাল প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে বদ্ধপরিকর। দুই দেশে কৃষি, গবেষণা, শিক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ সহ বেশ কয়েকটি ক্ষেত্রে চুক্তি বিনিময় করেছে। ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে ঘানা থেকে বিদেশমন্ত্রী পৌঁছন আইভরি কোস্টে। সেখানে তিনি বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী নিয়ালে কাবার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন।
1: সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক হামলায় 3 জনের প্রাণহানি, আহত 36 জন। গতকাল ও গত পরশুর এই হামলায় আবহায় মরক্কো, আলজেরিয়ার 2 মহিলা এবং রিয়াধে সুদানের 1 বাসিন্দা নিহত হন। সৌদি জোট জানিয়েছে, পরে তারা সানায় অবস্থিত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা কিং খালিদ বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ভারত এই হামলার তীব্র নিন্দা করেছে। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, অসামরিক পরিকাঠামোকে লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিহতদের পরিবারের প্রতি ভারত গভীর সমবেদনা প্রকাশ করেছে। এর পাশাপাশি ভারত সৌদি আরব সরকার ও সেদেশের জনগণের পাশে থাকারও বার্তা দিয়েছে।
0: কানাডীয় সাহিত্যিক অ্যান কার্সন এবছরে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে সরস ও কৌতুকপূর্ণ লেখার মিশেলে সমসাময়িক সাহিত্যে নির্মাণের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়। স্টকহোমে সুইডিশ একাডেমি এই পুরস্কার ঘোষণা করে। অ্যান কার্সনের জনপ্রিয় কয়েকটি গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যোপন্যাস অটোবায়োগ্রাফি অব রেড, পদ্য গদ্যের যৌথ সংকলন মেন ইন দ্য অফ আওয়ার্স, প্রবন্ধ

0: সংকলন ইরোজ দ্য বিটার সুইট, কবিতা সংকলন দ্য বিউটি অব দ্য হাজব্যান্ড প্রভৃতি। এছাড়াও তিনি হোমার, সফোক্লিস, ইউরেপিডিস, স্কাইলাস, সেনেকা সহ ধ্রুপদী সাহিত্যিকদের লেখা অনুবাদের জন্য জনপ্রিয়তা অর্জন করেন।
1: চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট 126তম আইএফএ শিল্ড ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যাচের 45তম মিনিটে সামির জেলকেভিচ একমাত্র গোলটি করেছেন। এই নিয়ে 22 বার আইএফএ শিল্ড খেতাব জয় করল মোহনবাগান। পরপর 2 বার ইস্টবেঙ্গলকে হারিয়ে শিল্ড জয় করল তারা।
0: মালয়েশিয়ার সেলাংয়ে মহিলাদের অনূর্ধ্ব 17 এএফসি এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতার গ্রুপ লিগ ম্যাচে আজ ভারত 2-0 গোলে সিরিয়াকে পরাজিত করেছে। বিরতিতে ভারত 1-0 গোলে এগিয়েছিল। খেলার 6:55 মিনিটে অনুষ্কা কুমারী 2 গোল করেছেন। রবিবার ভারত গ্রুপ পর্বে শেষ ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে।
1: রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে আগামীকাল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। লখনৌতে প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে 1-0 এগিয়ে আছে।
0: ধনঞ্জয় ডি সিলভা শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। অধিনায়কত্ব ছাড়লেও তিনি খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন দিমুথ করুণারত্নে। অধিনায়কত্ব ছাড়ার পর 2024 সালে জানুয়ারি মাসে শ্রীলঙ্কা টেস্ট দলের নেতৃত্বে দায়িত্ব নেন ধনঞ্জয়। বাংলাদেশের মাটিতেও টেস্ট সিরিজ জিতেছে তারা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এখন নতুন টেস্ট দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।
1: ব্যাডমিন্টনে 2 বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু আর্কটিক ওপেন সুপার 500 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ফিনল্যান্ডের ভান্তায় আজ প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে জাপানের রিকো গুনসিকে 21-15 গেমে হারিয়ে দেন সিন্ধু। ষষ্ঠ বাছাই সিন্ধু কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের শীর্ষ বাছাই ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন রাতসানক ইন্থাননের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের অভিযান আজই শেষ হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। টেলিযোগাযোগ এবং ডিজিটাল সংযোগ পরিকাঠামো দেশের প্রযুক্তিগত বিবর্তনের অন্যতম স্তম্ভ। নতুন দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধনী ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,
0: জিএসটি সংক্রান্ত কর আধিকারিকদের গ্রেপ্তার করার ক্ষমতা প্রত্যাহার জিএসটি কাউন্সিলের। কর সংক্রান্ত অপরাধে জরিমানার সংস্থান 1 কোটি থেকে বেড়ে 5 কোটি।
1: পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও পুদুচেরির 5টি বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আগামীকাল।
0: 75 বছর বয়সে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। শোকাতুর সিনেমালুকিরা।
1: এবছরের সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত কানাডীয় সাহিত্যিক অ্যান কার্সন।
0: চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে 126তম আইএফএ শিল্ড ফুটবলে চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্টস।
1: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় পাপড়ি ভট্টাচার্য।

আজকে আবার হারানো দিনের গান নিয়ে চলে এলাম আপনাদের সাথে কথা বলতে। একবার অধীর বাগচি গেলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেখানে বসলেন মান্নাদের সঙ্গে, কারণ তৈরি হবে দুই পুরুষ ছবির গান। তিনি তখন ওই ছবির সঙ্গীত পরিচালক। সুর করতে বসে তিনি বাজিয়ে যাচ্ছেন একটার পর একটা রাগ, পছন্দ হচ্ছে না, আবার আরেকটা বাজাচ্ছেন, কিন্তু কিছুতেই তার পছন্দ হচ্ছিল না। ক্রমশ বাড়ছিল না ভালো লাগা। হঠাৎ পুলকবাবু বললেন, এই না ভালো লাগা নিয়ে একটা গান লিখলে হয় না? তৈরি হলো কোন গানটা বলুন তো? আপনারা বুঝেই গেছেন জানি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আজ আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। পুলকবাবু তো অত্যন্ত সহজ ভাষায় বলে দিলেন, কিন্তু আধুনিক গান বা চলচ্চিত্রের গান আর রাগ সঙ্গীতের এই একসাথে হাত ধরাধরি করে পথ চলার ইতিহাস কিন্তু দীর্ঘদিনের। এই পথ অনেক দিনের, অনেক বড়।

আর ইতিহাস। আজকের হারানো দিনের গানে আমরা একটু একটু করে জানবার চেষ্টা করব সেই দীর্ঘ পথ পরিক্রমাকে, আর তার সঙ্গে তো অবশ্যই থাকবে রাগ সঙ্গীতের ছায়ায় তৈরি বেশ কিছু চলচ্চিত্রের গান।

1961 সালে তৈরি হয় এই ছবি দুই ভাই। সেই ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন এই গানটি। সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায় এই গানটি তৈরি করেন মাছ খাম্বাজ রাগের উপরে। এই রাগে কোনো গভীর বিরহ বা বেদনাকে একটা আনন্দের রূপ দিয়ে প্রকাশ করা হয়। রাগ খাম্বাজ আর মাছ খাম্বাজ এ দুটোর মধ্যে একটা সম্পর্ক দেখতে পাওয়া যায়। খাম্বাজে যে হালকা ফুরফুরে ভাবটা দেখা যায়, মাছ খাম্বাজে তাতে লাগে একটা গভীরতার ছাপ। বিরহ যখন আনন্দের সঞ্চার করে তখন আসে মাছ খাম্বাজ। পরের গান অগ্নি পরীক্ষা ছবি থেকে।

1954 সালে এমপি প্রোডাকশনের ব্যানারে আশাপূর্ণা দেবীর বিখ্যাত উপন্যাস অগ্নি পরীক্ষার কাহিনী অবলম্বনে তৈরি হয়েছিল এই চলচ্চিত্র। সকলেই জানেন এর প্রধান ভূমিকায় ছিলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন। তো এই ছবির সঙ্গীত পরিচালনা করেন অনুপম ঘটক। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটির সুর তৈরি হয়েছিল ইমন কল্যাণ রাগের ছায়ায়। উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির রাত্রি হচ্ছে প্রথম প্রহরের উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির রাত্রির প্রথম প্রহরের রাগ হচ্ছে ইমন কল্যাণ। আমরা যদি ভারতীয় চলচ্চিত্রের দিকে তাকাই তাহলে দেখতে পাব চলচ্চিত্রের বহু গানে এই রাগের ব্যবহার হয়েছে। যেমন ধরুন 1957 সালে তৈরি হয় ছায়াছবি পথে হলো দেরি, তার সঙ্গীত পরিচালনায় ছিলেন রবীন চ্যাটার্জি। তার পরিচালনায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ইমন কল্যাণ রাগে যে গানটি তৈরি হয়েছিল সেটি হলো

সিনেমার গান সে সময় জনমানসে যে ছাপ ফেলেছিল, যতখানি শ্রোতার হৃদয় স্পর্শ করতে পেরেছিল, অন্য ধারার গান, বিশেষত শাস্ত্রীয় সঙ্গীতের পক্ষে সে জায়গা নেওয়াটা একটু কঠিন ছিল। সিনেমার গান বা আধুনিক গানকে আমরা সাধারণত লঘুসঙ্গীতই বলে থাকি, কিন্তু একটু তলিয়ে যদি দেখা যায়, ভেবে দেখুন, তাহলে দেখা যাবে যে কোনো সঙ্গীতেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাগ বা রাগ সঙ্গীতের ব্যবহার হয়ে থাকে। মানে যে কোনো সঙ্গীতেই, মানে আমরা যাই করি না কেন, সেটার পেছনে কোনো একটা রাগের অবদান আছে। তো এক একটি জনপ্রিয় গানের বা জনপ্রিয় সুরের পেছনে এক একটি রাগের অবদান থাকে। এখন তেমনই একটি গান।

1958 সালে তৈরি হয় লুকোচুরি ছবি। আপনারা বুঝতেই পেরেছেন যে এই গান লুকোচুরি ছবি থেকে, আপনারা জানেনও সেটা। গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। তো তিনি এই গানের সুর করেন আহিরি রাগের ছায়া অবলম্বনে, যেখানে আমরা দেখতে পাই কোমল গায়ের অনুষঙ্গ। সেই অনুষঙ্গ এই গানটিকে একটি অন্য মাত্রা এনে দেয়। চলচ্চিত্রের গানে রাগের ব্যবহার, তার প্রয়োজনীয়তা, বা ধরুন বাংলা চলচ্চিত্রের গানকে মানসম্মত করার প্রয়োজনে রাগ সঙ্গীতের ব্যবহার সর্বদাই অত্যন্ত ইতিবাচক। বিভিন্ন সময়ে বিভিন্ন নামকরা সঙ্গীত পরিচালক আমাদের দেখিয়ে দিয়ে গেছেন যে কোনো একটি রাগের ছোঁয়ায় কী করে একটা গানকে এক জায়গা থেকে অন্য মাত্রা দিয়ে দেওয়া যেতে পারে। লুকোচুরির কথা বলতে বলতেই মনে পড়ে যাচ্ছে সমসাময়িক আর একটা ছবির কথা। বলবো? আচ্ছা বলবো, আপনারাও ভাবুন, আমি তো বলবই, তবে আগে গানটা শুনে নেওয়া যাক। হ্যাঁ,

বুঝেই গেছেন আপনারা, আগের ছবির কথা বললাম যে লুকোচুরি তৈরি হয়েছিল 1958 সালে, আর এই ছবি মানে সাগরিকা তৈরি হয় 1956 সালে। তো কাছাকাছি সময়ে ওই গানটা শুনতে শুনতে আপনাদের জন্য এই গানটার কথা মনে পড়ে গেল। এই গানটা মানুষের মনে কিন্তু আজও এক নিবিড় জায়গা তৈরি করে রেখেছে, এই গান ভোলার নয়। তো এই গানটি তৈরি হয়েছিল বিলাবল রাগের উপরে, আর বিলাবল এমন একটা রাগ, ধরুন ছোটবেলায় যারাই গান শিখেছেন, মানে আমরা সবাই বিলাবল রাগের সঙ্গে পরিচিত, কেননা গান শেখার শুরুতে যে সুর সপ্তক আমাদের শিখতে হয়, সমস্ত শুদ্ধ স্বর ব্যবহার করে যে সুর সপ্তকটা শিখতে হয় সেটাই রাগ বিলাবল। তাই গান শেখার একেবারে প্রারম্ভে অজান্তেই তৈরি হয়ে যায় বিলাবল রাগের প্রথম পাঠ। তো চলচ্চিত্রের গানে যেরকম ব্যবহার হয়েছে রাগ সঙ্গীত, তেমনি আবার বিভিন্ন সময় দেখা গেছে যে গান নিয়েও তৈরি হয়েছে চলচ্চিত্র, যদিও তার সংখ্যা খুব একটা বেশি না, কিন্তু তার মধ্যেও দু একটা আমাদের মনে বেশ উজ্জ্বল জায়গা করে নিয়েছে। বলুন তো সেরকম একটা ছবির কথা। আমি জানি আপনারা অনেকগুলোর কথাই বলে দেবেন, কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে পড়ছে সেটা হচ্ছে মণিহার। ভাবুন, মণিহারে লতা মঙ্গেশকরের কণ্ঠে আধারিত গানটা, সেই গান বাগেশ্রী রাগের উপরে, এখন আপনাদের জন্য।

বাগেশ্রী রাগের উপর আধারিত এই গানটা শুনতে শুনতে আমি জানি আপনারা ঠিক মানে চোখের সামনে সেই দৃশ্যপটটা দেখতে পাচ্ছিলেন। তো আমাদের কথা হচ্ছিল রাগ নিয়ে। বাগেশ্রী একটি হিন্দুস্থানি রাগ, আর এই রাগটা ব্যবহার করা হয় সাধারণত প্রেমের পুনর্মিলনের চিত্রায়ণ করবার জন্য। অপেক্ষার যে আবেগ।

সেই আবেগকে ফুটিয়ে তোলার জন্য এই রাগের ব্যবহার দেখতে পাওয়া যায়। এটা অত্যন্ত সুরেলা একটি রাগ, তাই এর জনপ্রিয়তাও খুব বেশি। শোনা যায় এটি সর্বপ্রথম সম্রাট আকবরের বিখ্যাত দরবারি গায়ক তানসেন দ্বারা গাওয়া হয়েছিল। চলচ্চিত্রের গান তৈরির ক্ষেত্রেও এটি অত্যন্ত জনপ্রিয়। এখন সেই বাগেশ্রীর রাগের ওপর তৈরি আরেকটি গান স্বপ্নচন ছবি থেকে আপনাদের জন্য।

আমাদের গল্প তো চলবেই, কিন্তু ঘড়ি বলছে এখন সময় হয়েছে আগামীকালের হারানো দিনের গানের প্রস্তুতির কথা বলবার।

জীবন সংগ্রামে মুখর মুহূর্ত থেকে গড়ে উঠেছিল তার শিল্পবোধের আখর। তাই আজীবন লালন করেছেন গণদেবতার প্রতিনিধিত্ব। বাংলা ছবির পর্দায় বিশ্বাসযোগ্যভাবে এঁকেছেন সেই সব মানুষের ছবি যারা সংসারে কিছু পেলে না, কেবল দিলে। 9 অক্টোবরের আকাশবাণী মৈত্রীর হারানো দিনের গানের কেন্দ্রভূমে থাকবেন সেই মানুষটি, তিনি অভিনেতা জীবন গুহ। আর সেদিন আপনাদের সঙ্গী থাকবেন পৌলমী ভট্টাচার্য।

সেই কারণেই সঙ্গীতের ব্যবহারও চলচ্চিত্রে অবশ্যম্ভাবী। আর এই চলচ্চিত্রের মধ্যে দিয়েই এক একটি গান তৈরি হয়ে থেকে গেছে মানুষের মনের মণিকোঠায়। একটু আগে যেটা বলছিলাম যে দৃশ্যমান শিল্প মাধ্যম তো চলচ্চিত্র, তাই এটা দুটো মাধ্যমের সমন্বয়ে তৈরি হয়। এক হচ্ছে দৃশ্য, আর একটা হচ্ছে শ্রবণ। আর এই সমন্বয়ের কারণেই বোধহয় দর্শক খুব সহজে একাত্ম হয়ে যান এই গানগুলির সাথে। সেরকমই একটি গান এখন আপনাদের জন্য।

গানটি শুনলেন গীতা দত্তের কণ্ঠে। এই গানটি ইন্দ্রাণী ছায়াছবির, সেটা আপনারা জানেন তো। এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন নচিকেতা ঘোষ। নচিকেতা ঘোষ এই গানটিতে যে রাগের ব্যবহার করেছিলেন সেটি খুব একটা প্রচলিত নয়, মানে খানিকটা অপ্রচলিত রাগ। তার নাম হচ্ছে হেমকল্যাণ। হেম শব্দের অর্থ সোনা বা স্বর্ণালী। কিন্তু এই রাগে কোনো সুস্পষ্ট কল্যাণঙ্গ নেই বলে কোনো কোনো বিশুদ্ধবাদীরা একে শুধু হেম বলে উল্লেখ করেছেন। এই রাগটিতে সমস্ত শুদ্ধ স্বরকে নিযুক্ত করে। নিষাদ খুবই দুর্বল। বিভিন্ন স্বর নির্মাণগুলি থেকে দেখা যায় যে রাগের রূপগুলি কেবল বক্র নয়, বরং ঘন ঘন বিস্তৃত ব্যবধান রয়েছে। রাগ সঙ্গীতের ক্ষেত্রে যে সকল কঠোর নিয়মবিধি থাকে, অনেক সময় আমরা দেখতে পাই যে খুব কঠোর কিছু নিয়মবিধি রাগ সঙ্গীতে থাকে, সেগুলো চলচ্চিত্রের সঙ্গীতে কখনোই হুবহু অনুসরণ করা হয় না। তাই রাগ সঙ্গীতের সঙ্গে মিশে সিনেমার গান কোথায় যেন এক সম্পূর্ণ ভিন্ন ধর্মী রূপ নিয়েছে। রাগের বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন নেই বা দিতে গেলে এখন এই অনুষ্ঠানের সেটা বিষয়ও নয়। আবার আপনাদের মনেও হতে পারে যে এটা হয়তো গানের ক্লাস চলছে, তাই অতিরিক্ত ব্যাখ্যায় না গিয়ে

0: গায়কি বুঝি মনে মনে হয়ে গেল মিল।
1: এই যে গানটা শুনলেন, এই গানটা ছিল হামির রাগের ছায়ায় তৈরি। এটা যে দেয়া নেয়া ছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে, সে কথা তো আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না, সবাই জানেন। গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদার। এই যে বললাম যে হামির রাগের, এই হামির হচ্ছে একটি বীর রসের রাগ, আর এটাও অত্যন্ত গতিশীল। তো এরকম সিনেমার গান তৈরিতে আরেকটি জনপ্রিয় রাগ হচ্ছে পিলু। পিলু হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের এমন একটি রাগ যেটি সাধারণত বর্ষার ঋতুর সাথে যুক্ত, তবে চলচ্চিত্রের গানে বিভিন্ন অবস্থানে একে ব্যবহার করা হয়। এই পিলু রাগ ব্যবহার করে তৈরি হয়েছে বাঘিনী ছবির একটি গান, যার সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এই ছবিতে মুকুল দত্তের কথায়, লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা পাই পিলু রাগের ছায়ায় তৈরি গান।

সাহিত্যে বা শাস্ত্রে কোথাও সঙ্গীত রচনার কোনো লিখিত নিয়ম বলে দেওয়া নেই। তবে সাংকেতিক তত্ত্ব, দর্শন, জীবনবোধ, আদর্শ এই সবই গানের মধ্যে দিয়ে ফুটে ওঠে। মৌখিক ধারার এইসব গান সঙ্গীত হিসেবে পরিচিত হয়। তবে রাগ সঙ্গীতের রয়েছে দুটো মৌলিক উপাদান, একটা হচ্ছে রাগ আর আরেকটা হচ্ছে তাল। এছাড়াও আরোহ, অবরোহ, বিন্যাস, বাদী, সমবাদী, স্বরের প্রয়োগ, মীর, গমক, এরকম অনেক অনেক কিছু রয়েছে। অত বিস্তারে না যাওয়াই ভালো। তাহলে আমরা আমাদের মূল যে বিষয় সেখান থেকে সরে যাব। যেটা বলছিলাম যে সুরকারকে সুর করার সময় গানের কথা, সুর এবং তার পরিবেশের কথা মাথায় রেখেই রাগ নির্বাচন করতে হয়। আজকের সময়ের এই স্বল্প পরিসরে কোনোভাবেই চলচ্চিত্রের সব রাগ নির্ভর

গান বা রাগ সঙ্গীতের সব রাগকে ছুঁয়ে যাওয়া কখনোই সম্ভব নয়, তাই বেছে নিয়েছি কিছু কিছু গান। এবারের গান আভোগী কানাড়া রাগে, অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে, সন্ধ্যা মুখোপাধ্যায় ও মান্না দের দ্বৈত কণ্ঠে।

1973 সালে তৈরি হয় বাংলা ছবি এপারোপার। ছবিতে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, আর এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেন সুদীন দাশগুপ্ত। কলাশ্রী রাগের অনুসরণে তিনি তৈরি করেন এই গানের সুর। গানে কণ্ঠ দেন আশা ভোসলে। কলাশ্রী রাগের উপস্থিতি এবং তার অনুষঙ্গ এই গানকে এক অন্য মাত্রা দিয়েছে। সুন্দর এবং কৌতুকপূর্ণ রাগ কলাশ্রী প্রয়াত ওস্তাদ পণ্ডিত ভীমসেন যোশীর একটা সৃষ্টি। রাগটি অনেক দেরিতে জনপ্রিয়তা অর্জন করলেও তিনি তার সৃষ্টির প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। পুনেতে তার বাড়িতে বাড়ির নামও রেখেছিলেন কলাশ্রী। তো এখন এপার ওপার ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে সেই গানটি।

রাগ সঙ্গীত এবং চলচ্চিত্রের গান নিয়ে বলতে গেলে আরও অনেক অনেক সময়ের প্রয়োজন, কিন্তু ঘড়ি তো জানান দিয়ে দিয়েছে যে সময়সীমা একেবারে শেষের দিকে, তাই ইচ্ছে থাকলেও আরও অনেক গানের কথা বলা হলো না, অনেক রাগের উল্লেখ করা হলো না। তবুও যেতে যেতে যেটুকু বলা যায়, যেসব রাগকে ছুঁয়ে যাওয়া যায় তারই চেষ্টা। এবারে বিশুদ্ধ কলাবতীর আগে বিলম্বিত রয় ছবি থেকে দ্বৈত কণ্ঠে গান বেঁধনা ফুলো মালা ডোরে, গেয়েছেন আরতি মুখোপাধ্যায় ও মান্না দে। এই রাগটি মূলত দক্ষিণ ভারতীয় রাগ। কোমল নিষাদ ব্যবহারের জন্য এই রাগকে উত্তর ভারতীয় পদ্ধতিতে খাম্বাজ ঠাটের রাগ হিসাবে মানা হয়। এই রাগের নিষাদ বক্র। সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ এই বিশুদ্ধ কলাবতী রাগের প্রয়োগে এই গানকে এক অন্য মাত্রা দিয়েছেন। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, নচিকেতা ঘোষের সুরে এই গানের সাথে সাথেই আমি বিদায় নেব আপনাদের থেকে। ভালো থাকবেন, ভালো করে পুজো কাটাবেন, আবার পরে অন্য কোনো সময়ে অন্য কোনো অনুষ্ঠানে অথবা হারানোর অনুষ্ঠানে কথা হবে আপনাদের সঙ্গে। এখন আপনাদের জন্য রইল সেই বিশুদ্ধ কলাবতী রাগের গান।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 45 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:29 হয়ে 30 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক গান, প্রথমে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়।

আধুনিক গান এতক্ষণ শুনলেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী শিল্পী আরতি মুখোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন শিল্পী মান্না দে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এখন শিল্পী শ্যামল মিত্র।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। আধুনিক গান শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আধুনিক গান শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী শিল্পী নির্মলা মিশ্র।

আধুনিক গান শুনলেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে। এখন শিল্পী হৈমন্তী শুক্লা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন ছায়াছবির গান। প্রথমে চিরদিনের ছায়াছবির কয়েকটি গান। প্রথম গানটি মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

চিরদিনের ছায়াছবির গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন, এখন মান্নাদের কণ্ঠে দুটি গান।

চিরদিনের ছায়াছবির গান শুনছিলেন এতক্ষণ, এখন জয় জয়ন্তী ছায়াছবির গান। প্রথম গানটি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: আর কাছে এসো
1: না,
0: আরো ভালোবেসো, দূরে সরে থাকা ভালো তো লাগে না, আরো কাছে এসো, আরো ভালোবেসো।

0: কাছে এসো, আরো ভালোবেসো, দূরে সরে থাকা ভালো তো লাগে না, ভালো তো লাগে।
1: জয় জয়ন্তী ছায়াছবির গান এখন শুনবেন আরতি মুখোপাধ্যায় এবং সহশিল্পীদের কণ্ঠে।
2: আমরা তো আর ছোট নেই।

শুনছেন জয় জয়ন্তী ছায়াছবির গান। পরের গানটি শুনবেন শিপ্রা বসু এবং সহশিল্পীদের কণ্ঠে।

জয় জয়ন্তী ছায়াছবির গান শুনলেন শিপ্রা বসু এবং সহশিল্পীদের কণ্ঠে। পরের গানটি সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সহশিল্পীদের কণ্ঠে।

0: শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, ছায়াছবি জয় জয়ন্তী।
1: বাহ, ছড়াটা তো।

కోరికి মন ভরে না কি হলো কার যে মুখে

প্রান্তে। এবার আমার ছড়াটা কেমন? কি হলো কারো যে মুখে কথা সারে না, চোখের পলক

পটল তুলতে গিয়ে আন্টি ভুলে এই কলার খোসাটা ভাই ফেলেছে তুলে। এত কি সহজ সে হার মানে রে, তোড়লে উঠতে হবে সে জানে রে। এত কি সহজ সে হার মানে রে, তোড়লে উঠতে হবে সে জানে রে। কষ্টটা যতই হোক হাজার পিছল ভাগ্যের সিঁড়ি বেয়ে চলে যে যায়। ওরে আন্টি রে ধর গো।

শুনলেন জয় জয়ন্তী ছায়াছবির গান। এখন আনন্দ আশ্রম ছায়াছবির গান, প্রথম গানটি শ্যামল মিত্রের কণ্ঠে।

আনন্দ আশ্রম ছায়াছবির গান কিশোর কুমারের কণ্ঠে শুনলেন। এখন শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আনন্দ আশ্রম ছায়াছবির গান। পরের গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

আনন্দ আশ্রম ছায়াছবির গান শুনছেন, আশা ভোসলের কণ্ঠে গানটি শুনলেন, পরের গান কিশোর কুমারের কণ্ঠে।

কিশোর কুমারের কণ্ঠে শুনলেন আনন্দ আশ্রম ছায়াছবির গান। পরের গানটি কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে আনন্দ আশ্রম ছায়াছবি থেকে।

শুনলেন আনন্দ আশ্রম ছায়াছবির গান কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

এখন নানা রঙের গান। প্রথমে নজরুলগীতি শুনবেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

নজরুল গীতি শুনলেন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। এখন অতুলপ্রসাদের গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

অতুল প্রসাদের গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী অনুপ ঘোষাল।

দ্বিজেন্দ্র গীতি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে। এখন রজনীকান্তের গান, শিল্পী নীলা মজুমদার।

রজনীকান্তের গান শুনলেন নীলা মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এখন লোকগীতি শুনবেন স্বাগতদের কণ্ঠে।

লোকগীতি শুনলেন স্বাগতদের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন নানা রঙের গান।

শেষ হলো আপকে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী রমা ভট্টাচার্য, রাগ শুদ্ধ সরঙ্গ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী রমা ভট্টাচার্য, রাগ শুদ্ধ সারং। তবলা সঙ্গতে ছিলেন সুব্রত গুপ্ত এবং হারমোনিয়াম বাদনে হিরণময় মিত্র। এবার শুনবেন সেতার, শিল্পী কল্যাণ মজুমদার, রাগ রাম কেলি।

শুনছিলাম শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে, এতক্ষণ সেতার। শিল্পী কল্যাণ মজুমদার, রাগ রাম কেলি, তবলা সঙ্গতে ছিলেন রূপক মিত্র, আর মাত্রই কিছুক্ষণ তারপরে শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে জালো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে।

আজ 9ই অক্টোবর শুক্রবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। কত শত সত্য, চিরন্তন সত্য হয়ে লুকিয়ে আছে আমাদের চারপাশে, তা কিছু কি আমরা অনুভব করতে পারি? আবার অনেক কিছু পারিও না, আবার অনেক কিছু আমরা বুঝবার চেষ্টাও করি। আসলে এই যে সত্যরা যারা চিরন্তন হয়ে রয়েছে আমাদের চারপাশে, তারা সবসময় আমাদের বোধের, সচেতনতার, অনুভূতির ছোঁয়া পায় না, এটাই বলতে হয়। যেদিন পাই সেদিন মনটা আনন্দে ভরে ওঠে, তাই না? আজ একটা বিশেষ দিন, আজ ওয়ার্ল্ড অ্যানিমাল ডে বা বিশ্ব পশু দিবস। আর এই দিনকে উপলক্ষ করেই আজকের গল্প সাজিয়েছি। যে ভালোবাসার ভাষা কথা বলে না, বলে আরো অনেক কিছু। চলুন গল্প তো শুনব, আর গল্পের মাঝে মাঝে যে কথা বলার জন্য এই গল্পটা আসছে সেই কথা কখনো কখনো আমরা সুরেও শুনতে পাই। একটা গান শুনে গল্প শুরু হোক, কেমন?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম অশোকতুর বন্দ্যোপাধ্যায়ের গলায় এই গানটি। আর এবার একেবারে সরাসরি চলে যাই গল্পে। শহরের এক প্রান্তে ছোট্ট একটা পাড়া, তার নাম শিউলি পাড়া। ওখানে অনেকগুলো শিউলি গাছ আছে। এই শরতে সে গাছের নিচ পুরো সাদা হয়ে থাকে শিউলিতে, ভারী সুন্দর লাগে দেখতে। প্রায় প্রত্যেক বাড়িতেই একটা দুটো করে শিউলি গাছ রয়েছে। পাড়াটা খুব বড় নয়, কিন্তু মানুষজনের মধ্যে বেশ পরিচিতি এবং সুসম্পর্ক। কারোর বাড়িতে বিয়ে হলে সবাই জানে, কারোর অসুখ হলে পাশের বাড়ির মানুষ ছুটে আসে। তবে পাড়াটির আরেকটি পরিচয় ছিল, সেখানে বেশ কিছু পথকুকুর, বিড়াল আর পাখির আনাগোনা রয়েছে।

পাড়ার মানুষদের মধ্যে কেউ তাদের ভালোবাসত, আবার কেউ যথেষ্ট বিরক্ত হতো। কেননা সত্যি তো এইরকমভাবে যদি বিভিন্ন জায়গায় কুকুররা বিড়ালরা ছড়িয়ে ছিটিয়ে থাকে, মহা মুশকিল। কিন্তু সবাই তো একরকম হয় না। সেই পাড়াতেই থাকতো ছোট্ট অর্ণব, 10 বছরের ছোট্ট অর্ণব। সে খুব ভালোবাসত এদের। অর্ণবের বাবা স্কুল শিক্ষক, মা একটা ছোট অফিসে কাজ করেন। সংসারে খুব বেশি অর্থ নেই, কিন্তু অর্ণবের মনের মধ্যে ছিল সব পৃথিবীর, এই মানে এই গোটা পৃথিবীর সব প্রাণীর জন্য যেন একটু মায়া দয়া ভালোবাসা। প্রত্যেক দিন স্কুলে যাওয়ার আগে সে বাড়ির সামনে একটা ছোট্ট পাত্রে জল রেখে যেত। দুপুরে স্কুল থেকে ফিরে নিজের টিফিনের বেঁচে যাওয়া খাবারটা সে পাড়ার কুকুর বিড়ালদের মধ্যে ভাগ করে দিত। একদিন অর্ণবের মা বললেন, আচ্ছা তুই পশু পাখিদের জন্য এত ভাবিস কেন বলতো? তখন অর্ণব বলে, দেখো মা, ওরা তো আমাদের কাছে কিছু চাইতে পারে না, তাই হয়তো আমাদের একটু ওদের বুঝতে হয়। মা কিচ্ছু বললেন না, ছেলের মাথায় হাত রেখে মৃদু হেসে চলে যান। পাড়ায় ছোট্ট একটা কুকুরছানা, তার গায়ের রং বাদামি, চোখ দুটো কালো শান্ত, আর সবসময় ভৌ ভৌ ভৌ ভৌ করে সে ডাকত। অর্ণবর নাম দিয়েছিল ভৌ ভৌ। ভৌ ভৌ কখনো কারোর বাড়িতে ঢুকত না, দূরে দাঁড়িয়ে লেজ নাড়ত, আর ওর ভাষায় অনেক কিছু যেন বলার চেষ্টা করতো।

অর্ণবের সঙ্গে ওর দারুণ এক বন্ধুত্ব তৈরি হলো। যখনই অর্ণব স্কুল থেকে বাড়ি ফিরত, রাস্তার মোড় পর্যন্ত ওকে অনুসরণ করত, আবার ওর সঙ্গে সঙ্গে বাড়ি অবধি আসত। একেবারে বলা যায় অর্ণব স্কুল যেত, ভৌ ভৌ তার সঙ্গ নিত, অর্ণব স্কুল থেকে বাড়ি ফিরত, ভৌ ভৌ তার সঙ্গ নিত। অর্ণব পড়তে বসলে ভৌ ভৌ জানলার নিচে দাঁড়িয়ে থাকত, শুয়েও থাকত, আবার অন্য খেলতে বের হলেই ব্যাস ভৌ ভৌ সঙ্গে সঙ্গে তার পেছন পেছন হাঁটত। পাড়ার অনেকেই মজা করে বলতো, অর্ণবের তো একটা বডিগার্ড হয়েছে দেখছি। অর্ণব এসে বলতো, বডিগার্ড নয়, ও আমার বন্ধু। এইভাবে বেশ প্রত্যেকটা দিনই অর্ণবের কাছে খুব আনন্দের দিন হয়ে গিয়েছিল। সে ছোট্ট মানুষ আর তার সঙ্গী ওই ছোট্ট ভৌ ভৌ, যে কিনা সবসময় নিজের গলা, নিজের কথা, নিজের আওয়াজ দিয়ে বুঝিয়ে দিত সে সবসময় অর্ণবের পাশে পাশে রয়েছে। এমন করে স্কুল, এমন করে খেলা, সব কিছুতেই ভৌ ভৌ অর্ণবের বিরাট বড় সঙ্গী।

0: শুনছিলাম সমবেত কণ্ঠে এই গানটি।
1: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
0: সত্যি তো, আজ বিশ্ব পশু দিবসে দয়ার উদ্রেক যেন হয় মনে, এই জন্যই আজকের এই গল্প। আমরা বুঝি সারা পৃথিবী জুড়ে এই যে ইকোলজি সিস্টেম, যে সবার জন্য সবাইকে বাঁচতে হবে। আমরা যদি মনে করি যে আমরা মানুষেরা কেবলমাত্র থাকবো এই পৃথিবীতে, আর কেউ থাকবে না, আর কারো থাকার জায়গা হবে না, তাহলে বুঝতে হবে মানুষেরও কিন্তু বিপজ্জনক দিন আসছে। সবাই মিলেই থাকা, এই পৃথিবীতে প্রত্যেকের সমান প্রয়োজন আছে, কেউ বড় বা কেউ ছোট নয়। আর বিভিন্ন ঘটনা এভাবে মাঝে মাঝে সকলকে বুঝিয়ে দেয়, সবার জন্য এই পৃথিবী, এই পৃথিবী সকলকে নিয়ে থাকবে। তাই আমাদেরও বুঝতে হবে সবাইকে নিয়েই আমাদের বাঁচতে হবে, চলতে হবে। যাই হোক, আসি আবার গল্পে। একদিন সকালে অনুজ স্কুল যাওয়ার সময় দেখল যে রাস্তার পাশে ভৌ ভৌ পড়ে আছে, আর সে বড্ড কাতরাচ্ছে। কি হয়েছে ভৌ? কাছে গিয়ে দেখল অনুপ, না, পায়ে আঘাত লেগেছে, উঠতে পারছে না। অনুপ দৌড়ে তার কাছে গিয়ে কি করবে কি করবে ছোট্ট অনুপ, সে বুঝতে পারছে না। ভৌ, কি হয়েছে ভৌ? ভৌ কেবল অনুপের দিকে তাকালো, তার চোখে যেন অসহায় একটা প্রশ্ন। সে একা ভৌ ভৌকে তুলতে পারছিল না, তাই

আর কয়েকজন বড় মানুষজনকে ডাকতে গেল। কেউ বলল, রাস্তার কুকুর, ও একটু পরে নিজেই উঠে যাবে, রাখ তো। আরেকজন বলল, আচ্ছা এগুলো নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? অর্ণব, ছোট্ট অর্ণব দৃঢ় গলায় বলল, ওরা তো আমাদের মতো কথা বলার ক্ষমতা রাখে না, তাই বলে কি ওর কষ্ট হচ্ছে না? এই কথা শুনে পাশের বাড়ির অবসরপ্রাপ্ত ডাক্তার ডাক্তার সেনগুপ্ত তিনি এগিয়ে এলেন। তিনি বললেন, না না, ছেলেটা ঠিকই বলেছে। আচ্ছা শোনো, আগে ওকে নিরাপদ জায়গায় নিয়ে যাও, দেখা যাক ওর কী হয়েছে। কয়েকজন মিলে ভুভুকে একজন পশু চিকিৎসকের কাছে নিয়ে গেল। জানা গেল গাড়ির ধাক্কায় তার পায়ে চোট লেগেছে, কয়েক সপ্তাহ বিশ্রামের প্রয়োজন, শুশ্রূষার প্রয়োজন, ওর যত্নের প্রয়োজন। অর্ণব প্রত্যেক দিন স্কুলের পর ভৌভুয়ের কাছে যেত, ওর জন্য জল আনত, খাবার দিত, মাথায় হাত বুলিয়ে দিত আর বলত, ভৌভু তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা, তোকে ছাড়া পাড়াটা বড্ড চুপচাপ লাগে রে, ভৌভু ভালো হয়ে ওর তাড়াতাড়ি। ভৌভু ওর কথা শুনত, হয়তো অনেক কিছু বুঝত আর তাই ওর ভাষাতেই উত্তর দিত। হ্যাঁ, এই কথাগুলো আর এই বাক্যালাপগুলো বোধ হয় একমাত্র অর্ণব আর বৌভৌয়ের সংলাপ, এগুলো আর কেউ বুঝত না। বৌভৌ কি বলতে চায় অর্ণব সহজেই বুঝে নেয়, অর্ণব কি বলতে চায় কেমন করে আদর করে এসবই বৌভৌয়ের কাছে খুব পরিচিত। ও অপেক্ষা করে থাকে কখন আসবে অর্ণব। তারপরে অর্ণব যখন ওর মাথায় হাত রাখত, বৌভৌ চোখ বন্ধ করে শান্ত হয়ে থাকত, আর সেই নিরবতাই ছিল যেন বৌভৌয়ের উত্তর। ও যেন বলত, তুমি আমার কাছে এলেই আমি খুব ভালো থাকি, তোমার ভালোবাসাই আমাকে ভালো করে তুলবে। হয়তো এমন কথাইও বলতো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: ওরা চাহিতে জানে না দয়াময়, শুনছিলাম গানটি অনুপ ঘোষালের কণ্ঠে। সত্যি তো, সবাইকে আর সবকিছু চাইতে জানে, আমরাই বা আমাদের মনের মধ্যে দয়া সমুদ্র তৈরি হোক, পাই কি পারি না চাইতে। এমন করেই অনেক রকমভাবে আমাদের জীবনকে দেখতে দেখতে, বুঝতে বুঝতে, শিখতে শিখতে বড় হতে হয়। আর দেখা যায় শুধু বড় হয়ে যাওয়া নয়, অনেক ছোটর কাছেও বিশেষভাবে এভাবেই কিছু শেখার থাকে। যেমন এই ছোট্ট অর্ণবের কাছে আমরা কত কি শিখতে পারছি, তাই না? যাই হোক, বেশ কয়েক সপ্তাহ পর ভৌ ভৌ আবার হাঁটতে শুরু করল। আর আবার তার সকালবেলায় প্রায় স্কুলে চলে যাওয়া, অন্য ফেরার সময় স্কুল থেকে বাড়িতে তাকে একদম গার্ড করে নিয়ে আসা। এই নিয়েই ভৌ ভৌয়ের দিন আবার শুরু হলো। আনন্দের দিন, মজার দিন। হঠাৎ একদিন অর্ণব ওখানে পাড়ার মাঠে বসেছিল, খেলাটেলা হয়ে গেছে, বাড়ি ফিরবে, একটুখানি বসে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ

অর্ণববাবু দৌড়ে রাস্তার দিকে ছুটে গেল। কি হলো কি হলো? অর্ণববাবু পেছন পেছন ছুটল, অর্ণবের কয়েকজন বন্ধুও ছুটল। দেখা গেল রাস্তার মাঝখানে ছোট্ট একটা বিড়ালছানা গাড়ির ভয় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ভৌ ভৌ গিয়ে সেই ছোট্ট বিড়ালছানার সামনে গিয়ে দাঁড়াল। গাড়িটা হর্ন বাজিয়ে থেমে গেল। অর্ণব দ্রুত বিড়ালছানাটিকে তুলে রাস্তার পাশে নিরাপদ জায়গায় নিয়ে এলো। সে অবাক হয়ে ভৌ ভৌয়ের দিকে তাকিয়ে থাকল। হ্যাঁ, তুই ওকে বাঁচাতে গিয়েছিলিস? ভৌ ভৌ কোনো তো কথা বলতে পারে না, কিন্তু ওর যা কিছু কথা সব বলে দিল ওর ছোট্ট ভাষায়। অর্ণবের মনে হলো যে প্রাণীটিকে সবাই একদিন অবহেলা করেছিল সেই প্রাণীটি আজ অন্য একটা অসহায় প্রাণীকে রক্ষা করতে ছুটে গেল। সত্যি কি অদ্ভুত! আমাদের পাশাপাশি থেকেও ওরা কত কিছু শেখে, কিন্তু কই আমরা তো শিখতে পারি না। আর এমন করে ওই পাড়ার যে সমস্ত ওরা পোষ্য নয় তবু পোষ্য, ওদের খাবার দাবারের নিশ্চিন্ত একটা ব্যবস্থা আছে, ওদেরকে রক্ষা করার ব্যবস্থা আছে, আর তাই ওদের মধ্যে রয়েছে সেই কৃতজ্ঞতা। ওরা সবাই সবাইকে রক্ষা করে, নিজেরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে। আর এই কথা তো বলেই বাহুল্য, আমরা ছোট্ট থেকেই পড়েছি যে কুকুর হচ্ছে সব থেকে বিশ্বস্ত প্রাণী। তাকে সামান্য একটু খাবার দিলেই সে সমস্ত কিছু, মানে সেই বলে জান প্রাণ লড়িয়ে দেওয়া, সে সেইভাবে তার প্রভুকে, তার মালিককে সে রক্ষা করে। এত অসাধারণ তার প্রভুভক্তি এবং বিশ্বস্ততা, তাই না? সত্যি তো, ওকে কে শিখিয়েছে? ওকে প্রকৃতি শিখিয়েছে। আর প্রকৃতির মধ্যে এমন করে সবাই আছে যাদের কাছ থেকে আমরা প্রত্যেক মুহূর্তে অনেক অনেক কিছু শিখি। একদিন সন্ধ্যায়, অর্ণব তখন বেশ কয়েক বছর কেটে গিয়েছে, একটু বেশ বড় হয়েছে, পাড়ার মানুষদের নিয়ে ছোট্ট একটা সভা করল। খেলতে বেরিয়ে খেলার বন্ধুদের নিয়ে সবার কাছে গেল, গিয়ে বলল আজকে সন্ধ্যাবেলায় মাঠে তোমরা 10 মিনিটের জন্য আসবে। বড়রা সবাই জানে ওদেরকে, ওরা পাড়ার যতই পোষ্যগুলো আছে, পাড়ার পোষ্য মানে পাড়াধুত পোষ্য সব, তাদের সবারকে যত্ন করা, খাবার দেওয়া, জল দেওয়া, এই সমস্ত কাজ ওরা করে। আর সেই কারণে পাড়ায় কোনো বিপদ আপদ হয় না, কোনো চোর ডাকাত ঢুকতে পারে না, গোটা পাড়াটাকে যেন ওরা একদম কর্ডন করে রাখে। এমন করেই ওই ছোট্ট কুকুরছানা বড় হতে হতে বাকি বড়দেরকে নিয়ে এই অঞ্চলের সবার নিরাপত্তা দেয়। এটাই হচ্ছে ওর ডিউটি। অর্ণব পাড়ার বড়দের নিয়ে একটা ছোট্ট সভা করে বলল যে আচ্ছা, আমরা পশুদের ভালোবাসবো কি না সেটা তো প্রত্যেকের নিজের ব্যাপার, কিন্তু ওদেরকে অকারণে কষ্ট দেওয়ার অধিকার নিশ্চয়ই আমাদের কারণ নেই। নিশ্চয়ই বাড়ির পাড়ার বড়রা প্রত্যেকে ওর এই কথা সমর্থন করল। আর একথাও বলল, একজন প্রতিবেশী বললেন যে কিন্তু রাস্তার কুকুর তো কখনো কখনো তো সমস্যা করে, কামড়ে দিতে পারে। অর্ণব বলল এখনো তো সেই সমস্যা হয়নি, যখন সমস্যা হবে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, কিন্তু মারধর করা বা বিষ দেওয়া না, এগুলো তো কোনো সমাধান নয়। ওদের টিকা দেওয়া, ওদের নির্বীজকরণ করানো, অসুস্থ হলে চিকিৎসা করা, এসবের ব্যবস্থা তো আমরা করতে পারি,
যার যতটুকুনি সাধ্য সেভাবেও তো আমরা করতে পারি।